0: জুন তালনি শাল নেচি থাম। তিনি রাকশাল, তিনি নিশাল, যত বরং ইবাগে কাহাম করে নিবয়ার তবু ভাইমানি বিশিং তিনও বনি লাংমানি যত তং থমুং চা থমুং বাহাইন শাল ব্রহ্ম বাঙ্গই ফাইতং হই নাই সরিমুই বিশিং থই তিনি পান্দান হচ্ছেন জেনি তঙ তিনি শালকামা পান্দানি বেছে পোছেন ককলাম শালাই নাই থং নতেই নাই আও থংমু নরুগিনী চিং গবং মন ককলাম শালাই গা শালাই বতম হাইফান থংমু গবং মত থংমু বিশিং থই চিনি বমহাই শাকনি বাকি চাওই তং এবা চিনি সিটি সিটিনি থংমু রক চিনি বরকনি বাকি বুসু জরতে কাহাম আপনার কিন চিং ককলাম শালাইন তিনি শালকামা পান্থানি বেচব তিনি শালকামা পান্দানি বেচব সং ককলাম শালাইন থংমু চিনি শাকনি বাকি বুসু জরতে কাহাম আপনার কিন চিনি চিনি পান্দা ককলাম শালাইনাই আনার যতন তিয়ার নতংবাই না খা খালায় তো এসে আং চিনি খাই দাই যত দাকু সঙ্গে আং কব নামু সঙ্গে নরক পান্দা খানানা পান্দা খাই দখা কে এবার পান্দা কক সানা সকাং নর কিসা কক প্রথমানো খাই না দি খানা কাহাই নরক সাইমানো তামনোরগে কক সাই দং আফ্রাই নরক ববনোরগিনে কক্লাম সাইমানাই আবন বাকিং পিসা পুইলা পান্দাও নরক কক বথমান খাইনা দি আপনি ইয়াগুলো কক সাকাঙ্কে চাও আর পুইলা ফাইসিং চিনি কক দুঃখ সক দং ভাগে নাকি না সাবত হ্যালো
1: হ্যালো
0: ফুঙ্কা হাম তাকো ফুঙ্কা হাম তাকো কাকরানো তিনি নিয়ে পুইলানি চিনি শালকামা পান্দানি বেচিমনি পুইলাও যেন তাকে কক্রাবই ককমা সালাইগা তিনি বহাইন গাই নো কক বথমান খা কানা বলে না
1: থমুং বরং উৎকৃষ্ট সাকমান হামখ্রাইব
0: সুন্দর
1: থাকে আর পরিশ্রম বা কলমটি ফায় যার ফলে চিনি শরীর সুস্থ তরণ সাহায্য করে দারে বেন দারে বন্ধু হুক উঠা দারে বন্ধু হন বুঝি নামলে দারে বন্ধু হুক রেডি লাইন খেত লাইন লাইন খাই নাই যে আবু বোঝা হয় রি বাদুল খুঁজে আগে আগে চিনি শুরু সুকুই থাকলাই সুকুই গুটি গুটি থাকলাই কুকুর গুটি নুখা সুকুই গুটি সঙ্গে থাকলাই আগে আগে

0: இன்னைக்கு நான் கொஞ்சம் ஒரு சப்தம். ஹலோ
1: ஹலோ
0: ஹலோ ஃபுங்கஹாம் தாக்கு
1: ஆ
0: ஷாவங்க சக்ரதி
1: ஆ
0: துவந்தல் நீ ஷாலும் ராசிங் না তাক মই কলাম শালাই আমা ভালো খা
1: এ আঙ্গু তিনি নুম মই কম মাস সামনে হাই
0: শালাই কিনা সঙ্গা কিব হাইফন হন মিত্র করি খানা তো কোকরি
1: মিত্র করি হুম এ তুমি না তুই তিনি শালাই মানে শালকা পান্ডা শানা মো কক
0: সানা নিবাগে আছে পান্ডান আর কথা
1: মানে
0: তাহলে
1: মোবাইল বাইসি তাবনি ব্যস্ত খুব নাইকা তুমি কামি রক তুমি যে ফুটবল থাকো দাঙ্গুটি থাকো গোলাম থাকো হ্যাঁ তো একদম লোক যাবি তো ক্রিকেট ফুটবল একদম প্রিয় কমলা সাগর নি গেলাম চিনি প্লেয়ার তংলে কমলা সাগর নি গেলাম চিনি তুমি মানে কন্টেক্ট তংসা তোমাকে ক্রিকেট তুমি বাকে কে তুম হ্যালো কিনি অম জায়গা তুম খেলা না রক্ষা
0: থাকি ফোন তিনি কন্টাক্ট লাই থাকলাই না
1: একদম তং

0: 欧布海波罗米卡罗莫青沙朗莫森亚卡边来的亚克巴朱巴来的帕里克森塔布库拉克纳来的阿布尼亚格罗国卡哈姆람타쿠르슬량마니코그로구분바라록니자야록노야시수르이훈웅나코크리따먹해바이탕니자야록노세루뚝까리오이아부띠록노세그타르타이구부이클라이디샤나나게자야능여오이아지나바그이자이톡파노바라록달리카니만반타바라몽사만야야그사로와라이슈글라이보라이떡라이심이세응나이하니바그녀달리카니만반다노야코오토니오이저또사무로클라이탕나낭나이니니누쿵니티낭논뜨이능몽사완촉나낭야따무니흔바니니누쿵노뜨이돌나바그이그플라이샤까이도세야삭삭보노니니저또낭마로노초풍구이너너각상리떠나는니니달리카워만타이똥케능만나이피아만타이끼리케만글락하이흔의완소그녀고보이때의그타르바이그달리똥디하이케피아삭노능똥그상리낭마만나는아식저르크나르케아하이누카는거꽉꽉함람타쿠르슬량마니꽉꽉노아우파리게승딱탕레는디니니하이살로라이탕마비시러고바디랑마코그로
1: 아우디니니살로증탐이벌에무득라이탕타이디니니살고탐은가아무런의미는증이이사샬만레는디니니살1980 বিশি ও তিনি হাই শালো ন ভারত হা কতনি মঙ্গনাং ক্রিকেট থমং করং তাই বল খাইনা করং ভুবনেশ্বর কুমামি আচমানি শালনি পালা জাগি তম মিত কলাই জাগি তম আব্রু কারি ব 1853 বা 1853 বিশি ব তিনি হাই জরাবন ভারত হা কতনি বাগি জবা খাইনা এ খরসা খাপতর দুরি জাসি রানী লক্ষ্মীবাইনি গোয়ালিয়র অভিনী চবা খ্লাইফরু থিজামানি শালভিনে তিনি মৃত খ্লাই জাগি তঙ্গ আবনু কারিব 1757 নয়াকাবা 1757 বিশিব পলাশিনি চবা সমসা জাপনি শালভিনিব মৃত খ্লাই জাগি তঙ্গ লাইবুমাও ও শালরক চিনি যতনি বাগে চিনি বারো থাকতনি বড় রক বিভাগে বেলাই নাঙ্কক মানি আবনি বাগে ন ও মহাই চরারক মৃত খ্লাই জাগি তঙ্গ আবনো কারি তিনি হায়ং অলিম্পিক শাল নিব পালাই চাকি তঙ্গ অলিম্পিক থমনি সুজর নাঙ্কুক আবনো রকি ন ও অলিম্পিক শাল ন পালাই চাকি তঙ্গ হায়ং গনাঙ্গি আসুজরা সংখনা লাইখা লাইথাং চাক জড়াও এবা তিনি হাই শালো তামি বাগে মুটু খাই চাক তঙ্গ আবনো রকিনি কক থাই সা থাই নাই
0: আও তবু খনালায় জিঙ্গা থাকতে কামিনার গই ককিসা জিঙ্গা থাকতে চুন কাইয়া হনকে তাল থাম তাল ব্রী গ্রান অমহাই বয়ের খকতাই কাহামকে সাতুং নাংসকাং অমহাই জাগারক নাই কাইয়া নাংনাই কাইয়া হনকে আশিন কার্তিকনি সিমি মাঘ ফাল্গুন তাল চুন কাইয়া নাংনাই এবা বৈশাখ জ্যেষ্ঠ তালব বন কাইমানো বন কাইনকে হাসিংসা হা তাই হা কসম হা কাহাম নাই কাইনা নাই তাই লগিও থাপলা হা বাই ছাপলুই রেখে তাই চাকুগ হা বাই থাপলু রেনা নাগান ওয়াই থাম ওয়াই বুড়ি আলচুলাই হা তিয়ার খাইনা নাই বনিয়াগুলো একর কাছেও বিশে ফানো চং চিবানি সিমি নৈচি মালখুং জাবরা কসক এবা মুসুক বিখি রিমানো তাই লগিও নৈনৈসি থাম মালখুং

0: आओ आशिक जरा खाना क्या कॉक थुम रॉक हाइन खरंग वो तब खाना लाई दिने सेब को बर्फ तो मनी कॉक रॉक सेब को बर्फ तो मनी कॉक को सुनती ने खाना लाई ने रेलवे रिक्रूटमेंट बोर्ड यखबा आरआरबी वो टेक्निशियन अशोक थयो बरक तलंगना बगै साजाका आरो कनै ग्रेट तो बेबगै डक्साय बारा डक्सि बखलाई बुकचा तंगो आरो बरक तलंग जागने कोइब्ले रनानि पाइथाक सालन के अंके जुलाई तनि साल नैसिखौ नैसिखौ सालनि बिसिंगो তাই অনলাইন নিবিসিংতে কবলাই রেনা নিছেঙ্গানে অজুন তানি সাল থামছি সাল নিছিমি টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল আরও ব্যবহৃত তঙ্গ থামরা নিছি থামখলাই রেঙমারি তঙ্গ নাঙ্গানে ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স আইটি এবাকে ইনস্ট্রুমেন্টেশন বিএসসি ডিগ্রি টংনাঙ্গান হই সাজাখা হাইকেবা বিই বিটেক ডিগ্রি ফানো টংনাঙ্গান উমর কাঙ্কে বিসি চিপ চিপ রিন চিমি বিসি চি জানি চিমি বিসি থাম চি থাম নি বিসিঙ্গং না নাই তাই খাতি জাগ্রং নি বিসিঙ্গংকে যে রাইজাতে টংনি আবন টংগান মানমারি পে লেভেল ফাইভ নরগে মানান তাল নিজিছুকু সাই নেরাখলাই তেক লগিব বাতারা উমানান হই সাজাখা তেকাইসা তো টেকনিশিয়ান গ্রেড থ্রি টেকনিশিয়ান গ্রেড থ্রি আর বেগকই তঙ্গ ডক সাই নেরা রইচিনি খলাই রংমারেঙ্কে মাধ্যমিক পাস না নাই তাই সার্টিফিকেট তো নাঙ্গান এন সি বিটি একেবারে এস সি বিটি নি গসিজাক অমহেঙ্গা নামাই উমার হঙ্গাকে বিসি চি চানিসিম বিসি থামসি বিসিঙ্গং না নামাই অবংকে মানমারি পে লেভেল টু নরগৈ মানানো তাল চিচুকু সাই চুকুরা খাই রেজাংনাই হিনি সাজাখা আও মুসুনাই লুকরংন সাগাজাকা কইবলেনা নিকে ও ওয়েবসাইটে থাঙ্গাই একাবা পোর্টাল থাঙ্গাই রেনা নাঙ্গন আর আর বি এপ্লাই ডট গভ ডট ইন আর থাঙ্গাই আধার ভেরিফিকেশন খাই ফর্ম ফিল আপ খাই নাঙ্গাই হিনি সাজাখা আসুক জরা খানা লাগে সেবক বরক তলমানি কক্র
1: হ্যাঁ চিং রসামুং পাইথাগ খানা না নিসকা তিনি নবর্তি বানি কক্র কিছু শিলাই না তিনি নখা চমি কবুলং তংনাই ফিয়া ক্রমসা ক্রুস থায় ফেরাং কবিনাই বাংক্র ক্র কেন ওয়াতি ফাইমানো তুমানি মারি তিনি নি লোকজাখা সাকা ও থামচি থাম দশমিক সেলসিয়াস তে খামাও নেইচি বি দশমিক সেলসিয়াস তিনি নি তোমানি মারি সাকাও থামচি নেই দশমিক ব্রি ডিগ্রি সেলসিয়াস তাই খামাও হংকাই নেইচি দক দশমিক নেই ডিগ্রি সেলসিয়াস নবারো শিবকমানি মারি সাকাও রাও চুকুচি দক তে খামাও হংকাই রাও স্নেচি সা হজাকমুংখা তিনি ওয়াতি গবং ফাইমানো ফেরাং ককনি বিশিংতেই ত্রিপ্রহাসনি যত থায়ন হাইহনি নাই হজাকমুং রজাখা
0: আও নবরতিবানি কক খনামানি আগলস ফাইডিকেশন হাইন খান গ পাইতে খনা লাইনে রচাপু রচামু খনরন দিলীপ দেববর্মা

0: 好，海老海，请海女可能办到拜来呢。今年小干妈办到你别去不？海老海少拜来哟，看，搞个么小来呢？请大伯，今年小干妈办到你别去不？搞个不他妈，哪能这看？疼蒙，疼蒙了个呢？今年小年把个不收着的个喊。আবন রগিনি চং ককলাম শাইতং লাইও তাই চিনি পদরে পথ মুংরো নরগে ব কক শাইতং লাইছেন ফাইদিও জুরা কক দুগো সব না গিনা হ্যালো ফুনকা হাম তা কক লাম সগো পান্দাও
1: নি
0: কা টপ গরে কা দুগনি দিন পে ছরি কা হাম চং হানি এই তখন নি সিনেমা কি সারে রে
1: গরা
0: দে দাও তা সিনি কনাই তনে রং শালব্রম নহমা হাই কক মা শালায় পান্ডা ব্রম ব্রম নতা শালব্রম দহায় চিনি কক প্রথম গেই নানা মজম তামা সাগাদি
1: আবার আমরা যেমন ক্যারাম বোর্ড আবার আপনার সমান

0: তব চলে তো আপন রেগে তিনি ফুং সাড়ে পাঁচটাও এবার দাম বা তামস দিয়ে থামছে নিশিমি হিঙ্কা হাঙ্কাই নরওয়ে বাই সেনেগল নি বিশিং থাকা আবো ফিয়া তাবুক ফুংনি দাম চার তামইনাই সতী থামছি ও এবার সাড়ে আটটাও হাঙ্কা হাঙ্কাই হাইনো হাই ইন্ডিয়ান টাইম নরগি নাই চিনবারা থাকতনি টাইম নরগি নাই ফুং দাম চার রমই নাই সতী থামছি জড়াও জর্ডান বাই অ্যালজেরিয়া থাই টনি বিশ্ব থাই যে বড় রক ওয়ার্ল্ড কাপ হামজাকাই নরক নাইমানো তাই সাবনি বমহাই নাই না মুসংমার টক আবার নাইমানো আবহাই তাইসা ফুং সাড়ে দশটা ইয়াকে বা দামচি তামুনাই সতী থামছি জড়াও গাই পর্তুগাল বাই উজবেকিস্তাননি বিশিং হব গ্রুপ কে নি থাকবং নাই সাড়ে আটটা নিজে থাকবং আর হাই গ্রুপ জে নি থাকবং নাই আবো নরক যে বড় রক ফুটবল হামজাগি তো নাই নরক নাইমানাই অজরাও ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইদিং গাই তাবো তাকে সাক্ষক তো লেগে না স্বাগত হ্যালো
1: হ্যালো ফোন কাহাম বেলাই সে বাইনো ফোন কাহাম
0: ফোন কাহাম তা ফোন নব আও
1: আংগাং ইয়াং শিবচন্দ্র পারানি রবীন্দ্র দেবরমা বাই
0: আও তা খুব লাম সগন ন পান্দাও এ
1: হাঙ্গাং থাই থাই চাম থান বাই ই দিনি খেলা নি তুই ছাও না বাই কে বেলাই নাও পাই ফলে হাম বাই বাই নাও
0: আ
1: কে আও বনো সং খেলা দুলা তো পক বাই সিনে থঙ্গো আমা হাই হনি ছাও তাবক থাইমানী অনেক কম নুকজাগো আং ও সঙ্গ লগি সানকা দো আং থাই মেয়া আং অন্য জায়গা থানা নাঙ্গ ইরাই সিরাই সাওতা সামুং আমার তাঙে সাসাজমান বাই সামুং হানিয়াও থানানি সামুং হানিয়া থানান তা সোয়া রং নাংনা যে কোনো সেরাই রক তাবং সেরাই রক বিড়ি সোয়া তো অনেক লং যা আমার বোখাও আছে ময়লা কাগেতা বড় অবনমা মুচু মানে চঙ্গ
0: ফুটবল ক্রিকেট ভলিবল
1: উংকব থাঙ্গো ব্যাডমিন্টন আমব থাঙ্গো আমো আলাদা আলাদাকে থাঙ্গাইও তা জান জানি খাগলাই আমাকে বসতে তং থাও খেলা দোলা থাঙ্গাকে থাক ছরি রতে
0: সাকব তং থাগো বখাব তং থাগো না
1: এ বখাব তং থাগো ইনকা তামং সাজেমান বাই
0: তামো
1: ইনকে থংতে থংতে হঙ্গাকে ইয়াং দেহের ব উংকো মারখনা তামং হনি ছানাই মানে মারখনা হেলাঙ্গো তা খেলাঙ্গো খেলাধুলা থাকমানি কলম তুই থাকাকে বসে তো পং থক সরং মানে খাসে পুরা ল্যাঙ্গই বাই রুদুর ল্যাঙ্গই ছিং দে আসুন সিন দেহার প্র্যাকটিস সঙ্গো অম হয়েছে খেলা
0: শাকনি কলম তুই থাকাঙ্কাই ন রোগ সুখ রোগ থাকবাই হতে না
1: এ আম হাইচা হাঙ্কে আং তো খেলাধুলা আইজিন ঠেকান থাকো বাই মানে খা আঙাফুর রগ উংক রগ না পনেরো ষোলো বছর থেকে আং থা মোটামুটি খেলা কত রকম ফানতা খেলা রোকা পুঞ্জ পুঞ্জ আর রুয়াদবা বাচ্চা আং বাইর আমি বরবল মা সিনি আং রুও ইয়াং শিবচন্দ্র পাড়াও হাঁকা তক তকলা বরবল তাবুক জরাইয়াদবা বাই হাঁকা তাবুক বই করোনা নিশেঙে চমতা তাবো খাকে মানে খেয়ে আনসলাই চঙ ফুটবল
0: ফুটবল তামাই টাই
1: রং বাই হই আনসলাই চাই বাই বাই তাবই
0: রং বাই থাই
1: রং বাই আমাকে খেলাধুলা আবো না আং কক না মতো বাই মানে খেলাধুলা বাই সালই থাকে দেহের শরীর বাকে কাহামাই খেলাধুলা

0: 这不古树搞到崩满了。
1: 嗯。
0: 搞到搞到，我一个一个心里底不然，你那个帮嘛动了。
1: 弄来嘛，弄他们。啊。
0: 哎，我一个。个帮嘛动，我从来 cricket football 弄的，还得不拜。
1: 啊。
0: 别的么 league 那个不成个。
1: 嗯哼。
0: 你看个帮嘛，也要把个卡拉杜兰特个生古树个改嘛来，也要把那生卡拉杜拉成来呢。
1: 啊，
0: 不那叫他那啷个啥了？
1: 叫他那怪梦啊。
0: 嗯，怪梦，现在他们转到这样个啥了噻？不能生开了，那生买呀，阿妈还很生，不能漂亮那个人生。得了得了，开啥就开生，故事搞到汤嘛来。
1: 啊，
0: 要不能白养生个啥了，我就不让了。
1: 本来那喊白，啊，喊白就讲了呢。
0: 喊白。
1: 好，本来那个喊国呢，今天国呢，他们呢讲开。Nang kuk mani kok no, omu hai thang lai mung ni bising ti, chini bayab chari bo, kata lai mani, balai no ka ham nung sa go, thung mani bising ti, ching kami amsai ro go, bororok bai borok ni bising o, halok ni mari bo ka ham mung go, tong thung mung payo, joto ni bagay ni khak sang mo payo, abu ni bagay no thung mung rok, shikla chalai rok ni bagay, para tong thok ro thani, ka ham klai ta, mung klai ro thani, balai no shamung klai ma bo nuk ka sang ka bo ma jara no, আপনি বাকী নমুং নো চেব পিছার না নাগ বড় রক নো তেব খা বজার না নাগ থমুং রক বাকি হ্যালো হ্যালো ফুঙ্কা হাম তাকুক না লামসাকো পান্দাও তাকুক লামসাকো ফুটবল ইয়া তিনি থমুং নগেই সাই দংলায় যত থমুং রং ন রুগীনে সাবসং যত থমুং নই সে সালাই ককরে ককরে সাইমান স্বাস্থ্য কাহাম টং খাইছে যত কাহাম টং নাই আমি নব ন সম্পদ নি হিনজাগো তা
0: সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চিনি যে পঞ্চ ইঙ্গে দিয়ে আগে পয়সা জাগ্রত হবো মানে অ্যাক্টিভ হয়ে থাকা কেহার বিশ যত টক্সিন হামিয়া জিনিস মার আব যোগ ব্যায়াম বা বিভিন্ন খেলাধুলা নিশ্চিত কি আব
1: কলম তিনি বিশ্ব তিন সাকনি না করি
0: কলম তিনি আপনি টক্সিন হামিয়া জিনিস না করি খালি নাই বাইরে নিজে যেটা হাম জিনিস তিনি বিশ্ব প্রবেশ করছে কারণ নিউ যে যেমন গাড়ি ঘোড়া কুটার সাইকেল বিভিন্ন কিছু আরো মজুর কবে গুড়িয়া যা মানে গুড়ি
1: মাইয়াংমা
0: যখন খেলামাতো যখন খেলা নাই থাকাই তারপর শত্রুফা নতুন মিত্রফা নতুন দেবান একই থাকো আর শুধু আরো তাবো একটা নিশ্চিন পয়েন্ট দো যে
1: সাপোর্ট খাই বোধ পাই নাই না চেদা চেন
0: হাই তারপরে বিভিন্ন ফুটবল প্রিয় অঙ্গ বাচ্চা ক্রিকেট না হামজাগ

0: বাসার নানি খেলাধুলা প্রতি কিসা উদ্যোগের নানি আপনার যখন অ্যাওয়ারনেস নানি বাকি নেই কব কি জানি আমি কক সামান ওর মুখা চাপ বেলা বেলা ম্যাডাম
1: হাম ভাই আও বেলাই নাকক মানে কক লাম রঙ সাইখানার কাছে নি তা কক সেব্রত ও তা কক অকরা খরক সা বেলাই ন সিজাক নুকজাক আও চিং অম হাইকে বড় বাই বড় নিবি সিং চিনি এফ এম পান্ডানি বিসিং তৈ যে লুকুর গরংলাই দংলাই সাইমানি দংলাই খরসা খরসানি অরনি সিমুং রগ্ন সঙ্গনাহারি দঙ্গ নরনি আর নিব ননি কক সামানি কক লামনি বিসিং তৈ গবং মা সাইমান মুং সঙ্গ সরঙ্গি দঙ্গ আবহাই ইয়া সংসিমিন সানাই আবহাইয়া নি বিসংতেও সং গবং মা সরঙ্গি দঙ্গ আবনো চিনি বিসিং হামজাক মুং কথালাই মুং আবনো আবন বাকিন মহাই পান্দরং বিসিং তৈ নর কক লাম রক সাহানি চাইতক দি সাক সাক নি সিমারং রক সিমারি রক নুই বাই শেয়ার খাই দি হাই কেসে বুইব সিমানাই নব ফরঙ্গে মানাই হাই দেব না তাকে সে কক তুমি কিনা জন সব দাম হ্যালো আমো সাইমান দাগলাইছি তো নন কল খাইনে হেনে আজরাও কক সাজাক দিনি থা
0: ওয়াই থামখা থাল
1: আন দিন খানা না
0: তম কই মেদা নন থাকো কই কল খালি আছে
1: হ্যাঁ হাইছে
0: আইবন দিনি মানা মানুষ নাই কি না নাই নাই মাতা
1: আবন হন নং জে জেপ্র নং কক সাও আজরাও আং সাইদা মানছি তো নং তাব কল খাইনে আং কক সাগরা না নাই আমার হাইপ নাম মামলে না
0: আবু হাই মানে ইয়াবি মা কালাই চাঙ্গা আর ভালো ওয়াইছাম গাই আবন যে প্রো কো সাই জং খন বল কো গ্যাং গাই কি জাতি খলাই
1: সং তো জেস পর কল ফাকে দি ছাও হাইপ নাম কসার কসার সং কো গোসনা নাঙ্গ
0: গলাই চেনি কুটুক লাগিও কারো তি সাই আক লাগি আং গাই যতন কি জাত খাও বুই সঙ্গাই বলা
1: আমতি হে তা খুক নরক নি যেমন ওয়ান সকমানি দঙ্গ নরক যে সামানি আবব সৈন ফিয়া সঙ্গ চিনি চিনি প্রোটোকল সঙ্গ সামং মা ফনাঙ্গ সঙ্গ আবন ফলো মা খাইও হাই গে আবব চাইয়া
0: বুই বুনি কল যে প্রু খাব আপ তি সাদিয়া কক খাইছাও
1: তি সাবলে সঙ্গ তি সাই দঙ্গ নাইবা তা কাছে আন্ন তাই কেসে কইনেন মুসং তা খুক নং শালব্রম নন যে সেপেন কক সাদি নং ফুং ফাসিং কক সাকা হাঙ্গাই তেব জানাই তামনি হিঙ্গা ফুং ফাসিং হাঙ্গাই ফুং বলতে চং পান্দা চ্যাং মানি জরা ছয়টা দশ আমা হাইরগ সাকা হাঙ্গাই আপুরো তা সক কল খাইনাই কম খরকসা খরক নি না খাইও আমা হাই আর জরা রগ খাই গা হাঙ্গা হাঙ্গাই বা সরাই সরাই কে কক সাইমান তা
0: আবো থমো তৈ তো তিনি তো বেলাই আবো বরংনি লাংমা বরংনি থাংসং তো নাংসংমানি হেদিবা
1: আও
0: তাগুন অমল তো জং জিতা থম থম হইব লাগি আইবা না আমো বেলাই কুতু ও থম নি বিছিং তৈ চং সিনি বুমনো কুসু কতি সেইমানো বিনি লাংমানো ছলাইব মানো সং সাঙ্গই মান
1: আও
0: আবো হাই গে চং ও থম নি বিনি জে রাইতারিয়া আবনো সং সিনানি নাং যে থম নি চিনি কমান মানে চিনি কামি আমি রোগ বাক্স থা গ্রং দো ফুটবল প্লেয়ার দো ক্রিকেট প্লেয়ার কাহাম দো সাইকোন বং দই জুনাই চুবানাই লামা বরক সিয়ানি বাকি কলাইমা দো আবহাই যেপুর থাই বরক র প্লেয়ার বরক অবহাই টেফেক মানে নেশা মানে আমি রোগ বাই হাজার কে দোয়া নাই বর্তমান আবহ গ্রঙই থাঙ্গা গদালি থাঙ্গা বটাই আপনার সাকসেস খেলি
1: ওই
0: ইয়ং থা দিনই সারিগ ওখানে লেনখা নই থাঙ্গি আবো রেগুলার নো প্র্যাকটিস খাই দো

0: গেতি নির্বাকে পান্ডা আসেন সেতু যতনানো শালকাহা।
1: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন ন্যাফেডের নিলাম পোর্টালে আজ উদ্বোধন করতে চলেছেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, গ্রেফতার করা হয়েছে 4 জনকে। কাতারের রাসলাফান শিল্প শহরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। বিদেশমন্ত্রী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। ভারতের হজ কমিটি 2027 সালে হজযাত্রার জন্য আবেদনপত্র আহ্বান করছে। বিশ্বকাপ ফুটবলে নরওয়ে সেনেগালের বিরুদ্ধে 3-1 গোলে এগিয়ে মেসির জোড়া গোলের সুবাদে গতরাতে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। শ্রী মোদী আরও বলেন, ভারতের দ্রুত বিকাশ ও রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রথিত ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকার বদ্ধতার উপরে। গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমস্ত উদ্যোগ আগামী 1000 বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে।
2: ভারত যো কর রহা হ্যায় ও আনে ওয়ালে 1000 বর্ষ কা ফিউচার লিখনে ওয়ালা হ্যায় অর ইয়াহি দুনিয়া কে লিয়ে সবসে বড়ি ভারত কি গ্যারান্টি হ্যায়। ভারত फास्ट ग्रोइंग इकोनॉमी भी है, एक क्रेडिबल इकोनॉमी भी है।
1: G7 শিখর সম্মেলনে তার সাম্প্রতিক অংশগ্রহণের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব নেতৃবৃন্দ ভারতের এই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নীতিকে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে স্বচ্ছ ভারত অভিযান, মেক ইন ইন্ডিয়া, খাদি ও দেশীয় পণ্য প্রস্তুতের জন্য তার সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন, যা দেশ গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, সাম্প্রতিক কয়েক বছরে 25 কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছেন। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও প্রসারিত হয়েছে। দরিদ্র মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতায়ন, তাদের জন্য সুলভ মূল্যে বাসস্থানের বন্দোবস্ত করা, কর সংস্কার, স্বাস্থ্য পরিষেবা এবং নাগরিক পরিকাঠামো আরও উন্নত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেন শ্রী মোদী। বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ ও টালমাটালের মধ্যেই ভারত যে অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে তার উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের যুব সমাজ, শিল্পোদ্যোগী, উদ্ভাবক ও স্টার্ট আপ সংস্থাগুলিকে সেই সুযোগ সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান, যাতে তা দেশের বিকাশে সহায়ক হয়। 140 কোটি ভারতীয়র সম্মিলিত উদ্যোগ আগামী দিনে উন্নত ভারত অথবা বিকশিত ভারতের স্বপ্ন সাকার করে তুলতে সক্ষম হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026-এর সর্বোচ্চ অসামরিক পদ সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2টি পদ্মবিভূষণ, 7টি পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মাম্মুতি, সঙ্গীতশিল্পী আলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে এই সম্মান গ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন ন্যাফেডের নিলাম পোর্টালের উদ্বোধন করতে চলেছেন। নিলামের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, উপযোগী ও সহজ করে তুলতে এই পোর্টাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষক, বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানের সদস্য ও সংশ্লিষ্ট পক্ষের স্বার্থ রক্ষায় ন্যাফেডের সামগ্রিক কাজকর্ম আরও প্রসারিত করাই এই পোর্টালের উদ্দেশ্য। সমবায় মন্ত্রক সূত্রে জানা গেছে, শ্রী শাহ এই উপলক্ষে বিভিন্ন ডিজিটাল ও নাফেডের কৃষক কেন্দ্রিক উদ্যোগেরও সূচনা করবেন। পরে শ্রী শাহ নাফেডের বোর্ড অব ডিরেক্টরের সঙ্গেও এক বৈঠকে বসবেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে।

0: প্রতি কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে 51,800 এবং শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। অর্থমন্ত্রী তার ভাষণে জানান, আগামী দিনে সরকারি অফিসগুলিতে 1,00,000 শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। সরকারি পদে স্বচ্ছ নিয়োগের জন্য ইউপিএসসির ধাঁচে গড়ে তোলা হবে প্রাতিষ্ঠানিক কাঠামো। স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে 3,100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলেও অর্থমন্ত্রী জানিয়েছেন।
1: আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3,100 কোটি টাকা বাজেট বরাদ্দ। এই স্কিমে আশা ICDS কর্মী এবং 70 বছরের বেশি বয়স সকল নাগরিকের সহ অনুমানিক 7 কোটি মানুষের আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের CM রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করে দেওয়া হবে।
0: ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরে ডানকুনি ও লুধিয়ানার সংযুক্তিকরণের জন্য একটি মাল্টি মোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িহাটা নিউ টাউন এলিভেটেড করিডোর ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া, মালদা ও বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। ভারতে রেকর্ড সংখ্যক 5,00,000 অঙ্গদানের অঙ্গীকার করা হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে দিয়ে অঙ্গদানের প্রতি নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রতিফলন ঘটেছে বলেও মন্ত্রকের তরফে উল্লেখ করা হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ রাজনীতিবিদ, শিক্ষাবিদ, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী আইনজ্ঞ শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিক চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। DTH পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদের মধ্যে 4 জনকে গতরাতেই গ্রেপ্তার করা হয়। লখনৌ উন্নয়ন কর্তৃপক্ষ, দমকল ও বিদ্যুৎ দপ্তরের 4 আধিকারিককে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুসারে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ আলীগঞ্জের ওই অ্যানিমেশন কোচিং সেন্টারটিকে সিল করে দিয়েছে। ওই ভবনে প্রবেশের উপরেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। এদিকে রাজ্য সরকার অগ্নিকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। এজন্য গঠন করা হয়েছে একটি বিশেষ তদন্তকারী দল। আগেই জানানো হয়েছে আলীগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের ওপর ওই অ্যানিমেশন কোচিং সেন্টারে গতকাল আগুন লাগলে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু হয়। আহত আরও 9 জনকে লখনৌয়ের কিং জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাতারের রাসলাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাসলাফান শহরে বিস্ফোরণের ফলে ভারতীয়দের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে ইউরিয়া, ডাই অ্যামোনিয়াম ফসফেট এবং সালফার বহনকারী 4টি পণ্যবাহী জাহাজ গত সপ্তাহে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজগুলি বর্তমানে দেশের বিভিন্ন নির্ধারিত বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত ও মরক্কো যৌথ কার্যনির্বাহী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক গতকাল নতুন দিল্লিতে হয়। বিদেশ মন্ত্রকের সন্ত্রাসবাদ মোকাবিলা বিষয়ক যুগ্ম সচিব ডক্টর বিনোদ বাহাদে এবং মরক্কোর জাতীয় পুলিশের মহানির্দেশক হিচাম বালি বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। ভারতের হজ কমিটি 2027 সালে হজযাত্রার জন্য আবেদনপত্র আহ্বান করেছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, হজ কমিটির পোর্টাল এবং হজ সুবিধা অ্যাপের মাধ্যমে অনলাইনে এই আবেদন জমা দেওয়া যাবে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গড়ে হারিয়ে দিয়েছে।

বের হয়ে ই হালান্ড দুটি ও এম এইচ পেডারসন একটি গোল করেন। এদিকে গতকাল গ্রুপ জের ম্যাচে মেসির জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দেয়। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। আজ অলিম্পিক দিবস, রাজ্যেও এই দিবসটি পালিত হচ্ছে। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানী আগরতলায় এক র্যালি অনুষ্ঠিত হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এই র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম উন্নয়নশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি এবং একটি নির্ভরযোগ্য শক্তিতে পরিণত হয়েছে। তিনি বলেন, দেশ প্রথম এই উদ্দেশ্যকে সামনে রেখে গত ১২ বছরে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নয়াদিল্লিতে গতকাল এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী এ কথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনস্বাস্থ্য, পরিবেশগত স্থায়িত্ব এবং সামগ্রিক মানবিক মর্যাদার ক্ষেত্রে পরিচ্ছন্নতা অপরিহার্য। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গতকাল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২৬ অন্তর্গত বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠন এবং ক্লাবগুলির ভূমিকা শীর্ষক একদিনের কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন। সমাজে স্বচ্ছতার প্রকৃত বাস্তবায়নের জন্য প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে বলেও গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। আগামী ২২ জুলাই থেকে খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে ঐতিহ্যবাহী খার্চি পূজা শুরু হবে। খার্চি পূজা ও মেলার প্রস্তুতি নিয়ে গতকাল পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন বিধায়ক রতন চক্রবর্তী। বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীলও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন যে, জৈব শক্তির ব্যাপক ব্যবহার আমদানিকৃত এলপিজি এবং অন্যান্য জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে সাহায্য করছে। তিনি বলেন, এর ফলে কৃষকদের আয়ু বাড়ছে এবং দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জাতীয় জৈব শক্তি কর্মসূচির বাস্তবায়ন নিয়ে গতকাল এক পর্যালোচনা সভায় পৌরোহিত্য করেন। পরে সামাজিক মাধ্যমে শ্রী যোশী বলেন যে, এই কর্মসূচির মাধ্যমে বার্ষিক ৮০ লক্ষ টন কৃষি ও জৈব বর্জ্য ব্যবহারের সক্ষমতা তৈরি হয়েছে। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। রাজধানীর ভগৎ সিং যুব আবাসে হয় এই সভা। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সভায় পৌরোহিত্য করেন। এছাড়া ছিলেন ক্রীড়া দপ্তরের আধিকারিক, স্কুল স্পোর্টস বোর্ডের কর্তারা সহ ৮ জেলা সভাধিপতিরা। শুরুতে সচিবের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষের আয় ব্যয়ের হিসাব নিয়ে আলোচনা হয়। ক্রীড়ামন্ত্রী বলেন, জাতীয় আসরে সাফল্য পেতে আগামী দিনে প্রশিক্ষণের উপর জোর দিতে হবে। সভায় বিভিন্ন রাজ্য আসরের স্থান প্রাথমিকভাবে স্থির করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে রাউন্ড অফ ৩২ নিশ্চিত করল আর্জেন্টিনা। দুটি গোলই লিওনেল মেসির। এদিন জোড়া গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলের মালিক হয়ে উঠলেন মেসি। অন্যদিকে ফ্রান্স ৩-০ গোলে হারিয়েছে ইরাককে। পরপর দুটি ম্যাচ জিতে ফ্রান্সেরও নক আউট পর্ব নিশ্চিত হয়ে গেল এদিন। ফ্রান্সের হয়েও জোড়া গোল কিলিয়ান এমবাপের, অন্য গোলটি করেন দেম্বেলে। আর নরওয়ে ৩-১ গোলে জয় পেয়েছে সেনেগেলের বিপক্ষে। ভারতীয় সময় আজ সকাল ৮:৩০টায় জর্ডন মুখোমুখি হবে আলজেরিয়ার। এখন আবহাওয়ার খবর। ভারত আবহাওয়া বিভাগ আজ উত্তর পূর্ব ভারত এবং উপ হিমালয় পশ্চিমবঙ্গের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে। আগামীকালও এর পরদিন পর্যন্ত উপকূলীয় কর্ণাটক, কোঙ্কন, গোয়া, ওড়িশা এবং তেলেঙ্গানাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা বিমানবন্দরে আবহাওয়া দপ্তরের কার্যালয় থেকে আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা

আকাশবাণী আগরতলা ককতমা পরিও বিথিকা দেববর্মা রাষ্ট্রবক্ষক দ্রৌপদী মুর্মু তিনি ফিল নিয় যত খড়ক দক চিবা মঙ্গনাং বড় রত্ন পদ্মবিভূষণ পদ্মভূষণ তৈ পদ্মশ্রী সকাত ইয়াফারান আবন ইসাকাং থানায় তালো খড়ক দক চিদক মঙ্গনাং বড় রত্ন পদ্ম সকাত ইয়াফার জাখা কক বড় কক রবাই তৈ রঙ্গ আলাইদা সামং তাংমানি মারিও ত্রিপুরানী পদ্মশ্রী সকাত মানানো বরমগনাং নরেশ চন্দ্র দেববর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা ভারত হা কতর হায়ুংনি যত নিশালাই হামক্রাই গনাং তৈ পৈতু খেলাই জাকনাই ফান অংখা বসাকা নেশন ফার্স্ট ও ওয়ানসুক মুংন নাহারিনো লাই থানায় বিশি চিনিও গবাংমা সামুবতাং খেলাই জাকা মিয়া দিলি গতালো পান্দা কাইশা ও কক নারক থানী মন্ত্রীবক্রক অকক সাকা কেন্দ্রনি স্বরাষ্ট্রতে তাংচুরু মন্ত্রী অমিত শাহ তিনি দিল্লি গতালো ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া এবার নাফেড নি টেন্ডার পোর্টাল চল খেলাই রিওয়ানু ও পান্দাও স্বরাষ্ট্রমন্ত্রী নাফেড নি কিশাসক নাংকুকমা গনাং ডিজিটালতে হুকবার খেলাইনাই রকন চুবামুংনি সাকথার মুংব চেঙ্গই রুয়ানু হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মিয়া গুমতি হাঙ্কনি জুদা জুদা রংতে চেরাই হামক্রাই গনাং মথা রকন বেড়াই নাইখা কাকড়াবন ব্লকনি আমতলিনি আলুর দিশারি শিশু নিকেতন তৈ মাতাবাড়ি ব্লকনি খিলপাড়া বালক শিশু নিকেতননি চেরাই রকবাই হাস্তেফা ককলাম সালাইকা হাস্তেফা আমতলিনি শিশু নিকেতন স্মার্ট ক্লাসরুম নিবাগৈ রাং খক বাচিসাই চুবা চুরিনানি সাকলাইখা আবনো কারে হাস্তেফা তেপানিয়া ব্লকনি পিএমশ্রী তেপানিয়া কলোনি হাইস্কুল ফাংচারা কাইমানি সামংবুতাঙ্গব মানজাখা তিনি অলিম্পিক শাল হাস্তেও ব ও শাল ন পালাই জাগৈ দঙ্গ ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশন বুখাকতে রাজাঘর আউলি ও রেলি কাইসা সংসা জাখা রবীন্দ্র শতবার্ষিকী ভবন নিসিমে ও রেলি নংখরে আউলিনে জুদা জুদা লামাও রেলি খেলাইকা রেলি ও মানজাখা মঞ্চকরা প্রফেসর ডক্টর মানিক সাহা থংমন্ত্রী টিঙ্কু রায় বলংমন্ত্রী অনিমেষ দেববর্মাতে আউলি পুর নাইকরাইনি মেয়র দীপক মজুমদার আকোষং মঞ্চকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা লুকু হামক্রাই তং সুকনাই তং খরতে বেবাক বরক মুনি শুনি বড় মানথানি সরাই সরাই খে তংনা নাঙ্গু মিয়া আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন মানি হামিয়া খি বিমা রায়দা 2026 নি জুদা জুদা লুকু আদং চংজাক তে হদানি মত হাতে ক্লাব রোগনি তাং থাই মঙ্গুই শালসানি লই খেলাই মং পান্দানো চেঙ্গে মন্ত্রীকরা অকক শাখা মন্ত্রীকরা তৈব শাখা সাপসুত্রাত তংথানি সেনিটেশননি সেবুক রোগ বেলাই নাংকুকমা গনাং পজাতেই সামং তাঙ্গই তঙ্গ আউলিন সাপসুত্রাতে নাইথোথকে তনিথানি বরকনি বেলাই নাংমানি পজাতঙ্গ আরও কুবুনি বিশিং কক নারেখা আগরতলা পুর নাইক্রাইনি মেয়র এবা MLA দীপক মজুমদার আউলি হামক্রাই নাইখুংনি তাংফাং মিলিন রামটেকে আকোষং মিয়ানিসিমি চেংজাখা আসামনি কামাখ্যা মান্ডুপ নখা শালবুড়িনি আম্বুবাচিতের ত্রিপুরা ও আম্বুবাচিতের মানজাগ হাস্তেনি হিন্দু তংথানো চাজাকনাই বুড়ি রোগ আবনুরুগে আগরতলা লক্ষ্মীনারায়ণবাড়ি উমা মহেশ্বর কালীবাড়ি ন খবুই জুদা জুদা মান্ডুপ তংথার চাজাকনাই রোগ কুথুমানি নুকজাগ আবনুরুগিন বাণিব সংসাজাখা বুসকাং জুলাই তালনি শাল নৈ চি সাও খয়ারপুরনি চিব্রৈ মোতাই মান্ডপ শিরিশি তিনি খারচি মোতাই চেংজাগানু খারচি মোতাইতে বাণিকনি তিয়ার অংমানতৈন মিয়া শালথাং জেলানি জেলা নাইকল ফাংনি তাংনগ ককলাম পান্দা কাইসা অংখা আচুক ফাং অংখা MLA রতন চক্রবর্তী পান্দাও শালথাং জেলা পরিষদনি পজা মানজা কাসকু বিশ্বজিৎ শিল্প মানজা ফাইকা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড নি বিশি সানি ককলাম পান্ডা মিয়া থংমন্ত্রী টিঙ্কু রায়নি তৈদুল মুম্বাই রাজাখুনি ভগৎ সিং শিকলা তংথায় সংসাজাখা বনকারে থংনাইখুনি দাগিফাং স্পোর্টস স্কুলনি সেবুকরগ্ন খবিন কাইচার হাংকুনি কাসকুরগ্ব আরও মানজাক ফাইকা পান্ডাও মন্ত্রী সাকা বসং বেরেমনি থংমাও শেপ মান্না বাকে ফুরংমুং লয়নি সাকা ফান্ডনা নাঙ্গানু আগরতলা বীরখুং খলানি নবার তৈবার নাইখুংনি বুখাক্তি সাজাকা বুসকাং দামনি চিব্রিয় হাস্তিনি যত হাঙ্কর ফেরাঙ্কই গবাংখে ওয়াতৈ ওয়াউই মানুহনি হজাকমং খেলাই জাখা তিনি শালনি তুংমারি শাকাও 33 ডিগ্রি সেলসিয়াস তৈ খামাও 24 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গই মানো তিনি আইচুগ খামানি তুংমারি টংমানি 9.2 ডিগ্রি সেলসিয়াস কক্তমা পরিমং

0: ভুকজরাতে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই খেলায় জাগানো হর্নে দামসনি তামুই সতী বুড়ি জিবাও।
1: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

0: নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের অভিজ্ঞাপনের আরও এক নতুন পর্বে। শ্রোতাবন্ধু, আজ 23 জুন। ভারতের এক প্রখ্যাত শিক্ষাবিদ, চিন্তাবিদ এবং দূরদর্শী রাজনৈতিক নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে আমরা আজ স্মরণ করি, কারণ সেই মহান ব্যক্তিত্বকে যার জীবন তিনি উৎসর্গ করেছিলেন দেশের ঐক্য, উন্নতি এবং জাতীয় চেতনার বিকাশে।
1: 1901 সালের 6ই জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন একজন খ্যাতনামা শিক্ষাবিদ ও বিচারপতি। ছোটবেলা থেকেই তিনি অসাধারণ মেধা, অধ্যবসায় ও নেতৃত্ব গুণের পরিচয় দেন। মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, যা সেই সময়ে এক অনন্য নজির স্থাপন করে। শিক্ষাক্ষেত্রে তার অবদান আজও সমানভাবে প্রাসঙ্গিক ও স্মরণীয়।
0: ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শিক্ষা জীবনের পাশাপাশি তিনি দেশের রাজনৈতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর তিনি ভারতের প্রথম মন্ত্রিসভায় শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে দেশের স্বার্থ এবং আদর্শকে সামনে রেখে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে।
1: ডক্টর মুখোপাধ্যায় ছিলেন এক দৃঢ়চেতা ও স্পষ্টবাদী নেতা। তিনি বিশ্বাস করতেন এক দেশ, এক বিধান, এক নিশান এই আদর্শে। বিশেষ করে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদার প্রশ্নে তিনি তার মতাদর্শের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেন। দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার এই দৃঢ়তা আজও আমাদের অনুপ্রাণিত করে।
0: 1953 সালের 23ই জুন তিনি পরলোক গমন করেন। তাঁর অকাল প্রয়াণ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি ছিল, তবে তাঁর আদর্শ, চিন্তা এবং দেশপ্রেম আজও আমাদের পথ দেখায় একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ ভারতের পথে এগিয়ে যেতে।
1: ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন আমাদের শেখায় দৃঢ় সংকল্প, সাহস এবং দেশপ্রেম থাকলে যে কোনো বাধাই অতিক্রম করা সম্ভব। তার জীবন কেবল ইতিহাসের অধ্যায় নয়, বরং আমাদের ভবিষ্যতের দিশারি। শ্রোতাবন্ধু, আজকের এই দিনে আমরা আবারও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। তার আত্মত্যাগ ও আদর্শ আমাদের চেতনায় চির অম্লান হয়ে থাকবে।

0: শ্রোতা বন্ধুরা, আজ কিন্তু আরও একটা বিশেষ দিন। ইতিমধ্যেই আপনারা জানেন শুরু হয়েছে অম্বুবাচী উৎসব। বাঙালিদের একটা বিশেষ উৎসব বলা হয় উৎসবটাকে। নীলাচল পর্বতবাসিনী মা কামাখ্যার মন্দিরে অম্বুবাচী উপলক্ষে বিশেষ পুজো অর্চনা করে থাকেন তার ভক্তবৃন্দরা। সেই সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যেও কিন্তু বিভিন্ন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় এই সময়টাতে। আর সেই উপলক্ষে আগরতলার উমা মহেশ্বরী কালী মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির ছাড়াও বিভিন্ন মন্দিরগুলোতে মেলাও বসে এই সময়টাতে।
1: শ্রোতাবন্ধু, এবারে ইতিহাসের পাতা আর কি কি বলছে আজকের দিনকে নিয়ে সেই দিকে নজর রাখি। ইতিহাসের পাতা বলছে আজকের দিনে 1756-57 খ্রিস্টাব্দে ঐতিহাসিক পলাশির যুদ্ধ শুরু হয়েছিল। স্বাধীন বাংলার নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন। 1860 সালে উমেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক মনোহর প্রকাশিত হয়েছিল আজকের দিনে। আজকের দিনে নাট্যকার শিশির কুমার ভাদুরী নাট্য মন্দির প্রতিষ্ঠা করেন 1926 খ্রিস্টাব্দে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বিশিষ্ট বাঙালি শিল্পপতি এবং ইঞ্জিনিয়ার স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় 1854 খ্রিস্টাব্দে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বঙ্গীয় শব্দকোষের সংকলন হরিচরণ বন্দ্যোপাধ্যায় 1867 সালে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1901 সালে রাজেন্দ্রনাথ লাহিড়ী, যিনি স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী।
0: 1936 খ্রিস্টাব্দে প্রখ্যাত ফুটবলার এবং কোচ প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল আজকের দিনে। আজকের দিনে জন্মেছিলেন 1948 খ্রিস্টাব্দে বাঙালি কবি ও সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। অভিনেতা এবং রাজনীতিবিদ রাজ বব্বর জন্মেছিলেন আজকের দিনে 1951 সালে। বৈষ্ণব ধর্মগুরু ও দার্শনিক ভক্তি বিনোদ ঠাকুর 1914 খ্রিস্টাব্দে আজকের দিনে আমাদের ছেড়ে চলে যান। ভারতীয় রাজনীতিবিদ সঞ্জয় গান্ধীর প্রয়াণ হয়েছিল 1980 সালে আজকের দিনেই। কবি, অভিনেতা ও রাজনীতিবিদ হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায় 1990 খ্রিস্টাব্দে আজকের দিনে প্রয়াত হন। প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার দিলীপ দোষীর প্রয়াণ ঘটেছিল 2025 সালে আজকের দিনে। বন্ধুরা, এই ছিল আজকের দিনের কিছু বিশেষ ঘটনাবলী।
2: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডস কে প্রতিরোধ করতে হবে।
3: এইডস কে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
2: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
3: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
2: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
3: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
2: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
3: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
4: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
1: শ্রোতাবন্ধু, সময় কিন্তু হয়ে গেছে লিখছি তোমায় পর্বে চলে যাওয়ার। তো লিখছি তোমায় পর্বে প্রথম যে চিঠিখানি আমার হাতে রয়েছে সেই চিঠি পাঠিয়েছেন চুয়াংসিনা বিষ্ণুপুর বাঁকুড়া থেকে উদয় শঙ্কর চট্টোপাধ্যায়।

0: বন্ধু কি লিখেছেন শোনাব আপনাদের। প্রিয় বন্ধু অভিজ্ঞাপন, সবুজ হোক ধরার প্রাণ, এই বিষয় নিয়ে লিখতে বসে প্রকৃতির দুরাবস্থার দৃশ্যটাই চোখের সামনে ভাসছে। প্রকৃতি ও পরিবেশ একে অপরের পরিপূরক। প্রকৃতি ভালো থাকলে পরিবেশ শান্ত থাকে, আবার পরিবেশকে সবুজায়ন করতে পারলেই প্রকৃতিও স্বাভাবিক ছন্দে থাকে। এদেরকে নিয়ে আমরা কি কেউ সেখান জায়গায় সে জায়গায় স্থান দিতে পেরেছি, না কিছুই করতে পারিনি প্রকৃতির জন্য, শুধু তাদেরকে ব্যবহার করতে শিখেছি? সারাটা দিন তাপদহনের স্রোতে ভেসে পরন্ত বিকেলে মাঠের দিকে গেলাম। লাল হলুদের মাখামাখিতে ঘেরা আকাশ তখন পশ্চিম গগনের শেষ প্রান্তে, তখনও কিন্তু সেই তাপদহনের উষ্ণতা। মাঠের মাঝে একাকী বসে সন্ধ্যা আসন্ন, ক্লান্ত পাখিদের নেড়ে ফিরে যাবার অপেক্ষায়, নানা রঙের পাখি নানা রকমের ডাক শুনতে শুনতে ওদের পানে তাকিয়ে দেখি ওই শুকনো পুকুরটার কাদা মাখা জলে ডানা দিয়ে ঝেপে মেরে গা শীতল করার চেষ্টা। হায়রে নিয়তি, সেই জল তো আর ঠান্ডা নয়, সে তো আরো গরম। তাহলে একই পরিবেশ, একই সবুজায়ন আমরা তৈরি করছি, যে পশু পাখিদের জন্য জীব বৈচিত্র্যের সুরক্ষা বলয় পর্যন্ত তৈরি করতে পারিনি? সবুজ সমৃদ্ধ করার জন্য কোনো প্রচেষ্টাই নেই আমাদের। নিজের স্বার্থ ছাড়া প্রকৃতিকে আমরা কেউ সেইভাবে দেখি না। এত উষ্ণায়ন যে হিমবাহ পর্যন্ত গলতে শুরু করেছে, জলবায়ুর এত পরিবর্তন, প্রকৃতির এত খামখেয়ালিপনা, সবই হচ্ছে আমাদের জন্য। আমরা শুধু নীরব দর্শক, কিন্তু এই পরিবেশকে আমরা কি আর একটু ভালোবাসতে পারি না? আর একটু সবুজায়নের দিকে এগিয়ে যেতে পারি না আমরা? জানি না বন্ধু তোমরা কি বলবে। বিনীত উদয় শঙ্কর চট্টোপাধ্যায়, জামসিনা, বিষ্ণুপুর, বাঁকুড়া।
1: শ্রোতা বন্ধু, এবারে লিখছি তোমায় পর্বে যে চিঠিখানি পড়ে শোনাবো। এই চিঠিটি লিখে পাঠিয়েছেন বাংলাদেশের খুলনা জেলা থেকে তাপস কুমার বালা। চিঠিতে তিনি লিখছেন, সবুজের পূজারী অভিজ্ঞাপন। মানব সভ্যতার পাঠশালায় মানুষ কতটা সভ্য হতে পেরেছে তা যেমন অস্পষ্ট, তেমন স্পষ্ট যে হিংসা, দ্বেষ, বৈরিতা, হানাহানি, রণাঙ্গনের অস্ত্রের ঝনঝনানি আর গোলা বারুদের বিষাক্ত ধোঁয়া বড্ড অসুস্থ করে তুলেছে আজকের বসুন্ধরাকে। সড়কপথে ট্রাফিক জ্যামে সময়ের কাঁটা তারে আটকে পড়া জীবন, যখন ওষ্ঠাগত আর ট্রাফিক পুলিশের শক্ত ডান্ডার প্রাচীরের সামনে অ্যাম্বুলেন্সে থাকা মুমূর্ষ রোগী যখন এক টুকরো অক্সিজেনের জন্য পাঁজর ভাঙা উচ্ছ্বাসে পুরো শহরটাকে শীতল করে তোলে, তখনই বোঝা যায় জীবন কত কষ্টের, কত যন্ত্রণার, কতটা নিদারুণ অপেক্ষার। আর সেই মুহূর্তে যদি ট্রাফিক মোড়ে দণ্ডায়মান সবুজ রঙের বাতিটি তার শুভ ইশারায় আমাদের চলমান জীবনে সামিল হওয়ার অনুমতি দেয়, তখন মনে হয় তপ্ত তপন ও গ্রীষ্মের দুপুরে এক মুঠো বৃষ্টি ফেলে তৃষিত দুর্বাদল যেমন সুতীব্র দীর্ঘশ্বাস ফেলে বাঁচার নতুন স্বপ্ন দেখে, ঠিক তেমনি আমাদেরও মন প্রাণ এক নীরব অনন্দ সুখানুভূতিতে ভরে ওঠে। তাই আমার মনে হয় সবুজ রং শুধু শিল্পী রঙের ডালায় বা তুলিতে মাখামাখি কোনো রং নয়, এটি একটি সুন্দর জীবনের রং, এটি সুস্থ পৃথিবীর রং, তরুণতার মাতৃ।

চঠুরের রং, এমনকি সবুজ সংকেত নিশ্চল জীবন থেকে সচল জীবনে সামিল হওয়ার স্রষ্টার স্বাক্ষরিত অমুখ অনুমতিপত্র, একটি শুভ বার্তা। তাই প্রতিবছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে সংবাদপত্রে ফলাও করে শিরোনাম না হয়ে, বিজ্ঞাপিত না হয়ে, বুকে হাত রেখে আমরা একই পতাকা তলে সমবেত হয়ে আজই প্রতিশ্রুতিবদ্ধ হব। বসত ভিটা, আবাদি অনাবাদি, খোলা মাঠে, রাস্তার ধারে প্রত্যেকে একটি করে চারা গাছ রোপণ করব এবং সেটি সাবালক না হওয়া পর্যন্ত তার দেখভাল করব। তবেই আমাদের এই ধরিত্রী সবুজে সবুজে ভরে উঠবে, সবুজের মিছিলে যোগ দেবে সহস্র বিহঙ্গ। গ্রীষ্ম হবে শীতল বসন্ত, প্রাণ ভরে শ্বাস নেবে ধরণীর সকল সৃষ্টি। নমস্কার ও শুভেচ্ছান্তে, তাপস কুমার বালা, গ্রাম ডাক লক্ষ্মীখোলা,

0: তবেই আমাদের এই ধরিত্রী সবুজে সবুজে ভরে উঠবে। সবুজের মিছিলে যোগ দেবে সহস্র বিহঙ্গ, গ্রীষ্ম হবে শীতল বসন্ত, প্রাণ ভরে শ্বাস নেবে ধরণীর সকল সৃষ্টি। নমস্কার ও শুভেচ্ছান্তে, তাপস কুমার বালা, গ্রাম ডাক লক্ষ্মীখোলা, উপজেলা দাকুপ, জেলা খুলনা, বাংলাদেশ।
1: এবারের চিঠি পড়ব অমিত কুমার রায়ের, তিনি পাঠিয়েছেন ঝিকিরা হাওড়া থেকে। প্রিয় সচেতন অভিজ্ঞাপন, লিখছি তোমায়। জুন 2026-এর দ্বিতীয় পক্ষের বিষয় অভিযাত্রী, খুবই প্রাসঙ্গিক। বিশ্ব পরিবেশ দিবসের মাসে কোথাও বেরিয়ে পড়া মানে নিজের আনন্দ অপরের অসুবিধার কারণ যেন না হয়। আজকাল পর্বত অভিযান, এভারেস্ট জয় করা এক শ্রেণী মানুষের হবিতে পরিণত হয়েছে। এর ফলে পর্যটন শিল্পের উন্নতি অবশ্যই, পর্বতের স্বাস্থ্যের পরিণতি বিপদজনক হয়ে পড়ছে। পর্বত বক্ষে জমা হচ্ছে প্লাস্টিক, থার্মোকলের থালা, বাটি, গ্লাস, পোশাক, আরো কত পরিত্যক্ত জিনিস। ফলে উষ্ণায়ন মাত্রা ছাড়া হচ্ছে, বরফে হচ্ছে, বরফে জন্ম নিচ্ছে গুল্ম গাছ, যা সূর্যরশ্মিকে সবুজ পাতাই ধরে রাখে। এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এক শ্রেণীর মানুষ অপকর্ম করছে, আর অন্যদিকে দেখা যাচ্ছে দু চারজন তরুণ তরুণী সে বর্জ্য কুড়িয়ে নিয়ে থলিতে ভরে বর্জ্য ফেলার স্থানে নীরবে রেখে আসছে। আমাদের উচ্ছ্বাস, আনন্দ, অভিজ্ঞতা সঞ্চয় করার মাঝে ঢুকে না পড়ে দূষণ। আমাদের অভিযানে দূষণের প্রভাবে বসুন্ধরার না ক্ষতি হয় তা দেখা দরকার। আমরা পর্যটন শিল্পের প্রতি যেমন সহানুভূতিশীল, তেমনি সেই পরিবেশের রক্ষার দায়িত্ব কিন্তু আমাদেরকেই নিতে হবে। নির্জন পরিবেশে বেড়াতে গিয়ে মনে হয় আমরা যা খুশি তাই করে বেড়াব, না, সেই স্বাধীনতা দেয়নি পর্বত, সাগর, মরুভূমি, গাছ, বরফ, জল, প্রকৃতি। কয়েকজন অসচেতন অভিযাত্রী বিশ্ব প্রকৃতির বহুজনের ক্ষতির কারণ। বিশ্বের কল্যাণকামী কাজে অভিযাত্রী হোক সমাজ, বিশ্ব সচেতন। অমিত কুমার রায়, ঝিকিরা হাওড়া।
0: শ্রোতা বন্ধুরা, লিখছি তোমায় পর্বে এবারে শেষ চিঠিখানি আপনাদের পড়ে শোনাব। আর এই চিঠিটি লিখে পাঠিয়েছেন হুগলি জেলা থেকে কেকা চৌধুরী। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, ঠাকুরের গাছে হাত দিও না। মায়ের নিষেধাজ্ঞা শুনে বলেছিলাম, ঠাকুর গাছ নিয়ে কি করে মা, ঠাকুর আমাদের মতোই ফুল কুড়ায়, ফল খায়, গাছের ছায়ে বসে বাঁশি বাজায়, স্নিগ্ধ বাতাসে শরীরে জড়িয়ে গাছকে আদর করে। শুধু আমাদের মতো গাছ কেটে ডাল ভেঙে অত্যাচার করে না। বট, অশথ, বকুল, নিম, বেল, নানান গাছকে দেবোত্তর করে রাখার কারণ এখন বেশ বুঝতে পারি। আমাদের পূর্বপুরুষগণ চাইতেন সবুজ হোক ধরার প্রাণ, তাই বুদ্ধি করে গাছেদের বাঁচাতে এই ব্যবস্থা। গ্রামের লোকজন এখনো কোনো জায়গা অকারণে ফাঁকা ফেলে রাখেন না। ছেলেপুলে ফল খাবে, তাই জাম, আম, কাঁঠাল, বাতাবি লেবু, খেজুর গাছ বাড়ির আশেপাশে বসিয়ে দেন। বাইরের দিকে ফাঁকা জায়গাটায় শাল, সেগুন, শিশু। আমি এবারই ওবারি থেকে ফুলের বীজ, ডাল চেয়ে চিনতে মায়ের লাউ কুমড়ো লতার মাঝেই বসিয়ে দিতাম। আমার দাদামশাই আম, জাম, খেজুর যখন যে ফল খেতেন বীজটাকে সংগ্রহ করে রেখে দিতেন। পরে সেগুলো নদীর পাড়ে, পুকুর ধারে, পথের পাশে, এমনকি অন্যের ফাঁকা জায়গা দেখতে পেলেও গোপনে পুঁতে দিতেন ও যত্ন করে বড় করে তুলতেন। বিশ্ব পরিবেশ দিবস

বৃক্ষরোপণ উৎসব এসব কিছুই জানতেন না। শুধু মন থেকে চাইতেন সবুজ হয়ে থাকুক ধরিত্রী মায়ের আঁচল। পরিবেশ দূষণের সাতকাহন না জেনে পরিবেশে রক্ষার এমন প্রয়াস শুধুমাত্র হৃদয়ের টানে। আজ দাদু নেই, কিন্তু তার ভালোবাসার সবুজে ভরে আছে গ্রামখানি। শত অসুবিধাতেও গাছ কাটতেন না, ছেলে মানুষের মতো বলতেন, তোমার হাতটা কেটে দিলে ব্যথা লাগবে না তো? পাড়া পড়োশি থেকে দিদিমা গোয়ার বললেও দাদুরই ভালোবাসা যদি আমাদের মধ্যে সংক্রমিত হয়, সত্যি সবুজ হয়ে থাকবে এই পৃথিবী। আসলে প্রকৃতি আপন খেয়ালে নিজেই সাজিয়ে গুছিয়ে নিতে পারে তার আঁচলখানি, কিন্তু আমাদের লোভের লাগাম নেই। একটা গাছ পুঁতে 10টা সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি আর যথেচ্ছ গাছ কেটে নিজেদের স্বাচ্ছন্দ্য খুঁজে নিচ্ছি। গাছ লাগিয়ে যদি পরিচর্যা না করি তবে কি লাভ? সোশ্যাল মিডিয়া নয়, দাদুর মতো একটা হৃদয় যদি থাকে তবে প্রত্যেকের চারপাশ সবুজ হতে হতে একদিন পুরো ধরিত্রী হয়ে উঠবে সবুজে সবুজ। কেকা চৌধুরী, গোপীনগর, হরিপাল, হুগলি।

শ্রোতা বন্ধু, এবারে নজর রাখছি কিছু তথ্যে। স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 2026 আজ এ উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগরতলা পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে, যার উদ্বোধন করবেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। সকাল 11:30 থেকে অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য স্বাস্থ্য দপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছে। বেলা 12:00 শুরু হবে মূল অনুষ্ঠান। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখছি, ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের উদ্যোগে আজ বিশালগড় হায়ার সেকেন্ডারি স্কুলে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হবে। দুপুর 2:30 এই কর্মশালার সূচনা হবে। শুনলেন তথ্য।

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি কর্মখালি বিজ্ঞপ্তি। ভারতীয় স্টেট ব্যাংকে প্রবেশনারি অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট শূন্যপদ 1,500টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক হতে হবে। বয়স হতে হবে প্রার্থীদের 21 থেকে 30 বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। আগ্রহী প্রার্থীরা SBI এর পোর্টালে 18 জুন থেকে আবেদন করা শুরু হয়েছে এবং যা চলবে 8ই জুলাই পর্যন্ত। আরো বিস্তারিত জানতে SBI এর ওয়েবসাইট

www.sbi.bank.in দেখে নিতে পারেন। আরেকটি কাজের খবর আপনাদের জানিয়ে দিই। স্টাফ সিলেকশন কমিশন জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রেড লিমিটেড বিভাগীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা 2025 জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। শূন্যপদ রয়েছে 149টি। শিক্ষাগত যোগ্যতা, তাদের ওয়েবসাইট ssc.gov.in এবং তাদের নোটিশ বোর্ডে দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদন জমা দেবার শেষ তারিখ অনলাইনে আগামী 26 জুন।

শ্রোতাবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তরের দেওয়া আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাস কি বলছে। আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাস অনুযায়ী আকাশ অংশত মেঘলা থাকবে। রাজ্যের প্রত্যেকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 71%। এক সতর্ক বার্তায় বলা হয়েছে, রাজ্যের প্রতিটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে।

0: শ্রোতা বন্ধুরা, এবার একটু স্বাস্থ্যের দিকে নজর দেওয়া যাক। ইতিমধ্যেই বর্ষাকাল চলে এসেছে, তাই এই বর্ষাকালে বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা অবশ্যই জলবাহিত রোগ, যেমন ডায়রিয়া, জল বসন্ত, এইগুলো। তাই সবাই জল ফুটিয়ে খান, সবুজ শাকসবজি, সতেজ শাকসবজি খান এবং নিজেদের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন।
1: আর শ্রোতা বন্ধু, যাওয়ার আগে আমরা প্রত্যেক দিন যেটা বলে থাকি, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন এবং পাশের মানুষটির প্রতি যত্নবান হবেন। আর এই বলে সময় জানান দিচ্ছি আজকের মতো অভিজ্ঞাপন শেষ করতে হবে। আজ অভিজ্ঞাপনের এই পর্বে আপনাদের সঙ্গে ছিলাম আমি রাহুল,
0: আর সেই সঙ্গে আমি ছিলাম শ্বেতা।
1: আজকের মতো তাহলে অভিজ্ঞাপনের এই পর্ব এখানেই শেষ করছি। নমস্কার।

0: আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং এরপর শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।
1: আকাশবাণী প্রেজেন্টস মর্নিং নিউজ। গুড মর্নিং, আই এম সুনীল বর্মা, দ্য হেডলাইন্স। Prime Minister Narendra Modi says principle of nation first has been driving force behind India's transformation into a fast-growing, credible and reliable global power. President Draupadi Murmu to confer Padma Awards during second round of civil investiture ceremony at Rashtrapati Bhavan today. Uttar Pradesh government suspends four officials in connection with Lucknow fire incident. Four accused arrested.

নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধুরা। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্তীতে। শ্রোতা বন্ধু, আমি রয়েছি আজকে আপনাদের সঙ্গে এই সকালে, আপনাদেরই প্রিয় বন্ধু আর যে সুয়েদা, আর আমি থাকবো আপনাদের সঙ্গে সকাল 11টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। এই মুহূর্তে যে পর্ব নিয়ে হাজির হয়েছি, সেই পর্বটা আপনাদের খুব পরিচিত একটা পর্ব। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 8টা বেজে 43 মিনিট হয়ে 36 সেকেন্ড, আর এখন সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান তোমায় গান শোনাবো পর্বের। আর এই পর্বে আজকে আমরা শুনব খুব পরিচিত একজন শিল্পীর গান, যে শিল্পীকে আমরা অনেকেই ওনার গান ভীষণভাবে পছন্দ করি। হ্যাঁ, আজকে তোমায় গান শোনাবো পর্বে আমরা শুনব বিখ্যাত শিল্পী হৈমন্তী শুক্লার গান। চলুন তাহলে শুরু করছি তোমায় গান শোনাবো পর্ব।

এখনও সারেঙ্গিটা বাজছে, এখনও তিনি গান গেয়ে চলেছেন। 1972 সালে যে কেরিয়ারটা শুরু হয়েছিল, এত বছর পরেও আজ তা থেমেনি। তিনি অর্থাৎ হৈমন্তী শুক্লা শুধু বাংলাতেই নয়, গোটা দেশেই তিনি সমানভাবে জনপ্রিয়। হৈমন্তী মানেই কপালে বড় লাল টিপ, একগাল হাসি আর শাড়ি। একই সঙ্গে তিনি যেন এক বট গাছ, অনেকেরই বড় আশ্রয়, যার মধ্যে মাতৃত্বভাব এত প্রবল সেই মানুষটি কোনোদিন সংসারী হলেন না। কিন্তু কেন, একদিন এই প্রশ্ন করা হলে তিনি অকপট ভাষায় স্বীকারোক্তি দেন, গান ছাড়া আমার কিছুই ভালো লাগে না, গানটার সঙ্গেই তো গভীর প্রেম আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কখনো মনে হয়নি সংসার করলাম না কেন? উত্তরে হৈমন্তী বলেন, না না কখনোই না, কেন আমার বর হলো না, ছেলে পুলে হলো না, এইসব মনে হয়নি। আসলে আমার এত এত ছেলে পুলে যে লোককে আমাকে মা বলে ডাকে, জন্ম দিলেই যে শুধু মা হওয়া যায় এই ভাবনায় বিশ্বাসী নন হৈমন্তী নিজেও। তার ছাত্রছাত্রীদের কাছে তিনি মায়ের মতো স্নেহময়ী। এ তো গেল বিয়ে আর সন্তানের কথা, আর প্রেম, তাও কি কোনোদিন আসেনি তার জীবনে? রাগঠাক না করেই তার উত্তর, কেউ হয়তো ভালোবেসেছে, আমি বুঝতে পারিনি। অনেকেই আমায় জিজ্ঞাসা করেন, তুমি এত ভালোবাসার গানগুলো কাকে ভেবে গাও? আমি তখন উত্তর দিই, এই মাইক্রোফোনটাই আমার প্রেমিক হয়ে যায় তখন। মানুষ যে এমনই সহজ সরল সাদামাটা। বন্ধুরা, তোমায় গান শোনাবো পর্বে, চলুন আমরা শুনবো হৈমন্তী শুক্লার আরও বেশ কিছু গান।

শ্রোতা বন্ধুরা, তার আত্মজীবনীর নামও এখনও সারেঙ্গিটা বাজছে। হৈমন্তী শুক্লা এই আত্মজীবনী নামের মধ্যেই যেন লুকিয়ে রয়েছে তার জীবনের সার কথা। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু হৈমন্তী শুক্লা আজও থামেননি। সারেঙ্গির সুরে, গানের আবেশে তিনি আজও একই রকমভাবে প্রাসঙ্গিক, একই রকম আপন। বাংলা সঙ্গীতের আকাশে তার সুর যে এখনও অনবরত বেজে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। শ্রোতা বন্ধুরা, তোমায় গান শোনাবো পর্ব থেকে আজকে এখানেই বিদায় নেব। তবে যেতে যেতে হৈমন্তী শুক্লার আরও দুটো গান রইল আপনাদের জন্য, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে অবশ্যই পরবর্তী পর্বে।

শ্রোতা বন্ধু, এখন সময় সংবাদ শিরোনামে। জানিয়ে দিচ্ছি এখনকার সংবাদ শিরোনাম। আজ অলিম্পিক দিবস, রাজ্যেও এই দিবসটি পালিত হচ্ছে। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানী আগরতলায় একের র্যালি অনুষ্ঠিত হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এই র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম উন্নয়নশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি এবং একটি নির্ভরযোগ্য শক্তিতে পরিণত হয়েছে। তিনি বলেন, দেশ প্রথমে উদ্দেশ্যকে সামনে রেখে গত ১২ বছরে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নয়াদিল্লিতে গতকাল এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী এই কথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনস্বাস্থ্য, পরিবেশগত স্থায়িত্ব এবং সামগ্রিক মানবিক মর্যাদার ক্ষেত্রে পরিচ্ছন্নতা অপরিহার্য। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গতকাল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২৬ অন্তর্গত বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠন এবং ক্লাবগুলির ভূমিকা শীর্ষক একদিনের কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, জৈব শক্তির ব্যাপক ব্যবহার আমদানিকৃত এলপিজি এবং অন্যান্য জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সাহায্য করছে। তিনি বলেন, এর ফলে কৃষকদের আয়ও বেড়েছে এবং দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হচ্ছে। আগামী ২২ জুলাই থেকে খয়েরপুরে চতুর্দশ দেবতা মন্দিরে ঐতিহ্যবাহী খার্চি পূজা শুরু হবে। খার্চি পূজা ও মেলার প্রস্তুতি নিয়ে গতকাল পশ্চিম জেলা জেলাশাসকের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। রাজধানীর ভগৎ সিং যুব আবাসে হয় এই সভা। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সভায় পৌরোহিত্য করেন। বিশ্বকাপ ফুটবলে অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করল আর্জেন্টিনা। দুটি গোলই লিওনেল মেসির। এদিন জোড়া গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার মালিক হয়ে উঠলেন মেসি। অন্যদিকে ফ্রান্স 3-0 গোলে হারিয়েছে ইরাককে। পরপর দুটি ম্যাচ জিতে ফ্রান্সেরও নক আউট পর্ব নিশ্চিত হয়ে গেল এদিন। ফ্রান্সের হয়েও জোড়া গোল কিলিয়ান এমবাপের, অন্য গোলটি করেন দেববেলে। আর নরওয়ে 3-2 গোলে জয় পেয়েছে সেনেগালের বিপক্ষে। ভারতীয় আবহাওয়া বিভাগ আজ উত্তর পূর্ব ভারত এবং উপ হিমালয়ন পশ্চিমবঙ্গের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে। এদিকে আগরতলা বিমানবন্দরে আবহাওয়া দপ্তরের কার্যালয় থেকে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন এখনকার সংবাদ শিরোনাম।

টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী ভিমল জয়ন্তীতে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 9:17 হয়ে 4 সেকেন্ড। আর এখন সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের সঙ্গে কথা বলার অনুষ্ঠান পৌঁছে তোমায় পর্বের। বন্ধুরা, আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু আর যে সুরেতা। আর আজকে বলছি তোমায় পর্বে আপনাদের সঙ্গে কথা বলবো একটা বিশেষ পর্ব নিয়ে। আচ্ছা বন্ধুরা, আষাঢ় মাস মানেই তো মেঘের ডাক, ঝমঝমিয়ে বৃষ্টি, হ্যাঁ চারিদিকে প্রকৃতির সবুজ হয়ে ওঠা। কিন্তু এই আষাঢ় মাসের একটা বিশেষ তিথি আমাদের সনাতন সংস্কৃতিতে কতটা গভীর তাৎপর্য রাখে তা কি আমরা সবাই জানি? হ্যাঁ, আজকে কথা বলছি অম্বুবাচী নিয়ে। ইতিমধ্যেই শুরু হয়েছে এই পবিত্র মহাযোগ, কিন্তু জানেন কি বন্ধুরা কেন এই অম্বুবাচী পালন করা হয়, এর পেছনের উপাখ্যানটাই বা কি? চলুন আজকে আলোচনার মাধ্যমে এবং গল্পের মাধ্যমে জেনে নেওয়া যাক সেই উপাখ্যানের কথা। বন্ধুরা, পৌরাণিক বিশ্বাস অনুযায়ী সতীর আত্মদাহের পর মহাদেব যখন তার দগ্ধ শরীর নিয়ে তাণ্ডব শুরু করেছিলেন, তখন বিশ্ব সংসার মাজাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর 51টি খণ্ডে দেহ খণ্ডিত করেন। দেবীর সেই দেহাংশ যেখানে যেখানে পড়েছিল সেখানেই গড়ে উঠেছে এক একটি সতীপীঠ। আর আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ে পড়েছিল মায়ের যোনি অংশ, যা আজ বিশ্বখ্যাত মাখামাখা ধাম। বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে আপনাদের সঙ্গে কথা বলবো অম্বুবাচীর উপাখ্যান নিয়ে। কিভাবে পালন করা হয় এই অম্বুবাচী, কতটা মান্যতা রাখে আমাদের হিন্দু শাস্ত্রে, আর তার সঙ্গে প্রকৃতির কি সংযোগ রয়েছে? আসলে আমরা যে কোনো পুজো পার্বণই করি না কেন, তার পেছনে কিন্তু একটা বিশেষ কারণ থাকে। হয়তোবা ধর্মীয় আচার আমরা বলে থাকি, কিন্তু তার পেছনে যে বিষয়টা সবচাইতে বেশি জুড়ে থাকে বলে আমার মনে হয় সেটা হলো প্রকৃতির সঙ্গে আমাদেরকে জুড়ে রাখা। এই দেখুন, বিভিন্ন সময় আমরা বিভিন্ন পুজো পার্বণ করে থাকি, আর সেই পুজো পার্বণের মধ্যে আমরা কিন্তু বিভিন্ন গাছের ব্যবহার করে থাকি। এভাবেই কোনো না কোনোভাবে আমরা যোগসূত্র রক্ষা করে থাকি পরিবেশের সঙ্গে, প্রকৃতির সঙ্গে। তাই বন্ধুরা, আজকে বলছি তোমায় পর্বে অম্বুবাচীর উপাখ্যান নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। আর তার জন্য অবশ্যই আপনাদের যেটা করতে হবে, জানেন আপনারা কি করতে হয় তাও বলে রাখছি। আপনাদের ফোন করতে হবে আমাদের স্টুডিওর নম্বরে, স্টুডিওর নম্বর 03-81-232-6253, 03-81-232-6253। এই নম্বরে ফোন করে জানান আপনার কি জানা রয়েছে অম্বুবাচীর উপাখ্যান নিয়ে। আর সেই সঙ্গে আপনারা প্রকৃতির সঙ্গে কি যোগ রয়েছে অম্বুবাচীর সেটাও জানাতে একদম ভুলবেন না। হোয়াটসঅ্যাপও আমাদের খোলা রয়েছে, সেখানেও কিন্তু লিখে পাঠাতে পারেন আজকের বিষয় নিয়ে আপনার অনুভূতি। আর হোয়াটসঅ্যাপ নম্বর জানিয়ে রাখি আপনাদের, 9402-169965, 9402-169965। এই নম্বরেও লিখে পাঠাতে পারেন বলছি তোমায় পর্বের আজকের বিষয় অম্বুবাচীর উপাখ্যান নিয়ে।

বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই আরও একটুখানি উপাখ্যান বিষয়। শাস্ত্রমতে এই আষাঢ় মাসেই সূর্য যখন আর্দ্রা নক্ষত্রে প্রবেশ করে, তখন মনে করা হয় মা ধরিত্রী বা আমাদের পৃথিবী দেবী ঋতুমতী হন। আর ঠিক এই কারণেই কামাখ্যা মন্দিরে দেবী 3 দিন বিশ্রামে থাকেন। লোকবিশ্বাস বলে এই সময় মন্দিরের গর্ভগৃহের শিলাখণ্ড থেকে এক অলৌকিক লাল জলের ধারা প্রবাহিত হয়, যা দেবীর ঋতুস্রাবের প্রতীক। এই 3 দিন মন্দিরের দরজা সম্পূর্ণভাবে বন্ধ থাকে, কোনো পুজো বা মাঙ্গলিক কাজ হয় না। এমনকি এ সময় চাষি ভাইয়েরা জমিতে লাঙ্গলও দেন না, কোনো খনন কাজ বা বীজে রোপণও করা হয় না। কারণ একটাই, ধরিত্রী মাতাকে আঘাত না দিয়ে তাকে বিশ্রাম দেওয়া। বন্ধুরা, বলছি তোমায় পর্বের আজকের বিষয়, অম্বুবাচীর উপাখ্যান। আর এই বিষয়টা নিয়ে কথা বলতে ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, অথবা লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965।

0: ইতিমধ্যেই বন্ধু একজন সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: নমস্কার, সুপ্রভাত।
1: দিদি ভাই, আমি বলছিলাম আগরতলা থেকে।
0: আচ্ছা, নামটা বলুন বন্ধু।
1: আমার নাম হচ্ছে দিলীপ লাহিড়ি।
0: দিলীপ লাহিড়ি? আচ্ছা দিলীপ বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত বলছি তোমায় পর্বে। বলুন।
1: কি বলছিলেন দিদি ভাই?
0: বলছিলাম আপনাকে অনেক অনেক স্বাগত। আপনি আজকের বিষয়টা নিয়ে কি বলতে চান?
1: যে ওখানে যে কামাখ্যা মন্দিরে যে সিঁড়িটা কে বানিয়েছিল জানতে?
0: নিশ্চয়ই চেষ্টা করব আপনার উত্তর দেওয়ার। তবে আজকে আমরা আলোচনা যেহেতু করছি, আপনার কি মনে হয় যে এই অম্বুবাচীটার সঙ্গে আমাদের প্রকৃতির কি যোগ রয়েছে?
1: যোগ বলতে এরকম এই সময় আমরা চুল দাড়ি কাটাই না, নখ কাটাই না, এগুলো মানি আর।
0: আচ্ছা ঠিক আছে দিলীপ বাবু, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। সঙ্গে থাকুন বন্ধুরা। আমরা কথা বলছিলাম অম্বুবাচীর উপাখ্যান নিয়ে, দিলীপ বাবু ফোন করলেন, তবে তিনি একটা বিষয় জানতে চাইলেন। দেখি যদি চেষ্টা করে পারি সেই বিষয়টাও জানানোর চেষ্টা করব।

0: হ্যালো, নমস্কার বন্ধু।
1: হ্যালো, নমস্কার। শুভ সকাল।
0: শুভ সকাল।
1: আমি আগরতলা সিনেপুর থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
0: সুশীল বাবু, স্বাগত আপনাকে, বলুন।
1: নমস্কার ম্যাডাম। তো আজকের যে অনুষ্ঠানটা রেখেছেন,
0: হ্যাঁ,
1: অম্বাবতী নিয়ে। অম্বাবতী তো হলো হিন্দু ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক ব্রত বা উৎসব,
0: ঠিক তাই,
1: যা আষাঢ় মাসের 7 তারিখে হয়ে থাকে।
0: হ্যাঁ,
1: তখন আপনার কথা থেকেও কিছুটা নিয়েছি।
0: আচ্ছা,
1: তখন ধরিত্রী মাতা অর্থাৎ দেবী মাতা ঋতুমতী হয়।
0: হ্যাঁ,
1: 3 দিন ব্যাপী পৃথিবী অপবিত্র থাকে, এটা লোকজ বিশ্বাস।
0: আচ্ছা,
1: অনুযায়ী এটা প্রধান উৎসবটি কিন্তু আসাম রাজ্যের কামাখ্যা মন্দিরেই হয়ে থাকে। তখন বড় মেলা এবং প্রচুর লোক সমাগম হয়ে থাকে। 22 তারিখ থেকে শুরু হয়েছে, কালকে রাতের থেকেই কিন্তু অম্বাবতীটা শুরু হয়েছে। 22 থেকে 25 তারিখ পর্যন্ত এই মেলাটা চলবে। 26 তারিখ মন্দিরের খোলা হবে, তখন কিন্তু মন্দিরও বন্ধ থাকে। তখন আপনি যে কথাটা বলেছেন এটা সত্যি, তখন আমাদের হিন্দু ধর্ম মতে কৃষিকাজও বন্ধ থাকে, কৃষিকাজের খনন টনন মাটি খনন একদম হবে না। এটা আমাদের পূজা পাঠ কিংবা কোনো বিবাহ অনুষ্ঠানও তখন বন্ধ থাকে,
0: অর্থাৎ কোনো শুভ কাজই হয় না,
1: কোনো শুভ কাজই তখন করা যায় না। কিংবা মহিলারা ভারী কাজও ঘরের মধ্যে বন্ধ রাখে, অনেকে বাসি খাবারও খেয়ে থাকে। বাড়ির কাজ না, মহিলারা যাতে শারীরিক কোনো অসুবিধা না হয় সেই কারণে কিন্তু বাড়ির কাজ করে না তারা। 3 দিন পরে ঘর পরিষ্কার করে শুদ্ধ হয়ে পূজা অর্চনা করা হয়, তখন কিন্তু কামাখ্যা মন্দিরে অনেক সন্ন্যাসীদেরও সমাগম হয়ে থাকে। সন্ন্যাসীরা নিজেরাই রান্নাবান্না তখন না করে 3 দিন পরে রান্নাবান্না করবে, তখন তারা কিছু কিছু খাওয়া দাওয়া করবে। এটা সমস্তটাই লোকজ বিশ্বাস, এই সেই অনুযায়ী আজও চলে আসছে কিন্তু এই কামাখ্যা মন্দিরে। আমরা এইগুলি আমরা শুনতে পেয়েছি বিভিন্ন জায়গাতে, আপনার থেকেও কিছুটা আজকে শুনলাম, খুব ভালো লাগলো এই প্রসঙ্গটা। অনেকে অম্বাবতী সম্বন্ধে অনেকে মানে অনেকটা সার্বিক জ্ঞানের কিন্তু অভাব রয়েছে, কারণ এটা আমরা পালন করতে শুনি, কিভাবে কিভাবে পালন করা উচিত এগুলো কিন্তু আমরা প্রত্যেকে যদি জানতে পারি, তা আমাদের হিন্দু সমাজে মহিলারা আছে বা অন্য যারা আছে তারা এটা কিন্তু পালন করতে সমর্থ হবে।
0: সুন্দরভাবে
1: যাতে পালিত হয়, মহিলাদেরও সম্মান করা হয় এবং অম্বাবতী মায়েরও আমাদের হিন্দু ধর্ম মতে তাদেরও আমরা ভক্তিভাবে এই পূজাটা করতে পারবো।
0: ঠিক তাই।
1: এবং অনেকে অনেকে পায়ে কিন্তু আলতা দেওয়া শুরু হয়েছে, একটি

0: আপায়ের মধ্যে আলতা আলতা দিয়ে
1: ফিরে
0: হচ্ছে মাছের খুঁজির জন্য।
1: বাহ,
0: এইভাবে ফিরে হচ্ছে। যাই হোক, নমস্কার, আমি যদ্দূর জ্ঞান আছে এই সম্বন্ধে আমি বললাম।
1: ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে থাকুন, ধন্যবাদ।
0: নমস্কার, ভালো থাকবেন,
1: আপনিও। বন্ধুরা, আমরা কথা বলছিলাম সুশীলবাবুর সঙ্গে, আর তিনি বলছিলেন উনি যতটা জানেন অম্বুবাচীর উপাখ্যান সম্বন্ধে। আরও একজন বন্ধু ফোন লাইনে রয়েছেন। হ্যালো, নমস্কার।
2: হ্যালো,
1: নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার,
1: নমস্কার,
2: বলুন। প্রেমজিৎ চক্রবর্তী বলছি অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
1: প্রেমজিৎ বাবু, স্বাগত আপনাকে।
2: আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর বিশেষ করে আজকের যে বিষয় আপনি রেখেছেন অম্বুবাচী বিষয় নিয়ে আলোচনা, ঠিক না? আসলে দেখুন, অম্বুবাচী হলো একটি আমাদের হিন্দু ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব, যা সাধারণত আষাঢ় মাসের 7 তারিখ থেকে আমরা 10 তারিখ 11 তারিখ পালন করি। সেটা একটা সময় রয়েছে, একটা দণ্ড রয়েছে, যতটুকু অব্দি থাকবে ততটুকু অব্দি মানতে হবে। কিন্তু সেটা দেখুন সত্যযুগে কিন্তু হয়েছিল।
1: আচ্ছা,
2: দেবী আমাদের কামাক্কা মার সতী, উনার ঋতুস্রাব হয়েছিল সত্যযুগে, আর এখন চলছে কলি যুগ। আমরা যুগে যুগে সেটা আমরা পালন করছি বাৎসরিক হিসেবে, একবারও কিন্তু হয়েছিল। আসলে দেখুন, সবকিছু দেবতাদের মধ্যে রয়েছে, দেবতারা এরকম হয়েছে বলে আজকে আমরা মানুষের কিন্তু হচ্ছি, নাহলে কিন্তু মানুষের এরকম হতো না, ঠিক না? তাই বিশেষ করে সেই দিবসটা বা সেই বাৎসরিক উৎসবটা আমরা পালন করছি বর্তমানে। আর দেখুন, উনার যখন ঋতুস্রাব, তিনি ঋতুচক্র যখন মানে তিনি যখন মানে ঋতুস্রাব ইয়ে হয়েছিলেন, তখন ঋতুমতী হওয়ার পর তখন উনার যে যেটা ইয়ে পড়েছিল, তখন পৃথিবীর উপর পড়েছিল, কিন্তু ধরিত্রী মাতার সেটা হয়নি, কিন্তু ধরিত্রী মাতার উপরে পড়েছিল বলে সেটা আমরা মানে বিশেষ করে তখন মনে করি, যে যেমন মনে করি মানুষের ক্ষেত্রে 3 দিন 4 দিন মানতে হয় অশুদ্ধ বলি না আমরা, অশুদ্ধ বা এই দেবতার ক্ষেত্রে তিনি অশুদ্ধমতী মেনেছিলেন বলে তিনি ছিলেন মানে একা ঘরে বসে, তার জন্য দ্বার লাগানো হয় বা দ্বার তখন দ্বার লেগেছিল অটোমেটিকলি, এখন তো দ্বার লাগানো হচ্ছে, সত্যযুগে লেগেছিল সেটা ঠিক, এখন কিন্তু লাগানো হয়, কারণ অনেক তফাৎ। তো বিশেষ করে এর সময়ে আমরা যেমন বিশেষ করে পূজো অর্চনা বা অনেক নিয়মিত রয়েছে আমাদের, তখন আমরা সেই নিয়ম কিন্তু পালন করতে হয়। বিশেষ করে অন্য কেউ কোনো বাড়িতে বা কোনো বিষয়ে কোনো দেবতা বা দেব দেবীর পুজো করতে পারবে না, কারণ কেন করতে পারবে না, তখন দেখুন মাটি অপবিত্র থাকে তাকে 3-4 দিন, সেই অপবিত্র মাটির মধ্যে আমরা কিভাবে পুজো অর্চনা করবো, তার জন্য একটা পুজো করতে হলে আমাদের যজ্ঞ অনুষ্ঠান করতে হবে, যজ্ঞ না করলে পুজো অসম্পূর্ণ থাকে থাকে, তার জন্য আমরা যজ্ঞ করতে পারবো না বলে আমরা তখন বন্ধ করে দিই, যেহেতু ধরিত্রী মাতা এখন অশুদ্ধ রয়েছেন হবে না, সেটাই। আর বিশেষ করে এখানে অনেকজন আরেকটা কথা বলেন যে বিশেষ করে অম্বুবাচীতে মানে বিশেষ করে বর্ষার আগমন, জল বৃদ্ধি, সেটা আরেকটা কথা, এর জন্য আষাঢ় মাসকে আমরা মানে বর্ষাকাল বলি, আষাঢ় শ্রাবণ, তখন থেকে মানে সেটা শুরু হয় যে বিশেষ করে মানে বর্ষা আগমন হয় বা কৃষকরা ক্ষেত কৃষি করবেন, ঠিক না? সেটাই। আর এর মধ্যে রয়েছে কিন্তু অম্বুবাচী সময়ে কিন্তু অনেকজন কিন্তু অন্য ঠাকুর দেবতাকে দুধ, আম, শশা এইগুলো নিবেদন করেন, করে সেটা কিন্তু খান, কারণ দেখুন এখানে অনেক কিছু রয়েছে, এখানে বলেন যে তখন পৃথিবী হয়তো বা ঋতুমতী হন বলে মনে করেন, আর্দ্রতা তাপমাত্রা বৃদ্ধি হয়, সেটাই। আরেক ক্ষেত্রে এখানে রয়েছে যে তখন যদি আমরা দুধ এবং যদিও খেয়ে থাকি শশা বা আম, তখন আরেকটা ইয়ে থেকে আমরা রক্ষা করতে পারি, এই কালে সর্প, সর্পরা কিন্তু খেলানেলা করে সর্প বয় নিবারণের জন্য, যাতে সর্প আমাদেরকে আক্রমণ না করতে পারে, তার জন্য সেটা খেলে আমরা তার থেকে কিন্তু বাঁচতে পারি, সেটাই। ঠিক আছে, এইটুকু বললাম। আর আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে দেবী কামাক্কা মায়ের চরণে শত কোটি প্রণাম জানাই, কামাক্কা মা যাতে আমাদের সবাইকে ভালো রাখেন, আমাদের সবাইকে সুস্থ রাখেন, সেটাই কামনা করছি। ধন্যবাদ আপনাকে দিদিভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
1: বন্ধুরা, আমরা কথা বলছিলাম প্রেমজিৎ বাবুর সঙ্গে, আর আজকে বলছি তোমায় পর্বে কথা বলছি অম্বুবাচীর উপাখ্যান নিয়ে। আমরা আরও একটু সময় কথা অবশ্যই বলবো আপনাদের সঙ্গে, আর তার জন্য বন্ধুরা ফোন করতে হবে আপনাদের 0381-232-6253 এই ফোন নম্বরে, আর সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে, সেখানে

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, কেশব চক্রবর্তী বলছি।
0: কেশব বাবু, স্বাগত আপনাকে, শুভ সকাল।
1: শুভ সকাল। অম্বাবাচী যে শব্দটি আমরা ব্যবহার করি, সেটা অম্ব মানে হচ্ছে জল।
0: আচ্ছা।
1: আর বাচী মানে জল, জলে প্রবণতা দেশ।
0: আচ্ছা।
1: এই দুটি শব্দ মিলে অম্বাবাচী। আসলে আমরা যদি হিন্দু মিথলজি বা পৌরাণিক কাহিনী অনুসারে যদি সেটা ভাবা হয়, সেভাবে লেখা আছে আমাদের হিন্দু পৌরাণিক কাহিনীতে, যে একসময় সতী দেহের একটা অংশ পড়েছিল আসাম রাজ্যের গুহাটির সেই কামাখ্যা মন্দিরে, সেটা কামাখ্যা দেবীর মন্দির হিসেবে পরিচিত। তো সেখানে মূল উৎসবটা হয়। তো অম্বাবাচী এই সময় জলে প্রবণতা যেমন একদিকে বৃদ্ধি পায়, এমনি পৃথিবী ডিভাইন যে স্বর্গীয় মাতা, তিনি ঋতুমতী হন। এই ঋতুমতি হওয়ার ফলে পৃথিবী একটু আর্দ্র সিক্ততা, এবং অর্থাৎ এই সময়টা একটু অপবিত্র সময় বা একটু অশুচি মানে ধরা হয়। কারণ এই সময় তিনি একটু রজস্বলা থাকেন এবং পৃথিবীর মধ্যে যে কোনো 3 দিন মাঙ্গলিক অনুষ্ঠান নিষেধ বা করা হয় না। মায়ের দরজা বন্ধ থাকে কামাক্কাতে, চতুর্থ দিন খোলা হয়, পূজা অর্চনা করা, স্নান করা হয়। এই যে অনুষ্ঠানটা আমাদের চলে আসছে, সেই শিবের সতী দেহের যে বিচ্ছিন্ন অংশ যা দুনি প্রদেশ পড়েছিল সেই আসাম রাজ্যের গুহাটির সেই কামাক্কা মন্দিরে, সেটা আজও চলে আছে। আসলে প্রাকৃতিক দিক থেকে যদি আমরা দেখি যে এই সময়টা পৃথিবী খুবই সিক্ত হয় বর্ষার আগমনে চতুর্দিক, এই সময়টা এত জলের প্রভাব বাড়ে যে পৃথিবীর মধ্যে ফসল উৎপন্ন করা প্রাকৃতিক যে জিনিস, আমাদের জীবন জীবিকার যে ফসল কৃষি উৎপাদন, সেটা একটু ব্যাহত হতে পারে। তাই অম্বাবাচীর পরেই সাধারণত ভাবে কৃষকরা তাদের মাঠে ফসল ফলান এবং অত্যন্ত পবিত্র মনে করেন, এবং দেবার্চনা পূজা আমাদের রাজ্যেও আমরা দেখি খাসি পূজার অনুষ্ঠান শুরু হয় অম্বাবাচীর পরে। অর্থাৎ সেখানে মা পবিত্র হয়ে যান, সেখানে পৃথিবী আবার সুন্দরভাবে সাজে এবং পবিত্রতা প্রতীক নিয়ে শস্য শ্যামলা করে পৃথিবীকে সাজিয়ে তুলে। এই জিনিসটা আমাদের ধরিত্রী মাতার যে এই যে একটা জিনিস আমাদের যে জীবন মানে আমাদের যে প্রাত্যহিক জীবনে এবং প্রাকৃতিক জীবনে এই সময়, আবার এই সময় আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, সেখানে মানুষ মিলিত হয়। আর আমাদের সাধারণ হিন্দু ধর্মের লোকেরা বিশেষ বিশেষভাবে সেই অনুষ্ঠানটা মাঙ্গলিক অনুষ্ঠান হিসেবে মানে তারা পালন করেন, অনেকে উপোস থাকেন, অনেকে সেই 3 দিন ব্রত পালন করেন। এইভাবে অম্বাবাচী আমাদের সাংস্কৃতিক জীবনে ধর্মীয় জীবনে একটা বিশেষ প্রভাব আমাদের মধ্যে থাকে। এই বলবো আর কি যে অম্বাবাচী আসলে আমাদের হিন্দু ধর্মের একটা অংশ, যেখানে আমাদের পৃথিবীর কল্যাণ হয় আর যেখানে আমাদের প্রাকৃতিকভাবে সেটা নির্ধারিত হয় এবং পৃথিবী তখন পরবর্তী সময়ে পৃথিবী শস্য শ্যামল ফসল উৎপন্ন হয়।
0: একদমই তাই।
1: নমস্কার।
0: নমস্কার, ভালো থাকবেন।
1: নমস্কার
0: বন্ধুরা, আমরা কিন্তু গুটি গুটি পাই শেষ সময়ের দিকে পৌঁছে চলেছি। আজকের বলছি তোমায় পর্বে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম আপনাদের সঙ্গে, অম্বুবাচীর উপাখ্যান। আর এই বিষয়টা নিয়ে অনেক শ্রোতা বন্ধুই কথা বলছেন। আরও একজন বন্ধু ফোন লাইনে রয়েছেন। হ্যালো, নমস্কার।
2: নমস্কার,
0: শুভ সকাল।
2: শুভ সকাল। প্রীতি দত্ত, কৃষ্ণনগর আগরতলা থেকে বলছি।
0: প্রীতি দেবী, স্বাগত আপনাকে।
2: এই যে অম্বুবাচী, অম্বুবাচীর কথা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি।
0: আচ্ছা।
2: আষাঢ় মাসে এটা হয়। তো আমাদের অম্বুবাচীটা কামাখ্যা, আসামের কামাখ্যা মন্দিরেই সবচেয়ে বড় হয়। সবসময় খবরে দেখি, পত্রপত্রিকায় দেখি। তো আমি যেটা মনে করি যে আমরা তো প্রকৃতিতে আছি, তো প্রকৃতিকে 3টা দিন বিশ্রাম দেওয়া, এটা আমাদের একেবারে যেটা সামান্য যা শাস্ত্র মত শুনি এটা একেবারে সত্য যুগ থেকে চলে আসছে। তো প্রকৃতি থেকে যেহেতু আমরা প্রকৃতির উপরেই নির্ভর করে বেঁচে আছি, সে প্রকৃতি মাকে 3টা দিন বিশ্রাম দেওয়া। আর যেটা অনেকেই বলেন, আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, যারা গেছেন কামাখ্যা বলেন যে উনারা এটা স্বচক্ষে দেখেছেন, মাঝে রীতিমতি হন, সেটা স্বচক্ষে দেখা যায়।
0: আচ্ছা।
2: ঠিক আছে। কারণ জগৎ তো একটা নিয়ম শৃঙ্খলা।

0: মধ্যে চলছে। আর আমাদের ভারতীয় দর্শনে, ভারতীয় দর্শন যেটা ভেবেছে সেটা তো পরবর্তী সময়ে বিজ্ঞানও মেনে নিয়েছে অনেক কিছু। সে দার্শনিকরা যেটা ভেবেছেন, জ্যোতির্বিজ্ঞান যেটা ভেবেছে, শাস্ত্র যেটা ভেবেছে, সেটা থেকে পরবর্তী সময়ে বিজ্ঞান অনেক কিছুই পেয়েছে।
1: ঠিক তাই।
0: হ্যাঁ, যেমন শ্রীকৃষ্ণ রথে স্বর্গে গেছেন, যুধিষ্ঠির স্বর্গে গেছেন, তো সেই চিন্তা ভাবনা থেকেই তো পরবর্তী সময়ে আমাদের উড়োজাহাজ, এরোপ্লেন এই সমস্ত আবিষ্কার হলো, বা এখন আমরা চাঁদে যাচ্ছি, আমাদের জ্ঞানীরা যাচ্ছেন।
1: সেই
0: তো যাই।
1: হ্যালো, হ্যালো, হ্যালো, না বন্ধুর কথা শুনতে পাচ্ছি না, ফোন লাইন কেটে গেল। যাই হোক, আমরা অবশ্যই কথা বলবো।

0: হ্যালো, নমস্কার। হ্যালো বন্ধুর কথা শোনা গেল না? তবে আস্তে আস্তে কিন্তু আমরা প্রায় শেষের পথে চলে এসেছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছিলাম বন্ধুরা, সে বিষয়টা হলো অম্বুবাচীর উপাখ্যান। বন্ধু একজন সঙ্গে রয়েছেন, চলুন কথা বলি। হ্যালো, নমস্কার। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যালো
0: হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার দিদিমণি।
0: নমস্কার, বলুন।
1: আমি কমলাসাগর থেকে রিপন দেব মা।
0: রিপন বাবু, বলুন।
1: আজকে তো আমার বেশি,
0: হ্যাঁ
1: লাগবে কয়েকটা কথা কইতাম।
0: হ্যাঁ বলুন। বন্ধুর সঙ্গে কথা বলা গেল না, তবে যাই হোক, আমরা শেষ পর্যায়ে যখন চলে এসেছি, আসলে আমাদের ধরিত্রী মাতাকে এই সময়টাতে বিশ্রাম দেওয়া হয় আঘাত না দিয়ে। আচ্ছা ভাবুন তো বন্ধুরা, যে সমাজে আজও পিরিয়ড বা ঋতুস্রাব নিয়ে কথা বলতে মানুষ দ্বিধাবোধ করে, সেখানে হাজার হাজার বছর ধরে আমাদের সংস্কৃতিতে নারীত্ব এবং সৃষ্টির এই আদি রূপকে পরম শ্রদ্ধায় উৎসব হিসেবে উদযাপন করা হচ্ছে। অম্বুবাচী আসলে কোনো কুসংস্কার নয়, এটা হলো প্রকৃতির উর্বরতা আর নতুন সৃষ্টির অপেক্ষা। তিন দিন পর অর্থাৎ নিবৃত্তির দিনে যখন মন্দিরের দ্বার খোলে, তখন ভক্তদের দেওয়া হয় মায়ের সেই পবিত্র রক্তবস্ত্র, যা পরম সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। বন্ধুরা, আজকের মতন এই পবিত্র আবহ থেকে এখানেই বিদায় নিচ্ছি, আর যেতে যেতে একটা ভক্তিগীতি দিয়েই শেষ করব আজকের বলছি তোমায় পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই পরম্পরায় আমাদের সংস্কৃতি ঐতিহ্য বজায় থাকবে, সে আশা রাখব। নমস্কার।

वफादार है तू यारों का यार, तू यारों का यार है।

শ্রোতা বন্ধুরা, এখানে গান শুনছিলেন আপনারা। আর এই গানটা শুনেই আমাদের মনটা কিন্তু আজকে সকাল সকাল বেশ ফুরফুরে হয়ে গেল। আর এই গানটাই কেন শোনালাম আপনাদের সেইটা নিয়েই ভাবছেন অনেকে। শুরুতেই এই গানটা দিয়ে শুরু করলাম। বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত এই মুহূর্তের পর্বে। আর এখন আপনারা রয়েছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান তুমি অনন্যা পর্বে। আর তুমি অনন্যা পর্বের শুরুতেই যদি হাতিদের একটা গান দিয়ে শুরু হয়, তাহলে তো প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে তাহলে তুমি অনন্যা পর্বে আজকে কী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বন্ধুরা, আমি রয়েছি আর যে শুয়েতা আপনাদের সঙ্গে। আর আজকে কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হাতিদের সঙ্গে একেবারেই রিলেটেড। হ্যাঁ, কথা বলছি এমন এক নারীকে নিয়ে আজকে আপনাদের সঙ্গে এই পর্বে তুমি অনন্যা পর্বে কথা বলবো, যিনি হাতিদের কথা বোঝেন। হাতিরা নাকি কথা বলে তার সঙ্গে। তিনি একজন রাজকন্যা, আসামের গৌরীপুরের রাজবাড়ির মেয়ে। ছোটবেলায় তার খেলার সঙ্গে ছিল বাচ্চা হাতি, বাঘের ছানা, হরিণ শিশু। তিনি হলেন পার্বতী বড়ুয়া, ওয়াইল্ড লাইফ ফোরাম যাকে চেনে কুইন অফ এলিফ্যান্ট নামে। বন্ধুরা, আজকে কুইন অফ এলিফ্যান্ট পার্বতী বড়ুয়ার গল্প আপনাদের শোনাবো তুমি অনন্যা পর্বে। আর সেই সঙ্গে অবশ্যই বেশ কিছু গান তো রয়েছেই। পার্বতী বড়ুয়া ক্লান্তিহীন। গত 50 বছর যাবত তার যাবতীয় ব্যক্তিগত কাজ, ব্যক্তিগত জীবন সঁপে দিয়েছেন হাতিদের কাছেই। 66 বছরের ছিপছিপে চেহারার এই নারীর চোখে বারুদ আর মায়া দুই। যে কাজে তিনি ছোটবেলা থেকে যুক্ত, সেখানে প্রতিটি মুহূর্তই ভয়ঙ্কর। কিভাবে যে তিনি এতদিন জীবিত আছেন ভাবলেই অবাক হতে হয়। প্রত্যেকবার জঙ্গলে যাওয়ার আগে সকলের থেকে বিদায় নিয়ে যান, কারণ যে কোনো সময়ে নেমে আসতে পারে চরম বিপদ। কিন্তু জঙ্গলে না গিয়ে থাকতেও তো পারেন না। চতুর্দিকে যেভাবে আক্রমণ নেমে আসছে বন্য প্রাণীদের ওপর, তাদের পাশে দাঁড়াতে না পারলে তার কষ্ট হয়। তাই এখনও তিনি ছুটে যান এ প্রান্ত থেকে ও প্রান্ত সারা বছর, মানুষদেরকে বোঝান যে তারা আমাদের বন্ধু, আমাদের পরস্পরকে প্রয়োজন। এই কথাটা বোঝাতে নিরলস পরিশ্রম করে চলেছেন প্রতিমা বড়ুয়া।

হস্তী বিশারদ হিসেবে বাবা প্রকৃতিশ বড়ুয়ার অর্থাৎ লালজির পরিচিতি ছাপিয়ে গিয়েছিল দেশের গণ্ডি। শিকারী লালজির ঝুলিতে 341টি বাঘ, 100 বেশি লেপার্ড, কিন্তু তিনি মিট হয়ে আছেন হাতি শিকারে। 1000-এর বেশি বুনো হাতি পোষ মেনেছে তার হাতে। মেয়ে পার্বতী শুধু এদেশে নয়, কার্যত গোটা বিশ্বে ফাঁদ দিয়ে হাতি ধরার ক্ষেত্রে অন্যতম মহিলা শিকারী। এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি এই মুহূর্তে বিশ্বের একমাত্র মহিলা হাতি শিকারী? তার জবাব ছিল, ফাঁদ দিয়ে হাতি ধরার ক্ষেত্রে যাকে মেলা শিকার বলা হয় এ দেশে আর কেউ নেই, অন্যত্র কেউ আছেন কিনা জানি না। পার্বতী বড়ুয়ার জন্ম 1953 সালের 14 মার্চ শিলংয়ে। হাতির সঙ্গে সম্পর্ক একেবারে শৈশবে, মাত্র 1 মাস 17 দিন বয়স থেকে। শিলং থেকে গৌরীপুরের বাড়িতে আনা হচ্ছে

0: ছোট্ট পার্বতীকে। পথে দামরা এসে দাঁড়ালো তাদের গাড়ি। সেখানে তখন হাতি শিকারের ক্যাম্প চলছে। তার মধ্যে এসে পড়লেন পার্বতী। সেই যে সম্পর্ক তৈরি হলো আজও তা অটুট। ছোটবেলা থেকেই বড় হয়েছেন হাতিদের মাঝে। বাড়ির পিলখানায় তখন থাকতো 40টিরও বেশি হাতি। শুধু কি হাতি, শিকারে মৃত বাঘ, লেপার্ড, হরিণ, সজারু ছোট বাচ্চাগুলোকে বাড়িতে নিয়ে আসতেন লালজি। একটু বড় করে তাদের পাঠানো হতো চিড়িয়াখানায় বা জঙ্গলে। ছোটবেলায় এরাই ছিল পার্বতীর খেলার সঙ্গী। হাসতে হাসতে তিনি বললেন, এখনকার বাচ্চারা টয় অ্যানিমেল নিয়ে খেলে, আমাদের খেলা ছিল আসল জন্তু জানোয়ার নিয়ে। বাবা প্রকৃতিশ থাকতেন গৌরীপুর সংলগ্ন মাটিয়াবাগে, হাওয়াখানা নামের বিখ্যাত সেই বাড়িটিতে। বাড়ির তিন দিক ঘিরে গদাধর নদী, একদিকে গভীর জঙ্গল, বাড়ির বিশাল চত্বরে হরিণ, ময়ূর, সাপ, নানা ধরনের পাখি নিয়ে আস্ত একটা চিড়িয়াখানা বানিয়েছিলেন প্রকৃতিশ। এমন পরিবেশে যার শৈশব কাটানো, তিনি বোন আর বন্যদের না ভালোবেসে থাকবেন কি করে?
1: বেগুন পোড়া করে দেব, নিয়ে যাবে
2: বেগুন পোড়া?

0: শুনছিলাম আপনি তো এখানে কিছুদিনের জন্য থাকতে এসেছেন, তাই না?
1: কিছু ভাবিনি, কি করা যায় বলুন তো।
0: থাকুন তাহলে কিছুদিন।
1: কিছুদিন তাই তো,
0: আমার তো গোটাটাই আর কিছুদিন।
1: তাহলে থেকে যাই কিছুদিন।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্ততে। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে বন্ধু আর যে শ্রোতা। আর আপনারা এখন শুনছেন তুমি অনন্যা পর্ব। আজকের এই তুমি অনন্যা পর্বে আমরা কথা বলছি যিনি হাতিদের সঙ্গে কথা বলেন, হাতিদের কথা বলছেন, কুইন অফ এলিফ্যান্ট পার্বতী বড়ুয়াকে নিয়ে। প্রতি বছর বিজয়া দশমীর দিন কুলদেবী মহামায়ার পুজো সেরে, অর্থাৎ যাত্রা পুজো সেরে শিকারে বেরোতেন লালজি, আর বাবার সঙ্গী হতেন পার্বতী সহ অন্যরা। স্কুল বলতে শুধু পরীক্ষাটুকুই দেওয়া, তারপরেই দে ছুট জঙ্গলে। ক্যাম্পে থাকতেন গৃহশিক্ষকও, আর ওই অরণ্যেই চলত পড়াশোনা। পার্বতী শিকার শিখতে শিখতেই গ্র্যাজুয়েটও হয়েছেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে। রাষ্ট্রবিজ্ঞানে এমএ পড়াও শুরু হয়েছিল, কিন্তু জঙ্গলের টানে মাঝ পথেই ইতি। ততদিনে ওয়াইল্ড লাইফ ফোরামে তিনি পরিচিত নাম। 1967 সালে মাত্র 14 বছর বয়সে শিকার করেন প্রথম হাতি। এতদিন চলছিল হাতি চেনা জানা, হাতির সঙ্গে যুক্ত নানান ধরনের রশি এবং বনজ ঔষধির সঙ্গে পরিচিত হওয়া। নানারকম রশি অর্থাৎ দড়ি ব্যবহৃত হয় হাতির জন্য। পা বাঁধতে লাগে যে ধরনের দড়ি, তা দিয়ে গলা বাঁধা যায় না। আবার দুলসি বা ঝুলটি, হাতির গলায় ঝোলানো দড়ি, মাহুতের পা রেস্ট বা সাপোর্ট পাওয়ার জন্য যার ব্যবহার, বানাতে হয় এক বিশেষ ধরনের পাট থেকে। এই সবই নিজের হাতে বানিয়ে নিতে হতো তাঁদেরকে। লালজি শেখাতেন হাতে ধরে। পার্বতী দ্রুত আয়ত্ত করে নিয়েছিলেন সেই বিদ্যা। কচুগাঁও ফরেস্টে মহাল শুরু হয়, বিরাট আয়োজন। বাবা উৎসাহ দিলেন আর ফাঁদ নিয়ে উঠলাম হাতির পিঠে। আশার আশঙ্কায় কাঁপছেন তখন, হঠাৎ যেন শক্তি এসে গেল। গভীর জঙ্গল, কুনকির পিঠে পার্বতী, একপাল বুনো হাতির মধ্যে। এই অবস্থায় নিজের হাতির শক্তি বুঝে টার্গেট ঠিক করে নিতে হয় মুহূর্তেই। সঙ্গে দক্ষ কয়েকজন ছিলেন বটে, কিন্তু বাবার উপদেশ মাথায় রেখে মন শান্ত করে এগোতে লাগলেন পার্বতী। এগোতে এগোতেই ওদের দল থেকে বিচ্ছিন্ন করে দিলেন টার্গেটকে। ফাঁদ দিয়ে হাতি ধরার ক্ষেত্রে এই পর্যন্ত ঠিকঠাক হলে পরের কাজে বাড়তি মনের জোর পাওয়া যায়, আর হলো তাই। টার্গেটে লটকে দিলাম ফাঁদ। হাতি ধরে যখন ফিরলেন মেন ক্যাম্পে, বাবা পিঠ চাপড়ে সাবাসি দিলেন। ওটাই পার্বতীর কাছে পরম প্রাপ্তি, বাবাই তো তার গুরু। তৃপ্তি ছড়ে পড়ে পার্বতীর গলা থেকে। তাদের পরিভাষায় শিকারের এই পদ্ধতির নাম মেলা শিকার। লালজি চলে গেছেন 1988 সালে, কিন্তু পার্বতীর মনে হয় বাবা তার সঙ্গে আছেন আজও। কিভাবে ট্রেনিং নিয়েছিলেন তিনি, পার্বতীর কথায়, এ বিদ্যার সবটাই হাতে নাতে শিখতে হয়। পরিশ্রম, ধৈর্য আর সাহসই তার প্রধান অবলম্বন। সঙ্গে লাগে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর কমান্ডিং অ্যাটিটিউড, আর চাই জঙ্গল ও বন্যপ্রাণ সম্পর্কে স্পষ্ট ধারণা। বুনো হাতি ধরে এনে তাদের শিক্ষা দেওয়ার যে পরম্পরা লালজির মাধ্যমে সঞ্চারিত হয়েছিল, পরম নিষ্ঠায় তা বহমানে রেখেছেন

শিকারে গেলে গভীর জঙ্গলে কখনো কখনো একটানা কয়েকটা দিন রাত কাটাতে হয়। মেন ক্যাম্প থেকে স্বভাবতই তো অনেক দূরে, আশ্রয় বলতে বড় গাছের তলা। রোদ জল ঝড়ের দাপট সহ্য করতে হয় নীরবে। রাত নামলে চারিদিকে আগুন জ্বলে অপেক্ষা, সঙ্গে অস্ত্র বলতে একমাত্র মিঠ দা, নিজের হাতে বানানো কাঠের খাপে যা গোঁজা থাকে কোমরে। বন্দুক ব্যবহার করেন না তারা, তাদের কথায় বন্দুক আমরা নিই না। জঙ্গলের একটা আইন আছে, জন্তুরা তা মেনে চলে, ওরা মানুষের মতো হিংস্র নয়। আমরা মানুষরাই প্রতিনিয়ত আইন বানাই আর ভাঙি। ল অফ নেচার যারা জেনেছে তাদের জঙ্গলে ভয় কিসের? দৃঢ় স্বর পার্বতীর। আর খাওয়া দাওয়া নিজেদেরকেই বানিয়ে নিতে হয়, সঙ্গে চাল আর নুন থাকে, বাসন বলতে একটা কড়াই, তাতেই ভাত হয়। জঙ্গলে মাছ পাওয়া যায়, লঙ্কা রসুনও পাওয়া যায়, তেল পাওয়া যায় না, কোনো রকমের সেদ্ধ বা পুড়িয়ে খাওয়া হয়ে যায়। বুনো হাতি ধরার পর কিভাবে তাদের ট্রেন করা হয়, কয়েকটি ধাপে চলে এই পদ্ধতি। সদ্য ধরা বুনো হাতিটিকে পাশাপাশি দুটি কুনকি দিয়ে জঙ্গল থেকে নিয়ে আসা হয় মেন ক্যাম্পে। তার চারপা এবং গলায় দেওয়া হয় দড়ির বাঁধন। হাতির বয়স এবং শারীরিক শক্তি বুঝে 12 থেকে 24 ঘন্টা তাদের বেঁধে রাখা হয়। আশেপাশে সবসময় কথা বলতে থাকে মানুষ। মানুষের সঙ্গে পরিচিত করার প্রথম ধাপ এইটাই। এই সময়টায় ভীষণ খেপে থাকে ওরা, খেতে দিলে খায় না, উল্টে ছুঁড়ে দেয়, তেড়ে আসে। স্ট্রেস রিলিজ করার জন্য তখন তাকে জলে নামানো হয়। দুপাশে দুটি কুনকি, তাদের গলা বাঁধা থাকে নতুন অতিথির সঙ্গে, স্নানের পর চলে হাঁটানো। দিন 15 একই রুটিনে চলতে চলতে একটু ধাতুস্থ হয় ওরা, মানুষ দেখলে আর তেড়ে আসে না। তখন সরিয়ে নেওয়া হয় একটা কুনকি। এবার শুরু হয় কমান্ড। 4টি কমান্ড শেখানো হয় শুরুতেই, আগে পিছে দাঁড়া ঘোড়। কুনকিকে দেখে কমান্ড ফলো করতে শেখে সে, এত বুদ্ধি মাসখানেকের মধ্যে সব শিখে ফেলে। এবার সরিয়ে নেওয়া হয় ওই কুনকিটিকেও। পরের ধাপে শেখানো হয় মাটি থেকে জিনিস তুলে নেওয়ার পদ্ধতি। হাতির পিঠের ওপর মাহুত বসার জন্য যে বস্তা থাকে তা পিঠ থেকে মাটিতে ফেলা হয়, রশি বাঁধা থাকে সেটির সঙ্গে। মাহুত তোলার কমান্ড দিয়ে রশিতে টান মেরে বস্তা তুলে দেয় পিঠে। বারকয়েক দেখতে দেখতে হাতি মাটি থেকে জিনিস তোলার নির্দেশ রপ্ত করে নেয়। খুব বুদ্ধিমান ওরা, কিন্তু মাহুতকেও যত্ন ধৈর্য ধরে শেখাতে হয়, একেবারে আমাদের শিশুদের শিক্ষা দেওয়ার মতো। শুধু বই পড়ে কেউ ভালো মাহুত বা হাতির ট্রেনার হতে পারে না, শিখতে হয় হাতে কলমে।

পাঁচ দশকেরও বেশি সময় পার্বতী আছেন হাতিদের সঙ্গে। তার ঝুলিতে হাতিদের নিয়ে নানান গল্প, সেসব ছুঁয়ে যেতে কেটে যাবে রাতের পর রাত। তার জীবনটাই তো তিনি উৎসর্গ করেছেন হাতিদের জন্যই। এখন দেশের বিভিন্ন জায়গায় ডাক পড়ে হাতি খেদানো বা মাহুত প্রশিক্ষণের কাজে। নিজের রাজ্য আসাম তো আছেই, পশ্চিমবঙ্গেও আসেন মাঝে মাঝে। মার্চ মাসেও তিনি ক্যাম্প করেছেন চালসার কাছে ধূপচোড়ায়। সেখানে তার অন্যরূপ, এই ঘরোয়া শাড়ি পরিহিতার সঙ্গে কোনো মিল নেই, হাতিরাই তখন তার সব। সেই প্রসঙ্গ উঠলে হাসতে হাসতে তিনি বলেন, সবসময় ওরা আমার মনে প্রাণে, ওদের যেমন বিশ্বাস করা যায় মানুষকে বোধ হয় তেমন নয়। পৃথিবী জুড়ে বন্য প্রাণীর ওপর ক্রমাগত আক্রমণে পার্বতী ক্ষুব্ধ। তার কথায়, আমরা কখনো ওদের বন্ধু হিসেবে দেখি না, দেখি না নিজেকে ওদের জায়গায় বসিয়ে। ওরা তো আমাদের ভাবে, কি অসম্ভব জন্তু রে বাবা, না বলে আমার বেডরুমে এসে ঢুকেছে। মানুষ তো তাই করছে, ওদের এলাকায় আমরা ঢুকে পড়ছি, জঙ্গল কেটে ওদের বসতভূমি শেষ করে দিচ্ছি, নিজেদের বাঁচাতে ওরা বাধ্য হয়ে আক্রমণ করছে। কিন্তু পার্বতী চান পরিবেশ বান্ধব উন্নয়ন, না হলে আমাদের সন্ততির কাছে ভবিষ্যতের পৃথিবী ভয়ঙ্কর হয়ে উঠবে অচিরেই। তার পরিবারের আর কেউ তো এলেন না এই কাজে, তবে কি হারিয়ে যাবে এই পরম্পরা? ব্যথিত গলায় পার্বতীর উত্তর, আমার পরিবারে হয়তো আমিই শেষ, কিন্তু যাদের আমি শেখাচ্ছি এই বিদ্যা তারা এটা ধরে রাখবে বলেই আমার বিশ্বাস।

তুমি তো ডায়েরি লেখেন পার্বতী, সেই ডায়েরির পাতা সামনে এলেই হয়তো জানা যাবে অর্থ যশ খ্যাতির মধ্য গগনে থেকেও কেন তিনি চিরকাল ফিরে যেতে চেয়েছেন বন আর বন্যের আশ্রয়ে। বন্ধুরা, আজকের মতো তুমি অনন্যা পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের বন্ধু আর যে শ্রোতাকে বিদায় দিতে হবে আপনাদের, আর অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন আর বন্য প্রাণকে বাঁচিয়ে রাখবেন। নমস্কার।

শোন, তোকে দুটো কথা বলি। আমি তোকে ম্যাক্সিমাম বলতে পারি যে তোকে কি করতে হবে। নাথিংস রিয়েলি ইজি, বাট দ্য থিং ইজ দ্যাট এই করা আর বলাটাই ইজ আ পার্ট অফ গ্রোয়িং আপ।

কাম যতন খাবং হামজাকমাফরি দাবক চেঙ্গু চিনিটিনি ফুং দীপনি উজ্জয়ন দেবী কক বরক পান্ডা চিন দিনে পুলিয়ানো হাসুনি সামুং খানি তিনি চিনি পান্ডাও নাই তঙ চিনি উজ্জয়ন দেবী কক বরক পান্ডা সারা পয়েন্ট মেগা হার্ডস ফাইদি পুলিয়ানো হাসুনি সাপুং বিশংটি তিনি নওয়া পান্ডানো চেঙ্গেরে লাইয়ানো

Hara hara reje chetai tie.

Hai, hai jongkang pacet terus. Hai.

เฮ้ยกันไหนนู้ตี้เฮ้ยอุ้ยจังปะราะ

어이어이 한타라 기야 거동 찾아 있대. 아 기야 한타라 예야 향롱

0: ஆகி
1: ஐயக்கு நைனூத்த

ka pa doon tira. Hayay mo, ninang. Butam. Eh, kering tahin.

killing of the hang. Odum mah.

当下再见。阿可巴先生。

terra. Ocupado um terra, então cê tá entendendo.

tamingke taukni o rilling kro khasi ki nai kama chini nok nokung bai thangmani hai ke ba trul khaila mani kharcha kharcha kok banglai mani ab haimang nugu sengaslo takpano o je tokini je real strong no sing real nei chini life na hamani bagai kama nok nokung rok lekin ওয়ান আমার সিংচা ঠাইও থাঙ্গি সবই যাক ওয়ান ঠাই জড়াও থাঙ্গি সবই যাক আপুর নন আং কিসা খুরসাই তিনি সানামুচু মানে কিতার কিতার কিসার সাবুন খালায় আপনি বিশিং কিসা আং আপনি সানামুচুঙ্গ একচুয়ালি রিয়েলি যতন রিল শো তঙ্গেও নাই রিয়েল নাইবেদি রিয়েল লাইফ রিয়েল যে ওয়ান সুখ মুং আং পাঁচ মিনিট পরে ককডুক দিয়ে সানাই তার মানে কাছে স্পট থানাই চিনি এইডস নতুন আং তাবো ককডুক নাই কক সারাই গানকে আবো কাঠ খাই মারানাই নি আউন বাকি আং ঠিক সাহল নাই গ্রাই আন কাইসান ওয়ান সুখ মুং কাইসান নাই মানে ভাই কে চিনি দফানি ও লিগি লাগে ইং তংমান নজন কি চা কাহাম কেট লাগে থামানে সালকামানি পান্ডাও কক সালাই অবহাই হাইপানো

0: 이미 양 바람이 도미시 동네 파농하고 양 이미 부분이자 그런 거 호단이 없어 엄마 하이런 거 비싸 좀 비싸 하바시 사니까 엄마로 너무 비싼데 사는 나오 아버 호단이 동네로 이제 도미시 가이 동네로 엄마 하이 그런 때문에 때는 무슨 양내도
1: 아우
0: 때는 무슨 약 그런 약 양이 산
1: 아우 더 아버 박이 누나 살아야 다 기사
0: 이 아버 박이 누나 살아야
1: 아 한바이 아우 다음 사람이 저도노 사이마노 안 꼭룩디 스랍솔로티 차나이 담바인가 다카니 가시아시니 다우니 어저러시니 사라라고 뭐하니 벨레키노 고볼자 까온 바기 산 벨레키 에워 카이마 똥라요 노록 똥디 안덕요 안개니 꼭 사이정만 안개는 바이 야 리얼 버서스 릴 승 부분어 아 리얼 동만이노 릴 쳐승 박라이 창문에 아무나 안 계사이 동마세
2: 아피 নিয়মিত ইআরটি নিছেন তো ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি আওতাধীন ইআরটি সেন্টার রাজ্যের সবকটি জেলা হাসপাতাল ও সাব ডিভিশনাল হাসপাতালে রয়েছে বিনামূল্যে ইআরটি পরিষেবা ও ঔষধ গ্রহণ করুন নিজেকে সুস্থ ও স্বাভাবিক করে তুলুন আপনি নিয়মিত ইআরটি নিচ্ছেন তো ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি আওতাধীন ইআরটি সেন্টার রাজ্যের সবকটি জেলা হাসপাতাল ও সাব ডিভিশনাল হাসপাতালে রয়েছে বিনামূল্যে ইআরটি পরিষেবা ও ঔষধ গ্রহণ করুন নিজেকে সুস্থ ও স্বাভাবিক করে তুলুন

0: আমি খাবার নিতে আউটি বুকচং হ্যান্ডাং খাই তো চেনি ওই দিন যখন কক ব্রক বান্ধা সারা থাকবেন মেগা হার্টস চেনি সাই চলাই মানে হ্যাঁকে রিল রিয়েল নি কক ন কিসা নরক বাং বাই কক ডুবাই কেরঙ্কা ঠিক আছে কক ডুক নাই না সাবঙ্ক তিবর কাহাম হ্যালো হ্যালো খরং খায় নি দাকুক দাঙ্কা বুকুক দাঙ্কা আং খরং কিসমান খায় আনবাগী হ্যান হে খাইপি কানাই না সাবো হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ দীপর কাহাম সাদি
1: দীপর কাহাম আং রাজাপনি সত্যজিৎ দেবর্মা
0: সাদি সাদি
1: ইনি নি যে ও টপিং ন খনাউই নাই বেলাই খাসরাং মাহি বুংখা তিনি বড়ক

0: ούτε για ανεβάγει για να μάθει ένα όβονο το είναι και έτσι όλοι μαχαίνει κουτά.
1: Α.
0: Νεν μπούμε από πάγαν και τι μπούσα να κόκκινα ρήμα για νόγω βάλα και τέγγω ότι έχουν όγω νινιά μπούσα να έχει πιο πτωγού ήταν πιο πτωγχαν και άβω τσάνα και
1: άβω νεσέ.
0: Μπούμε από πάγαν και άβω χαίν και.
1: Να ρίτσινι το φαραγώ αγί όμως χαίασεκ τάχνει τσάναι. Korte korte besak tanglai mani ba ama hamya samung khlaiman dok nus nuk jagya tabudishan li naji taok bai apni logi songno panang thang bai brok jotono miliwi nai bono hamya samung khlaiman dok sing kobang manuku
0: tabuk ni jena rosun chom hajing
1: ka tamni hingang ke ob khai dok
0: abun bai jung obno bai ki kasima na obstin ke sak lagan nang nai are bo boni bo sa bo tong tung
1: ফুনুকমান ফেসবুক রোগ কাজের রোগ আং যত বুড়ি সায়া রিয়েলি একচুয়ালি বেশি রোগলে রং রোগ ইনকাম খাইও তো সাইমিয়া বুঝে তো নো অমায় কে ফিলিক ফালাককে মশাই ফুনুকে রং রোগ মানফু হুনি রোগ সালাইমা রোগ খাও আং তো আবো নাও নাই জিয়াকে খুব খেলাই জিগা একচুয়ালি বসেগলে মানাই আবো আং নুকমানি আং মা চিনি বরে বেসার নুকমানি আং বরে সিমি সামান কো গিয়া নরকটা জলে দিয়ে যে বরে বেসার যতন নাং সামান কো যে এংনাই রনো সামান কোকসে বু এক বড় ওয়েল এস্টাবলিশ ফ্যামিলি নাংসি বসাই বেসা চাকরি খাই দঙ্গো কাহাম ইনকাম খাই দঙ্গো মং নক নক রোগ নুকেন সিজাক বলে হাই দিবা বিল্ডিং ন কাহাম কাহাম বড় গিলস খাইলে ও আবো কিসা রি হামিয়া চুমুই রি কিসা কু খাই আর ইসিনি সমাজ টাক ফোন আছে কুচুকু থাকে কু সঙ্গম হাই ফাইন আছে বলিউড হলিউড মাই কুলে হে দিবা জং বড় বৈ সুসাল করে বাইক না বা
0: আবন এ আবন বাকি ন চিনি পরি বসার পেছে বুঝি না না নং তিনি অমা হাই কে রি শর্ট শর্ট কানে নাই লামা হিমি টংকে ইনি বিসান্তরে তাম সরং নাই ও লাবসালে পেন হাফ কানি গুরি তং বরং নিলে কোনো বকরি বরে ইবসার নি বসং মানছন হারি এ আপনা বুঝি না না কথা
1: আপন তা বরক নি যতন নাসি মত সমান যাবলে না যতন ওয়ান সুক মানে কে বরক বরি রক বক্সা হনি মানো নর নর পেন বড় কানে চং সুম কানে চং মানো কিন্তু আবু ভগবান চং না আবাই কে নাম রক কি ডিফারেন্ট কে নুক জাগো না বরি বেছলা হাই দিবা
0: মানে বরং চংনো যে বরং চংনো আবাই কে পেন বড় কানে চং মানো চং কান মানো নি বরং যে আসাকা আবু তো বরং যে ভুল কলাইও বাই কে মানে বং কা কাইসা বরি
1: আবুন সাও
0: বরি বরি কে তো কুমবার নি জাতি বরি তো কুমবার নি জাতি আবুন বাকি বরং আবুন ওয়ান শুনান না কথা যে চিনি চালালে বং ব্রাই হাই যে জায়গা ফন চং বিক্লাই দিছে আং ই মানো চিন চালারলে এ চালারলে তা বাতাই দি নিনি কাহাম লামা বুঝবাই কাহাম ইমান বুঝিয়াবি
1: বুঝুক হাঙ্কে তাহলে বুঝিয়ে নাই

0: 머리 진다 클라니네 고통고 아버는 탐지통라 데리는 놓는 것도 라이 아바이게는 번호 아수기네가 함께 사리제 어머하이머상이야 어머하이잉야 다른 외인 경계 마프릉나 있는 번호 부풀에 사버리 가이고 응이야 뭐 기사 매주는 거 보고 가라고 낭만호 아수기 꼭 살라지 그러고 무산호 사리 어머하이잉게 머상이야 뭐 누구게 땀 흔나 해리바
1: 그
0: 별에 라이크 한게 되게 심심해 약 못 맞지
1: 살아있네.
0: 아버지 라이프로 가면 다고 거기. 나. 한 마디요? 뭐 하시다. 예. 말에 그나 한 마디. 아버노. 나지 증 무슨 거터 거터 꼭 볼라이면 녹 불라이 또 녹 응라이면 녹 하이포노. 밀리비 창부로. 아버이 뜨멍능 완추관계 니니 녹 가나오 니니 무슨 아무 뜨냐는 가함 클레미 bono han bujiri mano ang angwan chu kutamo hai ni ne ke chine okra sakra de tongna rok narok kisa wan su wechi di ang jotono saya joto buri besana bo saya chine buri besa komwa ka ham tongo ang je khlanya ibro no bono hami ani samani go gya please narok kisa ni jini manchon man nara gei ni jini image nara gei samung khla di hai si hai hine nei boro ri ko ke chumi buja gei nei reels khai hunai dine character hami anga ba ni jono samani go gya tofon kisa masang nai masang mani bising ti khlai phono kan ke sauta ta ke sok na gena dibor ka hum
2: apa ti por ka
0: ha dibor ka hum
2: ang man dai ta ko man dai jet toran ko
0: pai na sale
2: ko ke cha sai
0: apo
2: to chang ke bo ni ke bo apo ani ta khup tong ro bo sai chang ka ka ham ka ham no
0: tong
2: ro bo কেবতো বুছানো কাহাম হামিয়া নই আনি বছানো বাংকা হামিয়াং নি নই কেবলে ফরং নাম সুঙ্গা না হাম নাম ফরং নাম সুঙ্গ
0: জতো
2: আমি জং বছানো ফরংই ফরংই নি তং তং মা সিং তং নি অফ ফরং তসে নি তো ফান জরাও গলাই থাং উতাছে
0: আও
2: জং মাই হং কত মা হি মই জং মা নই বস ইয়া থাকাছলে হং কাই সময় কাছলে থাং লাই উতা
0: আও আও
2: ই আবা হাজা কেন বরং মনি সুপলতে বাবা সই সকাছলে লাই ফরং দিনি বেবা
0: আ
2: লাইও ফরং দিনি কাছলে লাইও এ আবা হাজা কেন বছানো তো কাহামনি বাগৈ জং 12 মাস 12 দান অগতেই তুবি হাইমা বছং বছানো কোন জীবন হামিয়া খানিনি বাগৈ পিহাইয়া
0: আও জং বছানো সুমিয়া এ আনে গান গিনি জে তংনাই জতন নজং কাহাম খানিয়া মুসং হাইজি হ্যাঁ দিবা আনি সাবতিন হব আনি নগান আনি সাবতিন হবসং যত নাম কাহাম খাইয়া মুসং সামনে সঙ্গে হানিয়া খাইয়া মুসং গা
2: মুসং গা কই তাকো ও বুয়ং ক আন মানাই কে কই দেখো বসাপান বতই ফান যে ছানি বসানো কানো চং কে বনি কে ব বসানো কানো চং হামিয়া খাইয়া নি বাগে মুসং গা তো তো কাহাম ন খাই থানা নি মুসং
0: আও আও
2: আবনি বাগে সময় চং কাছলে ও দা
0: আও
2: ফরং তিনি ন কাছলে ও ও ফরংই তমং তমং ন কাছলে ব থাঙ্গো
0: আ
2: ফরং চুকই মায়া আবনি বগে ন চং আবন ন ওয়ান চুকই মা ছ তং না নে ওয়ান চুকই মা ছ লা নে আবই ক চং আবন কা হাম কা বুজি লাই এ মা ফরং লাই তা গতে নি বুরু শি কলা ছি কিলে সায়া ও অং থাং মা ব বর ব বু মা বু ফা বসু জর তে কষ্ট দুঃখ বীর মান খায় আজি ওই গরি ওই
0: আ
2: ছান সাদি হাম দি মানে ন খলাই চং আ hai pa na de o ka chule mani wo thang chowi de yong ka tam khanya han
0: a
2: ba chano ka ham ka nyu phurang ji chana mo dong ni ni ani jot to ni ba chana no ka ham tu khun nyu jong ka chani chani bo chung churi wo nyu chawi dong o hai pa no ka chile la yo jong o hin ti ni ka chile wo
0: a
2: tong ti ni ka chile wo
0: a abu no o ka chile a za ke sen ka chile a te ki ma tong la ni
2: abu jong o to kere ba kere ka no hon sen pa no বড়গাবো বনিনে নখ বড় পাবন ছরং নাম সঙ্গ আরং কাছলে লাইতা
0: আবন আ কুবই ক কক মানে বড়কটা একচুয়ালি ওয়ান সু কাঙ্কে চিনি ব্রিবে সারো ওয়ান সু গুজে আং রি বারা কানে থাং কাঙ্কে বা কিসা কুবই ক চুং কাঙ্কে বুই আনা নাছু জাগেন হনে আরে নং নাছু জাগি নাছিক মাই আবো নরক বুছি দি যে নাইথক ন হঙ্গাঙ্কে ব পুরা মখাং চিমি নুক জাক থাইচা নুক জাক খন বড় মসাঙ্গি চঙ্গ হাইছি রি বারা কানো বা কিসা বসাক নুক জাগিরি চুমো হনে নন নাছু জাগি নাছি গিয়া ব্রক নন আবো উমু বুরিলে তাম চুম ফাইগা মসাং এস রাঙ্গে কে হনে জি ওয়ান সুক ব্রক নরক আবো টা ওয়ান সুক জানো না
2: আবো না
0: আবো হে দিবা

0: 俺对呢，嗯，个正阿婆呢很当年对吧？后你把海给拿把子浪壶，不让你把海给把肉把肉去子浪汤我那个对吧？
1: 嗯，
0: 今他们呢很快差不子浪嘛，从不让子浪我打。
1: 好，
0: 他们你把海阿婆阿拉说懂我哟。
1: 嗯，
0: 跟你呢阿奶奶来做过，你就不拿去吧？
1: 嗯哼，
0: 你把海呢是拿去过？
1: 阿婆呢才懂啊。
0: 爸爸这里知道的。
1: ya
0: bo
1: hai da no abo hai ke chum jak nu khan ke o wan chuk chine o bur li phili khlang khanam boro ka ham ya na ni chi wan chuk bro
0: e abo
1: ka abo no
0: abo ba ge
1: khnai tong nai
0: e abo no chung abo no ma no je hi mei thang ngai tong nai bari ba sa rong no am ti rong ngya wo tong khan yo sa wo tam ni chung bo ni ang bo barakan ni bang barakan ba he ji ba
1: chini bari ba sa rok ang je phuro go nu go ma sa chi nai Rignai Jamati Barpan Kanzang, Rigina Brok Kanzang, Busaka Masangitong, Hassan Chimatong, Basil Najoka, Koroksa Jerai Asin Najia Panze, Jotun Soman Najoya, Chinti Brasen Nation Najo, Bini Afference, Bini Nashimung, Bini Rigna Brok and Najoka Tangang, Borok, Hanjis and I Tongu, Chini Rigna Brokasa Najo.
0: I know,
1: Borok, but
0: Blacking, and I was asked. I
1: Tak lain mencintai tak borok, tapi belakang di satu ye, tanjulisumu saya juga sama tiba rukut bang macam macam macam macam macam macam macam macam macam macam macam macam macam macam macam macam macam macam macam macam macam macam macam macam macam macam আগে সে আছে রিগনা ডক্টর টাকজে তাবতে বনাছ না চুরিগনা কাছে কেশন দাম বো কবাং নো হাইপ নো রিগনা বরক বো চিনি বরক টাগ টাগে কান মানে নুক মানে আছে কে না থগো না সিকি জনা মুসুগো আবা হাই গা আছে না থগ রি রনো সুমে কিছা ঠিক আছে কমফোর্টেবল লঙ্গিয়া কিছা সুমে বসা খিলি গো হাইং গো আবা হাই রে উং না হাই মা তঙ্গো হাইপ নো তো সব সময় তো কানন কই গাবলে
0: আবা টানিয়া বাং ছান মানা
1: হ্যাঁ
0: তা ফনা আমতে রক মানে ভারত কান করং কান খা চাদা গাং জক তো নো নো আনি খনাই টংনাই তাখ বুখরং না আবো ন মাস না আং বো নাই থক তাই কি আং নি জি বাং নাই থক তাই কি
1: আও
0: পাঁচ চাং কা নি বো মাইয়া আনি জি
1: আও নর নর নি বয়স লাই থাকা কান মালি আতে তাও
0: আগি থানা সে কান মুয়া তা তু সি কান জি কুম কা
1: আপু চল চলি আনি বা গই তাও সাকাং কে মনে জাগ নাই হাইছি যে খনাই টনার বহানি বড় গনে
0: বড় কি কান মুয়া গে তাই আবো তাই কান মালা
1: হ্যাঁ
0: তাও বাজার হম করতে কি তা কতাল কান থাকে জেম ও বই বে নাছি কে কাং মা বলা যে জম জম থাকে আনি মা
1: আবো যতনি কাইসা জরা তঙ্গ সময় তঙ্গ হে দিবা
0: এ এ আম তে
1: দা দা দা দা হাম ভাই
0: এ
1: মেলে কেন
0: হাম ভাই
1: ইয়া বনো কে বকাটা তে জি আং জাস এ অর খলাইনে বই পান্ডা খলাইমাছি নরক যতন শিক্ষিত যতন বুঝি নাই বরক যে কান্নাই বম হইনো কান্নাই বম হইনো যতন শিক্ষিত নো হাই পনো আং কবং মম হাই চিনি বরি বেসারন নগো বরক ঠিক নো অম হাই রিলস খ্লাইম নগো হাই পনো বরক টামো আনি আমাই বেরাই মানে আং তিন অর টিউশন খ্লাইকা আং অর তিনি বেরাই খা আং তিন অম হাই শঙ্কা আফাই রব খ্লাইম নো আবন পরে বড় আর্নিং মানো আং নগো তো আং যে সাইমা মানে হিঙ্গাঙ্কে একচুয়ালি নিং পিকচার ফানো পুস খাইডি কাইসা রিলস ফানো পুস খাইডি নং বাই কানেক্টিভ অঙ্গি তং নয় হয়েছে যে নন রাংরাই বাই নব সময় নন একটিভ অঙ্গি তংহাঙ্কে সে বরক নন লগি রু হাইছি হাই নেই টাওয়ার টেকে সে কৌতু নাই দেখে না আদি বর কাহাম হাই না না
2: যে লোক মানি তাই হক নাম অবেদুলে নাইছে খাইছে খরি ফুললে অঠি বেশি বোখানি দো বুসানি দো এবং
1: হানি
2: কাহাম এবং নগুই
1: দোকান
2: অবেদুলে সিংহ পারাও আং খাইছি ও তেগে খাইছি আমি কাছে বসছি কম
1: তা
2: অলে
1: ঠিক আছে
2: খাইমানে আয়া খালে ব্যবস্থা নাই

0: কে ছয় মাস টিকি ও হাইন হেস লাবন ইয়ার থাঙ্গুর হাজি
1: একচুয়ালি
0: যত চলাব নিজে বিহি বলে দাম খাই হাইপন যে থানায় আং তাক সুজরা নুক মানে কেবু সুগিকে টঙি মানে হনিবা বংনা লাইফ টাইম টি খানে আং টাং গিয়াকো আবংকা ওয়ান টাইম ইউজ টিস্যু পেপার হাইছি দো কুবিনো নাইফান নাই দি নাইফান নাই দি যে নুক মানে তাক সুজরা আং যে বরক সেকেন্ড যে অম হ্যাং নাই রক বুসা বুটি টংবই নাই বিহিক বুসা টংই জেং না রক তাক সুজরা আসুক লেরি টংমাংখা বা নুকুং খাইমাংখা আং আবহাই কাইছি বন নুগিয়াকো হাইছি ইনকাম ফ্যামিলিং কাশলি থাঙ্গা কাশলি পেক হেঙ্কে লোকে কষ্ট মানাই যাব নহয় আঙাব সাকাবলে অসংসার আসুক সহজিয়া সঙ্গ সিনামানি ও এক দেড় ঘন্টানি যে সঙ্গে ফিল্ম ফুনু কাইসা তিনি হামজাক লাইসা কাইজাকা পাইখা আবার কিছু জীবন পাইথিয়া সিনে জীবন টাবু নিশিমি থাঙ্গো থাংমান বলো হাইন হাই বেসাবুটি এঙ্গো হাইঙ্গো হাইন হাই বেসাবুটি নাইন নাঙ্গো আবু আসুক সহজিয়া বলি আগামন পুলে অনুসাকা রিয়েল নো ওয়ান সুক দিয়ে রিল নোটা ওয়ান সুক দিয়েছি রিল নো ওয়ান সুক এলে পাইখা আছে টাকা সাকা উদ্যোগ নাই নাকি না দিবর কাহাম
2: হ্যালো দাঁড়ান দিবর কাহাম বেলাইছে
0: সরি তো
2: আয়াং শিব চন্দ্র পারান রবীন্দ্র দেবরুমা
0: সরি
2: খাবো বাসার না ফরাই অমাহাই অংনাই জাত বমাহাইয়াও অংনাই অমসং থাক থাক থাইমানা নাই হেদা নিজে নগনি বরং ন যত ন মানে হে নগনি বড় সিমিয়া হেদা দাদা যত ন মকল বাই সিয়কাঙা যত ন নগো হেদা অমাহাই অংমানি জায়গা কানজাংনাই বমাহাইয়া কানজাংনাই বমাহাইয়া ইউজ খাইজাংনা আমার বেয়াও না থাইমানা নাঙতা সঙ্গলে অমাহাইনাং নগৈ দাও আবং নকশা নগাহারি জানা রব আং হাইফানা আংবো দ্বারা এফ এম তৈ সিমি বসায়া ইয়াং নগ বসাও আন নকশা নগাহারি জানাব অমাহাই সময় মশাইয়া সিনি কালচার সিনি মকুমো হকুমো অম সঙ্গ সকমো এংলাই গেলাক সঙ্গে থাসান সঙ্গ আয়ু কলকে সঙ্গ থাসান সিনি মকুমো হকুমো ন তালাং থাঙানি হলে আং ফরঙ্গ জঙ্গত দ্বারা নৌগ্রাগ বাক্সা বাক্সা হাঙ্ক বাক্সা বাক্সা ক খানায় বোমা বোফানি ক খানায় নকশা নগাহারি ক খানায় নৌগো হ্যাঁ দাদা টানমা জায়গা জায়গাও ইউজ খাইজাকা সানা সঙ্গ ডেলিমং কানজাংনায় অম হ্যাঁবা থাকি পুরো সাইখা যে সানায় রব কাহাম কাহাম সাইখামাইকা সঙ্গে ন মকল কাজ সঙ্গে মা
0: আনি কঠমা খরক গুসলে খাই তিনি ওয়ান সুম পান আবার সাইমিয়া তখন যে খাই তো খাগানা চিনি অকরা সাকরা খাগানা আবার তো মান মা সালয় কিসে মিশা তামে লেগিলা গাইনি তোমার ন কিসা দা পয়েন্ট ওয়ান পার্সেন্ট পান্ডা হামরি মানে আবার ওয়ান সুমনি বিষয় তিন দীপর পান্ডাও কিছা তিনি ওয়ান সুম আং কক সাইচং মানেছে ঠিক আছে কক দু নাকি না দীপর কাহম
3: হ্যালো দাদা
0: সরি
1: আর এখানে জিতেন্দ্র
0: সরি সরি।

0: ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নি এআরটি সেন্টার হাস্তিনি কিশাসুক হাংখর শাখাম নকতে বুখাকস্তে শাখাম নকতঙ্গ
1: রাং নাঙ্গেউ আরো এআরটি সার্ভিস নাও ইমানো বিথিও নাও ইমানো অসেপ নাও ই বাইথনো কাহাম খ্রংখ্লাই তিসাগে
0: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাখাম তে নুকু হাম করে নাইকুম ত্রিপুরা হাফাং বাই লুকু হাম করে নিবাকে আওয়াই যা

0: লাইমা চালাইমা বিশিংতি সলনাই বেমার আবু উংখা আবু হাইকাশা বেমার আবু বুকু খিলাম শীতিলাম নি বিশিংতি খরকশানি শাক নিতে খরকশানি শাক সল
1: অব ব্যাকটেরিয়া ভাইরাস বয়ঙ্গি মানো আবনি বাগিনিয় বেমানি ইয়াকনি কাতিউই টংনা বাগৈ হিপ সাইনো কারৈ কেবো বাই থুই আছে আমা টংনাই কন্দন থু বিয়াউই তা চাসমা লাইদে খরকশানি সাই কবাং বরক বাই থুই আছে একে টংখে এইচ এবা এইচ আই ভি বাই মানজিকে টংই মান নাই
0: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি শাক হামতে নেকুং হামক্রাই নাইকুং ত্রিপুরা হাফং বাই লুকু হামক্রাইনি বাগৈ আওয়াই যাক
1: नों सैदेमान सागदेरिया बुमानि एच आई भी बिनि अक्सिंगनि बसानि सागब सलोइ मानो
0: अक्सिंग तंगफुरु चेराय आजै फुरु एबा बुमानि आबुक्ते चामनि बिसिंते एच आई भी सलोइ मानो
1: आबनि बागै जत सागदेरिया बुमा रक्न एच आई भी दे तं आम जोगि मानाय जाबो
0: तुमु एच आई भी साको मानजक फनो वानन मुंसा करै सैया प्रिरम खे जरा तंगसेनि ए आर टी राइद तुई डाक्टर बैनाय जखे अक्सिंग नि चेरायनो एच आई भी नि याखनि फियोगे मानो
1: त्रिपुरा एच कंट्रोल सोसाइटी সাক হামতে নুকুং হামক্রে নাইকুং ত্রিপুরা হাপাং বাই লোক হামক্রানি বাগে আওয়াই যাক
0: সাইদেমান এসটিআই ইংখা থলাইমা চালাইমা বিশিংতি সলনাই বেমার আবু ইংখা আবু হাইকাশা বেমার আবু বুকু খিলাম শীতিলাম নি বিশিংতি খরকশানি শাক নিতে খরকশানি শাক সল
1: অব ব্যাকটেরিয়া ভাইরাস বয়ঙ্গি মানো আবনি বাগিনিয় বেমানি ইয়াকনি কাতিউই টংনা বাগে হিপ সাইনো কারৈ কেবো বাই থুই আছে আমা টংনাই কন্দন থু বিয়াউই তা চাসমা লাইদে খরকশানি সাই কবাং বরক বাই থুই আছে একে টংখে এইচ এবা এইচ আই ভি বাই মানজিকে টংই মান নাই
0: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি শাক হামতে নেকুং হামক্রাই নাইকুং ত্রিপুরা হাফং বাই লুকু হামক্রাইনি বাগৈ আওয়াই যাক
1: নং সাইদেমান সাকদেরিয়া বুমানি এইচ আই ভি বিনি অক্সিংনি বসানি সাগব সলোই মানো
0: অক্সিংগ তংফুরু চেরাই আজাই ফুরু এবা বুমানি আবুক্তে চামানি বিশিংতি এইচ আই ভি সলোই মানো
1: আবনি বাগৈ যত সাকদেরিয়া বুমা রক্ন এইচ আই ভি দে টং আমজগি মানাই যাবো
0: তুমু এই চে বিশাকো মানজাক ফানো ওয়ানানে মুংসা করি সয়া প্রিরম খে জরা তংশেনি এয়ার টিরাই দা তুই ডাক্তার বাইনাই জাখে অক্সিং নিচেরাইনো এই চে বিনি ইয়াকনি ফিওগে মানো
1: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাপাং বাই লুকু হামক্রাইনি বাগে আওয়াই যাক

Ang tawag ka hong tong di rong tong ni lang mo o jago boy kusok tong ki nong sai kinari tong go training program aro TRLM ni bakakti aro bebagai sarai rong buri rog ni bagai large scale skill development initiative project tong launch bebagai 2600 self help group SSG no na hajak o jago অরগ্ন টি আর এল এম বিভাগটি খাইজাক নাই আর টোটাল ফাইন্যান্সিয়াল সাপোর্ট রোজাক 1,50,23,370 যে এস এসি গ্রুপ টং রোগ নরকেব অজাগব টি আর এল এম বিভাগটি কুরসে সব খাইজাম জঙ্গে ব্রী রোগ নি যে এনজিওস টং রোগ বিভাগে ব্রী রং সাকবাই থাং বাসায় বাকি অ পান্দর খাইজাই দো অম চেংজাখা 26 নিসিমি অম পাইনাই 36 to 10 26 জরা তাকফন নরক টুমুং অবে গ্রিংয়া হাঙ্গাঙ্কে নরক থাঙ্গিনাই গ্রিংগি নাই মানেও অন বিশিং অ টিয়ারালে নু বিশিং গাম টং প্রফেশনাল মেকআপ আর্টিস্ট ব্রাইডাল ফ্যাশন পোর্টফোলিও মেকআপ আর্টিস্ট হেয়ার ড্রেসার এন্ড স্টাইলিস্ট টিফিন সার্ভিস প্রোভাইডার হাউসকিপার কাম কুক প্রফেশনাল কুক মাশরুম গ্রোয়ার আবা হেরক খ্লাইজাক টংগু আর তুমি কেবল খাইজাম সঙ্গে আমি গানা কিনে যে ব্লক ডেভেলপমেন্ট অফিসে থাকিনি অব কক সালাই মানু আর বেবাক তো টংলাক আমি খাবনি তাকটি বুকসং আই তাম তাম কে সাইমান আপনার সাইখানায় নাই আনি খাবনি দাবটি বুক জং আংতিনি নং অকু সুখ সাইতমান ইনকম হয়েছি আইজি সং জেসে পানো অব হাই চিনি বখাও টং যে সাকরি মালি আহাং কেন সং ইংলিয়া আব হাই গান কেন সং অগুং চিনাই আবুনি বা গই নরক যে মানছাক সাসুং সাকাইসা বাসানান বোন আইজি বাসামান মিশিংটি বাইকে কাহাম করেনকে টং ইমান এই সেলফ সার্ভিস হেল্প সাফিসিয়েন্ট কেটা তো ইমান আপনার কিছু আনসুকলা জি হ্যাঁ দা তার মধ্যে কিনা জি যে তুমুং সামুং খেলায় নাই নগ টং খাঙ্কে চিনি তো বোখার হামি আঙ্গু চিনি তো বোখার হামি আঙি নাই যে হামি হামিয়া সামুং খেলাইনি আনসুক যাগু আনবাগই যে কোনো সং বাই ইনভলভমেন্ট হি তখনকে আওয়ার বাকি বেলা কেন কাহাম হ্যাঁ দিবা আনবাগি নরক স্কিম রোগ নাই নাই অজাগা নাই দি তাকে সে কোর্স দঙ্গ এইচএসসি জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডভান্স ইলেকটিভ ওয়ান ক্রিটিক্যাল কেয়ার ইলেকটিভ টু ডায়ালিসিস এফেক্টিভ ইলেকটিভ থ্রি পেরিনাটাল কেয়ার ইলেকটিভ ফোর পেরিওপারেটিভ কেয়ার ডিউরেশন অফ আওয়ার্স 1,215 ডিউরেশন মাস 8 সেক্টর হেলথ কেয়ার নক অবনো অর 12 পাস নাই 10 গ্রেড পাস 11 গ্রেড পাস বঙ্গ এন এস কিউ এফ লেভেল মিনিমাম এজ 18 নং অর থাঙ্গি নাই

अर त्यहाँ कसै कोर्स नि बाँकी हाल्नु न कि साकलाई नै ब्याम्बो बी टू ट्रेनिङ सेन्टरका घुरियाङ्गपारा अमरपुर ट्रेनिङ सेन्टर एड्रेस नै गौरङ्गपारा अमरपुर गुमुटी त्रिपुरा 799101 कुर्सङ्का ब्याम्बु युटिलिटी ह्यान्डिक्राफ्ट एसेम्ब्लर ड्युरेसन आवर्स 120 आवर्स बेस विभागी फुरङ्जाना अर 22 दाखन अब नाहार जागी दङ नरक अम पाइथाक साल बिसकांनि तालनि साल नैजि साल नरके बा कुर्सङ खालामो जोंखे थाङै आरो नाय मानियो तामलिंग टापनी अजारा होनी हवा बैग मा हम कोर्स रक खाइजेगन बगै वन सुखी टंगलायो आन बगै नरकबन थांगै नायदि नायमान बिसिं दै बाइक सांग साखैसा बाजायमान मुंसा नगा सुखी टंगैनाय टंखेंग्लाक आन बगै जों आब्रु वाहिनो मा वन सुखलायनाय তাকে তংক মুখ্যমন্ত্রী দুগন্ত উন্নয়ন প্রকল্প ত্রিপুরা অবঙ্কা ফাইভ ইয়ার্স নিবাকি আউটলে চর খাইজাকাই 50 crore অর বিয়াকে রং টঙ্গ যে ট্রেনিং নানাই মগ্ন 1 lakh খরচানো রাজাকাই প্রভাইডেড এডভান্স টেকনোলজি নিবাকি টেকনোলজি স্মার্ট টেকনোলজি 5G টেকনোলজি ড্রোন টেকনোলজি AI মেশিন লার্নিং ইন্টারনেট এন্ড থিংস আবহাইর কোর্স নরক থাঙ্গিনাই খাইমানো অবতে সাইমান মজুঙ্গে ডাইরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্ট নরক থাঙ্গিনাই মানিও আব 2029 পাইনাই ও প্রোগ্রাম তামুনি সিমি চাংজাক মানি তাপখন দংখো নরক স্কিম কেফন খাইনা মজুঙ্গা থাং খাইমানিও ও স্কিম রগো তামবাকে তাউনি অজর টেকনোলজি বেলেখন সামুঙ্গনাঙ্গো অজাগো স্মার্ট টেকনোলজি 5G টেকনোলজি ড্রোন টেকনোলজি AI এআই চিত্র তো নাগো মেশিন লার্নিং ইন্টারনেট অফ থিংস আও বিগুন এক্সট্রা যে চিনি ইন্টারনেট নি বাকি যে নাংমানি আবার কোনো করা থাকে কোর্স খাইমানাই আনি খাবানি ডাক্তি বুক সঙ্গ চিনি ইয়ে টং নব সানাই নর করা থাকে নাই দি তাম টাম নাং অর থাকে সঙ্গে কাঙ্কে নং ন বরক সাইর নাই স্কিল ডেভেলপমেন্ট চিনি যে টং মানে ডাইরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্ট অ জায়গা থাকে নাই দি তখন অস্ট্রেলিয়ান রক নরক তামং নাইজাম সঙ্গে থাকি নাই মানিও নংবাগ জানাই তামাই গাহাই নক আসুই টঙ্গই নাই পরিমাণে লগি লগি বাহিন ডিউরেশন আবো সেরমান ডিউরেশন একদম কিসাসে

아니 가방에 나으리 복상? 난 그날 동안 우지한테 눈에 까부락 반다 사라다 보인다 메가 하르소 안 가서 돌아 너룩 너 가방마 굿속 내게 꼭 사이크나리까 부러부러 당이 내게 한게 너룩 따오 마디메테 두알에 니 보레 대 그레지에이션 니 울어 엄마의 가방마 데플럼 니 스키 너룩 지니 아이티에 굿속 동어 어자가 당이 너룩 주고도 클라이네 너네 기레야 너 바이키스 나만 아군 나이지 আনার যে ইনফরমেশন তোমানে আংন বেবক সাকলাই রেখা আনারও নেক্সট আংটে মাংকে নাম সানাই চিনি আসুক জরানো আংটে ইনফরমেশন রলিয়া কিসার সামুং খানাই চিনাই আনি খাবনি দাপটি বুকচং যতন কাহান টংডি তেই নরক মাধ্যমিক তেই টুয়েলভ পাস মানে ইয়া গুলব ডিপ্লোমা কোর্স রক খানি টা পকডি তামনি হিঙ্গাকে তাবগনি অজারও নেই লগিব কোর্স রক ডিপ্লোমা কোর্স টং হাঙ্কে নং দাতিন সেবক রক জরা মানানি সেব ভাই হে দিবা আউন বগাই নক যে মানসক ইয়ং নক হাইন তং ইয়াউনাই কংমা কোর্স ওয়াইক তালে তং মাহে বেরকে চাউ চিকন চিকন কোর্স কংমা তাউক টংগো এন ইন্টারনেট কোর্স টংগো 4G 5G নি যে চিনি এআই রকনি তাই দ্রোন রক চাউক নানি আবো হাই নং খলাইনাই নং সাংসা কাছন উলং হাঙ্কে কিসম সারাং আজি মানাই সাইদিন কামো খলাই মানাই হেডা আন বগি সং মিনি জরানো নষ্ট খলাইউনাই হানিও টংগুনাই নষ্ট খলাইজি তাই বাহিকে নিনি রংমানতে কাহাম খাইমান আপন নালি চিনি উস্ট্রেন যে টংলাই রকনো আং নং আপন সানাম সুঙ্গো সাইটো সং কম্পিউটার ফান সরং নিজে স্পন সরং নি জেপন নং জরামান পুরু আউন বাই কে নিনি সামুঙ্গ নাং নাই আবরক সং হাইনো নিনি লাইফ নো নষ্ট টা খাইজি প্লাস লাইফ নো হাইনো টাইম রং এক্সপেন্ড টা খাইদি আংগা ফাইদি সং তাও কাং নারক বাই তেই ডেভেলপমেন্ট নিজে স্কিম নি কোরা আংসাকা তে আনথানি কৰি ইনফরমেশন আগান বৈ শালিয়া তাও সামু খানা চিনি ফাইদি সঙ্গে আধা ঘন্টা মতো নর বাইকি সার রিলাক্স করে সামন খান লাইছ না দাম হন নাই তো নিয়েছি উজ্জেন টাইপ কপ গরক পান না সারা পয়েন্ট মেগা হার্টস

अनि खबरनी डाक्टर रुक्सङ डाकिसा ककनाबु आरोखनालाय ने राष्ट्रपति द्रुपदी मुर्मू तिनी सन्जाव राष्ट्रपति भवन संयोजक पांडा पद्दसकाट याफारान अ पांडा विभागै कायदक सिबा पद्दसकाट याफार जागानि छाजागौ राष्ट्रपति द्रुपदी मुर्मू तिनी राष्ट्रपति भवन नै सायनि चितक बिसिनि ओनै लोकबरम पांडा पद्मसकाट याफार मानुकै आकाशवाणी नै বরকনি আলাগে পান্ডা পিপলস পদ্ম অন আকাশবাণী আওয়াজ না আকাশবাণী গোল্ড 101 FM আবন কারিবিও অব নিউজ অন এয়ার অ্যাপ টি নিউজ এআইআর নি অফিসিয়াল ইউটিউব চ্যানেল বো খানাই মানানো রাষ্ট্রপক্ষ ইয়াসকু সিপি রাধাকৃষ্ণন দেই মন্ত্রীপক্ষ নর্মনি তিনি ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জী শহীদ চালন মন খুলমুঙ্গিয়া ফারকা আগরতলা প্রদেশ বিজেপি হাবনগো তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির শহীদ ছাল পালাইজাখা অরমানজাখা মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তেমানজাখা প্রদেশ বিজেপি কাসকু অভিষেক দেবরাই আকর্ষণ আহকজরা ককনা বরক্ষণা বাইকা আনি খাবনি ডাক্তি বুকসং আঙর নবাসে সিনাই সেন বাংলা পান্ডব সয় ওই খালাই ফিনাই যত্ন দিবর কাহাম

শুভ দুপুর শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা তো বেশ ভালো আছি, আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন সেটা জানতে হলে বা জানাতে হলে আপনাদের যা করতে হবে তা হচ্ছে আমাদেরকে ফোন করবেন, ফোন করে জানান দেবেন আপনারা আমাদের সঙ্গে আছেন। আমরা জানি আপনারা সবসময় আমাদের সকাল থেকে একদম ভোরবেলা থেকে যে অনুষ্ঠান শুরু হয় সেখান থেকে রাত ১১টা পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকেন ননস্টপ। তবে আমাদেরও জানতে ইচ্ছে করে কোন কোন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। তো সবাইকে 101.6 মেগাহার্স FM উচ্চায়ন্তর আজকে দুপুরের আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আজ আপনাদের বন্ধু আরজে মহুয়া রয়েছে। তো চলুন সবাই মিলে শুরু করি আজকে দুপুরের আড্ডাটা। ঠিক আড়াইটা থেকে ৬:৩০ পর্যন্ত চলবে পর্বে পর্বে অনুষ্ঠান। আর সেই পর্বে পর্বে অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে গান। এবার আমরা যেই গানটা শোনাচ্ছি, হ্যাঁ, একটা সুন্দর একটা মিউজিক চলছে পেছনে, তাই তো? মিউজিক চলুক, তার সঙ্গে চলবে গল্প। আজকে চিরায়ত পর্বে আমরা শুনব যে গল্পটা, সেই গল্পটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ঢেকুর। তাহলে চলুন সবাই মিলে শুনি, আমি পড়ি আপনারা শুনবেন। প্রায় ১৪ পুরুষের বসত বাড়িটা দারু ব্রহ্মকে বিক্রি করে দিতে হচ্ছে। এটা বাড়ি না বলে প্রাসাদ বলাই ভালো। একে তো এত বড় বাড়ি, তার কেনার খদ্দের নেই, তার উপর যদি বা খদ্দের জোটে তারা ভালো দাম দিতেই চায় না। বলে এই অঁচ পাড়া গায়ে অত বড় বাড়ি কিনে হবে কি? কথাটাও সত্যি। তবে বহুকাল আগে এ গ্রাম ছিল পুরো দস্তুর একখানা শহর। এই বাড়িতে দারু ব্রহ্মের ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষ বাস করতেন, তিনিই ছিলেন এই অঞ্চলের রাজা। তখনকার আস্তাবল, দ্বাদশ শিবের মন্দির, পদ্মদীঘি, দেয়ানিয়াম, দেয়ানিঘাস, নহবতখানা, শীষমহল সবই এখনো ভগ্ন দশায় আছে। ফটকের দুধারে বড় লম্বা দুটো কামানো, এতদিনে খদ্দের পাওয়া গেছে। দারু ব্রহ্মের অবস্থা খুবই খারাপ,

এবেলা ভাত জুটলে ওবেলা খুদও জুটতে চায় না। নিজে বিয়ে করেনি, বাপের একমাত্র সন্তান। বাপগত হয়েছেন, সুতরাং বুড়িমা আর তাঁর দুমুঠো জুটে যাওয়ার কথাই। কিন্তু বংশের নিয়ম মানতে হয় বলে এক পাল অপগণ্ড আত্মীয় স্বজনকে ঠাই দিতে হয়েছে। তারা দিন রাত চেঁচামেচি করে মাথা ধরিয়ে দেয়। মাত্র 25 বছর বয়সেই দারুব্রহ্মের চুল পাকতে লেগেছে, আশা ভরসা একদম গেছে। বুড়িমা বিয়ের জন্য মেয়ে দেখে রেখেছেন, কিন্তু মেয়ের বাবা এই হার হাভাতের হাতে বিয়ে দিতে একদমই রাজি নয়। অপমানটা খুব লেগেছে দারুব্রহ্মের। বাড়ি কেনার খদ্দের জুটে যাওয়ায় খানিকটা নিশ্চিন্ত। 1050-এক টাকা পেলে মায়ে পয়ে কাশিবাসি হবে ঠিক করেই রেখেছে। শেষবার 14 পুরুষের বসত বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল দারুব্রহ্ম। ঊর্ধ্বতন ষষ্ঠ পুরুষ সত্যব্রহ্ম দিলেন দারুণ মেজাজি। একটা মশা সেবার তাঁর নাকে হুল ফোটানোর রেগে গিয়ে তিনি মশা মারতে কামান দাগার হুকুম দেন। কিন্তু তোপদার এসে খবর দিল কামানের তো মশলা নেই। সত্যব্রহ্ম তখন বললেন, কুছ পরোয়া নেই, বন্দুক আনো। শোনা যায় কমসে কম শতখানেক গুলি চালানোর পর মশাটা বাস্তবিকই মরেছিল। এখনো দরবার ঘরের দেয়ালে সেই সব গুলির জখম রয়েছে। দারুব্রহ্ম সেগুলোর ওপর হাত বুলিয়ে একটা দুটো তিনটে দীর্ঘশ্বাস ছুড়ে ফেলল। ঊর্ধ্বতন নবম পুরুষ পূর্ণ ব্রহ্মের খুব শিকারের শখ ছিল, তাই বলে জলে জঙ্গলে টঙ্গলে গিয়ে ঘোড়ার পিঠে বা মাচানে বসে শিকার করতেন না। খুব আমোদে লোক অলস ছিলেন লোকটি। দোতলা থেকে নিচে নামতে হলেই গায়ে জ্বর আসত। তিনি দোতলায় একটা আলাদা ছাদ তৈরি করে মাটি ফেলে জঙ্গল বানিয়ে নিয়েছিলেন। সেখানে আগে থেকে শিখিয়ে পড়িয়ে রাখা শেকলে বাঁধা বাঘ থাকত। তিনি জঙ্গলে ঘুরে ঘুরে বাঘের দেখা পেলেই গুলি করতেন, আর বাঘটাও লুটিয়ে পড়ত। অবশ্য সবাই জানত বন্দুকে ভরা গুলিটা আসলে ফাঁকা গুলি, আর বাঘটা ছিল পোষা। সেই একই বাঘ কত বাঘের মরণ যে মরেছে তার বলার অপেক্ষা রাখে না। দোতলায় উঠে দারুব্রহ্ম সেই জঙ্গলের ধ্বংসাবশেষের দিকে চেয়ে থাকে, দীর্ঘশ্বাসের ঝড় বইতে থাকে। ঊর্ধ্বতন তৃতীয় পুরুষ কৃষ্ণ ব্রহ্ম ছিলেন পালোয়ান। দুহাতে দুমন ওজনের দুটো মুগুর ঘুরিয়ে রোজ দুবেলা ব্যায়াম করতেন। সেই মুগুর দুটো দোতলার সিঁড়ির মুখেই রাখা। দারুব্রহ্ম মায়া ভরে সে দুটোকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে চোখ বুজে রইলেন কিছুক্ষণ। তিনতলার সব ঘর বহুকাল হল তালাবন্ধ, ছাদ ফেটেছে, জানালার শিক আছে তো পাল্লা নেই, পাল্লা থাকলে শিক নেই, বাঁদুর চামচিকের বাসা, যত রাজ্যের পুরনো জিনিসের আবর্জনা ডাই করে রাখা। শেষবারের মতো সব কিছু দেখে নেওয়ার জন্য দারুব্রহ্ম তালা খুলে ঢুকে পড়ল। কাঠের সিন্ধুক, দেয়াল আলমারি, ভাঙা ঝাড়লণ্ঠন, পুরনো নাগরা, ভাঙা খাট, কত কি চারিদিকে ছড়ানো। কাঠের সিন্ধুক খুলে এটা সেটা নাড়াচাড়া করছিল দারুব্রহ্ম, আর এটা সেটা ভাবছিল। এমন সময় হাত ফসকে কি একটা যেন মেঝেতে পড়ে গেল। একটু চমকে উঠল দারুব্রহ্ম। চমকাবারই কথা, জিনিসটা পড়ার সঙ্গে সঙ্গেই একটা ঝলকানি আর সেই সঙ্গে খানিক ধোঁয়াও বেরোল। দারুব্রহ্ম জিনিসটা কুড়িয়ে নিতে গিয়ে দেখে সেটা একটা প্রদীপ। প্রদীপটা হাতে নিয়ে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবছে। চোখে পড়ল ধোয়ার কুণ্ডলিটা।

0: সামনে পাকিয়ে পাকিয়ে পাকিয়ে পাকিয়ে একটা লম্বা রোগা শুঁটকো লোকের চেহারা নিচ্ছে।
1: কে রে?
0: দারুব্রহ্ম চেঁচিয়ে উঠলেন। লোকটা গোটা ছাড়ে খাই তুলে তুড়ি দিয়ে বলল,
1: আমি আমি হচ্ছি প্রদীপের দৈত্য।
0: দারুব্রহ্ম হাঁ, একদম হাঁ করে রইল। বেটা বলে কি? সে বলল, ইয়ার কি জাগা পাওনি? দিন দুপুরে বেটা চুরির মতলবে বাড়িতে ঢুকে বসে আছো। লোকটা ভয় খেয়ে বলে,
1: সত্যি না, অনেককাল কেউ ডাকাডাকি করেনি বলে বেশ হাজার দেড়েক বছর একটানা ঘুমিয়ে এই মাত্র উঠলাম। চুরি চুরি কিছু হয়ে থাকলে আমি কিন্তু জানি না।
0: দারুব্রহ্ম সাহসী বংশের লোক, সহজে ভয় খায় না। তবে সে বুঝল লোকটা গুল দিচ্ছে না। প্রদীপটাও আলাদিনের আশ্চর্য প্রদীপ হতে পারে। তার বংশের অনেকেই অনেকেরই নানাবিধ ঘুটে জিনিস সংগ্রহের বাতিক ছিল। সে বলল,
1: বটে, তা তোর কাজটা কি?
0: আবার গোটা কয়েক হাই তুলে বিশুদ্ধ বাংলাতেই লোকটা বিরস মুখে বলল,
1: আমার আবার কাজ কি? দেড় হাজার বছর পরে ঝুটমুট কাঁচা ঘুমটা ভাঙালেন, এখন যা করতে বলবেন তাই করে দেব। কিন্তু আগে থেকেই বলে রাখছি, প্রথমেই শক্ত কাজ কিন্তু দেবেন না। আমার এখনো ঘুমের রেশ কাটেনি, গা ম্যাজ ম্যাজ করছে।
0: দারুব্রহ্ম বুঝল এ বেটা আলাদিনের সেই দৈত্যই বটে, তবে ফাঁকি মারার তাল করছে।
1: সে বলল, বাপু হে, অত রোয়াব দেখালে কি চলে? বরাবর অনেক বড় বড় কাজ করে এসেছ, সে খবর আমি রাখি, এখন পিছলে চলবে কেন?
0: লোকটা বেজার হয়ে বলে,
1: সে করেছি, কিন্তু বহুকাল অভ্যাস নেই কি না? তাছাড়া ঘুমোলে হবে কি? খাওয়া তো আর জোটেনি, দেড় হাজার বছর টানা উপোস। শরীরটা দেখুন না কেমন শুকিয়ে গেছে। আগে বরং কিছু খাবার দাবার দিন,
0: তারপর
1: তারপর যা বলবেন এই একটু আধটু করে দেব।
0: দারুব্রহ্ম লোক খারাপ নয়, দৈত্যটার সুরঙ্গের চেহারা দেখে তার কষ্ট হলো। বলল,
1: চলো দেখি মুড়ি টুড়ি কিছু পাওয়া যায় কিনা।
0: বলে লোকটাকে সঙ্গে নিয়ে নিচে নামলো দারুব্রহ্ম। বাড়ির কেউই লোকটাকে দেখে তেমন গা করলো না, গা করার মতো অবশ্য কিছু নেইও। দারুব্রহ্ম তাকে নিজের ঘরে নিয়ে ধামা ভরে মুড়ি আর বাতাসা খাওয়ালো। সব শেষে দেড় ঘুটি জল খেয়ে লোকটা বলল,
1: যা খাওয়ালেন এতে তো একটা ঢেকুরও উঠবে না, যাকে ওবেলা কি রান্না হবে?
0: দারুব্রহ্ম একটা শ্বাস ফেলে বলল, একদিন এবারের অতিথিরা মাংস পোলাও খেয়ে একটা করে মোহর দক্ষিণা নিয়ে যেত, সেই দিন তো আর নেই। যদি ওবেলা হাঁড়ি চড়ে তবে দুটো ডাল ভাত জুটতেও পারে। লোকটা মন খারাপ করে বলল, ডাল ভাত? ছা! দারুব্রহ্ম হেসে ফেলে বলল, তুমি দেখি উল্টো কথা বলতে লেগেছ। প্রদীপের দৈত্যই কোথায় খাবার দাবার জোগাড় করে আনবে তা না, তুমি উল্টে চাইতে লাগলে। ছি! লোকটা কোনো জবাব দিল না, ধোঁয়া হয়ে প্রদীপের মধ্যে মিলিয়ে গেল। রাত্রে সকলের খাওয়া হয়ে গেলে দারুব্রহ্ম প্রদীপটা ঠুকে আবার দৈত্যটাকে জাগায়। দৈত্যটা চারজনের খোরাক একা খেয়ে গম্ভীর হয়ে বলল, আমার খোরাকটা একটু বেশি, তা ভরপেট না হলেও ক্ষতি নেই, কিন্তু একটা ঢেকুর তো উঠবে, এতে তো একটা ঢেকুরও উঠল না। একটা হাই তুলে,
1: যাই ঘুমোয় গিয়ে
0: বলে দৈত্যটা আবার প্রদীপের মধ্যে সিঁথিয়ে গেল। পরদিন দেখা গেল দৈত্যকে একবেলা খাওয়াতে গিয়ে চালের ডোল ফাঁকা হয়ে গেছে। দারুব্রহ্ম বলল, আহা বেচারা কত কাল খায়নি, একদিন তো বেটার কাছ থেকে সুদে আসলে সব উসুলি

করব, কিন্তু বরং কদিন বরং পেট ভরে খাক সে। তারব্রহ্ম পুরনো সব দলিল দস্তাবেজ বের করে খুঁজতে খুঁজতে সন্ধান পেল চৌমারির চরে তাদের কিছু জামা জমি বহুকাল ধরে আছে, কিন্তু খাজনা বা ফসল আদায় হয়নি। একটা তেলকলের অংশীদারিত্ব সন্ধান পেয়েছে। খুঁজে পেতে দেখলো পুরো একটা তহসিলের খবরও সে এতকাল রাখতো না। ছেঁড়া ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ল দারুব্রহ্ম। দাগ নম্বর ধরে ধরে খুঁজে পেতে জমির সন্ধান পেল। প্রজারা তাকে দেখে প্রথমে একটু বেগরবাই করলেও স্বীকার করল যে বহুকাল তার খাজানা বা ফসল তারা দেয়নি। বাবা বাছা বলে তুতিয়ে পাতিয়ে তাঁদের কাছ থেকে দারুব্রহ্ম কিছু আদায় করার চেষ্টা করছিল। এমন সময় মোড়ল চোখ মুছতে মুছতে এসে বলল, জমির মালিককে বঞ্চিত করেছি বলেই আমাদের ঘরে হয়তো লক্ষ্মী নেই। আপনি যান, আমরা নিজে থেকেই পৌঁছে দেব যা দেওয়ার। দারুব্রহ্ম তেলকলে গিয়ে দেখলো সেটা বেশ রমরম করে চলছে। দারুব্রহ্ম কাগজপত্র বের করে তার দাবি দাওয়া জানাতেই তেলকলের মালিক মূর্ছা গেল, ভেঙে উঠে বলল, দলিলে দেখছি আপনি 10 আনার মালিক, তবে আমার থাকবে কি? যাগে, এসব তো আর জানা ছিল না, কবেকার কথা সব, এখন একটা বন্দোবস্ত করা যাবে। আচ্ছা আপনি যান, দেখা যাক কি করি। তহসিলটাও দারুব্রহ্মকে হতাশ করল না। প্রজারা বলল, আমরা কি জানি চাই যে এ জমিরও মালিক আছে? তবে আবার তবে কিন্তু আমরা নিমু খারাপ নই, বঞ্চিত করব না আপনাকে। দিন দুই বাদে দারুব্রহ্ম বাড়িতে ফিরে দেখে 4টে গরুর গাড়ি বোঝাই ধান, 2 কলসি কাঁচা টাকা আর আনাজপাতি তেল মশলা সব এসেছে। সেদিন দারুব্রহ্ম বাড়তি 10 জনের রান্না রাঁধিয়ে প্রদীপ ঠুকে দৈত্যকে বের করে বলল, খাও বাবু খাও, পেট ভরে খাও, এ বাড়িতে অতিথির ঢেকুর ওঠে না, এ কথা শুনলে আমার পূর্বপুরুষরা স্বর্গ থেকে আমাকে অভিশাপ দেবে। কিন্তু উঠল কই? 10 জনের ভাত সাবার করে দৈত্য করুণ মুখে বলল, বটে। দারুব্রহ্ম হাঁ হয়ে গেল। রাত্রিবেলা 20 জনের খোরাক শেষ করেও কিন্তু দৈত্য ঢেকুর তুলল না। 7 দিনে 4 গরুর গাড়ি চাল শেষ। বাড়ি শুদ্ধ লোক জেনে গেছে যে এত খেয়েও দৈত্যটার ঢেকুর উঠছে না। তারা রোজ 2 বেলা এসে খাওয়ার সময় দৈত্যটাকে ঘিরে দাঁড়িয়ে অপেক্ষা করে কবে কখন ঢেকুর ওঠে, কিন্তু উঠল না। কিন্তু ঢেকুর না উঠলেও পাহাড় প্রমাণ খাওয়ার ফলে কদিনের মধ্যেই সুরুঙ্গে দৈত্যটার চেহারা পুরোপুরি ঘটোৎকচের মতো হয়ে উঠল। মুগুরের মতো হাত, পাটাতনের মতো বুক, মুলোর মতো দাঁত, তাল গাছের মতো লম্বা। দারুব্রহ্মেরও জেদ চেপেছে, তাদের এত বড় রাজবংশে একটা পুঁচকে দৈত্য এসে খেয়ে ঢেকুর তুলছে না, এ কেমন কথা? এ বাড়িতে ভোজ খেয়ে লোকে পাক্কা 1.5 দিন মেঝে পড়ে থাকে, 2-4 জন ভোজ খেয়ে গঙ্গা যাত্রায় পর্যন্ত গেছে, সেই বাড়ির এই অপমান! দারুব্রহ্ম নাওয়া খাওয়া ভুলে আদায় উসুল করতে লাগলো, তেলকলের ভার নিজেই নিয়ে নিল, আরও সব নতুন নতুন কারবার খুলতে লাগলো। গাড়ি গাড়ি চাল আসছে বাড়িতে, বস্তা বস্তা আনাজ, ঘি, দুধ, দই, এই সবই কিন্তু একদিন দৈত্যের উপর দিয়ে উসুল হবে। আগে বেটা ঢেকুরটা তো তুলুক। এর মধ্যে একদিন বাড়ির খদ্দের এসে হানা দিয়েছিল। তখন দুপুরবেলা দারুব্রহ্ম প্রদীপ ঠুকে দৈত্যকে মাত্র খেতে ডেকেছে। দৃশ্যটা দেখে খদ্দের চেয়ার শুদ্ধ উল্টে পড়ে অজ্ঞান হয়ে গেল, তারপর থেকে আর আসেনি। কিন্তু বাড়ি বিক্রি এখন মাথায় উঠেছে দারুব্রহ্মের, বিক্রির মানেই হয় না। আলাদিনের আশ্চর্য প্রদীপটা যখন

হাতে পেয়েছে তখন আর অভাবও থাকবে না। খামোখা পূর্বপুরুষের ভিটে বিক্রি করবে কেন? সে তাই মিস্ত্রি ডেকে বাড়িটা মেরামত করতে লাগলো, সব খরচই উসুল হবে। মৌরসি পাট্টায় আরো কিছু জমি নিল দারু ব্রহ্ম, চাষবাস বাড়িয়ে ফেলল, কারবারগুলো বেশ ফেপে ফেপে চলছে। গোশালায় গরু, আস্তাবলে ঘোড়া, বাড়ির সামনে জুড়ি গাড়ি, শুকনো বাগানে আবার গাছ লাগানো হলো, তাতে ফুল ফুটল। বাড়িটা কলি ফেরানোর পর আবার ঝলমল করতে লাগলো। এর মধ্যেই দারুব্রহ্মের জন্য যে মেয়েটি দেখা হয়েছিল তার বাবা এসে হাত জোড় করে বলল, আমার মেয়েটি নিলে আমি একটু ধন্য হই। তা তিনি হলেন। নহবতখানায় সানাই বাজল, দারুব্রহ্ম বিয়ে করে এসে বিরাট ভোজ দিয়ে সাত গায়ের লোককে খাওয়াল। কিন্তু সাত গায়ের লোকের মতো খাবার একা খেয়েও বেটা দৈত্যটা কিন্তু ঢেকুর তুলল না। তবে বলল, খিদেটা এবার একটু কমেছে, পেটের জ্বলনিটা তেমন একটা নেই, বলে ফের ঘুমাতে চলে গেল। নতুন বউয়ের সামনে এই অপমানে কান লাল হয়ে উঠল দারুব্রহ্মের। বলতে নেই, সে এখন লাখপতি, একটা দৈত্যের পেট ভরাতে পারবে না? পরদিন থেকে সে কাজকর্ম দ্বিগুণ করে দিল। মাসখানিক বাদে সে 100 গায়ের লোকের ভোজের আয়োজন করে দৈত্যটাকে ডাকল। খুবই লজ্জার সঙ্গে প্রকাণ্ড চেহারার বিকট দৈত্যটা এসে আসনে বসে আচমন করে একটু ভাত মেখে মুখে দিয়েছে কি দেয়নি, অমনি একটা বাজ পড়ার আওয়াজে আটকে উঠল সবাই। পরপর তিনবার অমনি চারদিকে হই হুল্লোড় ঠেলাঠেলি পড়ে গেল। বাচ্চারা তীর হাততালি দিয়ে নাচতে লাগলো, তুলেছে তুলেছে দৈত্য ঢেকুর, তুলেছে তুলেছে তুলেছে দৈত্য ঢেকুর, তুলেছে। মাথা নিচু করে দৈত্যটা উঠে পড়ল। আঁচিয়ে যখন প্রদীপের মধ্যে ঢুকতে যাবে, তখনই গিয়ে দারুব্রহ্ম তাকে ধরল। এই যে বাপু, এই দিনটার অপেক্ষায় করছিলাম, ঢেকুর তো তুললে, এবার তো কাজকর্ম কিছু করতে হয়। দৈত্যটা অবাক হয়েছে, বলল, আপনি হুকুম করলে সবই করতে হবে মালিক, কিন্তু কাজটা আর বাকি রেখেছেন কি? লোকে আমাকে পেলে গাড়ি চায়, বাড়ি চায়, ধন দৌলত চায়, আমি দিও, কিন্তু আপনার যা দেখছি এর উপরেও আমাকে কিছু করতে হবে নাকি? দারুব্রহ্ম কথাটা আগে ভেবে দেখেনি, এখন দেখল বাস্তবে কি, তার যা আছে তার উপর আর কিচ্ছু চাওয়ার মানেও হয় না। সে মাথা চুলকে বলল, তা বটে, তবে কি না? দৈত্যটা করুণ মুখ করে বলল, যে বাড়িতে খেয়ে আমার ঠেকুর উঠে, বুঝতে হবে সে বাড়ির ত্রিসীমানায় কোনো অভাব নেই, ঝুটমুট আমাকে আর খাটাবেন কেন? দেড় হাজার বছরের ঘুমটা আর কয়েক হাজার বছর চালাতে দিন, শরীরটা বড় ম্যাজ ম্যাজ করছে। দারুব্রহ্ম একটা শ্বাস ফেলে বলল, তাই হোক। দৈত্যটা প্রদীপের সঙ্গে মিলিয়ে গেল, দারুব্রহ্ম সেটাকে আবার সাবধানে কাঠের সিন্ধুকে ভরে রাখল। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা চিরায়ত পর্বে যেই গল্পটা শুনছিলেন বা যেই গল্পটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম, সেই গল্পটার নাম হচ্ছে ঢেকুর।

0: आप सबके लिए कुछ एनवेलप्स हैं। आप सब यहाँ आओ और ये एनवेलप्स ले लो।
1: मैम, मेरे वाले में तो HIV से रिलेटेड अलग अलग मैसेजेस हैं
2: और इसमें लिखा है कि असुरक्षित यौन संबंध से HIV हो सकता है।
3: मेरे वाले में नीडल या इंजेक्शन शेयर करने से HIV फैलने की बात लिखी है
4: और इसमें लिखा है कि संक्रमित रक्त और रक्त उत्पादों से HIV हो सकता है।
5: मल्टीपल पार्टनर्स मतलब HIV का ज्यादा रिस्क।
0: हम अपनी जिंदगी में अच्छा बुरा सब जानते हैं लेकिन फिर भी कुछ बातें इग्नोर कर देते हैं, तो मैंने सोचा जाते जाते याद दिला जाओ ताकि पूरी जिंदगी इग्नोर नहीं याद रखोगे।
6: HIV/AIDS से संबंधित अधिक जानकारी के लिए नजदीकी सरकारी अस्पताल के ICTC में संपर्क करें या नेशनल टोल फ्री AIDS हेल्पलाइन 1097 पर कॉल करें। नैको स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
7: श्रोता बंधुरा, আমরা চিরায়ত পর্ব থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এবার আমরা ঢুকে পড়লাম রিত মাঝারি পর্বে। আর এই পর্বে আপনারা অনুরোধ জানাবেন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে আপনারা কি গান শুনতে চান, কার কণ্ঠে লোকগান শুনতে চান। হ্যাঁ, রিত মাঝারি পর্বটা হচ্ছে শুধুমাত্র লোকগানের পর্ব এবং এই পর্বে আপনারা অনুরোধ করবেন কার কণ্ঠে কি গান শুনতে চান, মানে কোন লোকগানটা শুনতে চান, তো সেই গানটাই থাকবে আপনাদের জন্য। বন্ধু আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ ঝর্ণাদেবী বলুন।
8: স্বপন বসুর
7: স্বপন বসুর কণ্ঠে একটু ঠিক আছে। স্বপন বসুর কণ্ঠে, স্বপন বসুর কণ্ঠে না হলে অন্য কারোর কণ্ঠে। হ্যাঁ ঠিক আছে, পেয়েছি আমি। ধন্যবাদ, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা এইভাবেই ফোন করুন, আমাদের সঙ্গে জুড়ে যান। আপনারা কি গান শুনতে চাইছেন সেটা আমাদের জানান। 03-8-1-2-3-2-6-2-5-3 এই হলো আমাদের 101.6 MHz FM উজ্জয়ন্তর ফোন নাম্বার। এই ফোনে ফোন করে আপনার পছন্দের গানটি শুনুন। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যালো,
9: হ্যালো,
7: হ্যাঁ কে বলছিলেন?
9: আমি সাউথ আনন্দনগর থেকে তপন বলছি।
7: তপন বাবু, হ্যাঁ বলুন, কি গান শুনবেন?
9: আমাকে একটা পূর্ণদাস বাউলের গান শুনিয়ে দিন না।
7: কোন গানটা বলুন?
9: এই তো ঘুমায়ও না আর বেহুলা জায়গা দেখো রে।
7: ঘুমায়ও না বেহুলা,
9: আর বেহুলা ঘুমায়ও না আর বেহুলা জায়গা দেখো রে, কাল রাতে কাল নাগিনী দংশা লক্ষ্মী ধরে রে।
7: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তপন বাবু।
9: ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ।
7: চলুন তাহলে চলে যাই স্বপন বসুর কণ্ঠে এই গানটি দিয়ে।

0: হ্যালো, নমস্কার, কে আছেন বন্ধু?
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি আসানসোল সময় থেকে টিঙ্কু বলছি।
0: হ্যাঁ বলুন টিঙ্কু বাবু।
1: আচ্ছা, আমি একটি হাসান রাজার গান শুনবো। মাটির ও পিঞ্জিরা মাঝে বন্দি হইয়া রে, কান্দে হাসান রাজার মন ময়না রে। মাটির ও পিঞ্জিরা মাঝে বন্দি হইয়া রে।
0: আচ্ছা,
1: হাসান রাজার গান।
0: আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন,
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ। না, পূর্ণদাস বাউলের কণ্ঠে যে গানটি শুনতে চেয়েছিলেন তপন বাবু, সেই গানটা আমি পেলাম না, তবে অবশ্যই গানটা শোনাবো, তবে শিল্পী ভিন্ন হবে। হ্যালো নমস্কার।
2: হ্যালো নমস্কার ম্যাম,
0: বলুন কে বলছিলেন?
2: আমি উদয়পুর থেকে দীপা দাস বলছি।
0: হ্যাঁ বলুন দীপা দেবী।
2: আমি একটি পূর্ণদাস বাউলের কণ্ঠে আমার একলা যেতে ভয় করে এই গানটা শুনতে চাই।
0: আমারে একলা, আমারে না, আমার
2: আমার একলা যেতে ভয়
0: করে। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।
2: ঠিক আছে ম্যাম, ধন্যবাদ,
0: ধন্যবাদ। আচ্ছা, এবার তাহলে তপন বাবু পছন্দের গানটি অর্থাৎ ঘুমায়ুনার বেহুলারে, এই গানটা আমরা শুনব রাজু গোষ্ঠদাস বাউলের কণ্ঠে।

0: হ্যালো, নমস্কার, কে আছেন বন্ধু?
1: নমস্কার
0: নমস্কার,
1: আমি প্রমোদ সরকার বলছি, আমতলী থেকে।
0: হ্যাঁ বল।
1: বেশ ভালো লাগছে গানগুলি। আর আমার একটা অনুরোধ আমি রাখলাম, শিল্পী আব্দুল আলীর কণ্ঠে প্রাণবন্ধুয়ারি সহেনা দারুণ পুরানি।
0: প্রাণবন্ধু
1: বন্ধুয়ারি সহেনা দারুণ পুরানি।
0: আচ্ছা,
1: আর যদি না পাওয়া যায় তাহলে গুষ্টগোপাল দাসের কণ্ঠে পুরাণ বন্ধুরি ভালোবাসাও তোর মন পাইলাম নারী।
0: আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন বন্ধু?
1: অবশ্যই অবশ্যই, খুব ভালো লাগছে শুনছি,
0: ধন্যবাদ, ভালো থাকবেন।
1: ভালো,
0: এভাবেই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আমাদের সময়ের সঙ্গে সঙ্গে। আমরা পুরো একটা ঘন্টা থাকব এই রিত মাঝারে পর্ব নিয়ে। শ্রোতা বন্ধুরা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। হ্যালো নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছিলেন?
2: জয়নগর দশমীঘাট থেকে দিদি সেনগুপ্তা বলছি।
0: সহজ
2: মার কোন গান আছে? বেহতত্বের গান দিদি এত সুন্দর।
0: কোন গানটা, কোন গানটা শুনবেন বলুন?
2: সহজ মার লাইন তো মনে নাই, এত ভালো ভালো গান গায় মানে চোখ দিয়ে জল আসে। এটা না পেলে ওই সাধের মানুষ জীবন কি আর হবে, মন যা কর তরাই ভবে। এটা হলো গুষ্টিয়ে বোধহয়, কি জানি গুষ্টগোপাল, কি জানি তোমার নামটা,
0: সাধের মানুষ
2: জীবন খুব কমন,
0: পূর্ণদাস বাউল,
2: পূর্ণদাস বাউল, সাধের মানুষ জীবন কি আর হবে, মন যা করো তোরা করো এইভাবে।
0: আচ্ছা
2: ঠিক আছে, সহজ মার গান না পান।
0: ঠিক আছে,
2: ধন্যবাদ, ভালো থাকবেন ম্যাডাম, মহা ম্যাডাম,
0: ভালো থাকবেন আপনিও। তাহলে এবার আমরা চলে যাচ্ছি, দীপা দেবী শুনতে চেয়েছিলেন আমারে, আমার একলা ভয় করে।

0: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি এখন আপনাদেরই পছন্দের অনুষ্ঠান রীত মাঝারি, যেখানে আমরা শুনি লোকগান, মাটির গান। তো সেই সব গান শুনতে হলে আপনাদের অনুরোধ জানাতে হবে 03-81-232-6253 এই নম্বরে। তাহলে এই নম্বরের এপারে আমি আপনাদের বন্ধু আর যে মহুয়া রয়েছি, আর ওই পারে আপনারা রয়েছেন। তাহলে ঝটপট ডায়াল করুন আর আপনার পছন্দের গানের অনুরোধ জানান। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ, কে বলছিলেন?
1: আমি সুভাষ সাহা বলছি।
0: হ্যাঁ স্বপন বাবু, বলুন।
1: তপন সাহা?
0: তপন, আচ্ছা। হ্যাঁ তপন,
1: আমার একটা গান শুনতাম, তাই লোক হাতের লাউ বানাইলো মধ্যে পড়ে থাকে।
0: আচ্ছা, বিশেষ কারোর কণ্ঠে?
1: হ্যাঁ,
0: কার কণ্ঠে?
1: ধন্যবাদ।
0: আচ্ছা, ধন্যবাদ। স্বাধীন লাউ বানাইলো মোরে বৈরাগী, ঠিক, একটা লাউ দিয়ে কত কিছু করা যায়, তাই না? এক

0: বা লাউ দিয়ে বিভিন্ন স্বাদের বিভিন্ন মেজাজে, সেই মেজাজে বিভিন্ন ভাবে কিন্তু লাউ দিয়ে তরকারি হয়, লাউয়ের শুক্তো হয়, লাউয়ের ঘন্ট হয়, লাউয়ের ডালনা হয়, লাউ দিয়ে অনেক কিছু হয়। সর্বশেষে একটা কথা বলতে হয়, লাউ শুধুমাত্র যে খাওয়ার কাজে লাগে তা কিন্তু নয়, লাউ কিন্তু বাউলদের কাছে একটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। হ্যালো, নমস্কার। তাহলে চলুন, আমরা কিন্তু আমাদের অনেকগুলো অনুরোধ, দুটো অনুরোধ পেয়ে গেছি। আমরা শুনলাম প্রমাণ পাবো, আব্দুল আলীর কণ্ঠে যে গানটা শুনতে চেয়েছিলেন সেটা পাইনি, তাই গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে পরাণ বন্ধুরে এই গানটি শুনিয়ে দিলাম। আর দেবী সেনগুপ্ত, হ্যাঁ, আপনি সহজমার কোন গানটা ঠিক বলতে পারেননি, তাই পূর্ণদাস বাউলের কণ্ঠেও আমি খুঁজলাম সেই গানটি, আপনি শুনতে বলেছিলেন শুনবেন, তো অবশ্যই চেষ্টা করব আপনাকে সেই গানটি শুনিয়ে দিতে। তবেটা না হয় পরেই বলছি, আগে আরেকজন বন্ধু আছেন, ভীষণ পরিশ্রম করছেন, ফোন করছেন অনুরোধ জানানোর জন্য। হ্যালো, তাহলে আগে আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিই।
1: আপনি জানেন কি, এইচটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়, তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এইচটিআই আরটিআই এর চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
2: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন,
1: নিরাপদ যৌনতা মেনে চলুন, কন্ডোমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন। মনে রাখবেন, অসংযত জীবনযাপন, যৌন মিলন আপনার দেহে এইচআইভি সংক্রমণ ঘটাতে পারে।
2: যদি কেউ মনে করেন তিনি এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছেন, তাহলে রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে আইসিটিসিতে যোগাযোগ করুন, চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন, তাই এইচআইভি এইডস এর সত্যটাকে জানুন,
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে আছেন আর আমরা সবাই মিলে আছি রিদ মাঝারে পর্বে। হ্যালো, নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো
1: ম্যাম, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: ম্যাম ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছি।
0: বলুন, কি গান শুনবেন?
1: পুষ্পগোপাল দাসের কণ্ঠে একটি গান শুনতাম।
0: হ্যাঁ, কোন গানটা?
1: আমার বন্ধু রইল কোন বাদেশের সই।
0: আমার বন্ধু
1: রইল কোন বাদেশের সই।
0: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ।
1: নমস্কার।
0: এবার আমরা চলে যাচ্ছি সাধের লাউ বানাইলো মোড়ে বৈরাগী, তবে তার আগে আর একটা ফোন। হ্যালো নমস্কার।
2: হ্যালো
0: হ্যালো
2: শুভ বিকেল।
0: শুভ বিকেল,
2: ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন?
2: হ্যাঁ হ্যাঁ আছি। আমি একটা লোকগীতি বলবো। হ্যাঁ
0: হ্যাঁ বলুন।
2: আমার অন্তরে বৈরাগীর লাউ, এই গানটা।
0: আমার অন্তরে বৈরাগীর লাউ। আচ্ছা, কে বলছিলেন?
2: আমি রেখা রায়।
0: আচ্ছা,
2: নাগেরজোলা থেকে রেখা রায় বলছি। এটা হবে? না হলে আরেকটা বলতে পারি?
0: আচ্ছা আরেকটা বলে রাখুন আপনি।
2: আচ্ছা, ফান্দে পড়িয়া বোকা কান্দে। হ্যাঁ
0: আচ্ছা,
2: ফান্দে পড়িয়া।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।
2: হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন। এবার তাহলে সোজা চলে যাব তপন বাবুর পছন্দের গান সাধের লাউ।

0: নমস্কার।
1: হ্যাঁ হ্যালো, নমস্কার দিদি, উপস্থাপনা কে রয়েছেন আপনি?
0: মহিমা।
1: হ্যাঁ দিদি নমস্কার, মধুসূদন দাস বলছি, নাম অতি উত্তম লোকগীতি সঙ্গীত কি পরিবেশন করছেন?
0: ধন্যবাদ। কি গান শুনবেন?
1: হ্যাঁ হ্যাঁ দিদি, আমাকে একটি আপনার সঞ্জিত মন্ডলের কণ্ঠে যে কোনো একটি লোকগীতি গান শুনিয়ে।
0: কার কণ্ঠে?
1: সঞ্জিত মন্ডলের কণ্ঠে দিদি।
0: সঞ্জিত মন্ডল, আচ্ছা ঠিক আছে,
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ। সঞ্জীব মন্ডলের কণ্ঠে যে কোনো লোকগান, আচ্ছা দেখছি। না শ্রোতা বন্ধুরা, আর কোনো অনুরোধই নিতে পারছি না, কারণ আমাদের সময় কিন্তু ফুরিয়ে এসছে, তাই শুধু শুধু কাউকে কারো অনুরোধ নেব না এখন আর। তো সর্বশেষ অনুরোধটি ছিল মধুসূদন বাবুর পক্ষ থেকে, তো এই গানটি।

এখন শুনুন নিউজ হেডলাইনস। আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য কার্যকর্তারা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, দেশপ্রেমিক প্রাজ্ঞ শিক্ষাবিদ ও দূরদর্শী রাষ্ট্রনায়ক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাঁর আদর্শ, সাহসিকতা এবং রাষ্ট্রের প্রতি অবিচল নিষ্ঠা আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য তাঁর আত্মত্যাগ জাতীয় স্মৃতিতে চিরভাস্বর হয়ে থাকবে। প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় বলেন, তার প্রখর জাতীয়তাবোধ, নিঃস্বার্থ দেশপ্রেম এবং আদর্শবাদী চিন্তাধারা আজীবন আমাদের প্রতিটি কার্যকলাপে প্রেরণার উৎস হয়ে থাকবে। অমরুচি উপলক্ষে আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়িতে আজ থেকে চার দিন ব্যাপী বিশেষ ধর্মীয় পূজা ও আচার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। স্বামী পরিবার ও সমাজের মঙ্গল কামনায় মহিলারা এই পূজার্চনায় ব্রতী হন। একে অপরকে সিঁদুর পরিয়ে মেতে ওঠেন তারা। অম্বুবাচী উপলক্ষে রাজ্যের বহু মন্দিরে বিশেষ পূজা পাঠের আয়োজন করা হয়েছে। শহরের আনন্দময়ী কালীবাড়ি, ইন্দ্রনগর কালীবাড়ি ও সেন্ট্রাল রোড শিববাড়িতেও এই উপলক্ষে ভক্ত সমাগমের ভিড় ছিল লক্ষণীয়। আজ আন্তর্জাতিক অলিম্পিক দিবস। এই উপলক্ষে আজ সকালে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা পদযাত্রার সূচনা করেন। এর আগে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ঘোষণা করা হয় যে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন লাভ করেছে। অনুষ্ঠানে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাতে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন পত্রটি তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়।

0: আপনি জানেন কি STI অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু HIV সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে STI RTI এর চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
1: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
0: নিরাপদ যৌনতা মেনে চলুন, কনডমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন। মনে রাখবেন, অসংযত জীবনযাপন, যৌন মিলন আপনার দেহে HIV সংক্রমণ ঘটাতে পারে।
1: যদি কেউ মনে করেন তিনি HIV আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছেন, তাহলে রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে ICTC যোগাযোগ করুন, চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। তাই HIV AIDS এর সত্যটাকে জানুন,
0: জীবনকে ভালোবেসে AIDS প্রতিরোধ করুন।

শ্রোতা বন্ধুরা, আমরা অনেকক্ষণ আগেই ঢুকে পড়েছিলাম এই পর্বে। এই পর্বের নাম হচ্ছে ফেলে আসা দিনের গান। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি এখন এই পর্বে, আর এই পর্বে আমরা শুনব পুরনো সব হিন্দি গান, কখনো সেটা বাংলা গানও হয়। তো আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু আর যে মহুয়া রয়েছি আজকের দুপুরের সবগুলো পর্ব নিয়ে। তো এক্ষুনি আমরা যে গানটা শুনছিলাম সেই গানটা নাম হচ্ছে, মানে যে ছবিতে এই গানটা ব্যবহৃত হয়েছে সেই ছবিটির নাম হচ্ছে বরসাত কি রাত। আর তাতে গান গেয়েছেন, মানে সত্যিকারের কণ্ঠ যারা, তারা হলেন মান্না দে এবং আশা ভোসলে। আর যাদের ওপর এই গানটা পিকচারাইজ করা হয়েছে তারা হচ্ছেন ভারত আর মধুবালা। এভাবেই তাহলে আমাদের এই পর্ব চলতে থাকবে পাঁচটা পর্যন্ত। তো তার মধ্যে একটা পরের গান যেটা, সেটা হচ্ছে ছবির নাম আল্লাহ রক্ষা। গানটি গেয়েছেন মোহাম্মদ আজিজ এবং লতা মঙ্গেশকর, সুর দিয়েছেন তাতে অন্য মালিক, আর গানটি লিখেছেন রাজিন্দর কৃষণ। তো চলুন আমরা এই গানটিতে চলে যাই লতা মঙ্গেশকর মোহাম্মদ আজিজের কণ্ঠে। এই গানটি এখন আমরা শুনব, ছবির নাম আল্লাহ রক্ষা।

এই গানটি আমরা শুনলাম মেরি সুরত তেরি আঁখে ছবি থেকে। আর এই গানটি পর্দায় দেখা গেছে গাইতে অশোক কুমারকে, কিন্তু পর্দার পেছনে আসল যে গায়ক রয়েছেন তিনি হলেন মান্না দে। আর সবাই নিশ্চয়ই গানটা শুনেই বুঝতে পেরেছেন কার কণ্ঠে গান। গানটিতে সুর দিয়েছেন এস ডি বর্মনজি, আর তার লেখা গান হলো শৈলেন্দ্রজির লেখা। তো ছবির নাম মেরি সুরত তেরি আঁখে। শ্রোতা বন্ধুরা, আজ চেষ্টা করেছি ফিরে আসা দিনের গান পর্বে আমরা শুনব পুরনো দিনের কিছু কাওয়ালি গান। কাওয়ালি শুনতে তো ভালোই লাগে, তাই না? তবে মুশকিল হচ্ছে এই গানগুলো অনেকটাই বড় থাকে। যদি বেশ ভালো একটা গান হয় সেটা, তাহলে কিন্তু অনেক বড় হয়ে থাকে। তো যাই হোক, সেই বুঝেই অল্প করেও হলেও আমরা গানগুলো কিন্তু আজকে শুনব ফেলে আসা দিনের গান পর্বে। যারা এইমাত্র টিউন করেছেন 101.6 মেগাহার্স এফএম উচ্চয়ন্ত, তাদের জানিয়ে দিচ্ছি আজকে দুপুরের আড্ডায় আপনাদের সঙ্গে আমি আপনাদের বন্ধু আর যে মহুয়া রয়েছি। তাহলে চলুন পরবর্তী গানটিতে চলে যাই। গান ছবিটির নাম হচ্ছে মুঘলে আজম, গানটি গেয়েছেন লতাজি এবং শামশাদ বেগমজি। তাহলে চলুন এই গানটিতে

একটি ঘোষণা। আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে যারা মনসা মঙ্গল গান পরিবেশন করবেন বা করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তারা আকাশবাণী আগরতলায় মনসা মঙ্গল গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে পারেন। উল্লেখ্য, প্রধান গায়ক এবং দলীয় সদস্যরা প্রত্যেকে শুধুমাত্র একটি মাত্র পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ দিন 6 জুলাই 2026। বিস্তারিত তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে আকাশবাণী আগরতলার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। ঘোষণাটি শেষ হল। শ্রোতা বন্ধুরা, ফিরে আসা দিনের গান পর্বে আমরা পরবর্তী যে গানটা শুনব, মানে এইমাত্র যে গানটা শুনতে যাচ্ছি সেই গানটা হচ্ছে তালাশ ছবি থেকে। 1969 এই ছবিটি মুক্তি পেয়েছিল আর মিউজিক ডিরেক্টর ছিলেন এস ডি বর্মন এবং লিরিসিস্ট অর্থাৎ গীতিকার ছিলেন নসরু সুলতানপুরি। এই গানটির নদী গিয়েছেন মান্না দে আর গানটি রাগ ছায়ানটের উপরে নির্ভর করে তৈরি করা হয়েছে।

আমি শুনলাম এই দুর্দান্ত কাভালিটি আশা ভোসলের কণ্ঠে, ছবির নাম দিল হি তো হ্যায়। 1963 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। পরবর্তী গানটি যদি নাই শুনি তাহলে হয়তোবা একটু কিছুটা কমতে থেকে যেতে পারে এই পর্বে। আমরা শুনব আনন্দ বক্সীর লেখা, লক্ষ্মীকান্ত প্যারেলালের সুরে, মোহাম্মদ রফির কণ্ঠে অসাধারণ এই গানটি। ছবির নাম আমি বলবো না, কারণ ছবির নাম আপনারা প্রত্যেকেই জানেন।

একটু আগের গানটা ছিল আমার একবার অ্যান্টনির ছবি থেকে, আর এবারের গানটি জঞ্জির ছবি থেকে শুনলাম আমরা। 1973 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল, আর গানটি গেয়েছেন আপনাদের সববার জানা, তাও আরেকবার জানিয়ে দেওয়া মান্না দে। গানটি লিখেছিলেন গুলশান বাওরা, আর সুর দিয়েছেন তাতে কল্যাণজি বীরজি শাহ এবং আনন্দজি বীরজি শাহ, অর্থাৎ কল্যাণজি আনন্দজি। আর এই ছবিতে তো প্রচুর অভিনয় করেছেন, প্রচুর অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন, তবে জঞ্জির কিন্তু অমিতাভ বচ্চনের জীবনের একটা বিশাল মাইল ফলক। এই ছবিতে অভিনয় দিয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন যে আমি এত সহজে চাওয়ার পাত্র নই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। শ্রোতা বন্ধুরা, এই পর্বের শেষের এই গানটি শুনতে শুনতে আমরা বিদায় নেব, এবং তারপরেই থাকছে অন্য ধরনের আরও একটি সুন্দর অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা ফিরে আসা দিনের গান পর্বে শুনছিলাম পুরনো দিনের কিছু অসাধারণ কাওয়ালি গান। তার মধ্যে বেশিরভাগই কিন্তু আমরা শুনেছি মান্নাদের কণ্ঠে। তো এখন ফিরে আসা দিনের গান পর্ব থেকে বিদায় নিচ্ছি আমরা। আজকে দুপুরের আড্ডায় আপনাদের সঙ্গে আমি আরজে মহুয়া রয়েছি, আর আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে। রীত মাঝারে পর্বে আপনাদের উপস্থিতি আমরা বুঝতে পেরেছি, আপনাদের পছন্দের অনুষ্ঠান আমরা শুনিয়েছি। এখন শুনবেন ভারতের রাষ্ট্রপতি ভবনে মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক পদ্ম পুরস্কার প্রদানের রাষ্ট্রীয় অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ভারতের রাষ্ট্রপতি ভবনে মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক পদ্ম পুরস্কার প্রদানের রাষ্ট্রীয় অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আবার আমরা ফিরে এলাম এফএম উচ্চায়ন্তর এখনের যে পর্বটা সেই পর্বটায়। হ্যাঁ, এই পর্বটা আসলে 5:30 থেকে ছিল, যেহেতু রাষ্ট্রীয় অনুষ্ঠান তাই একটু দেরি হয়েছে আমাদের। তো এই পর্বের নাম সবাই জানেন, ভালোবাসা কারে কয়। তো ভালোবাসা কারে কয় পর্বে চলুন আমরা কিছু ভালোবাসার গান শুনি, আর মনের মধ্যে বিশেষ কারোর জন্য যদি ভালোবাসা থেকে থাকে তাহলে তাকে একটু রিকল করতে থাকি মনের দোরগোড়ায়। নিশ্চয়ই আমাদের পুরনো দিনের যদি কোনো বন্ধু থাকে যাকে আমরা খুব ভালোবাসতাম, আজকে হয়তো তার কাছ তার সাথে আমাদের যোগাযোগ নেই কিন্তু তার কথা খুব মনে পড়ছে, আর সেই মনে করানোর জন্যই কিন্তু এই গানগুলো। তাহলে চলুন আমরা এই গানগুলো শুনতে থাকি ভালোবাসা কারে কয় পর্বে।

নিশ্চয়ই এই গানগুলোর প্রেমে পড়ে গেছেন, তাই না? নাই বা থাকলো কোনো প্রেমিক পুরুষ কিংবা প্রেমিক নারী, নাই বা থাকলো আমাদের সঙ্গে তো গানটা থাকতে পারে না ভালোবাসার চিহ্নস্বরূপ। তো চলুন, আর তো বেশি ক্ষণ নেই এই পর্বে, তো যতটুকু আছি ততটুকু নয় ভালোবাসাময় গানগুলোর সঙ্গে থাকি।

আর কিছুক্ষণ আপনাদের সঙ্গে আমার আর থাকা হলো না, আমাকে যেতে হবে, কারণ নিবেদিতা চলে এসছে বাকি পর্বগুলো নিয়ে আপনাদের সঙ্গে থাকবে বলে। আর এমনিতেও আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, আপনারা জানেনই তো। যেতে যেতে আরও একটা গান আপনাদের এবং অবশ্যই আমার জন্য রইল ভালোবাসা কারে কয় পর্বে। শ্রোতা বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।

0: তাড়াতাড়ি টিফিন প্যাক করো। রাজু মোবাইল ছাড়।
1: আরে দিদি ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
2: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়,
2: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

ঘড়ির কাঁটা বলছে ঠিক সন্ধে 6টা বেজে 32 মিনিট হয়ে প্রায় 33 মিনিট হয়েই গেল। তাহলে চলুন শুরু করছি আমাদের এই মুহূর্তের অনুষ্ঠান ছন্দে গানে।

নমস্কার, শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা। আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি আপনাদের বন্ধু আজ নিবেদিতা রয়েছি। আজ আপনাদের সঙ্গে থাকব ঠিক রাত 11টা পর্যন্ত, বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। তবে এই

শ্রোতা বন্ধু, আমাদের এই ছন্দে গানে পর্ব, কবিতা গান অনুভূতি আর কথার মেলবন্ধন ছন্দে গানে। আর আজ এই পর্বে আমরা জীবনের এমন কিছু অধ্যায়, জীবনের এমন কিছু কথা রাখব যেগুলো চিরটা কাল আমরা জানি, সবসময় জেনে বুঝেও কিছুটা আড়াল করে রাখা। আচ্ছা, আপনি ভাবুন তো একবার, জীবনটা আসলে কত রকমের সুরে বাঁধা, তাই না? কখনো হাসির সুর, কখনো অভিনয়।

কল্পনার সুর, কখনো না বলা কথার সুর, আবার কখনো স্মৃতির ভাঁজে লুকিয়ে থাকা কোনো পুরনো গানের সুর। আমরা অনেক সময় নিজের মনের কথা কাউকে বলতে পারি না, কিন্তু একটা কবিতা, একটা গান অবাক করার মতো সহজে সেই না বলা কথাগুলো বলে দেয়। এই যেমন ধরুন, আপনি আপনার পছন্দের কোনো মানুষের সাথে বসে আছেন, আপনি হয়তো আপনার মনের কথাটা তাকে বোঝাতে পারছেন না, কিন্তু আপনার পছন্দের বা সেই কথার সাথে মিলে যাচ্ছে এরকম কোন একটা গান আপনি তখন তাকে শোনালেন, আপনার পছন্দের একখানি কবিতা আপনি তাকে শোনালেন, কিন্তু হ্যাঁ, এই মুহূর্তটা পাওয়া, এই মুহূর্তটা তাকে উপহার দেওয়া, এটাও কিন্তু সবার ভাগ্যে জোটে না, তাই না? আসলে কি আমাদের জীবনে না চাওয়া পাওয়ার কোনো শেষ নেই? আমরা যত দেখি তত চাই, কিন্তু যত চাই ততটা সবসময় বোধহয় পাই না, বা বলতে পারি বেশিরভাগ সময়ই পাই না। আর ঠিক সেই সময় আমাদের সেই না বলা কথাগুলো, না বলা সেই পাওয়াগুলো জমতে থাকে। আজকের এই পর্ব ছন্দে গানে চলুন তাই কিছু অনুভূতির কথা, কিছু কবিতার ছোঁয়া, আর কিছু স্মৃতির রং, আর কিছু গান, যেগুলো হয়তো আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে আপনার নিজের কোনো গল্পে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন ছন্দে গানে। আর এই পর্বে আজ আমি একটা কথা বলতেই পারি, যে ভালোবাসা, সম্পর্ক আর না বলা কথা, এর না একটা আলাদাই মেলবন্ধন রয়েছে, তাই তো? হ্যাঁ, আর এই কথাটা আমরা সবাই জানি। সবাই হয়তো জীবনের কোনো না কোনো পর্বে গিয়ে আমরা অনুভব করেছি, ভালোবাসা শুধু প্রেমের নাম নয়, ভালোবাসা মানে মায়ের অপেক্ষা, বাবার নীরব চিন্তা, বন্ধুর পাশে থাকা, ভাই বোনের ঝগড়ার মধ্যেও লুকিয়ে থাকা টান। আমাদের আশপাশে না এরকম অনেক সম্পর্কই রয়েছে যেখানে প্রতিদিন ওই ভালোবাসি কথাটা বলা হয় না, হয়তো চাইলেও আমরা বলতে পারি না। কিন্তু অসুস্থ হলে যে মানুষটা রাত জেগে থাকে, মন খারাপ হলে যে মানুষটা চুপচাপ পাশে বসে থাকে, ব্যস্ততার মাঝেও যে মানুষটা ফোন করে জিজ্ঞেস করে খেয়েছ, সেই মানুষগুলোই আমাদের জীবনে সবচেয়ে আপন। আমরা অনেক সময় কাছের মানুষদের মূল্য বুঝতে দেরি করে ফেলি, ভাবি তারা তো আছেই, কিন্তু সময় কাউকে ধরে রাখে না। তাই আজই আপনার সেই কাছের মানুষটিকে বলুন, যাদের আপনি ভালোবাসেন তাদের বলুন, তুমি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। জানেন তো, আমরা অনেকেই অনেক সময় একটা হতাশাগ্রস্ত অবস্থায় থাকি, অনেকে হয়তো অনেক পরিস্থিতির শিকার হয়ে এই কথাটা ভাবি যে আমার কোনো ইম্পর্টেন্স নেই, আমার না কারোর দরকার নেই, কারোর জীবনে হয়তো আমার কোনো ভূমিকাই নেই। কিন্তু কে বলতে পারে, আপনার এই ছোট্ট একটি কথা হয়তো তার সেই হতাশা থেকে তাকে বার করে আনবে। আপনি হতেই পারেন তার বন্ধু, হতেই পারেন তার প্রেমিক, হতেই পারেন তার স্বামী বা তার স্ত্রী বা তার প্রেমিকা। সম্পর্কের সবসময় যে সব রকম রং থাকে তা কিন্তু নয়। আর জানেন তো, বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার কোনো রকম রং হয় না, তাই সেই রঙহীন সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতে বা বাঁচিয়ে রাখতে খুব বেশি কিছু নয়, শুধু একটু আগলে রাখাই দরকার, তাই না?

দেখা হলো বছর চারেক পর। তুই এখন অন্য কারো বর, অন্য কারো ঘর। এখন অনেক হালকা রঙের শার্ট, ঠোঁটের নিচে চুম্বকটাও নেই। ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে, দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতে। এখন অনেক শান্ত হয়েছিস, রক্তটা সেই চোখ দুটো সংসারী। বছর চারেক পরে আবার দেখা, মুখ ঠেকেছে কাঙ্ক্ষিত চাপদারি। এখন অনেক বুঝতে পারিস বুঝি, আমার প্রিয় গন্ধটার মাখিস, নতুন মানুষ আদর করার পরে আলকা পিঠে জলাল পোনা আঁকিস। আমার মতন শিওকির অভিমানী চুল খুলে দেয় লাল টিপ শিও পরে। আচ্ছা, অমন শক্তি বোহায় কে তোর? কেই বা অমন মিথ্যে নালিশ করে? নেভি ব্লুটা ছাড়া তো শার্ট পরিস, আমার বেলায় রাজি হতিস না যে।

এখন বাংলা ছবি দেখিস নাকি আজ আপেল ছবি? বাজে এখনো কি ঠান্ডা লাগার ঠাত? মাথা মুছিস কার বকুনি খেয়ে? ফুটবলের হাত পা কাটিস নাকি? ভাল লাগে আর কাব্যি করা মেয়ে? আগের মতো দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জায়গায় তোকে? কানে নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ছোকে? নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে, আমার মতন জোর করে ভেজবার, নাকি এখন তোর বারণের জোরে?

নিশ্চয়ই মন খারাপের ব্যামো। আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে, আগের মতো না গুজনোস কেন? এই তো কেমন বেল্ট ঘড়িও পরিস, আমার বেলায় চেনির বাড়াবাড়ি। নতুন মানুষ দিব্যে রেখেছে তো, কখনো তার জন্য বলিস পারি? গা বাবা যে অমন ভালোবাসিস, মাংস থেকে নাম কি দিতাম সাধে? আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলি বলতে কেমন বাধে। আচ্ছা তোর ওই অভ্যেসটা আছে, অল্প কোথায় আজও ছেড়ে আসিস? নতুন মানুষ ঝগড়া করার আগে বুকের ভেতর অমন ভালোবাসিস, তারও হঠাৎ মন্দ কিছু হলে জোর জোরে ঘুম পাড়িয়ে দিস। আচ্ছা শুনে শক্ত করে ধরে কাছে চেয়ে জ্বালায় অহর্নিশ, সেও কি খুব তুই পাগলি মেয়ে, চশমা পরে কোথায় কোথায় কাঁদে? সেও কি ভীষণ কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খুঁজে যাবে? সে বুঝি খুব বকবকিয়ে নয়, স্বল্পভাষী, চাইতে যেমন তুই, আজকে কেমন নরম দেখায় তোকে। একটা ভিড়ে থমকে গেছে তুই, এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে। নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে, আমার মতো নৌকিয়ে তো ভোগে, শরীর খারাপ হলেই তোকে চায়, বিদঘুটে সব গান শুনলে ওরও সমস্ত রাত এমনি কেটে যায়। ইনসোম্যানিক সে নিশ্চয়ই নয়, রাত একবার ঝক্কিটার নেই, ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে, হারিয়ে যাবো চোখ ফেরালি। তোকে দেখে সুখী মনে হলো, হয়তো নতুন ঘরে বেশি আলো, আমার নতুন চালায় না আর কেউ, নতুন মানুষ আমার চেয়েও ভালো। দেখা হলো বছর চারেক পর, তুই এখনো

কখনো কখনো জীবনের ব্যস্ততম রাস্তায় বহু বছর আগের কোনো এক পরিচিত মুখ হঠাৎ সামনে এসে দাঁড়ায়, যে মানুষটাকে একদিন খুব কাছের মনে হতো, যার সঙ্গে কত কথা, কত অভিমান, কত স্বপ্ন জড়িয়েছিল। আজ সে যেন একেবারেই অন্য মানুষ, তবু

চোখের দিকে তাকালেই মনে হয় সময় বদলেছে, জীবন বদলেছে, কিন্তু কিছু স্মৃতি কোথাও যেন একই রকম থেকে গেছে। পুরনো প্রেমিকের সঙ্গে হঠাৎ দেখা হওয়া মানেই আবার পুরনো সম্পর্ক ফিরে পাওয়া নয়, অনেক সময় সেটা শুধু এক মুহূর্তের নীরবতা, যেখানে দুজন মানুষ বুঝতে পারে একদিন তারা একে অপরের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিল। হয়তো এখন দুজনের পথ আলাদা, পাশে অন্য মানুষ, অন্য দায়িত্ব, অন্য গল্প, তবু সেই দেখা মনে করিয়ে দেয় কিছু মানুষ চলে গেলেও তাদের রেখে যাওয়া অনুভূতি পুরোপুরি মুছে যায় না। হঠাৎ দেখা হলে মনে অনেক প্রশ্ন আসে, কেমন আছো, সুখে আছো তো, আমাকে কি কখনো মনে পড়ে, কিন্তু সব প্রশ্ন মুখে বলা যায় না। কিছু প্রশ্ন চোখে থাকে, কিছু উত্তর নীরবতায় মিশে যায়।

দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গোল মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জন। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্য। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনে ছোঁয়াচপার হওয়া চাওনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা। এতে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বঞ্চিত সাথীদের সঙ্গে, একসময় আমল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসল ওর এক বঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিন। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলব। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু হলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বলে, থাক এখন যাও ওদিকে সবাই।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন এফএম উত্তরান্তের এই মুহূর্তের অনুষ্ঠান ছন্দে গানে। আর আজ এই অনুষ্ঠান, এই পর্ব আশা করি আপনাদের একটু পুরনো দিনের ছোঁয়া অবশ্যই দিতে পারছে। চেষ্টা চলছে ছন্দে গানে কথায় সব কিছু মিলিয়ে আমাদের সেই ভালোবাসার বন্ধনটি অটুট রাখার। আপনারা কিন্তু ইচ্ছে করলে জানাতে পারেন যে আমাদের এই অনুষ্ঠান ঠিক কেমন লাগছে আপনার। তবে হ্যাঁ, অবশ্যই এই মুহূর্তে ফোনে নয়, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা জানেন 9402169965, এই নম্বরে আপনারা অবশ্যই লিখেও জানাতে পারেন আপনাদের মনের কথা, আপনাদের ইচ্ছে ঠিক কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান, বা এই অনুষ্ঠান সম্পর্কে যদি কিছু বলতে চান অবশ্যই লিখে পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি আরও একবার জানিয়ে দিই, 9402169965। চলুন সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম উত্তরান্ত।
1: Rejection. প্রত্যাখ্যান, রিজেকশন, এক ভারী মন খারাপ করার শব্দ। সে বাংলা, ইংরাজি, পার্সি, হিব্রু যে ভাষাতেই হোক না কেন, আমাদের প্রত্যেককে জীবনের কোনো না কোনো সময়ে প্রত্যাখ্যাত হতে হয়। কখনো চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে, কখনো অটো চালকের কাছে 100 টাকার খুচরো চাইতে গিয়ে, কখনো কাউকে প্রপোজ করতে গিয়ে, আবার কখনো কোনো একটা সম্পর্কে দীর্ঘকাল থাকার পরেও। শুরুতে রিজেকশন তাও মেনে নেওয়া যায়, কিন্তু সারা জীবন একসাথে পথ চলার প্রতিশ্রুতি দেওয়া মানুষটা যদি আচমকা একদিন তোমাকে চিনতে অস্বীকার করে, যদি আচমকা একদিন সে জানিয়ে দেয় তার বাড়ির লোক তোমাকে রিজেক্ট করে দিয়েছে শুধুমাত্র তোমার কাছে একটা ভালো চাকরি নেই বলে, তখন কি করবে? জো মর্দ হোতা হে উসে দর্দ নেহি হোতা, বহুকাল আগে অমিতাভ বচ্চনের বলা এই সংলাপকে মূল মন্ত্র ধরে নিয়ে জীবন কাটাতে চায় অনেকে। কিন্তু আমি বলবো, এই সংলাপ আসলে সত্যি নয়। আজে মর্দ কো ভি দর্দ হোতা হ্যায়, প্রেম ভেঙে গেলে, সম্পর্ক দুমড়ে মুচড়ে গেলে পুরুষের কাল্পেও জল গড়িয়ে পড়ে, কিন্তু সেই জলের দাগ তাদের তড়িঘড়ি মুছে ফেলতে হয়, নয়তো সমাজ বলবে পুরুষ মানুষ হয়ে কাঁদছিস, কি আয়রনি না? এখন অবশ্য অনেক জায়গাতে আরেকটা কথা বলারও প্রচলন হয়েছে, পুরুষ মানুষ মাত্রই নাকি প্রতারক। কিন্তু সত্যি কি তাই? সত্যি কি একজন পুরুষ একটা সম্পর্কে থাকাকালীন আরো একটা বা দুটো সম্পর্কে জড়িয়ে পড়ে? সত্যি কি একজন পুরুষ শুধুমাত্র খুঁজে বেড়ায় নারী শরীর? ব্রেকআপের পর মুভ অন করতে তাদের সত্যি কি মাত্র 2-3 দিনই সময় লাগে? আগে না, প্রতি বছর দুর্গাপুজোয়, সরস্বতী পুজোয়, ঈদে, ক্রিসমাসে যখন এক ঝাঁক প্রেমিক প্রেমিকা হাতে হাত রেখে ঘুরে বেড়ায়, ফুচকা ছাল নিয়ে ঝগড়া করে, ওলা উবের টেরিতে আসলে অস্থির হয়ে যায়, একটু খেয়াল করলে দেখতে পাবে সেই সবকিছু থেকে অনেক দূরে থাকা বেশ কিছু পুরুষকে একা একা ঘুরে বেড়াচ্ছে আলোর চাদরের নিচে, এক বুক অন্ধকার নিয়ে, শূন্য দৃষ্টি নিয়ে। ক্যাফে বা রেস্টুরেন্টেও এমন অনেক পুরুষের দেখা মেলে যারা কোনো এক কোনায় বসে কাটিয়ে দেয় পুরো সন্ধ্যেটা একা একা। একটু খোঁজ দিলে হয়তো তোমার পাড়া বা পাশের পাড়াতেও এমন কোনো বৃদ্ধের হদিশ পেয়ে যাবে যিনি সেই তার যৌবনকালের

প্রেমিকা স্মৃতি নিয়ে আজও একা একা বেঁচে আছেন, বিয়েই করেনি। আছে আছে এমন পুরুষও আছে যারা টিউশনি পড়ানোর মাইনের টাকা থেকে প্রেমিকার জন্য আজও গোলাপ কেনে, যারা প্রেমিকার বাবা যাতে মেনে নেয় সেই জন্য দিন রাত এক করে পড়াশোনা করে একটা ভালো চাকরি জোগাড় করার জন্য, যারা বউয়ের শরীর খারাপ হলে সারা রাত জেগে বসে থাকে বউয়ের পাশে, তাদের যখন মন ভাঙে তারা না পারে কাউকে বলতে, না পারে হাউ হাউ করে কাঁদতে।

ক্রেতাদের থেকে যেতে হয়। মা বাবার মুখের দিকে তাকিয়ে, সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের থেকে যেতে হয়। তারপর সকাল হলেই দাড়ি গোঁফ শেপ করে ছকছকে হয়ে বেরিয়ে পড়তে হয় বাস অটো মেট্রো বাইকে চড়ে। হাসতে হয় সবার সঙ্গে, কলেজের অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, বসের গালাগালি খেতে হয়, অফিসে বাজার দোকান করতে হয়, সময় মতো ব্যবসার টাকা ব্যাংকে জমা দিতে হয়। কিন্তু এভাবে আর কতদিন? তোমরা তো সত্যিকারের ভালোবেসে ছিলে, তোমরা তো সেই স্থির হতে চেয়েছিলে সম্পর্কটা টিকে থাকুক। তাহলে সেই সময় তোমার কাছে একটা ভালো মাইনের চাকরি ছিল না, অথবা একটা ছোট্ট ভুল বোঝাবুঝিকে বড় ইস্যু বানিয়ে যারা সেদিন তোমাদের হাত ছেড়ে চলে গিয়েছিল, তারা তো ভালো আছে, তাহলে তোমরা কেন ভালো থাকবে না? আমি কিন্তু একবারও বলছি না ভালো থাকা মানে এক্ষুনি আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়া। আমি শুধু বলছি, লুকিয়ে রাখা চোখের জলটাকে মুছে ফেলে এবার একটু মন থেকে হাসো, গঙ্গার ধারে হাওয়া খাও, সিনেমা দেখো, বন্ধুদের সঙ্গে আড্ডা দাও, হাসি ঠাট্টা করো। তোমার প্রিয় রেস্টুরেন্টে সেই প্রিয় আইটেমটা তোমার জন্য কিন্তু এখন অপেক্ষা করছে, বিরিয়ানি, কষা মাংস, তোমার সেই প্রিয় আইসক্রিম তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, সাড়া দাও। আর এই ভালো থাকার অভ্যেসটা একবার তৈরি হয়ে গেলে দেখবে ঠিক কেউ একদিন এসে আবার তোমার হাত ধরবে, আর সেই মানুষটা তোমার হাত কোনোদিন ছাড়বে না, সে থাকবে তোমার সাথে তোমার জন্য আজীবন। মিলিয়ে নিয়ম।

শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আপনারা শুনছেন ছন্দে গানে পর্ব। আজকের এই সুন্দর সময়টুকু শেষ করার আগে ভালোবাসা নিয়ে দু একটা কথা বলতেই ইচ্ছে করছে। ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া নয়, ভালোবাসা মানে কারো জন্য অপেক্ষা করা, কারো কষ্টে মন খারাপ হওয়া, কারো হাসিতে নিজের অজান্তে হাসি ফুটে ওঠা। ভালোবাসা মানে সবসময় পাশাপাশি থাকা নয়, দূরে থেকেও কারো ভালো থাকার জন্য মন থেকে প্রার্থনা করা। জীবনে এমন অনেক মানুষ আসে যারা হয়তো আমাদের সঙ্গে সারা জীবন থাকে না, কেউ কিছুদিনের জন্য আসে, কেউ অনেকটা পথ সঙ্গে চলে, আবার কেউ হঠাৎ করেই দূরে সরে যায়। কিন্তু তাই বলে তাদের দেওয়া অনুভূতিগুলো মিথ্যে হয়ে যায় না? কিছু সম্পর্কের শেষ হয়, কিন্তু সেই সম্পর্কের স্মৃতি সেই স্মৃতি থেকে যায়, কখনো মিষ্টি হয়ে, কখনো একটু কষ্ট হয়ে, কখনো আবার একরাশ নিরবতা হয়ে। আমরা অনেক সময় ভাবি ভালোবাসা যদি পূর্ণতা না পায় তাহলে বুঝি তার কোনো মূল্য নেই, কিন্তু আসলে তা নয়। জানেন তো, ভালোবাসা না আমাদের অনেক কিছু শেখায়। ক্ষমা করতে শেখায়, অপেক্ষা করতে শেখায়, নিজের ভেতরের মানুষটাকে চিনতে শেখায়। আর সবচেয়ে বড় কথা, ভালোবাসা আমাদের একটু বেশি মানবিক করে তোলে। তবে ভালোবাসতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলাও ঠিক নয়। যে ভালোবাসা আপনাকে ছোট করে দেয়, বারবার কাঁদায়, নিজের সম্মান ভুলিয়ে দেয়, সেটা হয়তো ভালোবাসার নাম নিয়ে আসা এক ধরনের অভ্যেস। সত্যিকারের ভালোবাসা আপনাকে শক্তি দেবে, আপনাকে সম্মান দেবে, আপনার স্বপ্নকে বুঝবে নিজের করে। কারণ ভালোবাসা মানে বাঁধন নয়, ভালোবাসা মানে পাশে থাকার সাহস। আজ যারা কাউকে ভালোবাসেন তাদের বলবো, মনের কথা বলতে ভয় পাবেন না, সময় সবসময় একরকম থাকে না। একটা ছোট্ট কেমন আছো, একটা নিজের খেয়াল রেখো, একটা আমি আছি, এই কথাগুলো অনেক সময় মানুষের জীবনে ভীষণ বড় হয়ে ওঠে। আর যারা কোনো পুরনো ভালোবাসার স্মৃতি বুকে নিয়ে আজও পথ চলছেন তাদের বলবো, স্মৃতিকে সম্মান করুন, কিন্তু নিজের বর্তমানটাকেও ভালোবাসুন। কারণ জীবন তো থেমে থাকে না, নতুন সকাল আসে, নতুন মানুষ আসে, নতুন করে হাসার কারণও আসে। ভালোবাসে থাকুক আমাদের কথায়, আমাদের আচরণে, আমাদের সম্পর্কের মধ্যে, শুধু একজন বিশেষ মানুষের জন্য নয়, ভালোবাসে থাকুক বাবা মায়ের জন্য, বন্ধুদের জন্য, নিজের কাজের জন্য, নিজের স্বপ্নের জন্য, আর সবচেয়ে জরুরি নিজের জন্য। এই সুন্দর অনুভূতিটুকু হৃদয়ে রেখে আজকের এই ছন্দে গানে পর্ব এইটুকুই রাখছি। শুনতে থাকুন আরও একখানি গান।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আজকের এই মুহূর্তের বিশেষ পর্ব সেরা কথা। আর আজ আমরা এই সেরা কথা পর্বে এমন একজন মহামানবকে নিয়ে কথা বলবো যার জীবন শুধু একটি ধর্মের মানুষের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য ভালোবাসা, ক্ষমা, সহমর্মিতা এবং সত্যের এক উজ্জ্বল শিক্ষা। আজকের সেরা কথার মানুষ যীশুখ্রিস্ট। যীশুখ্রিস্টের নাম উচ্চারণ করলেই আমাদের মনে আসে শান্তির কথা, ভালোবাসার কথা, অসহায়ের পাশে দাঁড়ানোর কথা। তিনি শিখিয়েছিলেন মানুষকে শুধু তার পরিচয়, অর্থ, পোশাক কিংবা অবস্থান দিয়ে বিচার করা যায় না। একজন মানুষ আসলে কতটা মহান তা বোঝা যায় তার হৃদয়ের ভালোবাসা দিয়ে। আজকের ব্যস্ত পৃথিবীতে আমরা অনেকেই খুব দ্রুত রেগে যাই, খুব সহজে সম্পর্ক ভেঙে ফেলি, কারো ভুল ক্ষমা করতে পারি না। অথচ যীশুখ্রিস্টের জীবন আমাদের শেখায় ক্ষমা কোনো দুর্বলতা নয়, ক্ষমা হলো সবচেয়ে বড় শক্তি। জানেন তো, তার জন্মের মধ্যেও ছিল সরলতার বার্তা। এই যেমন যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল খুব সাধারণ একটা পরিবেশে, তার জন্মের যে গল্প সেটা কিন্তু আমাদের মনে করিয়ে দেয় যে মহত্ত্ব কখনো বাহ্যিক আড়ম্বরের উপর নির্ভর করে না। আজ আমরা অনেক সময় ভাবি যে বড় কিছু করতে হলে অনেক অর্থ, পরিচিতি বা সুযোগের দরকার, কিন্তু যীশুখ্রিস্টের জীবন যেন বলে দেয় তুমি কোথা থেকে শুরু করছো তার চেয়েও বড় কথা হলো তুমি কোন পথে চলছো। একটা ছোট্ট ঘর থেকেও বড় স্বপ্ন কিন্তু জন্ম নিতেই পারে, একটি সাধারণ পরিবার থেকেও অসাধারণ মানুষ তৈরি হতে পারে, একটি নীরব হৃদয় থেকেও পৃথিবী বদলে দেওয়ার মতো ভালোবাসা।

ছড়িয়ে পড়তে পারে। শ্রোতা বন্ধুরা, জীবনে যদি কখনো মনে হয় আমি খুব সাধারণ, আমি পারবো না, তাহলে একবার, শুধু একবার যিশুর জীবনের দিকে তাকান। তিনি আমাদের শিখিয়েছেন সাধারণ মানুষের মধ্যেও অসাধারণ আলো লুকিয়ে থাকে। যিশুখ্রিস্ট শুধু ভালোবাসার কথাই বলেননি, তিনি ভালোবাসাকে জীবনের প্রতিটি কাজে প্রকাশ করেছিলেন। তিনি অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন, দুঃখী মানুষের কথা শুনেছেন, সমাজে অবহেলিত মানুষদের আপন করে নিয়েছেন। যে মানুষটিকে সবাই এড়িয়ে চলত, যাকে কেউ কাছেই টেনে নিতে চাইত না, যিশু তার কাছেই গিয়েছেন। কারণ তিনি জানতেন সবচেয়ে বেশি ভালোবাসা প্রয়োজন সেই মানুষটির, যে মানুষটি সবচেয়ে বেশি একা। আমাদের জীবনেও কি এমন মানুষ নেই? হয়তো বাড়ির কোনো বয়স্ক মানুষ যার সঙ্গে সময় কাটায় না কেউ, হয়তো কোনো বন্ধু যে বাইরে থেকে হাসে কিন্তু ভেতরে ভীষণ কষ্টে থাকে, হয়তো কোনো দরিদ্র মানুষ যার প্রয়োজন শুধু কিছু খাবার নয়, একটু সম্মান, একটু ভালো ব্যবহার। যিশুর শিক্ষা হলো মানুষকে ভালোবাসতে হলে শুধু বড় বড় কথা বললেই হয় না, তার কষ্টের সময় পাশে দাঁড়াতে হয়। আজ আমরা যদি একজন মানুষের কথা মন দিয়ে শুনি, একজন ক্ষুধার্তকে খাবার দিই, একজন অসহায়কে সাহায্য করি, অথবা কারোর সঙ্গে সুন্দরভাবে কথা বলি, তাহলেই যিশুর ভালোবাসার শিক্ষা আমাদের জীবনে সত্যি হয়ে ওঠে। যিশুখ্রিস্টের একখানি হারিয়ে যাওয়া ভেড়ার গল্প রয়েছে। যিশুর বলা একটি খুব সুন্দর গল্প আছে, সেটা হলো যে হারিয়ে যাওয়া ভেড়ার গল্প। হ্যাঁ, চলুন একখানি শুনাই। একজন রাখালের 100টি ভেড়া ছিল। একদিন সে দেখল তার একটি ভেড়া হারিয়ে গেছে। তখন সে 99টি ভেড়াকে নিরাপদে রেখে সে একটি হারিয়ে যাওয়া ভেড়ার খোঁজে বেরিয়ে পড়ল। অনেক খোঁজার পর সে ভেড়াটিকে খুঁজে পেল এবং আনন্দে তাকে কাঁধে করে বাড়ি ফিরিয়ে নিয়ে এল। এই গল্পের অর্থটা না খুব গভীর। আমাদের মধ্যে কেউ যদি ভুল করে পথ হারায়, হতাশ হয়ে পড়ে বা জীবনে ব্যর্থ হয়, তাহলে তাকে দূরে ঠেলে দেওয়া নয়, তাকে আবার পথ দেখানো দরকার। অনেক সময় আমরা কারো একটি পথ ভুল বলেই দেখি ও আর ভালো হবে না, ওকে দিয়ে কিচ্ছু হবে না, ওর সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু যিশুর শিক্ষা বলে একজন মানুষ ভুল করতেই পারে, কিন্তু তাকে শুধরে নেওয়ার সুযোগ দিতে হয়। হয়তো আপনার কোনো বন্ধু ভুল পথে যাচ্ছে, তাকে অপমান না করে তার পাশে দাঁড়িয়ে বলুন, তুই পারবি, আবার শুরু কর। হয়তো পরিবারের কেউ ভুল সিদ্ধান্ত নিয়েছে, তাকে শুধু দোষ না দিয়ে ভালোবাসা দিয়ে বোঝান। কারণ ভালোবাসা অনেক সময় সেই কাজ করতে পারে যা কঠোর কথাও পারে না। যিশুখ্রিস্টের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো ক্ষমা। ক্ষমা করা কিন্তু খুব সহজ নয়। কেউ আমাদের কষ্ট দিলে, অপমান করলে বা বিশ্বাস ভাঙলে আমাদের মনে রাগ জন্মায়, সেটা খুব স্বাভাবিক। আমরা ভাবি আমি কেন ক্ষমা করব। কিন্তু ক্ষমা মানে ভুলকে ঠিক বলে দেওয়া নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে রাগ, প্রতিশোধ আর কষ্টের বন্দিত্ব থেকে মুক্ত করা। যিশু শিখিয়েছেন যে ক্ষমা করতে পারে সে নিজের ভেতর শান্তি খুঁজে পায়। একটি ছোট্ট গল্প ভাবুন তো। দু বন্ধু ছিল, একদিন তাদের মধ্যে ঝগড়া হলো। একজন রাগ করে অন্যজনকে খুব কষ্টের কথা বলল। দ্বিতীয় বন্ধু অনেক কষ্ট পেল, কিন্তু কিছুদিন পর সে বন্ধুর কাছে গিয়ে বলল, তুই আমাকে কষ্ট দিয়েছিস, কিন্তু আমি এই রাগ নিয়ে বাঁচতে চাই না, আমি তোকে ক্ষমা করলাম। সেদিন শুধু একটি সম্পর্কই বাঁচেনি, দুজন মানুষের হৃদয়ও হালকা হয়েছিল। শ্রোতা বন্ধুরা, আজ হয়তো আমাদের জীবনে এমন কেউ আছে যার প্রতি আমাদের অভিমান জমে আছে। সব সম্পর্ক আগের মতো হবে কিনা সেটা আলাদা কথা, কিন্তু নিজের মনের শান্তির জন্য ক্ষমা করার চেষ্টা তো করাই যায়। ক্ষমা কখনো দুর্বলতার পরিচয় নয়, ক্ষমা হলো সাহসী মানুষের পরিচয়।

যিশুর জীবনের আরেকটি গভীর শিক্ষার ঘটনা হলো একজন ভুল করা নারীকে সমাজের মানুষ কঠোর শাস্তি দিতে চেয়েছিল। সবাই তাকে দোষী বলছিল, অপমান করছিল। তখন যিশু বলছিলেন, তোমাদের মধ্যে যে কখনো কোনো ভুল করেনি সেই প্রথম পাথর ছুঁড়ুক। এই কথার পর কেউ আর পাথর ছুঁড়তে পারেনি, কারণ আমরা সবাই মানুষ, আমরা সবাই কখনো না কখনো ভুল করি। তাই অন্যের ভুল নিয়ে বিচার করার আগে নিজের ভুলের কথাটাও মনে রাখা দরকার। শ্রোতা বন্ধু, আপনারা শুনছিলেন এতক্ষণ আমাদের পর্ব সেরা কথা। সেরা কথা পর্বে আজ আমরা যিশু খ্রিস্টের কথা, ওনার জীবন, ওনার শিক্ষা নিয়ে আজ আমরা কথা বললাম। এই সেরা কথা পর্ব আজ এটুকুই রাখছি। আপনারা শুনছিলেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেব ভবনীতির উপর জোর দিয়েছেন এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নাগরিকদের রাখার জন্য সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার বিএসএফ এর হাতে জমি তুলে দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাতারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তেহরান তাদের পারমাণবিক কার্যকলাপের ওপর নজরদারিতে সম্মতি দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। এই বছর সরকার পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই তিন বিভাগে সর্বমোট 131 জনকে সম্মানিত করেছে। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2 জন পদ্মবিভূষণ, 7 জনকে পদ্মভূষণের পাশাপাশি 56 জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে প্রাক্তন বিচারপতি কে টি থমাসকে সমাজ সংস্কারমূলক কাজের জন্য পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়। অন্যদিকে টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ, অভিনেতা মামুট্টি ও নেপথ্য সঙ্গীতশিল্পী অলোক ইয়াগনিক রাষ্ট্রপতির হাত থেকে পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করেন। উল্লেখ্য, প্রতি বছর সাধারণতন্ত্র দিবসের দিন এই পুরস্কার ঘোষণা করে সরকার। শিল্প, সাহিত্য, শিক্ষা, খেলা ও সামাজিক কাজকর্ম সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতি মানুষদের এই পুরস্কারে ভূষিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেব ভবনীতির ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের দেশের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রাখতে সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিভিন্ন মন্ত্রক ও বিভাগের সহকারী সচিব হিসেবে নিযুক্ত আইএএস 2024 ব্যাচের 183 জন প্রশিক্ষণরত আধিকারিকের সঙ্গে মতবিনিময়ের সময় শ্রী মোদী তরুণ সিভিল সার্ভেন্টদের বিকশিত ভারত 2047 লক্ষ্যে দেশের যাত্রায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তরুণ সিভিল সার্ভেন্টদের সুদৃঢ় লক্ষ্য, উদ্ভাবনী চিন্তা এবং নাগরিক কেন্দ্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে জাতি গঠনে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান। অর্থবহ ও দীর্ঘস্থায়ী ফলাফল অর্জনের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ড শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে উপরাষ্ট্রপতি ড মুখার্জিকে দূরদর্শী নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং দেশপ্রেমিক বলে উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমের অন্য বার্তায় শ্রী মোদী বলেন, ড মুখার্জি দেশের উন্নয়নে জীবন উৎসর্গ করেছিলেন। জাতীয় স্বার্থে তার সাহস, প্রত্যয় প্রতিটি প্রজন্মকে উদ্বুদ্ধ করে চলেছে। শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের মহান নেতাদের মধ্যে শ্যামাপ্রসাদ ছিলেন অন্যতম, যার অবদান দেশের একতা ও সংহতি বজায় রাখার ক্ষেত্রে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন দিল্লির ন্যাচারাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন

0: অফ ইন্ডিয়া নাফেডের নিলাম পোর্টাল নাফেক্সের সূচনা করে তিনি বলেন, 23 জুন তারিখটি বিজেপি কর্মীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে শ্যামাপ্রসাদ মুখার্জির জাতীয় একতা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেন। অনুষ্ঠানে শ্রী শাহ খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে ফোরেদেরকে সম্পূর্ণ সরিয়ে দেওয়ার কথা বলেন। ডাল ও তৈলবীজ সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয়ের উপর জোর দেন তিনি, যাতে কৃষকরা সরাসরি উপকৃত হন।
1: आने वाले दो सालों में सहकारिता मंत्रालय सुनिश्चित करेगा कि दलहन का एक दाना भी एनसीसीएफ और नाफेड में व्यापारियों के माध्यम से न आए, सीधा किसानों के माध्यम से आए, जिससे मुनाफा पूरा किसानों के पास। हमने इंफ्रास्ट्रक्चर बना दिया है, अब इंफ्रास्ट्रक्चर को नीचे तक पहुंचाना है और उसमें मैं मानता हूं कि नाफेड और एनसीसीएफ ने भी दृढ़ता के साथ शुद्ध तरीके से काम करने की शुरुआत करनी पड़ेगी, तभी जाकर परिणाम मिलेंगे।
0: বিদেশ মন্ত্রক জানিয়েছে, 10টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট 11টি ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে এক একটি ট্যাঙ্কারে 2,85,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী 3টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। কাতারের বিস্ফোরণ প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, ওই ঘটনায় 12 জন ভারতীয় নাগরিক নিহত এবং মোট 66 জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, মৃতদের দ্রুত দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারত কাতারের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করে চলেছে।
2: We lost 12 of our nationals in the tragedy in Ras Laffan gas field where an explosion happened. Several other people have also been injured. I am told that some 66 people are injured across nationalities. We don't know exactly how many of them are Indian nationals, but all those people who are injured are safe. We are talking to the local authorities for the identification of the mortal remains as also for the transportation of mortal remains to India. We are also in touch with the family members of those who have died in this very unfortunate accident.
0: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কর্তৃক পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এই ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তামিলনাড়ু সরকার কাতারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করেছে। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় আজ ঘোষণা করেছেন, ঘটনায় নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10,00,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করবে। তিনি জানান, 3 জন নিহতের দেহ দেশে ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রক এবং কাতারে ভারতীয় দূতাবাসের সঙ্গে ধারাবাহিক সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সহ রাজ্যের সুরক্ষায় রাজ্য সরকার সীমান্তবর্তী জেলাগুলিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে এখনও পর্যন্ত 142.79 একর জমি তুলে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ বিধানসভায় তিনি বলেন, এর মধ্যে কোচবিহারে 22.95 একর এবং জলপাইগুড়িতে 35.165 একর এবং দার্জিলিং এ 8.815 একর জমি দেওয়া হয়েছে। সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে ফেন্সিং দেওয়ার কাজ সম্পূর্ণ হবে বলে তিনি জানান। রাজ্যে বর্তমানে 12টি হোল্ডিং সেন্টারে 1,800 জন অনুপ্রবেশকারী রয়েছে বলেও তিনি জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দাবি করেছেন, তেহরান তাদের পারমাণবিক পরিকাঠামোর দীর্ঘমেয়াদী ও সর্বাত্মক নজরদারিতে সম্মতি দিয়েছে। পাশাপাশি ওয়াশিংটন হরমুজ প্রণালীতে নৌপরিবহন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করবে এবং আর্থিক ছাড় দেবে, তবে তা কঠোর মার্কিন তত্ত্বাবধানে থাকবে। সামাজিক মাধ্যমে এক বিস্তারিত বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চলতি কূটনৈতিক আলোচনায় ইরান নেতৃত্ব উল্লেখযোগ্য ছাড় দিয়েছে। তিনি বলেন, ইরান ভবিষ্যতে সার্বিক পারমাণবিক পরিদর্শনে সম্পূর্ণভাবে সম্মত হয়েছে, যাতে পারমাণবিক পরীক্ষা সংক্রান্ত সততা বজায় থাকে। ট্রাম্প স্পষ্ট করে বলেন, পরবর্তীতে তেহরান যদি এতে সম্মত না হয় তবে আর কোনো আলোচনা হবে না। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ওয়াশিংটন কৌশলগত সামুদ্রিক করিডোর অবরুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছে, ফলে আগামী দিনে নৌবাহিনীর নিয়ন্ত্রণ কার্যক্রম স্থগিত থাকলেও পুরো অঞ্চলে সামরিক প্রস্তুতি বজায় থাকবে। হোয়াইট হাউসের এই ঘোষণার পরে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট বলেছেন, তেহরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA-র তত্ত্বাবধানে কোনো পারমাণবিক পরিকাঠামো, বিশেষত মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত পরিকাঠামোর পরিদর্শনে সম্মতি দেয়নি। প্রসঙ্গত, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম সরাসরি মার্কিন ইরান দ্বিপাক্ষিক আলোচনার পর উভয় দেশ একটি প্রাথমিক সমঝোতা স্মারক অনুমোদন করার পর 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি করার লক্ষ্যে আলোচনা শুরু করেছে। কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সুনিশ্চিত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2টি কার্যনির্বাহী নির্দেশে স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউসে ট্রাম্প জানান, প্রথম নির্দেশে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক হিসাব নিকাশ সম্পন্ন করতে সক্ষম একটি

0: কোয়ান্টাম কম্পিউটার তৈরির জাতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে কোয়ান্টাম ভিত্তিক সেন্সর ও নেটওয়ার্ক ব্যবস্থার উন্নয়ন ঘটানো এর অন্যতম লক্ষ্য। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রী ব্যাটসেটসেক বাতনমুক এবং শিল্প ও খনিমন্ত্রী গঙ্গর দামদিন নিয়ামের সঙ্গে মঙ্গল রিফাইনারি প্রকল্পের নির্মাণ স্থল পরিদর্শন করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত মঙ্গোলিয়া বন্ধুত্ব প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তিনি প্রকল্পে যুক্ত বিভিন্ন দলের সঙ্গে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জে এর ম্যাচে আলজেরিয়া জর্ডনকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে গতরাতে ফ্রান্স 3-0 গোলে ইরাককে হারিয়ে দেয়। গ্রুপ জের ম্যাচে মেসির জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দেয়। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কে এর ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সবরো স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভব নীতির উপর জোর দিয়েছেন এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নাগরিকদের রাখার জন্য সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার বিএসএফ এর হাতে জমি তুলে দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাতারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড খানার মুখোমুখি হবে। খবর শেষ হলো, পরবর্তীতে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী আগরতলা।
2: নিশাই দেমান ফেকজাক বরকনো সিরদুকতে ওয়েস সিরিমানি বিশিংতে এইচআইভি মানজাকানি কাতির ওইমানো তে কাহাম করংখে তংগিমানো
3: কাহামকে সাইমানানি বাগাই টোল ফ্রি নাম্বার 1097 করং দি।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা তিনি নেই ককতুমা বুবাক রকংখা রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মু তিনি দিল্লি কেতাল রাষ্ট্রপতি ভবন উল নৈ সিভিল ইনভেস্টিচার্স পান্ডা পদ্ম সকাত নৈ সাই নৈ চিদক ইয়াফারকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি তিনি দিল্লি কেতাল নৈ সাই নৈ চি ব্রী ব্যাসনি খড়ক সারা চারচি থাম আই এ এস ট্রেনি অফিসার রকবাই ককলাম সালাইখা মন্ত্রী অক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড নিয়ে চুবা চুবাই ত্রিপুরা সালচি সালগ্রা আমচাইনি বিশৃঙ্গ দুধ সাম থানি ও পুইলা উপায় ট্রিবুলেশন তু ওয়ান হনে খা কামুং নারেখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক বৈরকনি টি টুয়েন্টি ক্রিকেট থাইমা তিনি নিশিমি আগরতলা ও চ্যাংজাখা তাবুক কক্তুমা শুক্রবৈ রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু তিনি সানজা দিল্লি কেতাল রাষ্ট্রপতি ভবন উল নৈ সিভিল ইনভেস্টিচার্স মান্দা পদ্ম সকাত নৈ সাই নৈ জি দক ইয়াফারকা বেবাগৈ কাই দক জি বা সকাত নিবিসিংগ কনৈ পদ্ম বিভূষণ কাই সিনি পদ্মভূষণ তে কাই বারা দক জি পদ্মশ্রী সকাত তঙ্গ অসকাত হাকতনি যতনি কুচুক বরম নিবিসিংগ কাইসা রং থং শাক নাইমা সয় শিলাম বানিয়ানো খবই জুদা জুদা দেখিল কাহামকু খ্লাইনাই রক অবরম ইয়াফার জাগো হাস্তিনি ককরবাইতে রং নিজেরি নাইমা ও সেলে আউই সামং তাংমাবাই নৈ সাই নৈ চিদক বিশিনি হা কতরনি কুচুকুক বরম পদ্মশ্রী সকাত মানখা ককব্র ককরবাইক রং তাই রংচেরি নাইক রং নরেশ চন্দ্র দেব বর্মা দিল্লি কেতাল রাষ্ট্রপতি ভবন সংক্রাজাক পান্ডা তিনি হাস্তিনি অ চাকরানিয়াগ অবরম ইয়াফারি রেখা রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মু আবনতি কাইসা ককমং
1: হাস্তেনি বুসা চাকরা কক রুবাই করং তাই রংচেরে নাই করং মোচাং নরেশ চন্দ্র দেব বর্মা বিনি শ্রীমুনি লাই বুমা ও আইখর বাই সাপক যা পান্ডানি বিশিং তুই কারি যাক না চেং যা খা সেবুক নি লেংলা মু মানমায়া গুল তং মুং ব শ্রীমুং চেং মানিব গদক মা সকাং ন সেবুক নি লেংলা মু নাহার মায়া গুল বাই থাং নি মুচং মান খারি সুগুই সেবর না চঙ্গে নাহার অমহাই নব সাউই খানা রেখা
2: শুরু করি তখন তো কব খুব বেশি চর্চা ছিল না তখন আমি সাধারণত বাংলাতেই লেখা শুরু করেছিলাম আমাদের কবরক সাহিত্য চর্চা সম্পর্কে এবং এখানে কালচার উপজাতি সংস্কৃতি ভাষা সম্পর্কে পূজা পার্বণ এগুলি সম্পর্কে সাহিত্যপত্র ম্যাগাজিন সাময়িক পত্রগুলিতে আমি কিছুটা লিখেছি বলা যেতে পারে ব্যক্তির পর থেকে ওই কবরক লেখাটা ছোড়া তবু একটা স্বীকৃতি পেলাম এটা তো স্বাভাবিকভাবেই ভাগ্যবান মনে করি এক্ষেত্রে

0: কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সবার কাছে আমি ধন্যবাদ জানাই।
1: কক্রবাখাল কক্রবাইস লাইমু স্নাম ফিরমু বেবাগৈ কায় থামচি বা বিজাব সৈনাই পদ্মশ্রী নরেশ চন্দ্র দেববর্মা বাই থাংনি অ সামুং কাহামনি বাগৈ খা কচম মানি কক শাখা তাই আপনি লগি লগি যতন খাক লাইবাই হামাই বয়াফার খা কক তোমা খতল নেশিমি আংবাণী আকাশবাণী আগরতলা।
2: মন্ত্রীবাক নরেন্দ্র মোদী সাকা শ্যামা প্রসাদ নি খাক রাগ চয়াবুই পৈতু খাইমাতে বসং হামক্রাইনি সামং তাংলাংমা তাবক নি আজাইসং খা থাংসারিবু তিনি ভারত কেশ্রী ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি সাকনয়াফারমা সালো খুলুমুংয়াফারি হদালামনি বিশিংতৈ ব অকক্ন সাকা মন্ত্রীবাক শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি ওয়ানসক মুংন সুরঙ্গৈ কাইসা ফানগানাংতাই বিকশিত ভারত শ্রামতি সানানি কক্ন খুশাখা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাকা হা কতনি কথালাইমাও তৈ থানচা উংলাইমান মথাং নারকনাও ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি ইয়াফারমা আলাইদাকে মৈতু খাইজাক নাই আগরতলা প্রদেশ বিজেপি তাংনগর ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি শাকন ইয়াফারমা সাল পালাইজাখা আর মানজাখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপি কাশকু অভিষেক দেবরাই এমপি রাজীব ভট্টাচার্য বেড়াইখ্রি মন্ত্রী সুশান্ত চৌধুরী নকবই কুবুনি সামুং তাংনাই রক মন্ত্রীবক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতাল নই সাই নই চি ব্রী বেসনি খড়ক সারা চারচি থাম আইএএস ট্রেনি অফিসার রকবাই ককলাম সালাইকা ব নাগরিক দেবভব অ ককনি বাবাই ফান বক্সিনই নাইকল ফাংনি যতনি কুচুগ লুকুরগ্ন তনিবই সামুং তাংনানি কবকমুং নারেখা তেই বিকশিত ভারত নই সাই ব্রীচিসনি সমাই তাং থানি ব শিকলা সামুং তাংনাই রগ্ন তৈদুলনানি কবকমুং নারেখা মন্ত্রীবক রকসাকা বসং সংসানা সামুঙ্গ লুকু হামক্রাই খাইনা ওয়ানসক মুংবাই সামুং তাংনানি নাংথাই মন্ত্রীবক রক্ষা কামানি ককসাকা বরকনি রংমুং সিমুং এলএম ভারতনি হামক্রাইনি লামনো কুচুগ কাসারনা ও চুবাওয়ানো ব বসং খামাও ব্রী রকনি মানজাক মুং নতই বলাইখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডনি চুবাচুবাই ত্রিপুরা সালচি সালকা আমচাইনি বিশিঙ্গ দুধ স্নামথানি ও পুইলা কুফুর চবা হোয়াইট রেভলিউশন তুবুবান হনই খাকামুং নারেখা আবনি নাহারমুংবাই তিনি আগরতলানি তাংনক কতর ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড মালমাতা হামক্রাই নাইখুং তৈ গুমটি কো অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড নি বিশিঙ্গ বাবাই থামনি বখাক্তি নমংসই এংখা পান্ডব কুবুনি রগ্নি বিশিঙ্গ মানজাখা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস তাংশ্রু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তেই ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড নি চেয়ারম্যান ডক্টর নিমেশ শাহ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক তুমাখনাই তংবায়ু আকাশবাণী ককতুমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর অ্যাপটে টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ সেলার্স ইউটিউব নাইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবনকারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা আপডেট মানাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি নৈচি চার সালমারি ককতি সালনি ফুং দামচি সাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর তাই বুই হাকতর লুকুরক বাই ককলাম সালাইয়ানো অবঙ্গানো মন কি বাতনি ফিল সারা থামচি বা বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরগ্ন বরকনি ওয়ানসকমা খাকামা কক মন কি বাত সাহরনানি কবখা মাই গভ ওপেন ফোরম এবার নমো এপস লুকুরগ্নি ওয়ানসক মুং রগ্ন রহরই মানানো টোল ফ্রি নম্বর 1800117800 নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসমুক রগ্ন রেকর্ড খাই মানবায়ানো আপনকারিব 1922 নম্বর মিস কল দিবই জে লিং মানানো অবতৈব এস এম এস খাই মানবায়ানো ফোন লাইন অ তালনি বুসকাং সাল নই চিদক জরা ফিয়কজাক তঙ্গানো হাসদেব খরা আংনা তং হালক রিহিনী সাকা হুকবার মন্ত্রী রতনলাল নাথ তাবুক নিবিশিঙ্গ হাসদেব সাসাই মিলিমিটার নি গবাং ওয়াতৈ ওয়াউই রেকর্ড স্নাম কাহানিব সাকাব তিনি কেন্দ্রনি হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান বাই ভিডিও কনফারেন্সিং নি সেব বাই ককলাম সালাইমাও মানজাগৈ মকক্ন সাকাব ব সাকা ভার্চুয়ালতৈ তিনি অ ককলাম সালাইমাও জুদা জুদা হাসতেনি হুকবার মন্ত্রী তাংরাতে কুচুগাচুক থাইনি অফিসার রক মানজাখা হুকবার মন্ত্রী তৈব সাকা ভারত হাকতর জুদা জুদা চামুঙ্গ বাই থাং চুকজাক এল নিনুনি কপ্রক মুংবাই হাকতনি জুদা জুদা দেখিল খরা আংনানি তংহালক তঙ্গু আপনি বাকি কেন্দ্রনি হুকবার মন্ত্রী বেবাক হাসনেনি হুকবার মন্ত্রী রগ্নতৈ তিনি অসজাক মুঙ্গনাং ককলাম সালাইমা সংসাখা বসাকা ভারত নিনকবার তিবার নাইখুংনি শিকাংবাড়িয়ানি চেরেই নাইমানোরগৈ ত্রিপুরা নখবই সালচি সালকা আমচাইয় তাকলাইনি ওয়াতৈ মল বসকাংনি স্লাইব গবাং ওয়াতৈ ওয়াউইমানো আবাই হাসতেব খরা তংহালক আজাইনানি মুংসা তংহালক রৈ তিনি হায়ুং অলিম্পিক সাল আবনরগৈ তিনি ফুঙ্গ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন নিসিমি হিমবত কাইসা

0: খোঁজা জাখা বেলুন উড়ির মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা ও হিমলাইমানো চেঙ্গিরও আবনি সেকাং রবীন্দ্র শতবার্ষিকী ভবন নকলাব সংসার জাক পান্ডা কাইসা ও সাকলাইখা ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশন ভারতনি অলিম্পিক এসোসিয়েশননি গসিমুং মানখা পান্ডা ও ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশননি চেয়ারম্যান রতন সাহা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহানি ইয়াগো ভারতনি অলিম্পিক এসোসিয়েশননি গসিমুং মানমা কাংলাই ইয়াফারি রেখা পান্ডা মানজাখা থং মন্ত্রী টিঙ্কু রায় বলং মন্ত্রী অনিমেশ দেব বর্মা আগরতলা পুর নাইখাইনি মেয়র দীপক মজুমদার নকবুইতে কুবুনি রক নৈ সাই নৈচিদক ফুটবল হায়ুং কাপনি পাইথা কাইথাম থংলাইমাব গ্রুপ জে নি আর্জেন্টিনাতে গ্রুপ আই নি ফ্রান্স তে নরওয়ে মারমার কনৈ ম্যাচ কপ্লাই অঙ্গৈ রাউন্ড অফ 32 ও কাখা তেবাবৈসা বুখাগো গ্রুপ জে ও আলজেরিয়া জর্ডন নৈ সাগোনি ফেরবাই মেচানখা ভারতনি জরানো রগৈ তিনি দামচি সতী থামচি পর্তুগাল বাই থঙ্গানো উজবেকিস্তান আবার ইয়াগুলো হর দামসা সতী থামচি ইংল্যান্ড থঙ্গানো গানা বাই তাই আইচুক দামব্রী সতী থামচি পানামা বাই ক্রোয়েশিয়া থঙ্গানো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল জাক ব্রিরকনি টি টুয়েন্টি ক্রিকেট থংলাইমা তিনি নিশিমি আগরতলাব চেংজাখা জেঙ্গি রিমানি শালক আইব্রী থংমুং অংখা নরসিংগরনি পিটিএ থংখলাব কনৈ থংলাইমাব ব্লাড মাউথ ক্লাব রান চারচিবা বাই কর্নেল কোচিং সেন্টার নতেই তরুণ সংঘ কোচিং সেন্টার রান সারা থামচিবা বাই জিবি প্লে সেন্টার নো মেচেনখা আয়ঙ্গ এমবিবি স্টেডিয়াম কনৈ থংলাইমুঙ্গ এগিয়ে চলো সংঘ রান সারা ব্রিজি চুকু বাই ইউনাইটেড বিএসটি নই মুচা ক্লাব ইউনাইটেড উইকেট কাইচার বাই অনুরাগী কোচিং সেন্টার নো মেচেনখা তাবুক নবার ককতমা বুসকাং দামনৈচি ব্রিয় হাস্তিনি জ তহাঙ্কর ফেরাঙ্ক গৈ কবাংখে ওয়াতৈ ওয়াউইমান হুনৈ হজাক মংরেখা নবার নাইখুং খনাশালনি তুংমারি সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তে খামাবো নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি সালনি তুংমারি সাকাও থামচি থাম দশমিক ব্রৈ ডিগ্রি সেলসিয়াস তে খামাবো নৈচিদক দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস তংমানি ককতমা পাইরিনানি সেখাং ককতমা বুবাক রক তৈবাইসা সাফিরো রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু তিনি দিল্লি কেতাল রাষ্ট্রপতি ভবন উল নৈ সিভিল ইনভেস্টিচার পান্ডা পদ্ম সকাত নৈ সাই নৈ চিত ইয়াফারকা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মৌদি তিনি দিল্লি কেতাল নৈ সাই নৈ চিব্রুই ব্যাচনি খড়কসারা চার্চি থাম আইএএস ট্রেনি অফিসার রকবাই ককলাম সালাইখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডনি চুবাচুবাই ত্রিপুরা সালচি শালগ্রা আমচাইনি বিশৃঙ্গ দুধ নামথানি ও পুইলা হোয়াইট রেগুলেশন তুবুয়ানো হনৈ খাকামুং নারেখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল জাক ব্রিরকনি টি টুয়েন্টি ক্রিকেট থংলাইমা তিনি নিশিমি আগরতলা ও চেংজাখা ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জড়াতৈ অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই ইঙ্গানো খনাপং দামসনি তামৈ সতী ব্রিচি ও
1: আপনি কি জানেন শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব
2: বিস্তারিত জানতে 1097 টোল ফ্রি নম্বরে ফোন করুন
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্য সরকার আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে কর্মরত ফ্যাকাল্টি ও মেডিকেল অফিসারদের প্রাইভেট প্র্যাকটিসের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে খরা পরিস্থিতির কোনো সম্ভাবনা নেই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রথম ম্যাচে নরবরের পারফরমেন্সের পর দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে পর্তুগাল। রাজ্য সরকার আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে কর্মরত ফ্যাকাল্টি ও মেডিকেল অফিসারদের প্রাইভেট প্র্যাকটিসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সচিবালয়ে জানান, গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি জানান, প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মেডিকেল অফিসারদের মূল বেতনের উপর 20% হারে বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিপিপি হাসপাতালে বর্তমানে প্রায় 350 জন ফ্যাকাল্টি ও মেডিকেল অফিসার রয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের সহায়তায় ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দুগ্ধ উৎপাদনে প্রথম শ্বেত বিপ্লব আনবে বলে আশা ব্যক্ত করেন। এই লক্ষ্যে আজ আগরতলার সচিবালয়ে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের মধ্যে ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ডক্টর মিনেশ শাহ।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শ্যামাপ্রসাদের অটল প্রত্যয়, সাহসিকতা এবং জাতীয় স্বার্থের প্রতি নিষ্ঠা বর্তমান প্রজন্মকেও অনুপ্রাণিত করে চলেছে। আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবসে শ্রদ্ধা জানিয়ে তিনি সামাজিক মাধ্যমে একথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর আদর্শ অনুসরণ করে একটি শক্তিশালী ও বিকশিত ভারত গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান চিরকাল বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে খরা পরিস্থিতির কোনো সম্ভাবনা নেই, কারণ ইতিমধ্যেই রাজ্যে 1000 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠকে অংশ নেবার পর তিনি একথা জানান। তিনি বলেন, ভার্চুয়ালভাবে আজকের এই বৈঠকে বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রী, সচিব ও উচ্চপদস্থ আধিকারিকগণ অংশগ্রহণ করেন। কৃষিমন্ত্রী আরও বলেন, ভারতবর্ষ বিভিন্ন খাদ্যশস্যে স্বনির্ভর হলেও এল নিনো প্রভাবের কারণে দেশের বিভিন্ন অংশে খরার সম্ভাবনা থাকতে পারে। সে কারণে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সব রাজ্যের কৃষিমন্ত্রীদের নিয়ে আজ এই সতর্কতামূলক বৈঠক করেছেন। তিনি জানান, ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে চলতি বর্ষা মৌসুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে, তাই রাজ্যে খরা পরিস্থিতির কোনো সম্ভাবনা নেই। অম্বুবাচী উপলক্ষে মন্দিরে মন্দিরে 4 দিনব্যাপী বিশেষ ধর্মীয় পূজা ও আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহিলারা মেতে উঠেছেন সিঁদুর খেলায়। আগরতলার লক্ষ্মীনারায়ণবাড়ি, আনন্দময়ী কালীবাড়ি, ইন্দ্রনগর কালীবাড়ি, সেন্ট্রাল রোড শিববাড়িতেও আজ প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়। গুয়াহাটির কামাখ্যা মন্দিরে অম্বুবাচী উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে পশ্চিম জেলাভিত্তিক স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 2026 সূচনা করেন। তা চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। আগরতলার আশ্রমপাড়া আরবান প্রাইমারি হেলথ সেন্টার আয়োজিত এই কর্মসূচিতে মেয়র শ্রী মজুমদার বলেন, প্রতিটি শিশুকে ডায়রিয়াজনিত রোগের হাত থেকে রক্ষা করতেই মূলত রাজ্যব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি ভবনে আজ অনুষ্ঠিত হয়েছে পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সিভিল ইনভেস্টিচার সেরেমনি 2। অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পদ্ম পুরস্কার প্রদান করেন। এবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মোট 131টি পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী। পুরস্কার প্রাপকদের মধ্যে 19 জন নারী রয়েছেন এবং 16 জনকে মরণোত্তর সম্মানে ভূষিত করা হয়েছে। পুরস্কার প্রাপ্তরা শিল্প ও সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া, সমাজসেবা, জনজীবন, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মান লাভ করেছেন। আজ দ্বিতীয় পর্বের পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানে মোট 65 জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়। এর মধ্যে 2 জন পদ্মবিভূষণ, 7 জন পদ্মভূষণ এবং 56 জন পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেন। রাজ্যের সাহিত্য শিক্ষাক্ষেত্রে নিরলস অবদানের জন্য 2026 দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানের অন্যতম পদ্মশ্রী পেলেন প্রবীণ ককবরক সাহিত্যিক ও শিক্ষাবিদ নরেশ চন্দ্র দেববর্মা। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে আজ রাজ্যের এই প্রবীণ কৃতিকে সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একটি প্রতিবেদন।
1: রাজ্যের ভূমিপুত্র প্রবীণ কৃতি সাহিত্যিক ও শিক্ষাবিদ নরেশচন্দ্র দেববর্মা তাঁর সৃজনের জগৎকে ছাপার অক্ষরে প্রকাশের আনুষ্ঠানিক পর্বের সূচনা চাকরি থেকে অবসর গ্রহণের পর। যদিও লেখালেখির শুরু সেই গত শতাব্দীর 60-এর দশকে, নিজের ভেতরে সৃষ্টির খিদেটাকে পূর্ণমাত্রায় নিষ্ঠার সঙ্গে সুযোগ দিতে বেছে নিয়েছেন অবসর গ্রহণ পরবর্তী জীবনটাকে, এমনটাই বললেন তিনি।
2: 72-73 সালে শুরু করি, তখন তো কবর খুব বেশি চর্চা ছিল না। তখন আমি সাধারণত বাংলাতেই লেখা শুরু করেছিলাম, আমাদের কবর সাহিত্য চর্চা সম্পর্কে এবং এখানে কালচার, উপজাতি সংস্কৃতি, ভাষা সম্পর্কে, পূজা পার্বণ এগুলি সম্পর্কে সাহিত্যপত্র, ম্যাগাজিন, সাময়িক পত্রগুলিতে আমি কিছুটা লিখেছি বলা যেতে পারে। ভিত্তির পর থেকে ওই কবরক লেখাটা ছোড়া, তবু একটা স্বীকৃতি পেলাম, এটা তো স্বাভাবিকভাবেই ভাগ্যবান মনে করি। ক্ষেত্রে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সবার কাছে আমি ধন্যবাদ জানাই।
1: প্রবন্ধ, অনুবাদ, সাহিত্য সম্পাদনা মিলিয়ে 35টা বইয়ের লেখক পদ্মশ্রী নরেশচন্দ্র দেববর্মা নিজের অনন্য স্বীকৃতির জন্য সন্তুষ্টির পাশাপাশি বিনম্র ধন্যবাদও জানালেন সবাইকে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এ মাসের 26 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। আজ আন্তর্জাতিক অলিম্পিক দিবস। এই উপলক্ষে আজ সকালে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পদযাত্রার সূচনা করেন। এর আগে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ঘোষণা করা হয় ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন লাভ করেছে। অনুষ্ঠানে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা হাতে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন পত্রটি তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, আগরতলার পুর মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ তিনটি ম্যাচে গ্রুপ জে থেকে আর্জেন্টিনা এবং গ্রুপ আই থেকে ফ্রান্স ও নরওয়ে পরপর দুটি ম্যাচ জিতে রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে। অন্যদিকে গ্রুপ জে তে আলজেরিয়া জর্ডনকে 2-1 গোলে হারিয়ে নক আউটের আশা বাঁচিয়ে রেখেছে। ভারতীয় সময় আজ রাত 10:30 পর্তুগাল মুখোমুখি হবে উজবেকিস্তানের। এরপর রাত 1:30 ইংল্যান্ড খেলবে ঘানার বিরুদ্ধে, আর আগামীকাল ভোর 4:30 পানামার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনায় মেয়েদের ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটের আসর আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। উদ্বোধনী দিনে 4টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে 2টি খেলায় ব্লাডমাউথ ক্লাব 85 রানে কর্নেল কোচিং সেন্টারকে ও তরুণ সংঘ কোচিং সেন্টার 125 রানে জিবি প্লে সেন্টারকে পরাজিত করে। এদিকে এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় এগিয়ে চলো সংঘ 149 রানে ইউনাইটেড বিএসটিকে এবং মৌচাক ক্লাব 8 উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। রাজ্য সরকার আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও ডিবিপি হাসপাতালে কর্মরত ফ্যাকাল্টি ও মেডিকেল অফিসারদের প্রাইভেট প্র্যাকটিসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কৃষিমন্ত্রী রতন লাল নাথ বলেছেন, রাজ্যে খরা পরিস্থিতির কোনো সম্ভাবনা নেই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রথম ম্যাচে নরবরে পারফরমেন্সের পর দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে পর্তুগাল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী আগরতলা এবং এফএম অজন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠানটি নিবেদিত হচ্ছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সৌজন্যে।
2: আপ সব ইয়ে বক্স দেখ রহে হো? ইস বক্স মে আপ সব কে লিয়ে কুছ এনভেলপস হ্যায়। আপ সব ইয়াহাঁ আও অর ইয়ে এনভেলপস লে লো।
3: मैम, मेरे वाले में तो HRD से रिलेटेड अलग अलग मैसेजेस हैं
4: और इसमें लिखा है कि असुरक्षित यौन संबंध से HIV हो सकता है।
5: मेरे वाले में नीडल या इंजेक्शन शेयर करने से HIV फैलने की बात लिखी है
6: और इसमें लिखा है कि संक्रमित रक्त और रक्त उत्पादों से HIV हो सकता है।
7: मल्टीपल पार्टनर्स मतलब HIV का ज्यादा रिस्क।
2: हम अपनी जिंदगी में अच्छा बुरा सब जानते हैं, लेकिन फिर भी कुछ बातें इग्नोर कर देते हैं। तो मैंने सोचा जाते जाते याद दिला जाओ, ताकि पूरी जिंदगी इग्नोर नहीं याद रखोगे।
8: HIV एड्स से संबंधित अधिक जानकारी के लिए नजदीकी सरकारी अस्पताल के ICTC में संपर्क करें या नेशनल टोल फ्री एड्स हेल्पलाइन 1097 पर कॉल करें। नैको स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
9: HIV এইডস নিয়ে ভয় না পেয়ে HIV এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডস কে প্রতিরোধ করতে হবে।
10: এইডস কে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
9: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
10: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
9: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
10: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই। সচেতনতাই এইডস প্রতিরোধ।

0: প্রধান উপায়।
1: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
0: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
1: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
0: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা,
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
3: আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জ্বন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, একই সাথে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এফএম উজ্জ্বন্ত ফেসবুক পেজ থেকে লাইভ। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। আজকের অনুষ্ঠানটি নিবেদিত হচ্ছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সৌজন্যে। আজ আমরা এই অনুষ্ঠানে কথা বলবো এইডসের লক্ষণ এবং চিকিৎসা নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকারী প্রকল্প অধিকর্তা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ডাক্তার সঞ্জয় রুদ্রপাল। সঙ্গে আছি আমি অনামিকা। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত। আপনাদের সাথে অবশ্যই ফোন করুন 2326253।

0: আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জ্বল থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, একই সাথে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এফএম উজ্জ্বল ফেসবুক পেজ থেকে লাইভ। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। আজকের অনুষ্ঠানটি নিবেদিত হচ্ছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সৌজন্যে। আজ আমরা এই অনুষ্ঠানে কথা বলব এইডসের লক্ষণ এবং চিকিৎসা নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকারী প্রকল্প অধিকর্তা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ডাক্তার সঞ্জয় রুদ্রপাল। সঙ্গে আছি আমি অনামিকা। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত আপনাদের সাথে। অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। ডাক্তারবাবু আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
1: নমস্কার।
0: আপনার কাছে প্রথমে যেটা প্রশ্ন থাকবে, এইডস নিয়ে আমরা এখন বলি যে জানি, কিন্তু আমার যেটা মনে হয় এইডস সম্পর্কে ততটাই কিন্তু আমরা জানি না। প্রথমেই যেটা জানবো যে এইডস আসলে কি।
1: এইডস আমরা যদি লিটারালি মিনিং দেখি তাহলে হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমাদের এইচআইভি যে ভাইরাস তার মাধ্যমে অ্যাকচুয়ালি এইডসটা হয়। মূলত এইচআইভি ইনফেকশনটা যখন আমাদের শরীরের মধ্যে খুব অনেক দিন পর্যন্ত চলতে থাকে তখন আমাদের বডির মধ্যে যে ইমিউনিটি যেটা থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং তখন আস্তে আস্তে বডির মধ্যে এইডস যেটা আছে, যে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, বিভিন্ন যে সিমটমসগুলো রয়েছে তাদের একটা সম্মিলিত বলতে পারেন একটা সমষ্টি, সেটা কিন্তু বডির মধ্যে সৃষ্টি হতে থাকে এবং তখন কিন্তু আমরা বলি যে এন্ড স্টেজ, যে এইচআইভি ইনফেকশনটা সেটা অনেকটা এন্ড স্টেজে চলে যায়।
0: তাহলে এই যে বলছেন যে অনেকটাই দেরি হয়ে গেলে কিন্তু সেটা মানে চিকিৎসা করাটা ততটাই মুশকিল হয়ে যায়।
1: একদম।
0: প্রাথমিক কিছু লক্ষণ থাকে কি যে এইডস হয়েছে?
1: অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে এইচআইভি ইনফেকশনটা যখন হয় তখন কিন্তু ওই রকম সাইন সিমটমস আমরা দেখতে পাই না। সেটা একদম অন্যান্য সাধারণ মানুষ যেরকম আছে, যেরকম থাকে, ঠিক সেরকমভাবেই আমাদেরকে যারা এইচআইভি আক্রান্ত তাদেরও এরকম মানে সেম, মানে একদম একটা নর্মাল মানুষ যেরকম আছে একজন এইচআইভি ইনফেক্টেড মানুষও কিন্তু প্রাথমিক পর্যায়ে সেমই থাকে। তো যখন অ্যাকচুয়ালি এই ডিজিজটা বডির মধ্যে আস্তে আস্তে প্রভাব বিস্তার করতে থাকবে এবং বডির যে ইমিউনিটি সেটা যখন ধীরে ধীরে কমতে থাকবে তখন কিন্তু বিভিন্ন ধরনের সাইন সিমটমস ডেভেলপ হতে থাকে। ধরুন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ডায়রিয়া হচ্ছে, দীর্ঘদিন ধরে ডায়রিয়া হচ্ছে, কমছে না, মোর দেন ওয়ান মান্থ। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়েট লস হচ্ছে, খুব বেশি ওয়েট লস, আমরা বলি যে সিগনিফিকেন্ট ওয়েট লস, মানে 10% বডি ওয়েটটা যদি উইদিন 6 মান্থ, মানে অল্প সময়ের মধ্যে যদি বেশি ওজনটা কমে যায় তখন আমরা বলছি সেই ক্ষেত্রেও কিন্তু এটা একটা সাইন সিমটমস হতে পারে। তাছাড়া হচ্ছে যে লিম্ফ নোড যেগুলো আছে, আমরা বলি যে হ্যাঁ মাল্টিপল লিম্ফ নোড, লিম্ফেডেনোপ্যাথি যদি হয়ে যায়, তারপর অরাল যেটা আছে মুখের মধ্যে যে ফাঙ্গাল ইনফেকশন, অরাল থ্রাশ যেটা আমরা বলি, সেটা যদি খুব ঘন ঘন হতে থাকে তখন কিন্তু ওইগুলো একটা সাইন সিমটমস হতে পারে। যাদের কফ আছে, যাদের কাশ, দীর্ঘদিন ধরে কাশ কমছে না কোনোভাবেই, তাদের ক্ষেত্রে এটাও কিন্তু একটা এইচআইভি আক্রান্তের লক্ষণ হতে পারে।
0: তো এই যে প্রাথমিক লক্ষণগুলো বললেন, সেই ক্ষেত্রে যদি এই লক্ষণগুলো কারোর মধ্যে দেখা যায় বা শ্রোতা বন্ধুরা যারা শুনছেন ওদের মধ্যে দেখা যাচ্ছে, তাহলে তৎক্ষণাৎ কি করা উচিত?
1: তৎক্ষণাৎ নিকটবর্তী যে আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে সেই এখানে যোগাযোগ করা উচিত। সেখানে আমাদের ইন্টিগ্রেটেড যে কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার রয়েছে সেখানে আমরা কিন্তু এই এইচআইভি টেস্ট করে থাকি, সেটাও বিনামূল্যে। তো এরকম যাদের সিমটমস রয়েছে তো আমি সবার কাছে রিকোয়েস্ট রাখবো যে নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে যেন ইমিডিয়েটলি যোগাযোগ করে যাতে করে আমরা টেস্টিংটা করতে পারি।
0: এই প্রসঙ্গে যেটা আপনার কথা শুনে বা শ্রোতা বন্ধুদের হয়তো মনে আসতে পারে যে এইডস নিয়ে আমি প্রথমেই যেটা বলেছিলাম যে যতটুকু জানি ততটুকু আবার জানি না, তো সেই ক্ষেত্রে অনেকেরই মনে থাকে যে আমি যাব সেটা যদি মানুষ জেনে যায় বা সমাজে কেউ দেখে বা আমার পাশের বাড়ির কেউ যদি দেখে তাহলে হয়তো বা জেনে যাবে আমার এইডস হয়েছে। তো এই প্রসঙ্গে যদি একটু আলোকপাত করেন।
1: এই ক্ষেত্রে আপনার প্রশ্নটা খুবই আজকের দিনে খুবই যুক্তিসঙ্গত। আমরা যদি দেখি যে এইডস বা এইচআইভি যারা আক্রান্ত রয়েছে তাদের প্রতি সমাজের মধ্যে অনেকটা স্টিগমা, ডিসক্রিমিনেশন রয়েছে। তো সেটার দিকতে আমি সবাইকে বলতে চাই, অ্যাকচুয়ালি এইচআইভি যে ভাইরাসটা সেটা অন্যান্য যে ভাইরাস আছে সেই রকমই, এবং এই যে ডিজিজটা একজনের মানুষের শরীরে যদি এইচআইভি ভাইরাস আক্রান্ত হয় ওই মানুষটা কিন্তু সারা জীবন এই এইচআইভি ভাইরাসটাকে নিয়েই বাঁচতে হবে। তো ওকে যদি আমরা অবহেলা করি বা অবহেলার চোখে দেখি ও কিন্তু এই সমাজের মধ্যে বেঁচে থাকতে পারবে না। তো আমাদের সবার

0: উচিত, যারা এইচআইভি যে কোনো কারণে হতে পারে, ও এইচআইভি আক্রান্ত হয়েছে, তাকে এই সমাজের মধ্যে যেন ও ঠিকভাবে বাঁচতে পারে সেই ব্যবস্থা করা। এবং আজকের দিনে অ্যাকচুয়ালি সরকারের সহযোগিতায় এই যে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, এই যে মেডিসিন যেগুলো রয়েছে অ্যাকচুয়ালি এইচআইভি ট্রিটমেন্টের ক্ষেত্রে, সেগুলো কিন্তু বিনা পয়সায় সবাইকে দেওয়া হচ্ছে। এবং এই অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপির মাধ্যমে একজন এইচআইভি আক্রান্ত রোগী কিন্তু যদি সঠিকভাবে এই মেডিসিনগুলো নেয়, তাহলে কিন্তু একজন নর্মাল মানুষ যেরকমভাবে দীর্ঘদিন বাঁচতে পারে, এইচআইভি আক্রান্তও কিন্তু দীর্ঘদিন বাঁচতে পারে। আমাদের কাছে এরকম অনেক পেশেন্ট আছে যারা মোর দেন 80 ইয়ার্স পর্যন্ত কিন্তু সুস্থভাবে বেঁচে রয়েছে এই ওষুধ খাওয়ার মাধ্যমে।
1: আরেকটা যেটা আপনার কাছে জানবো যে এই যে যারা আসছেন ওদের কি পরিচয়টা গোপন রাখা হয় নাকি জানা জানি হয়ে যায়?
0: হ্যাঁ, আমরা সাধারণত কি করি, যেহেতু আমাদের সমাজের মধ্যে একটা রয়েছে যে একটা ডিসক্রিমিনেশন বা স্টিগমার ব্যাপার রয়েছে, তো আমরা কিন্তু তাদের নামটা গোপন রাখি এবং যতক্ষণ তাদের কনসেন্ট ছাড়া সেটা কিন্তু আমরা কাউকেই শেয়ার করি না। এবং এইচআইভি অ্যাক্ট বলে একটা আছে, ল আছে, যার মাধ্যমে যেই ল কি করছে তাদেরকে একটা দিয়েছে প্রোটেকশন, যে তাদের নাম যেন আমরা কাউকে ডিসক্লোজ না করি। সেই ক্ষেত্রে আমরা ওই যে ল অ্যাজ পার দ্য ল সেই কনফিডেনশিয়ালিটিটা কিন্তু আমরা মেনটেন করে চলি।
1: তাহলে শ্রোতা বন্ধুদের কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই যে আমার পরিচয়টা বেরিয়ে যাবে বা হয়তো বা জেনে যাবে আমার এইডস হয়েছে, সে সম্পর্কে কিন্তু কোনো ভয় নেই। কারণ স্যার যেটা বলছেন যে পরিচয় কিন্তু সম্পূর্ণ গোপন রাখা হচ্ছে। আরেকটা যেটা বলবো যে এই যে এইডস ছড়াচ্ছে সেটার মানে এইডস ছড়ানোর উপায়গুলি বা কোন কোন পথে এইডস ছড়ায়,
0: আমরা যদি দেখি মূলত আমাদের যে বিভিন্ন ধরনের যে পথ রয়েছে যার মাধ্যমে অ্যাকচুয়ালি একজন মানুষ থেকে আরেকজন মানুষের শরীরে এইচআইভি আক্রান্ত হতে পারে, সেটা মূলত 4টি কারণ রয়েছে। এক হচ্ছে যে অসংরক্ষিত যদি যৌন সংযোগ করা হয়, উইদাউট এনি প্রোটেকশন যদি সেক্সুয়াল ইনভলভ হয় তাহলে হতে পারে। তারপর দ্বিতীয় যে কারণটা, যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে এখন অনেকটাই আমরা যদি দেখি যে প্রিভেলেন্স অন্যান্য যে ইয়েগুলো রয়েছে যার মাধ্যমে এইচআইভি ছড়ায়, তার মধ্যে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য হচ্ছে ইনজেকশনের মাধ্যমে ড্রাগস নেওয়া, এবং যে সিরিঞ্জের মাধ্যমে ওরা ড্রাগস নিচ্ছে ওই সিরিঞ্জটা শেয়ার হচ্ছে, যে এক দুজন বা সেম সিরিঞ্জ দিয়ে দু তিনজন নিচ্ছে, তো তার মাধ্যমে কিন্তু এইচআইভিটা ছড়াচ্ছে। তৃতীয়ত হচ্ছে যে যারা ব্লাড ট্রান্সফিউশন নিচ্ছে, ধরুন কমার্শিয়াল ডোনার্স যারা রয়েছে তাদের থেকে যারা ব্লাড নিচ্ছে তাদের মাধ্যমেও কিন্তু এইচআইভিটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ট্রান্সমিশন হচ্ছে। আর 4 নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে ইনফেক্টেড মাদার, গর্ভবতী মহিলা যদি এইচআইভি আক্রান্ত হয় তাহলে কিন্তু ওর বাচ্চার শরীরেও কিন্তু এই ভাইরাসটা যাওয়ার প্রবণতাটা থাকে। মূলত এই 4টি রুটের মাধ্যমেই এইচআইভি ভাইরাসটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ট্রান্সমিশন হচ্ছে।
1: তাহলে এই যে আপনি যেটা বললেন যে একটা পথ হলো যে ইনজেকশনের মাধ্যমে ছড়াচ্ছে, তো যারা ইনজেকশন নিচ্ছেন বা কোনো পথে ছড়াচ্ছে, তাহলে ইনজেকশন নেওয়ার আগে কি কি ধরনের সাবধানতা অবলম্বন করবেন?
0: দেখুন, এটা আমরা বলছি যে ইনজেকশন আমাদের হসপিটাল, এখানে একটা কনফিউশন থাকতে পারে। এই ক্ষেত্রে আমাদের হসপিটালগুলোতে যে ইনজেকশন দেওয়া হয় সেগুলো কিন্তু সিঙ্গেল নিডেলই ইউজ করা হয়। এক্ষেত্রে সবাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বা বিভিন্ন হসপিটালে যে ইনজেকশনগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু সিঙ্গেল ইউজ, এবং সেগুলো গভর্নমেন্টের তরফ থেকে বিনামূল্যে দেওয়া হয়, তাতে কোনো সন্দেহ নেই। আমরা যে জিনিসটা বলছি যে যারা ড্রাগস নিচ্ছে ইনজেকশনের মাধ্যমে, যারা ড্রাগস নিচ্ছে তারা কি করছে, তারা যখনই ড্রাগসটা নিচ্ছে তারা একটা গ্রুপের মধ্যে নিচ্ছে, এবং ওই গ্রুপের মধ্যে যারা যারাই আছে সবাই সেম একটা সিরিজ দিয়ে ট্রান্সমিশন মানে ইয়েটা নিচ্ছে, ড্রাগসটা নিচ্ছে। তো রেজাল্টিং কি হচ্ছে, ওই যেহেতু সেম নিডল দিয়ে নিচ্ছে তাহলে ওই যে নিডলের মাধ্যমে ব্লাডটা কিন্তু একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ট্রান্সমিশন হচ্ছে, সাথে সাথে এইচআইভি ভাইরাসটাও কিন্তু একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যাচ্ছে।
1: শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটি নিবেদিত হচ্ছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি দ্বারা। আমাদের সঙ্গে আছেন সহকারী প্রকল্প অধিকর্তা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির ডাক্তার সঞ্জয় রুদ্রপাল। আজ আমরা কথা বলছি এইডস নিয়ে। আপনারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, ফোন করুন 2326253 এই নম্বরে। আরেকটা আপনার কাছে যেটা জানবো যে আপনি আরেকটা বলছিলেন যে গর্ভবতী মায়ের মাধ্যমেও কিন্তু এইডস ছড়াতে পারে, তাহলে এবার গর্ভবতী মা যদি এইডস আক্রান্ত হন সেই ক্ষেত্রে কি এই যে যে বাচ্চাটা জন্ম নেবে ওকে কি এইডস থেকে বাঁচানোর কোনো উপায় আছে?
0: একদম আছে। আমরা কি করি, মানে স্বাস্থ্য দপ্তর কি করছে, যারাই অ্যাকচুয়ালি গর্ভবতী হচ্ছে সবাইকে আমরা একটা স্ক্রিনিং করছি, যে বিশেষ করে আমরা বলি যে যখন

0: প্রিন্যাটাল চেকআপে গর্ভবতী মহিলারা আসে, তখন কিন্তু আমরা এইচআইভি ভাইরাস, তারপর হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি এবং সিফিলিস, এই চারটে ভাইরাসের জন্য কিন্তু আমরা অলরেডি তাদেরকে স্ক্রিনিং করি। এবং যদি দেখা যায় যে কোনো গর্ভবতী মহিলা এইচআইভি দ্বারা আক্রান্ত, তখন সাথে সাথে আমরা কি করি, আমাদের যে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি আছে ও ট্রিটমেন্ট আমরা ইমিডিয়েটলি চালু করে দিই। ইমিডিয়েটলি যখন গর্ভবতী মহিলা ওষুধটা নিতে থাকে, তখন কি হয়, ওর বডির মধ্যে, বিশেষ করে ওর শরীরের মধ্যে যে ভাইরাস লোডটা, সেটা কিন্তু অনেকটাই কমে যায়। তখন কিন্তু বাচ্চার শরীরে ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। ধরুন এরকমভাবে একদম লাস্ট পর্যায়ে আসলো, যখন আমরা আগে থেকে ডায়াগনোসিস করতে পারলাম না, তখন কি হয়, তখন যখনই বাচ্চাটা জন্মগ্রহণ করবে, তখন সাথে সাথে কিন্তু আমরা ওর প্রোফাইলেক্সিস দিয়ে দিই। আমরা বলি যে নেভিরাপিন একটা ড্রাগ আছে, এই ড্রাগসের মাধ্যমে আমরা প্রোফাইলেক্সিস দিই, যাতে করে বাচ্চাটার না হয়। এবং বিভিন্ন ধরনের টেস্ট আমরা করে থাকি, যে বাচ্চার শরীরে কোনো কারণে কি ভাইরাসটা এসছে কি না সেটা দেখার জন্য আমরা ওর ডিএনএ টেস্ট, মানে যেটা বিশেষ করে এইচআইভি ডিএনএ টেস্ট করি, যার মাধ্যমে আমরা জানতে পারি যে বাচ্চার শরীরে অ্যাকচুয়ালি ভাইরাসটা এসছে কিনা। তারপরে অ্যাকর্ডিংলি আমরা যে বিভিন্ন প্রোটোকল আছে, এই প্রোটোকল অনুযায়ী তাদেরকে ট্রিটমেন্ট করাই।
1: আরেকটা আপনার কথা শুনেই ডাক্তারবাবু আমার মনের প্রশ্ন যেটা আসলো, যে এবার ধরুন কোনো মা বাচ্চা জন্ম দেওয়ার পরে এইডসে আক্রান্ত হলেন, সেই ক্ষেত্রে ওই মার দুধ থেকে কি বাচ্চার আক্রান্ত হওয়ার সম্ভাবনা?
0: একদম আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রেও সেম, আমরা যে ড্রাগসটা আমরা সাধারণত এইচআইভি কিউরের জন্য দিচ্ছি, যে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, সেই অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি যদি গর্ভবতী মা যদি বা আফটার মানে ডেলিভারিও যদি সঠিকভাবে খায়, তাহলে দেখা যাচ্ছে যে মার শরীর থেকে বাচ্চার শরীরে ট্রান্সমিশনটা থ্রু ব্রেস্ট মিল্ক অনেকটাই কমে যায়।
1: আচ্ছা আচ্ছা, আরেকটা আপনার কাছে, আপনি যেটা বলছিলেন যে যৌন সম্পর্কের মাধ্যমে কিন্তু ছড়াচ্ছে, তো সেই ক্ষেত্রে কি কি ধরনের সাবধানতা অবলম্বন করলে এই এইডস ছড়াবে না?
0: এই ক্ষেত্রে আমরা যেটা সবসময় ইয়ে করি, যে প্রোটেক্টেড সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি সেটা করা উচিত। এই ক্ষেত্রে আমরা বলি কন্ডম প্রমোশন, যখনই এই অসুরক্ষিত যৌন সংযোগের পসিবিলিটি থাকে, তখন যেন আমরা কন্ডম সবাই যারা ইউজ করে, কন্ডম ইউজের মাধ্যমে কিন্তু আমরা সেটা ট্রান্সমিশন অতি সহজেই সেটা আমরা প্রিভেন্ট করতে পারি।
1: এবার যেটা বলবো, যে ডাক্তারবাবু আপনি কিন্তু বলছিলেন যে আমাদের যারা যুব সমাজ আছে বা টিনেজার আছে, ওদের মধ্যে যেটা দেখা যায় যে একটা বয়সের তো একটা ব্যাপার থাকে, তো সেই বয়সের বশবর্তী হয়ে বিভিন্ন ধরনের নতুন কিছু অবলম্বন করার তাগিদেও কিন্তু এইডসে আক্রান্ত হচ্ছেন। তো এই যে যুব সমাজ যারা আছেন, ওদের জন্য কি কি ধরনের সাবধানতা অবলম্বন করবেন ওরা?
0: আজকের দিনে আমরা যদি দেখি যে এইচআইভি প্রিভ্যালেন্স, তাহলে কিন্তু আমরা দেখব যে ইয়ং এজ গ্রুপ, যেটা আপনি বলছিলেন, তাদের মধ্যে, যুব সমাজের মধ্যে কিন্তু এইচআইভি আক্রান্তের সংখ্যাটা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। কারণ একটাই আমরা যেটা পাচ্ছি, আমাদের যেটা ফিল্ড এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে যে আমরা যেটা পাচ্ছি যে যুব সমাজ কি করছে, যে ড্রাগসটা নিচ্ছে সেটা ইনজেকশনের মাধ্যমে নিচ্ছে, এবং এই ইনজেকশনের মাধ্যমে নেওয়ার সময় তারা কি করছে, সেম নিডলটা ওর বন্ধু বান্ধব যারা আছে তাদের মধ্যেও শেয়ারিং করছে। তো রেজাল্টিং কি হচ্ছে, এই যে এইচআইভি ভাইরাসটা কিন্তু যে সুস্থ আছে, হ্যাঁ একদম র‍্যাম্পেন্ট ওয়েতে আমরা বলতে পারি যে সেটা কিন্তু এই ইনজেকশনের মাধ্যমে, ড্রাগস নেওয়ার মাধ্যমে সেটা খুব দ্রুত ছড়াচ্ছে আমাদের ইয়েতে। তো যারা যুব সমাজ রয়েছে, তাদের কাছে সবাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটাই আপিল করতে চাই, যে তারা যেন এই যে ড্রাগস নেওয়া সেটা থেকে যেন বিরত থাকে, যাতে করে নট অনলি এইচআইভি, এই যে ড্রাগস নেওয়ার মাধ্যমে তারা কিন্তু অন্যান্য যে, বিশেষ করে এইচআইভি, হ্যাপাটাইটিস বি এবং সি, তাদের শরীরের মধ্যে কিন্তু প্রবেশ করাচ্ছে। এবং এতে কিন্তু কি হচ্ছে, এই যে বিশেষ করে এই যে ভাইরাসগুলো, সেগুলো কিন্তু একবার যদি আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে কিন্তু একদম জীবনের লাস্ট পর্যন্ত এই ভাইরাসগুলোকে নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে, এবং তার জন্য অনেক ধরনের ওষুধ খেতে হবে। তো যুব সমাজকে এটাই ইয়ে করতে চাই, যে তারা যেন এই যে অনেক সময় দেখা যাচ্ছে যে নতুন কিছু করার জন্য তারা যে আজকে জাস্ট আমি একবার নিয়ে দেখি কি হয়, কিন্তু আজকের দিনে যে ড্রাগসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব এডিক্টিভ ইন নেচার। মানে আগে আমরা বলতাম যে হ্যাঁ মিনিমাম অ্যাটলিস্ট 1 মান্থ সময় লাগতো একটা ড্রাগসের এডিকশন মানে ডেভেলপড হতে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 3 ডেজ যদি
1: কেউ নিয়ে থাকে
0: সাথে সাথে কিন্তু এডিকশনের,
1: তাহলে সেটা কিন্তু ভীষণ ভয়ের ব্যাপার।
0: একদম,
1: যেটা অনেক সময় আমরা শুনে থাকি যে আমি তো নিতে চাইনি, যে বন্ধুর প্রেশারে বা বন্ধু

0: সমাজে আমাকে থাকতে হবে, এই ওই জন্য নিয়েছি, এই যে বন্ধু সমাজে থাকতে হবে বা বন্ধুর প্রেশারে নিতে হয়েছে, এই যে এই প্রেশারটা কিভাবে ওরা দূর করবে বা এই প্রশ্ন মানে এই জায়গায় বাবা মার কি ভূমিকা থাকবে?
1: এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি বাবা মার একটা বিশাল ভূমিকা, আমি মনে করি যে একটা বাবা মার একটা বিশাল ভূমিকা আছে। অ্যাকচুয়ালি আজকের দিনে কি হচ্ছে, আজকের দিনে কি হচ্ছে যে ম্যাক্সিমাম হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, বাবাও কাজ করছে মাও কাজ করছে। অ্যাকচুয়ালি আমাদের যে সন্তান ইয়েরা আছে তারা অ্যাকচুয়ালি তাদেরকে লুক আফটার করা, তারা কি করছে অ্যাকচুয়ালি স্কুলে পাঠিয়ে দিচ্ছে আর কোনো খোঁজ নেই, তারপর রাত্রেবেলা আবার আসছে, তো তাদেরকে অ্যাকচুয়ালি অবজার্ভ করা যে তারা কি করছে, তাদের বন্ধুর বান্ধব কারা, অ্যাকচুয়ালি তারা পড়াশোনা সঠিকভাবে করছে কিনা, তাদেরকে নজরদারি করাটা আমার মনে হয় যে গার্জিয়ান হিসেবে আমাদের সবারই কর্তব্য। কারণ হচ্ছে যে কিছু সাইন সিমটমস রয়েছে যখন আমরা সাসপেক্ট করতে পারি যে হ্যাঁ এই বাচ্চাটা মনে হয় কোনো এডিকশনে গিয়ে রয়েছে যাচ্ছে বা এডিকশনের পথে যাচ্ছে, সেদিকটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি কিছু সাইন সিমটমসের মাধ্যমে। যেমন কি, যেমন ধরুন ও ফ্রিকোয়েন্টলি দেখা যাচ্ছে যে বন্ধু চেঞ্জ করে নিচ্ছে, হঠাৎ করে পার্স থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে ঘরের মধ্যে, তো ওই ক্ষেত্রে আমাদের আমাদের যারা ইয়েরা রয়েছে বাচ্চারা রয়েছে তাদেরকে একটু অবজার্ভ যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় সঠিক সময় আমাদের বিশেষ করে গার্জিয়ানরা ইন্টারভেনশন যদি করে তাহলে মনে হয় সেটা থেকে আমরা বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আছে তাদের যে বিপদে যাওয়ার যে তাদের একটা প্রবণতা সেটা থেকে আমরা
0: অনেকটা দূরে সরিয়ে আনতে পারি। এবার যখন বাবা মা জানলেন যে আমার ছেলে বা মেয়ে নেশায় আক্রান্ত হচ্ছে, তো এই সময়টা থেকে কোনো কাউন্সিলিং এর ব্যবস্থা রাখেন আপনারা?
1: একদম একদম রাখি, আমরা এই ক্ষেত্রে কাউন্সিলিং এর ব্যবস্থা রাখি। এবং আজকের দিনে ত্রিপুরা সরকারের ইয়েতে মোটামুটি প্রত্যেকটা হাসপাতালেই আমাদের বিশেষ করে যে ইনজেকশনের মাধ্যমে যারা ড্রাগস নেয় বা এমনিতেও যারা অরালিও ড্রাগস নেয় বিশেষ করে ওয়েস্টের ত্রিপুরা ডিস্ট্রিক্ট প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই কিন্তু আমাদের ওএসটি সেন্টার রয়েছে, যেটাকে আমরা বলি ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি। যারা ইনজেকশনের মাধ্যমে ড্রাগস নেয় তারা যেন ইনজেকশনের ওই যে ড্রাগস নেওয়ার যে প্রবণতা তার থেকে বেরিয়ে আসতে পারে তার জন্য কিন্তু এই ওষুধগুলো আমরা দেওয়া হয়, সেগুলো বিনামূল্যে দেওয়া হয়। এবং সারা ত্রিপুরা রাজ্যে মোটামুটি প্রত্যেকটা হেলথ ফেসিলিটি যেখানে যেখানে আছে সেখানে কিন্তু এই ব্যবস্থা রয়েছে, যাতে করে যুব সমাজকে যারা অলরেডি এডিক্টেড তাদেরকে যেন আমরা পুনরায় নর্মাল লাইফে ফিরিয়ে আনতে পারি, সেই ব্যবস্থা কিন্তু সরকারের তরফ থেকে করা হচ্ছে।
0: এবার আপনাদের ওখানে কি কোনো ফোন নাম্বার বা কিছু আছে যেখানে হয়তো বা যারা শ্রোতারা আছে নিজেরা যেতে চাইছেন না কোনো পরামর্শ নিতে চাইছেন সেই ক্ষেত্রে?
1: আমাদের তো ন্যাশনাল টোল ফ্রি নাম্বার আছে যে 1097, ওটার মধ্যেও ফোন করলে ডিটেইলস আপনারা পেতে পারেন, সহায়তা পেতে পারেন। এবং আমাদের যে যত ধরনের মানে হেলথ ফেসিলিটি আছে ত্রিপুরা রাজ্যে, একদম আয়ুষ্মান আরোগ্য মন্দির থেকে আরম্ভ করে আমাদের প্রাইমারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার, সব ধরনের স্বাস্থ্যকেন্দ্রেই কিন্তু আমাদের পরিষেবা রয়েছে। তো যে কারোর যদি কোনো সন্দেহ থাকে তাহলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের সাথে সরাসরি যোগাযোগ করা যেতে পারে, এবং আমাদের যেটা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি রয়েছে তার মধ্যেও কিন্তু সরাসরি আপনারা
0: যোগাযোগ করতে পারেন। আরেকটা আপনারা বলে থাকেন যে বিয়ের আগে কিন্তু রক্ত পরীক্ষা করা খুব দরকার, সেটা কেন?
1: একদম, কারণ হচ্ছে আমরা যদি দেখি যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বা যেগুলো আমরা বলি ডেভেলপড কান্ট্রি, ওই ডেভেলপড কান্ট্রিগুলোতে অ্যাকচুয়ালি জেনেটিক কাউন্সিলিং হয়, বিভিন্ন ধরনের টেস্টিং হয় বিশেষ করে বিয়ের আগে। আমরা এখন কেন বলছি সেটা, কারণ হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে ইনজেকশনের মাধ্যমে অনেকেই ইয়ে হচ্ছে মানে ড্রাগস নিচ্ছে, নেওয়ার পরে এইচআইভি আক্রান্ত হচ্ছে, হেপাটাইটিস বি হেপাটাইটিস সি আক্রান্ত হচ্ছে, দেখা যাচ্ছে যারা আক্রান্ত হচ্ছে তারা কিন্তু না জানিয়েই আরেকজনকে বিয়ে করে
0: করছে,
1: তো রেজাল্টিং কি হচ্ছে যে হয়তোবা ওই মেয়েটাও জানে না যার সাথে ওর বিয়ে হলো, ওর জানেই না অ্যাকচুয়ালি এইচআইভি কি বা ওই ওই অন্যান্য যে ভাইরাসগুলো যেগুলো আমরা বললাম সেগুলো কি। তো তার মাধ্যমে যদি আমরা বিয়ের আগে সেটাকে ম্যান্ডেটরি করি, হতে পারে ছেলে পক্ষ বা পাত্রীপক্ষ উভয়কে যদি আমরা সেই টেস্টগুলো ম্যান্ডেটরি করি তাহলে দেখা যাবে যে অ্যাটলিস্ট আগে থেকেই কিন্তু আমরা প্রিভেনশন অনেকটা, হ্যাঁ প্রিভেনশন নিতে পারি যে কারোর জন্য মানে ইনফেক্টেড কারোর সাথে যেন আরেকজন তার মাধ্যমে যেন আরেকজন ইনফেক্টেড না হয় সেটা আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি।
0: আরেকটা আপনার কাছে পরবর্তী প্রশ্ন যেটা থাকবে আমার, যে ট্যাটু আমরা এখন অনেকেই করে থাকি বা টিনেজার যারা

0: খুবই ট্যাটু করতে পছন্দ করে, ট্যাটুর মাধ্যমে কি এইডস ছড়ায়?
1: হ্যাঁ একদম, ট্যাটুর মাধ্যমেও কিন্তু এইচআইভি ছড়ায়। কারণ ট্যাটু যখন আমরা করি তখন কিন্তু ব্লাডের একটু হয়, ঠিক আছে, তো একটু একটু ব্লাড উজিং হয়, সেই ব্লাডটা এই ট্যাটুর, অ্যাকচুয়ালি ট্যাটুর মাধ্যমেই যে হবে যে এরকম কিছু না, যে নিডলটা ইউজ করা হয় সেই নিডলটা ধরুন কোনো এইচআইভি আক্রান্ত কারো শরীরে ট্যাটু করা হলো এবং সেই নিডলটা দিয়ে দেখা গেলো যে আরেকজন নর্মাল মানুষকেও সেম নিডল দিয়ে করা হয়েছে, তখন সেক্ষেত্রে কিন্তু ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি যেটা রিকোয়েস্ট করব যে ট্যাটু থেকে করা থেকে বিরত থাকাই আমাদের ভালো।
0: সেটাই, আর আপনার কথা শুনে আরেকটা প্রশ্ন যেটা আসলো, যে আমরা কিন্তু যেটা বলি সেলুনে যেটা যাই, সেই খুর দিয়েও কিন্তু একটা খুর দিয়ে অনেকে চুল কেটে থাকেন, তো সেই ক্ষেত্রে সেটা থেকেও কি হতে পারে?
1: হ্যাঁ সেটা থেকেও হতে পারে, বাট পার্সেন্টেজ ইজ ভেরি ভেরি লেস, 0.03%, মানে খুবই নগণ্য, মানে ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা থাকে। তবু আমরা এইডস কন্ট্রোল সোসাইটির তরফ থেকে কিন্তু সব যারাই আগরতলা, বিশেষ করে আগরতলা শহরে যে সেলুনগুলো রয়েছে তাদেরকে আমরা বিভিন্নভাবে তাদেরকে ট্রেনিং দিয়ে থাকি, যাতে করে যখনই একজন ক্লায়েন্ট আসবে বা যখনই আসবে তখন যেন নতুন ব্লেড ইউজ করা হয়, এবং নট অনলি নতুন ব্লেড, যখন ওই যে চুলগুলো কাটবে তখন ব্লেডটা যখন ইউজ করবে সেটাকে যেন ভালো করে স্টেরিলাইজ করে ইউজ করে, সেটা কিন্তু আমরা তাদেরকে বলে থাকি। এবং আপনি আজকের দিনে দেখবেন মোটামুটি সবগুলো সেলুনের মধ্যেই কিন্তু নতুন ব্লেড লাগানোর একটা প্রচলন ত্রিপুরাতে আছে। তো এই ক্ষেত্রে ট্রান্সমিশন হওয়ার আমি একদম যে হবে না সেটা বলবো না, বাট ইট ইজ ভেরি নেগলিজিবল, মানে রেটে হতে পারে।
0: আরেকটা যেটা আমি প্রথমে বলছিলাম যে এইডস সম্পর্কে আমরা জানি কিন্তু ততটাই জানি না, এইডস এর নিয়ে কতগুলো কুসংস্কারও কিন্তু আমাদের মধ্যে কাজ করে। তো যেটা হয় যে এইডস আক্রান্ত হলে না আমাদের ধারণা থাকে যে ওই বাড়িতে গেলে বা ওর সাথে থাকলে হয়তো বা আমারও হতে পারে, সে বা একই থালায় আমরা যদি খাই ওর সঙ্গে যদি বসবাসকারী করি তাহলে আমারও এইডস হতে পারে, সেটা কি ঠিক?
1: না সেটা ঠিক না, ঠিক এই কারণ এইচআইভি আক্রান্ত একজন নর্মাল মানুষ যে নাকি সুস্থ এইচআইভি আক্রান্ত না, ওই মানুষটা তখনই একমাত্র এইচআইভি আক্রান্ত হবে যদি ওর ব্লাডের সাথে অন্য এইচআইভি আক্রান্ত কোনো ব্যক্তির ব্লাডের সংস্পর্শ, মানে মিশ্রণ ঘটে, সেটাই একমাত্র রাস্তা যার মাধ্যমে অ্যাকচুয়ালি এইচআইভি আক্রান্ত হতে পারে। সাধারণত এইচআইভি আক্রান্ত ব্যক্তির সাথে থাকলে বা ওর থালায় এক থালায় যদি খাওয়া দাওয়া করে তাহলেও কিন্তু এইচআইভি আক্রান্তের কোনো চান্স নেই।
0: আরেকটা যেটা কুসংস্কার থাকে যে এক মশা যদি এইচআইভি আক্রান্তকে কামড়ান এবং সাধারণ যে আছে ওনাকে কামড়ান তাহলেও এইডস ছড়াতে পারে?
1: এই যে মশার কামড়ে অ্যাকচুয়ালি এইচআইভি ছড়ায় না, কারণ এইচআইভি যে ভাইরাসটা সেটা মশার শরীরের মধ্যে বাঁচতে পারে না, তার জন্য অ্যাকচুয়ালি এইচআইভি আক্রান্তের হওয়ার সম্ভাবনা মশার কামড়ের দ্বারা, মানে
0: নেই বললে চলে। আরেকটা আপনার কাছে যেটা জানবো যে এবার যাদের এইচআইভি আছে বা এইডস আক্রান্ত হয়েছেন সেই ক্ষেত্রে ওদের চিকিৎসার ধাপগুলো যদি বলেন।
1: ধরুন কোনো কারণে কেউ যদি এইচআইভি আক্রান্ত হয় তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যের মোটামুটি আপনি ধরতে পারেন যে ম্যাক্সিমাম যে হেলথ ফেসিলিটিগুলো রয়েছে, বিশেষ করে সাব ডিভিশনাল হসপিটাল, কমিউনিটি হেলথ সেন্টার, ডিস্ট্রিক্ট হসপিটাল, সবগুলোর মধ্যে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি ব্যবস্থা আছে। এখন সরকার, আমরা যেটা ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি এবং রাজ্য সরকার মিলে যেটা চেষ্টা করছে যে প্রত্যেকটা হেলথ ফেসিলিটির মধ্যে যেন অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি ব্যবস্থা থাকে। আগে যেমন আমাদের শুধু আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের মধ্যে এই ব্যবস্থাটা ছিল, এখন কিন্তু সরকারের সদিচ্ছায় বা সরকারের চেষ্টায় আমরা একদম প্রত্যন্ত, বিশেষ করে গন্ডাছড়ার মতো জায়গাতেও কিন্তু আমরা অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপির ব্যবস্থা আছে, বা প্রত্যেকটা সাব ডিভিশনাল হসপিটাল এবং কমিউনিটি হেলথ সেন্টার পর্যন্ত আমাদের অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি ব্যবস্থা আছে। তো যখনই কোনো বা এই ব্যক্তি এইচআইভি আক্রান্ত হয় সাথে সাথে আমাদের ওই যে এআরটি সেন্টারগুলো আছে তাদের সাথে যোগাযোগ করলে আমরা ইমিডিয়েটলি তাদেরকে যে বেসিক কিছু টেস্ট করাতে হয় সেই টেস্ট করানোর সাথে সাথে কিন্তু আমরা তাদেরকে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি দিয়ে থাকি, এবং এই যে মেডিসিনটা দিয়ে থাকি সেটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে একদম ফ্রি অফ কস্ট, তার জন্য কোনো টাকা দিতে হয় না, এবং এই যে মেডিসিনটা সেটা কিন্তু সারা মানে বছরই গভর্নমেন্টের তরফ থেকে বিনামূল্যে দেওয়া হয়।
0: শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি নিবেদিত হচ্ছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সৌজন্যে। আমাদের সঙ্গে আছেন সহকারী প্রকল্প অধিকর্তা ত্রিপুরা স্টেট,

0: এইডস কন্ট্রোল সোসাইটি ডাক্তার সঞ্জয় রুদ্রপাল। আমরা আজ কথা বলছি এইডসের লক্ষণ এবং চিকিৎসা নিয়ে। অবশ্যই আপনারা ফোন করতে পারেন 3326253 এই নম্বরে। আরেকটা ডাক্তারবাবু, যেটা আপনার কাছে পরবর্তী প্রশ্ন থাকবে যে এইডস আক্রান্ত হলে পরবর্তী সময় কী কী ধরনের সমস্যা হতে পারে বা কী কী ধরনের জটিলতা দেখা দিতে পারে? একটা তো বললেন যে টিবি হতে পারে।
1: অ্যাকচুয়ালি যদি এইচআইভি আক্রান্ত হয়, ইনিশিয়ালি আমি যেটা প্রথমেই বলছিলাম যে ইনিশিয়ালি দেখা যায় যে ওর মধ্যে কোনো সাইন সিমটমস থাকে না। যখন অ্যাকচুয়ালি সেটা প্রোগ্রেস হতে থাকে, বডির মধ্যে যখন ভাইরাস লোডটা বেশি হতে থাকে, তখন দেখা যায় যে যে আক্রান্ত ব্যক্তির ইমিউনিটি যেটা আছে সেটা ধীরে ধীরে কমতে থাকে। তখন বিভিন্ন ধরনের রোগ, বিশেষ করে ওকে মানে ইয়ে করতে থাকে, আমরা বলি যে অপরচুনিস্টিক ইনফেকশন, তার মধ্যে টিউবারকুলোসিস হচ্ছে একটা কমন অপরচুনিস্টিক ইনফেকশন। যদি এইচআইভি আক্রান্ত হয় তাহলে কিন্তু টিউবারকুলোসিস আক্রান্ত হওয়ার
0: প্রবণতাটা
1: খুব বেড়ে যায়। সাথে সাথে রয়েছে বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন, ক্রিপ্টোকঙ্কাল মেনিনজাইটিস হতে পারে, বিভিন্ন যে আমাদের যে কমন যে ইনফেকশনগুলো রয়েছে যে নিউমোনিয়া, সেগুলো বেড়ে যেতে পারে, বিভিন্ন ধরনের ডায়রিয়াল যে ডিজিজগুলো রয়েছে সেগুলো বেড়ে যেতে পারে। তো এইভাবে বিভিন্ন ধরনের যে ডিজিজ রয়েছে সেগুলো কিন্তু মানে আক্রান্ত হওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যায় এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে।
0: আরেকটা বলছিলেন যে হেপাটাইটিস হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে।
1: একদম, হেপাটাইটিস অ্যাকচুয়ালি হেপাটাইটিস যারা এইচআইভি আক্রান্ত তাদের ক্ষেত্রে আমরা কেন বলি যে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সিও তাদের ক্ষেত্রে হতে পারে, একমাত্র কারণ হচ্ছে যে যারা ইনজেকশনের মাধ্যমে ড্রাগস নিচ্ছে বা যে যে সেক্সুয়াল রুট তার মাধ্যমেও কিন্তু হেপাটাইটিস বি ট্রান্সমিশন হতে পারে। মেইনলি ইনজেকশনের মাধ্যমে যারা ড্রাগস নিচ্ছে, সেম রুট যেটা এইচআইভির ক্ষেত্রে মানে একজন আনইনফেক্টেড পার্সন যে না আপনার এইচআইভি আক্রান্ত হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সিও কিন্তু ওই একজন সুস্থ ব্যক্তি
0: হতে পারে,
1: হ্যাঁ আক্রান্ত হতে পারে।
0: একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে নেছি। নমস্কার, নমস্কার, শ্রোতা বন্ধু কে আছেন ফোনে? না, যিনি ফোন করলেন অবশ্যই কথা হবে আপনার সঙ্গে 3326253 এই নম্বরে। আরেকটা আপনার কাছে পরবর্তী প্রশ্ন যেটা থাকবে যে এবার এইডস আক্রান্ত যারা আছেন ওদেরকে আমাদের যারা সাধারণ আছে ওদের মধ্যেই খাওয়া দাওয়া করতে পারবেন নাকি ওদের খাওয়া দাওয়ার কিছু রেস্ট্রিকশন থাকে?
1: না, আমাদের নর্মাল একজন মানুষ এইচআইভি আক্রান্ত যে মানুষ একজন নর্মাল মানুষের মতোই খাওয়া দাওয়ার তাদের কোনো নিউট্রিশনের কোনো রেস্ট্রিকশন নেই। বরং আমরা বলবো যে তাদের নিউট্রিশনটা যেন আরও প্রপার হয়, তার আরও স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত। কারণ যেহেতু তারা অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি মানে এই যে বিভিন্ন ধরনের মেডিসিন তাদেরকে খেতে হয়, তো তার জন্য তাদের নিউট্রিশনটা আরও ভালো হলে তাদের যেটা প্রোগ্রেশন যেটা সুস্থ হওয়ার যে ইয়েটা সেটা আরও
0: তাড়াতাড়ি
1: সম্ভব।
0: একজন শ্রোতা বন্ধু আছেন, নমস্কার, নমস্কার, শ্রোতা বন্ধু কে আছেন ফোনে? নমস্কার, ফোনটা নেওয়া গেল না, অবশ্যই ফোন করুন 3326253 এই নম্বরে। ডাক্তারবাবু আরেকটা যেটা জানবো যে এবার কোনো বাচ্চা যদি এইডস আক্রান্ত হয় তাহলে কী কী ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে?
1: না, বাচ্চা যদি একমাত্র কারণ আমরা বললাম যে মার শরীর থেকে মা যদি আক্রান্ত তাহলে হয় তাহলে কিন্তু বাচ্চার শরীরে সেটা ট্রান্সমিশন হতে পারে। তো এই ক্ষেত্রে যদি কোনো বাচ্চা আক্রান্ত হয় তাহলে ইমিডিয়েটলি আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে যোগাযোগ করতে হবে, এবং তার স্বাস্থ্যকেন্দ্রে যদি যোগাযোগ করা হয় তাহলে আমরা বিভিন্ন ধরনের বেসিক টেস্টগুলো করব। করার পরে ওকে কিন্তু আমরা অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপির মধ্যে নিয়ে আসবো এবং ওর মাধ্যমে কিন্তু ওর ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারবে।
0: একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার, নমস্কার, শ্রোতা বন্ধু কে আছেন ফোনে? পরবর্তী প্রশ্ন আপনার কাছে যেটা থাকবে যে বলছিলেন যে বাচ্চাদের আক্রান্ত হলেও কিন্তু সেই ক্ষেত্রে যদি স্বাস্থ্যকেন্দ্রে যান তাহলে কিন্তু পরামর্শ পেতে পারেন এবং সেই রকম ভাবে কিন্তু ট্রিটমেন্ট শুরু হবে। তো এই যে আমি বারবারই বলতে চাইছি কারণ অনেকেই আছেন আক্রান্ত আছেন কিন্তু যেতে চাইছেন না বা সমাজের ভয়ে যাচ্ছেন না, ওদের উদ্দেশ্যে কি বলবেন?
1: এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি আমাদের কাছে 7000 পেশেন্ট আছে যারা নাকি রেগুলার মেডিসিন নিচ্ছে। এবং রেগুলার মেডিসিন নিয়ে তারা কিন্তু একটা সুস্থ জীবনযাপন করছে। তো যারাই আক্রান্ত হচ্ছেন তাদের কাছে আপনার মাধ্যমে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা যে মেডিসিনটা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করছেন, যেটাকে আমরা বলছি

0: অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, সেটা আপনারা রেগুলারলি নেবেন, যাতে করে আপনাদের শরীরে যে ভাইরাসের লোডটা আছে সেটা সেটা যেন সীমিত থাকে, সেটা যেন না বেড়ে যায়। যদি শরীরের মধ্যে আপনি যদি ওষুধটা সঠিক সময়ে বা রেগুলারলি না নেন, তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে এই ভাইরাসটা অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে, তখন ইমিউনিটি অনেকটা কমে যাবে, তখন কিন্তু অন্যান্য
1: আপনার কথা কেটে বলছি যে অনেকে আছেন যেটা করে থাকেন যে হয়তোবা আমি এক মাস ওষুধটা নিলাম তারপরে আমি ঠিক হয়ে গেছি সেইভাবে কিন্তু আর ওষুধ নিচ্ছি না, সেই ক্ষেত্রে কি উনি এইডস ছড়াতে পারেন বা আবার আক্রান্ত হতে পারেন?
0: একদম আক্রান্ত হতে পারেন, এবং তার ওনার শরীরে দেখা যাবে যে ভাইরাস যেটা আছে যেটা সাপ্রেস ছিল অ্যাকচুয়ালি ওষুধ খাওয়ার পরে সেটা অনেকটাই বৃদ্ধি পেয়ে গেছে, তখন কিন্তু আরেকজনের শরীরে ট্রান্সমিশন হওয়ার প্রবণতাটা অনেকটাই বৃদ্ধি পেয়ে যায়। তো তার জন্যই আমি আপনার মাধ্যমে আবারও সবাইকে রিকোয়েস্ট করব, যারাই আক্রান্ত রয়েছেন আপনারা ওষুধটা রেগুলারলি খাবেন, এবং এই ওষুধ খাওয়ার মাধ্যমে কিন্তু আপনি একজন সুস্থ মানুষের মতো মোটামুটি আপনি একজন সুস্থ মানুষ যেভাবে 70 বছর 80 বছর বাঁচতে পারে, একজন এইচআইভি আক্রান্ত কিন্তু সেই 70 বছর 80 বছর বাঁচতে পারে।
1: সেটা কিন্তু আপনি ডাক্তারবাবু বলছিলেন যে অনেকে আছে যে 80 বছর অবধিও কিন্তু বেঁচে আছে, সুন্দরভাবে জীবনযাপন করছেন, ভয়ের কিন্তু কিছু নেই,
0: ভয়ের কিছু নেই, জাস্ট যে ওষুধটা আমরা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন সেটা নিয়ম মেনে খেতে হবে।
1: এটা কি ঠিক যে এইডস আক্রান্ত হলে সারা জীবন ওষুধ খেতে হবে?
0: এটা ঠিক অনেকটা, কারণ এই কারণে ঠিক, কারণ এখন অবধি মানে এরকম কোনো ওষুধ আবিষ্কার হয়নি যেটা থেকে অ্যাকচুয়ালি এইচআইভি থেকে এইচআইভিকে আমরা বলতে কিউর হয়ে গেছে, এরকম বলার কোনো স্কোপ এখন অবধি আমাদের কাছে আসেনি। তো যেই মেডিসিনটা আছে সেই মেডিসিনটা মোটামুটি লাইফলংই খেতে হবে, যদি একজন মানুষ সুস্থ থাকতে চায় এইচআইভি আক্রান্ত তাহলে লাইফলং।
1: শ্রোতা বন্ধুদের কাছে আবারও বলবো যে আপনারা যদি ফোন করতে চান তাহলে ফোন করুন 2326253 এই নম্বরে। আরেকটা আপনার কাছে যেটা জানবো যে আপনি যদি আবারও প্রাথমিক লক্ষণগুলোর উপর একটু জোর দেন বা প্রাথমিক লক্ষণগুলো আবারও যদি বলেন আমাদের শ্রোতাদের জন্য।
0: যেটা হচ্ছে যে এইচআইভি যখন আক্রান্ত হবে তখন ইনিশিয়ালি আমরা দেখব যে একজন সুস্থ মানুষ এবং একজন এইচআইভি আক্রান্তের মধ্যে কোনো ধরনের সাইন সিমটমস বা কোনো ধরনের লক্ষণ প্রকাশ পায় না, কিন্তু যখনই দেখা যাবে যে দিন যত বেরিয়ে যাবে অ্যারাউন্ড আমরা বলি যে হ্যাঁ মোটামুটি 4-5 বছর যখন চলে যায় তখন দেখা যায় যে যে নাকি এইচআইভি আক্রান্ত ওর বডির মধ্যে ইমিউনিটি যেটা আছে সেটা ধীরে ধীরে কমতে থাকে এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে থাকে, যে আমরা বলি যে অপরচুনিস্টিক ইনফেকশন, তখন যে কমন যে প্রবলেমগুলো সেটা দেখা যায় যে দীর্ঘদিন ধরে চলতে থাকে, যেমন ওয়েট লস, সিগনিফিকেন্ট ওয়েট লস, আমি যেটা বললাম যে 10%-এর বেশি যদি ওয়েট লস হয়ে যায় উইদিন দ্য 6 মান্থের মধ্যে তখন বলতে হবে যে সিগনিফিকেন্ট ওয়েট লস হয়েছে। তারপরে ডায়রিয়া হচ্ছে, দীর্ঘদিন ধরে ডায়রিয়া কোনোভাবেই কমছে না, তখন সেটা একটা লক্ষণ হতে পারে। তারপরে জ্বর হচ্ছে, বারবার জ্বর হচ্ছে, কিছুদিন পরপরই জ্বর হচ্ছে, সেটাও একটা লক্ষণ হতে পারে। তারপরে কাশি মোর দেন 2 উইকস, আমরা বলি যে হ্যাঁ 2 সপ্তাহের বেশি সময় ধরে যদি কাশ হয় তাহলে সেটাও একটা লক্ষণ হতে পারে। তারপরে বিভিন্ন শরীরের মধ্যে বিভিন্ন লিম্ফ ফ্লুইড ফুলে যাচ্ছে, তারপর অরাল থ্রাশ হচ্ছে, যে মুখের মধ্যে ঘা হচ্ছে বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশন, তারপরে মেনিনজাইটিস হচ্ছে, যে বিভিন্ন যে কমন যে ডিজিজগুলো হচ্ছে নিউমোনিয়া সেগুলো মানে কিছুদিন পরে পরে হচ্ছে, এইগুলো যখন হবে ফ্রিকোয়েন্টলি তখন কিন্তু আমাদের মনে একটা সাসপেকশন মানে করতে হবে,
1: তৎক্ষণাৎ কিন্তু একটা এইচআইভি টেস্ট,
0: হ্যাঁ এইচআইভি টেস্ট করানো উচিত। এবং আমরা কিন্তু একটা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এবং স্বাস্থ্য দপ্তরের সম্মিলিতভাবে আমরা কিন্তু যারাই হাসপাতালে ভর্তি হচ্ছে সবাইকে একটা ম্যান্ডেটরিলি আমরা টেস্ট করাচ্ছি যে তাদের মধ্যে কোনো এইচআইভি আছে কিনা।
1: আমাদের হাতে সময় বেশি নেই, তো আজকে যারা অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন ওদের জন্য কি বার্তা থাকবে?
0: একটাই বার্তা থাকবে, যারা ইয়ং জেনারেশন যারা ইনজেকশনের মাধ্যমে ড্রাগস নিচ্ছে, তো সবাইকে আমার রিকোয়েস্ট থাকবে যে ইনজেকশনের মাধ্যমে ড্রাগস নেওয়া ইমিডিয়েটলি তারা যেন বন্ধ করে, যাতে করে ইনজেকশনের মাধ্যমে ড্রাগস নেওয়ার মাধ্যমে তারা কিন্তু তাদের শরীরের মধ্যে এইচআইভি, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এই যে 3টা ভাইরাস সেটা তাদের শরীরের মধ্যে প্রবেশ করছে এবং যার জন্য তারা কিন্তু লাইফ লং সেই ভাইরাসগুলোকে নিয়ে বাঁচতে হবে এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। তো তার জন্য বলছি যে আপনারা অতি দ্রুত এই যে প্র্যাকটিসটা চালু রয়েছে সেটা থেকে বিরত থাকুন, সাথে সাথে যারা আক্রান্ত রয়েছেন তাদেরকে বলবো যে ইমিডিয়েটলি আপনারা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন এবং স্বাস্থ্য বিশেষ করে স্বাস্থ্যকর্মীরা বা আমাদের ডক্টররা যে মেডিসিনগুলো দিচ্ছে সেটা রেগুলারলি আপনারা খান এবং রেগুলারলি খাওয়ার মাধ্যমে কিন্তু আপনি একজন সুস্থ মানুষের মতো জীবনযাপন করতে পারবেন। এবং সমাজের সকল অংশের মানুষকে আমার রিকোয়েস্ট থাকবে যে এইচআইভি

0: যারা আক্রান্ত রয়েছে তাদেরকে যেন আমরা অবহেলা না করি, কারণ তারাও যে কোনো কারণে এইচআইভি আক্রান্ত হয়েছে, কিন্তু তারা যদি আমাদের অবহেলা করতে থাকে তাহলে কিন্তু তারা সমাজের মধ্যে বেঁচে থাকতে পারবে না। তো সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা কিন্তু এইচআইভি মুক্ত ত্রিপুরা গড়ে তুলতে পারি।
1: সত্যি ডাক্তারবাবু, আরও অনেক কিছু জানার ইচ্ছে ছিল কিন্তু সময় বলছে, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। অনুষ্ঠানটি নিবেদিত হলো ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সৌজন্যে। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সুস্বাস্থ্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জয়িনী থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছিলেন। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

0: तगाल का सामना उज्बेकिस्तान से होगा। ग्रुप एल में रात 1:30 बजे इंग्लैंड का सामना घाना से होगा। वहीं सुबह 4:30 बजे क्रोएशिया का सामना पनामा से होगा। लंदन में FIH हॉकी प्रो लीग में भारत ने पाकिस्तान को 4-3 के गोल से हरा दिया है। और अंत में मुख्य समाचार एक बार फिर। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा, सुरक्षा सहयोग मजबूत करने और आतंकवाद तथा साइबर सुरक्षा जैसी चुनौतियों से निपटने में ब्रिक्स की महत्वपूर्ण भूमिका। राष्ट्रपति द्रौपदी मुर्मू ने नागरिक अलंकरण के दूसरे समारोह में पद्म पुरस्कार प्रदान किए। पुरस्कार पाने वालों में पत्रकार पी नारायणन, पूर्व टेनिस खिलाड़ी विजय अमृतराज, अभिनेता ममूटी और आर माधवन तथा गायिका अलका याग्निक शामिल। सरकार ने कहा, अल नीनो के कारण कमजोर मॉनसून के संभावित असर से निपटने में किसानों की मदद के लिए अग्रिम तैयारियां की जा रही हैं। मौसम विभाग ने दिल्ली, हरियाणा, चंडीगढ़ और पश्चिमी उत्तर प्रदेश में कल तक गरज के साथ तेज हवाएं चलने का ऑरेंज अलर्ट जारी किया। इसके साथ ही समाचार संध्या का यह अंक समाप्त हुआ। नमस्कार।
1: এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি ভবনে আজ অনুষ্ঠিত হয়েছে পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সিভিল ইনভেস্টিচার সেরিমনি 2। অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পদ্ম পুরস্কার প্রদান করেন। দ্বিতীয় পর্বের পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানে মোট 65 জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়। এর মধ্যে 2 জন পদ্মবিভূষণ, 7 জন পদ্মভূষণ এবং 56 জন পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভব মঞ্চের উপর জোর দিয়েছেন এবং সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যেন তারা সাধারণ জনগণকে শাসন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করেন। আজ নতুন দিল্লিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সহকারী সচিব হিসেবে যুক্ত হওয়া 2024 ব্যাচের 183 জন IAS প্রশিক্ষণার্থীদের সঙ্গে আলাপচারিতাকালে শ্রী মোদী তরুণ সিভিল সার্ভেন্টদের 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ভারতের অগ্রযাত্রায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। রাজ্য সরকার আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে কর্মরত ফ্যাকাল্টি ও মেডিকেল অফিসারদের প্রাইভেট প্র্যাকটিসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সচিবালয়ে জানান, গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি জানান, প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মেডিকেল অফিসারদের মূল বেতনের উপর 20% হারে বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ডের সহায়তায় ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দুগ্ধ প্রদানে প্রথম শ্বেত বিপ্লব আনবে বলে আশা ব্যক্ত করেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে খরা পরিস্থিতির কোনো সম্ভাবনা নেই, কারণ ইতিমধ্যেই রাজ্যে 1000 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠকে অংশ নেবার পর তিনি একথা জানান। শুনলেন সংবাদ শিরোনাম।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন এই মুহূর্তের পর্ব প্রণামী তোমারে। 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এই মুহূর্তে আমার আপনার সবার প্রিয় আরও একখানি পর্ব প্রণামী তোমারে নিয়ে হাজির হয়েছে আমি, আপনাদের বন্ধু আর যে নিবেদিতা। থাকবো এই পর্বটি নিয়ে ঠিক রাত 9:30 পর্যন্ত। আর হ্যাঁ, তার পরবর্তী আজ রাতে পর্ব নিয়েও

0: আপনি জানেন কি এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়, তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
1: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
0: নিরাপদ যৌনতা মেনে চলুন, কন্ডোমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আমাদের বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান প্রণামী তোমারে। এই অনুষ্ঠান শুধু ইতিহাসের কিছু নাম মনে করার অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠান সেই মানুষগুলিকে হৃদয় দিয়ে স্মরণ করার অনুষ্ঠান যারা আমাদের আজকের স্বাধীন জীবনের জন্য নিজেদের হাসি, স্বপ্ন, পরিবার, ভবিষ্যৎ সব কিছু বিসর্জন দিয়েছিলেন। আজ আমরা স্বাধীন দেশে বাস করি, নিজের ভাষায় কথা বলি, নিজের পছন্দ মতো পড়াশোনা করি, নিজের ইচ্ছে মতো স্বপ্ন দেখি, কিন্তু একবারও কি ভেবে দেখেছি আমরা এই স্বাধীনতা এত সহজে আসেনি? এই স্বাধীনতার পেছনে আছে কত মায়ের কান্না, কত পরিবারের অপেক্ষা, কত তরুণের অসমাপ্ত স্বপ্ন, কত মানুষের রক্ত, কত মানুষের হাসির মঞ্চে সেই শেষ হাসি। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আমরা অনেক বড় বড় নাম শুনি, কিন্তু সেই ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ আছেন যাদের জীবন পড়লে মনে হয় মানুষের ভেতরে এত সাহসও থাকতে পারে। আজ আমরা স্মরণ করব তেমনই দুই অগ্নিযুগের বিপ্লবীকে। প্রথমজন একজন শিক্ষক যার হাতে ছিল বই, কিন্তু বুকের ভেতরে ছিল স্বাধীনতার আগুন। তিনি ছাত্রদের শুধু পড়াতেন না, তাদের মধ্যে জাগিয়ে তুলতেন দেশকে ভালোবাসার শিক্ষা। তিনি হলেন মাস্টার দা সূর্য সেন। আর দ্বিতীয়জন একজন তরুণ বিপ্লবী, তার বয়স ছিল খুব কম, কিন্তু দেশের প্রতি তার ভালোবাসা ছিল অপরিসীম। তিনি নিজের জীবনকে বড় করে দেখেননি, দেশের সম্মানকেই বড় করে দেখেছিলেন। তিনি কানাইলাল দত্ত। শ্রোতা বন্ধুরা, জানেন তো কিছু মানুষ জন্মান শুধু নিজের জীবনকে সুন্দর করার জন্য নয়, তারা জন্মান একটি সময়কে বদলে দেওয়ার জন্য। সূর্য সেন ছিলেন ঠিক তেমনই একজন মানুষ, তার নাম সূর্য সেন। কিন্তু বাংলায় মানুষ তাকে ভালোবেসে ডাকত মাস্টারদা, কারণ তিনি ছিলেন শিক্ষক। তিনি স্কুলে পড়াতেন, ছাত্রদের কাছে তিনি ছিলেন স্নেহের শিক্ষক, শাসনের শিক্ষক, ভালোবাসার শিক্ষক। কিন্তু তাঁর শিক্ষা শুধু পাঠ্য বইয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি বুঝতেন

যে শিক্ষা মানে শুধু পরীক্ষায় পাশ করা নয়, শিক্ষা মানে নিজের দেশের ইতিহাস জানা, শিক্ষা মানে অন্যের সামনে মাথা নত করা নয়, শিক্ষা মানে দুর্বলকে রক্ষা করা, শিক্ষা মানে নিজের ভেতরের ভয়কে জয় করা। সেই সময় ভারতবর্ষ ছিল ব্রিটিশ শাসনের অধীনে।

কৃষক তার জমি ন্যায্য মূল্য পেতেন না, শ্রমিক তার পরিশ্রমের সম্মান পেতেন না, দেশের মানুষ নিজের মত প্রকাশের স্বাধীনতা পেতেন না, আর যারা প্রতিবাদ করত তাদের উপর নেমে আসত অত্যাচার, জেল, লাঠি, গুলি এসব। ঠিক এই পরিস্থিতিতে সূর্য সেন শুধু কষ্ট পেতেন না, তিনি ভাবতেন কিভাবে এই দেশকে জাগিয়ে তোলা যায়। তিনি বিশ্বাস করতেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই শুধু কয়েকজন মানুষের লড়াই নয়, এটি দেশের মানুষের আত্মসম্মানের লড়াই। তিনি তরুণদের সংগঠিত করতে শুরু করেন, তার কাছে আসত ছাত্র, যুবক, সাধারণ ঘরের ছেলে, কেউ হয়তো কলেজে পড়ে, কেউ চাকরির চেষ্টা করছে, কেউ পরিবারকে সাহায্য করছে, কিন্তু সবার চোখে ছিল এক স্বপ্ন, দেশ স্বাধীন হবে। মাস্টাররা তাদের বলতেন শুধু রাগ করলেই হবে না, শুধু স্লোগান দিলেই হবে না, লড়াই করতে হলে চাই শৃঙ্খলা, চাই ঐক্য, চাই আত্মবিশ্বাস। তিনি তরুণদের শেখাতেন বিপ্লব মানে হঠকারিতা নয়, বিপ্লব মানে নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার থাকা। দেশকে ভালোবাসা মানে শুধু আবেগে ভেসে যাওয়া নয়, দেশকে ভালোবাসা মানে নিজের দায়িত্ব বোঝা। সেই চট্টগ্রাম অস্ত্রাগার অভিযান 1930 সাল, তারিখটা ছিল 18 এপ্রিল। চট্টগ্রামের ইতিহাসে, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই দিনটি এক বিশেষ দিন। মাস্টারদের সূর্য সেনের নেতৃত্বে একদল তরুণ বিপ্লবী সিদ্ধান্ত নিলেন ব্রিটিশদের অস্ত্রাগার দখল করা হবে। এটি ছিল অত্যন্ত সাহসী একটি পরিকল্পনা, কারণ ব্রিটিশ সরকার ছিল শক্তিশালী, তাদের সেনা ছিল, অস্ত্র ছিল, প্রশাসন ছিল, আর বিপ্লবীদের ছিল সীমিত শক্তি, সীমিত অস্ত্র, কিন্তু অসীম সাহস। তাদের উদ্দেশ্য ছিল ব্রিটিশ প্রশাসনের ভীত কাঁপিয়ে দেওয়া। তারা চেয়েছিলেন মানুষকে দেখাতে ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়ানো অসম্ভব নয়। তারা চেয়েছিলেন তরুণদের মনে সাহস জাগাতে। সেই অভিযানে বিপ্লবীরা পুলিশ অস্ত্রাগার ও সহায়ক বাহিনীর অস্ত্রাগার দখলের চেষ্টা করেন, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করারও পরিকল্পনা ছিল। এই অভিযান শুধু অস্ত্র দখলের অভিযান ছিল না, এটি ছিল স্বাধীনতার স্বপ্নকে বাস্তবের মাটিতে দাঁড় করানোর এক দুঃসাহসী প্রচেষ্টা। অভিযানের পর বিপ্লবীরা ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। কল্পনা করুন সেই মুহূর্তটি একবার, চারিদিকে ব্রিটিশ শাসনের ভয়, চারিদিকে পুলিশের নজরদারি, তার মধ্যেই একদল তরুণ বুক চিতিয়ে স্বাধীনতার পতাকা তুলেছেন। সেই মুহূর্তে হয়তো তাদের মনে হয়েছিল আজ না হোক কাল এই দেশ স্বাধীন হবেই, এই বিশ্বাসে ছিল তাদের সবচেয়ে বড় শক্তি।

101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আপনারা শুনছেন এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে এফএম উজ্জয়ন্তের বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শুনছেন প্রণামী তোমারে।

0: নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডসের বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করতে হবে।
1: এইডসকে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
0: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
1: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
0: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
0: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
1: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
0: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
1: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

এই প্রণামী তোমারে পর্বে এবার আমরা স্মরণ করব বাংলার আরেক অমর বিপ্লবীকে, কানাইলাল দত্তকে। ইতিহাসে এমন অনেক মানুষ আছেন যাদের জীবনটা হয়তো দীর্ঘ নয়, কিন্তু তাদের সিদ্ধান্ত এত বড় যে তারা যুগের পর যুগ মানুষকে ভাবায়। কানাইলাল দত্ত ছিলেন ঠিক তেমনি একজন তরুণ। তার জীবন আমাদের সামনে এক কঠিন প্রশ্ন রেখে যায়, দেশের জন্য একজন মানুষ কতখানি ত্যাগ করতে পারে, নিজের জীবন, নিজের ভবিষ্যৎ, নিজের পরিবার সবকিছুর ঊর্ধ্বে কি আদর্শকে রাখা সম্ভব? কানাইলাল দত্ত সেই প্রশ্নের উত্তর নিজের জীবন দিয়েই দিয়েছিলেন। তিনি ছিলেন অগ্নিযুগের বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত। তখন বাংলার তরুণদের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রবল হয়ে উঠেছিল। ব্রিটিশ শাসনের অন্যায়, অপমান এবং অত্যাচার তাদের মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল। তারা বুঝতে পেরেছিলেন, দেশকে স্বাধীন করতে হলে শুধু আবেদন নিবেদন করে হবে না, মানুষের আত্মমর্যাদাকে জাগিয়ে তুলতে হবে। এই তরুণদের কাছে দেশ ছিল শুধু মানচিত্রের একটি অংশ, তা কি ছিল? একেবারেই নয়। এই তরুণদের কাছে দেশ একেবারে শুধু একটি মানচিত্রের অংশ ছিল না, দেশ ছিল মা, দেশ ছিল পরিচয়, দেশ ছিল আত্মসম্মান। আলিপুর বোমা মামলা ও কঠিন সময়, সেই সময় ব্রিটিশ সরকার বিপ্লবীদের দমন করার জন্য নানা মামলা শুরু করে। বিপ্লবীদের গ্রেফতার করা হয়, জেলে পাঠানো হয়, কঠোর জিজ্ঞাসাবাদ করানো হয়। আলিপুরের যে বোমা মামলাটি ছিল সেই সময়ের একটি গুরুত্বপূর্ণ মামলা হয়েছিল। এই মামলায় বহু বিপ্লবী জড়িয়ে পড়েন, তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়। ব্রিটিশ সরকার চাইছিল বিপ্লবী আন্দোলনের ভিতটাই ভেঙে দিতে। এই সময় একজন ব্যক্তি ব্রিটিশদের পক্ষে রাজ সাক্ষী হতে রাজি হয়, অর্থাৎ তিনি বিপ্লবীদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে ব্রিটিশদের সাহায্য করতে চেয়েছিলেন। এই ঘটনা বিপ্লবীদের কাছে শুধু ব্যক্তিগত বিশ্বাসঘাতকতা ছিল না, এটি ছিল তাদের আন্দোলন, তাদের সঙ্গী এবং তাদের স্বপ্নের বিরুদ্ধে আঘাত। কানাইলাল দত্ত বুঝেছিলেন যে এই সাক্ষ্য যদি কার্যকর হয় তাহলে অনেক বিপ্লবীর জীবন বিপন্ন হয়ে পড়বে। তিনি জানতেন সামনে বিপদ আছে, তিনি জানতেন তার নিজের জীবনও শেষ হয়ে যেতে পারে, তবুও তিনি পিছিয়ে আসেননি। 1908 সালে আলিপুর জেলের হাসপাতালে কানাইলাল দত্ত সেই রাজসাক্ষী নরেন গোসাইকে গুলি করেন। ঘটনাটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জেলের ভেতরে ব্রিটিশদের পাহারার মধ্যে এমন একটি সিদ্ধান্ত নেওয়া, নিজের মৃত্যুকে নিশ্চিত জেনে নেওয়া, কিন্তু কানাইলাল দত্ত তখন নিজের জীবন নিয়ে ভাবেননি। তিনি ভেবেছিলেন তার সহযোদ্ধাদের কথা, তিনি ভেবেছিলেন আন্দোলনের কথা, তিনি ভেবেছিলেন দেশের স্বাধীনতার স্বপ্নের কথা। এই ঘটনার পর

তাকে গ্রেপ্তার করা হয়, তার বিচার হয়, ফাঁসির সাজা হয়। শ্রোতা বন্ধু, আমরা যে বয়সে ভবিষ্যৎ নিয়ে ভাবি, কোন চাকরি করব, কোথায় পড়ব, কোথায় জীবন গড়ব, কানাইলাল দত্ত সেই তরুণ বয়সেই নিজের জীবনকে দেশের জন্য উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার সামনে হয়তো পরিবারের মুখ ভেসে উঠেছিল, হয়তো তারও বাঁচতে ইচ্ছে করছিল, হয়তো তারও ছিল অনেক স্বপ্ন, কিন্তু তিনি নিজের স্বপ্নের চেয়ে দেশের স্বপ্নকে বড় করে দেখেছিলেন। 1908 সালের সেই ফাঁসির মঞ্চে কানাইলাল, তারিখটা ছিল 10 নভেম্বর। কানাইলাল দত্তের ফাঁসি হয়, তার বয়স তখন মাত্র 20 বছর, মাত্র 20 বছর। এই বয়সে একজন তরুণের জীবন তো সবে শুরু হয়, কিন্তু কানাইলাল দত্তের জীবন শেষ হয়ে গিয়েও শেষ হয়নি, কারণ তিনি যে আদর্শ রেখে গিয়েছেন তা আজও বেঁচে আছে। তার আত্মত্যাগের কথা ছড়িয়ে পড়েছিল বাংলার মানুষের মধ্যে, বহু তরুণ তার সাহসে অনুপ্রাণিত হয়েছিলেন। তারা বুঝেছিলেন স্বাধীনতা কেবল একটি রাজনৈতিক শব্দ নয়, স্বাধীনতা মানুষের আত্মসম্মানের নাম। কানাইলাল দত্তের নাম উচ্চারণ করলে আমরা শুধু একজন বিপ্লবীকেই স্মরণ করি না, আমরা স্মরণ করি এক অদম্য মানসিক শক্তিকে, আমরা স্মরণ করি এমন এক তরুণকে যিনি জানতেন তার পথের শেষ মৃত্যু, তবুও তিনি নিজের আদর্শ থেকে সরে আসেননি। কানাইলাল দত্ত আমাদের কি শেখান বলুন তো? প্রথমত আমরা শিখি যে বয়স ছোট হলেই স্বপ্নটা ছোট হয় না, একজন তরুণও সমাজকে বদলে দেওয়ার শক্তি রাখে। দ্বিতীয়ত আমরা শিখি আদর্শের প্রতি সততা খুব গুরুত্বপূর্ণ। জীবনে অনেক সময় সহজ পথ আমাদের সামনে আসে, কিন্তু সহজ পথ সব সময় সঠিক পথ নয়। কানাইলাল দত্ত সঠিক পথকে বেছে নিয়েছিলেন, যদিও সেই পথ ছিল ভীষণ কঠিন। তৃতীয়ত আমরা শিখি যে দেশপ্রেম মানে শুধু বিশেষ দিনে পতাকা হাতে নেওয়া নয়, দেশপ্রেম মানে নিজের কাজ সৎভাবে করা, দেশপ্রেম মানে দুর্নীতির বিরুদ্ধে থাকা, দেশপ্রেম মানে অন্যের অধিকারকে সম্মান করা, আর দেশপ্রেম মানে নিজের দেশকে ভালো রাখার দায়িত্ব নেওয়া। আজ আমরা হয়তো অস্ত্র হাতে যুদ্ধ করছি না, কিন্তু আমাদেরও লড়াই আছে, অশিক্ষার বিরুদ্ধে লড়াই, অসততার বিরুদ্ধে লড়াই, হিংসার বিরুদ্ধে লড়াই, নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই, বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং নিজের ভেতরের ভয় ও হতাশার বিরুদ্ধে লড়াই। কানাইলাল দত্তের জীবন আমাদের সেই লড়াইয়ে সাহস দেয়। তিনি আমাদের মনে করিয়ে দেন যে মানুষের জীবন কত বছর বাঁচলো সেটাই সব নয়, মানুষ কি আদর্শ রেখে গেল সেটাই আসল। আজ তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। দেশপ্রেম আমাদের হৃদয়ে চিরদিন জাগ্রত থাকুক।

শ্রোতা বন্ধু, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান প্রণামে তোমারে। এই পর্ব এ পর্যন্তই রাখছি, শুরু করছি পরবর্তী পর্ব আজ রাতে।

নমস্কার শ্রোতা বন্ধু, বিশেষভাবে স্বাগত জানাই এই মুহূর্তের বিশেষ পর্ব আজ রাতে। আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে আমার আপনার সবার প্রিয় FM উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি আপনাদের সবার প্রিয় পর্ব, যে পর্বের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন সে সন্ধি থেকে, যে কখন ঘড়িতে ঠিক 9:30 বাজবে আর আমরা কথা বলতে পারবো। আজ আমরা শুরু করছি সেই অপেক্ষার, সেই ভালোবাসার পর্ব আজ রাতে। আর আজকের বিষয় খুব ছোট, খুব পরিচিত, খুব সাধারণ, তবু এর গভীরতা অনেকটাই বড়। আজ আমরা কথা বলবো সহজ কথা নিয়ে। সহজ কথা, হ্যাঁ ঠিক শুনছেন, আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয় সহজ কথা। সহজ কথা শুনতে কত সহজ, তাই না? কিন্তু এই সহজ কথাগুলোই আমরা অনেক সময় বলতে পারি না। কেমন আছো, এই কথাটা সহজ, তোমাকে মনে পড়ে, এটাও সহজ, আমি ভুল করেছি, এটাও তো সহজ, আমাকে ক্ষমা করে দাও, এটাও সহজ, আমি তোমার পাশে আছি, এটাও সহজ।

সহজ, কিন্তু জীবনের সবচেয়ে কঠিন কথাগুলো হয়তো এই সহজ কথাগুলোই, তাই না? আমরা অনেক বড় বড় কথা বলি, ভবিষ্যৎ নিয়ে বলি, স্বপ্ন নিয়ে বলি, সাফল্য নিয়ে বলি, সমাজ নিয়ে বলি, কিন্তু কখনো কখনো একজন মানুষের মন ভালো করার জন্য খুব বড় বক্তৃতা লাগে না, লাগে শুধু একটি ছোট্ট কথা। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তুমি একা নও। খুব ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম নাও, আমি আছি। এই এক দুটো লাইন না তখন অনেকটা বেশি মেডিসিনের মতো কাজ করে। আজকের এই দেড় ঘন্টার আড্ডায় আমরা সেই সব সহজ কথার কাছে ফিরে যাব, যে কথাগুলো আমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখে, মনকে হালকা করে, দূরত্ব কমায়, আর হ্যাঁ, জীবনের প্রতি ভালোবাসাটা অনেকটা বাড়িয়ে দেয়। তো চলুন শুরু করি বিশেষ পর্ব আজ রাতে, বিষয় সহজ কথা। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমার আপনার প্রিয় পর্ব আজ রাতে। আর 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ত কিন্তু আপনারা টিউন করে রয়েছেন, তার সঙ্গে আমাদের এই অনুষ্ঠান কিন্তু আপনারা ফেসবুক লাইভেও শুনতে পাবেন। এবং যারা ফোন করতে চাইছেন, ফোন অবশ্যই করতে পারেন আমাদের স্টুডিওর ফোন নম্বরে, পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও রয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার জানিয়ে দিই, 9402169965। এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে লিখে জানাতে পারেন আপনাদের মনের কথা, কথা বলতে পারেন আমার সঙ্গে, আমি অবশ্যই আপনাদের মেসেজ পড়ে শোনাব। আর ফোন নম্বর তো সবারই জানা রয়েছে, তাও নতুন শ্রোতা বন্ধুদের জন্য আরও একবার জানিয়ে দিই, 0381-232-6253। এই নম্বরে আপনারা ফোন করতে পারেন, জানাবেন আপনাদের মনের কথা, শুনবো আমি, অপেক্ষায় রয়েছি। তবে তার আগে ছোট্ট করে একটু গান শুনে নিই।

0: শ্রোতা বন্ধু, একজন ফোনে কিন্তু রয়েছেন, দেখি কোন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ ম্যাডাম, বলুন।
1: দেখুন, সহজ কথা
0: ঠিক।
1: হ্যাঁ, তো এমন অনেক সহজ কথাই আছে যেগুলো বললে হয়তো একটা কোনো মানুষের বা একটা সমাজের উপকার হতে পারে, বা হয়ও অনেক সময়। হ্যাঁ, যেমন কোনো একটা মানুষ কোনো বিপদে পড়েছে, ধরুন কোনো পাড়া প্রতিবেশীর কোনো বিপদ আপদ হয়েছে বা কারো টাকার প্রয়োজন হয়তো আছে, তখন যদি তার পাশে গিয়ে দাঁড়ানো হয় বা তাকে যদি বলা হয় তুমি চিন্তা করো না, হ্যাঁ আমি তোমার পাশে আছি, তোমাকে সাহায্য করব, এই যে ছোট্ট একটি কথা, এই ছোট্ট কথাটার মধ্যে দিয়ে হয়তো সেই মুহূর্তে দিতে না পারলেও সেই কথাটাই কিন্তু তার মনের মধ্যে কিন্তু অনেক সাহস এবং আমার পাশে আছে, থাকবো, এই যে তুমি অঙ্গীকারটা করলে, এই যে তুমি বললে কথাটা, এইটাতেই আমি অনেক মনে শক্তি এবং সাহস পেলাম।
0: হ্যাঁ,
1: এই যে ছোট্ট কথা, হ্যাঁ, তো এইভাবে অনেক কথাই আছে যেগুলো আমরা মানুষের কাছে

0: সহজেই তুলে ধরতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি। এই ছোট্ট ছোট্ট কথাগুলো দিয়েই আমরা কিন্তু অনেক বড় একটা সমাজ গড়ে তুলতে পারি।
1: ঠিক ঠিক, একেবারে একেবারে, খুব সুন্দর বললেন ম্যাডাম।
0: ভালো থাকবেন,
1: ধন্যবাদ, নমস্কার। ম্যাডাম একেবারেই সত্য কথা, একেবারেই খাঁটি কথা বলেছেন। আমি হয়তো তৎক্ষণাৎ কিছু দিতে পারলাম না, কিছু করতে পারলাম না, কিন্তু সেই যে আমার মুখের কথা, সেই দুটো শব্দ, আমি আছি, এই কথাটাই না আমাদেরকে এক এক সময় প্রায় সেই মৃত্যু মুখ থেকে ফিরিয়ে আনতে পারে। আমরা সারাদিনে কত কিছু খাই, জল খাই, খাবার খাই, আরও অনেক কিছু, কিন্তু মনের একটা খাবার রয়েছে, তাই না, যেটা হয়তো সেই জল পান করা বা ভাত খাওয়া বা চা খাওয়া সেগুলোর মধ্যে পড়ে না। মনের খাবার, মনের শান্তি, মনকে ভালোবাসা, সেইটা বোধ হয় আলাদাই একটা জগৎ। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু, নমস্কার, কি বলছেন? না, শ্রোতা বন্ধু পেলাম না, আপনি আরও একবার চেষ্টা করুন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
2: হ্যালো ম্যাডাম,
1: শুনতে পাচ্ছি, বলুন।
2: বলুন,
1: কে বলছেন?
2: ক্ষতি করলো বা অপমান করলো, আমি বললাম ক্ষমা করে দিলাম, ক্ষমা করে ধৈর্য করো, তারপরে
1: আপনার নামটা বলবেন শ্রোতা বন্ধু? নীলমণি দেববর্মা, অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, সহজ কথা নিয়ে আজ আমরা কথা বলছি, অপেক্ষায় থাকবো আপনাদের মতামতের। এই সহজ কথা নিয়ে আপনারা কি ভাবেন, আপনারা কি বলতে চান, অবশ্যই শুনবো আপনাদের কথা। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু, দেখা যাক। নমস্কার, কে বলছেন? বলুন।
3: সহজ কথা ম্যাডাম, প্রথমরা খুব সুন্দরই বের করেছেন,
1: ধন্যবাদ।
3: আমার কথা যখন বলি ম্যাডাম, বুঝলেন তো, বলতে আমাদের কিন্তু ট্যাক্স দিতে হয় না, যেমনি মুখে আসছে সেমনি বলবে, বুঝলেন তো। সহজ কথার ব্যাখ্যাটা আমি অন্যভাবে দিচ্ছি, যেটা শিকার আমিও হয়েছি। আমরা চলার পথে ধরুন বন্ধু বান্ধব আত্মীয়জন চলার পথে, তুমি চিন্তা করবে না, তুমি যখন সমস্যা পড়বে তুমি আমায় জানাবে, সেই আমার আমি একটা সমস্যায় পড়েছি। যখন সমস্যায় পড়েছি তখন সে বলছে, হ্যাঁ তোমার এই অবস্থা, ঠিক আছে তোমার জন্য আমি কি করতে পারি। আমি কিন্তু সমস্যায় পড়ে আছি, যখন আমার এখন দরকার নাই, যখন প্রয়োজন হয় তোমাকে ফোন করবো বা তোমার সঙ্গে কথা বলবো। দেখি যখন আমার প্রয়োজন, এখন কি প্রয়োজন, সে কিন্তু বরাবর আমাকে আশ্বাস দিয়ে যাচ্ছে, আমি তোমার পাশে আছি, তুমি কোনো চিন্তা করবে না, বড় বড় ডায়লগ মেরে গেছে। বুঝলেন তো, আমি তো বললাম ওই কথা বলতে লাগে না, মুখে যা আসে তাই বলে। তো সহজ কথাটা এরপর আটকা তার চিকিৎসা করে পাওয়া গেল না, এরপর দেখা গেল যে সে আমার ফোনই ধরছে না, বুঝলেন তো। এই সহজ কথাটা কেউ যাতে প্রতারণার শিকার না হয়, কাউকে যেন অযথা ভিটা আশ্বাস না দেওয়া হয়। সহজ কথাটা আমরা প্রত্যেকেই বলি আছে, সমাজটাকে এইভাবেই চলছে, প্রত্যেকেই একজন না একজন পাশে দাঁড়ায়, এ না দাঁড়ালে বি দাঁড়াবে, বি না দাঁড়ালে সি দাঁড়াবে, থাকে সমাজের প্রত্যেকেই, বড় বড় যে মানুষ থাকে, এক শ্রেণীর মানুষ আছে ম্যাডাম, বুঝলেন তো।
1: ঠিক,
3: হ্যাঁ, অর্থাৎ মুখে জগৎ বাণী করবে কিন্তু কাজে সুস্বাদ থাকবে। এই জন্য লোকদের বলছি আমি এই আপনার এফ এম এর মাধ্যমে, অযথা মানুষকে মিথ্যা আশ্বাস দেবেন না, পালন তো করেন নতুবা চুপ করে বসে থাকেন।
1: ধন্যবাদ শ্রোতা বন্ধু। সহজ কথা খুব সহজ ভাবে বলা যায়, সহজ

কথার মাধ্যমে খুব সহজভাবে আমরা অন্যদেরকে সেই মন খারাপের দুনিয়া থেকে বার করে আনতে পারি ঠিকই। কিন্তু হ্যাঁ, শ্রোতাবন্ধু যে বললেন, কখনো কখনো সেই সহজ কথা যেন আমাদের মনে আঘাত না দেয়, সেটাও কিন্তু দেখে রাখতে হয়। ঠিক, ব্যতিক্রম তো সব জায়গাতেই রয়েছে, তবে আমরা চিন্তা করব, কথা বলবো সেই পজিটিভ দিকটা নিয়ে। তাই আজ আমাদের আজ রাতে পর্বের বিষয় সহজ কথা।

0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি ললিত চন্দ্র সরকার বলছি নতুনগর থেকে।
0: বলুন শ্রোতা বন্ধু।
1: সহজ কথা সহজে বলার কথা, কিন্তু সহজ কথা যে সহজে বলা যায় না এই ব্যাপারটাও কিন্তু আপনি ভাবতে হবে।
0: আচ্ছা,
1: সহজ কথাও অনেক সময় সহজে বলা যায় না।
0: ঠিক,
1: ধরো আমার ডিউটি আওয়ার শেষ, বস বললো যে লুকোবই কাজটা করে দিয়ে যান, তো এখন আমার আওয়ার কিন্তু শেষ, ডিউটি শেষ, ওভার।
0: ঠিক,
1: এখন কি আমি আমি তো না বলার কথা সহজে, না স্যার এখন পারবো না, কালকে করে দেবো, এটাই কি বলা বলতে পারি?
0: না, ঠিক কখনো এটা বলা যায় না, মেডিকেল সময় অবশ্যই থেকে যায়।
1: এটা হয়ে যায়, ধরুন স্থান কাল বা দেশ মিলে আমাদের
0: সবকিছু মিলিয়ে সেটা ভাবতে হয়, তাই তো?
1: ভাবতে হয় সহজটা, কোন সময় কোন কথাটা সহজ ভাবে নেবে।
0: একেবারে,
1: যেমন নজরুল এক লেডিকে দেখে লিখলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? লেডি কিন্তু প্রতিবাদ করেছিল যে এই ব্যাপারটা, কিন্তু অন্যরা বললো যে আরে বদ্রলোক তুমি তো কবি, কবি যেন কবি যে বলেই আপনাদিকে চেয়ে আছে এবং উনি লিখছেন, দেখছেন না? এই তো ব্যাপারটা হচ্ছে সহজ, সহজ কথা অনেক সময় সহজ নেওয়ার মানুষ থাকতে হবে।
0: ঠিক, একেবারে সহজ কথা সহজভাবে যদি কখনো বলা যেতেও পারে, কিন্তু সেটাকে সহজভাবে নিতেও জানতে হয়, তাই তো?
1: নিতে জানতে হবে তো।
0: অসংখ্য ধন্যবাদ, খুব ভালো একটি পয়েন্ট বললেন।
1: ধন্যবাদ,
0: ধন্যবাদ, শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি, ভালো থাকবেন।

0: শ্রোতা বন্ধু আপনারা শুনছেন আজ রাতে পর্ব। এই মুহূর্তে কিন্তু একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন?
1: দিদি,
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, পশ্চিমবঙ্গ বীরভূম থেকে গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায় কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: ভালো আছেন দিদি?
0: ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ আমি ভালো আছি। দিদি দেখুন, বলছি স্থান কাল পাত্র এই ভেবে চিনতে কিন্তু সহজ কথা সরলভাবে বলা যায়। কারণ দেখা যায় যে একজন বিরাট অন্যায় করছে। হ্যাঁ, এবার অন্যায় করছে, অন্যায় প্রতিবাদ যখন করতে যাব না, সেই মুহূর্তে দেখতে হবে যে কোন জায়গাতে আমি ওকে সহজভাবে সরল কথাটা বলতে পারবো।
0: ঠিক ঠিক,
1: এমন এমন নাই, এমন এমন পজিশনে বলবো, অথচ করবে কি জানেন, আমাকে ওখানে আবার অপমান করে দিতে পারে।
0: ঠিক,
1: ওই জন্য স্থান ভেবে চিনতে কিন্তু তাকে ওই কথাটা বলতে হবে। দেখুন অনেক সময় আমরা যখন সরল সহজ ভাবে কোনো কথা বলে দিই, তখন অনেকে দেখি যে বিরক্তি হয়, বেজার হয়। হ্যাঁ, যে তুমি কেন এত পাঁচজনের মাঝে এই কথাটা তুমি বললে, তো বাড়িতে অনেক সময় হয় না, বলুন সংসারের মধ্যে হয়।
0: হ্যাঁ
1: ঠিক, এটা সংসারে আমি দেখেছি যে পাঁচজনের কাছে যখন ওই উচিত কথাটা বলে দিই না, তখন একটু রাগান্বিত ভাব হয়, তখন পরবর্তীকালে বলে যে কাছে না বলে পরবর্তীকালে বলে তুমি ওই কথাটা বলাটা ওই রকম জায়গায় শোভা পেল না।
0: ঠিকই বলেছেন, সহজ কথাটা বলাটা যেরকম সব সময় সহজ হয়ে ওঠে না, নেওয়াটাও সেভাবে সহজ হয়ে ওঠে না, তাই তো? যেমন সহজ কথা যেমন বলতে জানতে হয়, ঠিক তেমনি ভাবে নিতেও জানতে হয়।
1: নিতেও জানতে হবে।
0: ঠিক, একদম। অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু।
1: ঠিক, ভালো থাকুন,
0: খুব ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, এই পর্যন্ত যারা যারা ফোন করেছেন, যারা যারা মতামত ব্যক্ত করেছেন, এইটুকুই বলতে পারি। সবার বক্তব্য মোটামুটি এটাই, সহজ কথা তো আমরা বলতে পারি, কিন্তু এই বলার সাথে মেনে নেওয়াটা, অ্যাকসেপ্ট করাটাও কিন্তু সমানভাবে জরুরি। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার।
2: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি নারায়ণ দেবমা বলছি।
0: বলুন শ্রোতা বন্ধু।
2: কথা সহজ নিয়ে না?
0: ঠিক, সহজ কথা।
2: আচ্ছা, মানে কথাটা সহজ হোক আর কঠিন হোক, মানে কথার দাম থাকতে হবে আর কথার মানে ওয়েট থাকতে হবে। অনেকে আছে কথা সহজে পেয়ে লাগে, চিন্তা করিস না, আসি চলে গেল, এরও দেখা গেল আর মানে বুঝপাচ্ছা নাই
0: দেখি। ধন্যবাদ,
2: ঠিক আছে, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।

0: কথা দিয়ে কথা রাখতে জানতে হয়, এটাও তো ঠিক। নাহলে তো যিনি বলেছেন তারও এই কথাটা বলার আগে ভেবে বলা উচিত ছিল। সঙ্গে রয়েছেন আরো একজন শ্রোতা বন্ধু। নমস্কার।
1: হ্যালো দিদি, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শ্রী নূর আলম বলছি।
0: বলুন।
1: হ্যাঁ দেখুন দিদি, বিষয় হচ্ছে সহজ কথা,
0: ঠিক,
1: কোন একটা জটিল জিনিসকে নিয়ে খুব হালকা ভাবে নেওয়া যায়। যদি আমি বলতে শিখি, আমার যদি বলার মতো দক্ষতা থেকে থাকে, তো একটা খুব জটিল কথায় কিন্তু সহজ ভাষায় সহজ ভাবে বোঝানো যায়। হ্যাঁ, যেমন ধরুন আজকে আমাদের মসজিদে মাওলানা সাহেব আমাকে বলছেন যে আমার শরীরটা খুব খারাপ লাগছে, ভাবছি আবার ডাক্তার দেখাতে যাবো। আমি বলছি আপনি ভেঙে পড়ছেন কেন, অত জটিল ভাবে নেন না, ওটা হালকা ভাবে নেন। হ্যাঁ ঠিক আছে, কালকে আপনাকে আমি ডাক্তারখানে নিয়ে যাবো। হ্যাঁ, ডাক্তার বলার পর আপনি যা ভাবার ভাববেন।
0: হ্যাঁ,
1: মানে ওই যে একটা জটিল জিনিস, সেটাকে আমি জটিল ভাবে নিতে দিই না কাউকে। আর এছাড়া দিদি আমার দোকান আছে বললেন, আমার কাছে অনেকে ওটাও আসা করে, আমাকে অনেককে আসে আমার কাছে যে দাদা এই বিষয়টা কি হয়েছে, এটা এই এটা কি করবো বলুন তো। তখন আমি সেই ভাষা সেটাকে যতটা পারা যায় হালকা করে নেওয়া যায়, সেই হালকা ভাবে তাকে আমি বুঝি।
0: হ্যাঁ,
1: আর দেখবেন যদি পাশ থেকে কেউ একটা জটিল জিনিসকে হালকা ভাবে বুঝায়, তা অতটা জটিলতা হয় না। আর যদি তাকে কেউ বলছে আমার বুকে লাগছে, তাকে বলছি বুকে লাগা মানে এই জায়গাটা লাগা মানে বিরাট ব্যাপার। হ্যাঁ, এটাকে জটিল করা যায়, আবার ওটাকে অনেক সময় হালকা ভাবে নেওয়া যায়। তা প্রথম হচ্ছে সেটা আমি হালকা ভাবে নেব, তারপরে দেখা যায় ডাক্তারবাবুকে দেখানোর পর ডাক্তারবাবু যে বলবেন সেই পরামর্শ মতো হাঁটতে আরম্ভ করবো। হ্যাঁ, আমি ঠিক এইভাবেই চলি দিদি। কোনো একটা জটিল ব্যাপার, কেউ ওই কোনো বিষয় হচ্ছে, কারোর সঙ্গে কারো ঝামেলা হচ্ছে, আমি প্রথম সেই ব্যাপারটা আগে উপলব্ধি করি যে ওইখানে কোন ভাষাটা প্রয়োগ করলে বিষয়টা হালকা করা যাবে, হ্যাঁ, বা সহজ ভাষায় ওদের বোঝানো যাবে, সেটাকে আগে বুঝে নিই। বুঝে নেওয়ার পর তারপরে আমি কতটা প্রয়োগ করি, এটা তোরা এই করিস না, এই করলে এই হবে।
0: এরকম
1: অনেক বিতর্কিত মাঝে আমি গিয়ে ঢুকি দিদি, বুঝলেন, বা এই জটিল জিনিসগুলোকে হালকা ভাবে নিতে পারি। এটুকু বললাম,
0: অসংখ্য ধন্যবাদ, খুব ভালো বলেছেন। কিন্তু শ্রোতা বন্ধু ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আজ আমরা কথা বলছিলাম সহজ কথা নিয়ে। এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে ঠিক রাত 9:57 আর এই আজ রাতে পর্ব নিয়ে আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি থাকবো ঠিক রাত 11:00 পর্যন্ত। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সকলেই জানেন, 9402169965। আমি অপেক্ষায় আছি আপনাদের সঙ্গে কথা বলার। জানেন তো শ্রোতা বন্ধু, সম্পর্ক সবসময় বড় কোনো কারণে ভাঙে না। অনেক সময় ছোট ছোট কথা না বলার কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। একজন স্ত্রী হয়তো সারাদিন সংসার সামলে কাজ করে সবাইকে দেখে ক্লান্ত হয়ে পড়েন। তিনি হয়তো চান তার সঙ্গী একবার বলুক, তুমি অনেক কষ্ট করো, আজ তুমি বিশ্রাম নাও, আমি কাজটা করছি, তোমার জন্যই বাড়িটা এত সুন্দর লাগে। একজন স্বামী হয়তো সারাদিন কাজের চাপে থাকেন, কিন্তু হয়তো তিনিও চান যে কেউ বলুক তুমি এত চেষ্টা করছো, আমি বুঝি, তোমার উপর আমার ভরসা আছে, সবসময় শক্ত থাকার দরকার নেই। একজন বন্ধু হয়তো হাসছে, গল্প করছে, সবার সঙ্গে মিশছে, কিন্তু ভিতরে ভিতরে সে খুব একা। তার কাছে যদি কেউ গিয়ে বলে তুই সত্যি ভালো আছিস তো, তাহলে হয়তো তার চোখ ভিজে আসবে। আমরা বাইরে থেকে মানুষকে দেখে অনেক কিছু ধরে নিই, ভেবে নিই, অনেকভাবে বিচার করে নিই যে হাসছে সে ভালো আছে, এটা সবসময় সত্যি নয়। যে চুপ করে আছে সে রাগ করেছে, এটাও সবসময় সত্যি নয়। কখনো কখনো মানুষ শুধু একটু ক্লান্ত থাকে, একটু আদর চায়, একটু বোঝার মানুষ চায়। তাই সম্পর্কের মধ্যে সহজ কথাগুলো বাঁচিয়ে রাখুন। রাগ হলে বলুন তোমার কথায় আমি কষ্ট পেয়েছি, ভালো লাগলে বলুন আজ তোমাকে খুব সুন্দর লাগছে, ভুল হলে বলুন আমি দুঃখিত, আর কাউকে মিস করলে বলুন তোমাকে মনে পড়ছে। এই কথাগুলি বলতে কিসের লজ্জা বলুন তো? এই কথাগুলো, এই এক দুটো লাইনেই তো আমাদের সেই না বলা, সেই ভাঙা সম্পর্কগুলোকে আরো অনেকটা বেশি মজবুত করে তুলতে পারে, তাই না?

0: সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরো একজন শ্রোতা বন্ধু, কথা বলা যাক। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: এটা ম্যাডাম না?
0: হ্যাঁ ম্যাডাম বলুন।
1: হ্যাঁ
0: ম্যাডাম
1: বলুন।
0: হ্যাঁ বলুন।
1: সহজ কথা না?
0: ঠিক,
1: সহজ কথা। সহজ কথা মানে কথা দিয়ে কথা সুন্দর করে গুছিয়ে বলতে পারলে, কারোর সঙ্গে মনোমালিন্য হয় না, বুঝে শুনে কথা উত্তর দিলে বা কথাটা বুঝিয়ে বললে, একটা মুমূর্ষু রোগীর মনের ভাব বুঝে যদি একটু সান্ত্বনা দেওয়া যায়, আপনি কোনো চিন্তা করবেন না, এক্ষুনি আপনার ব্যবস্থা হবে, তিনি অর্ধেক ভালো হয়ে যাবেন যদি পাশে কেউ নাও থাকে। কথা এমন জিনিস, হ্যাঁ, কথা দিয়ে মানুষকে জয়ও করা যায় আবার ক্ষয়ও করা যায়, মানে ক্ষতিও করা যায়।
0: একেবারে
1: কথার মধ্যে নিষ্ঠতা থাকতে হবে, কথা বুঝে উত্তর দিতে হবে। হ্যাঁ, তারপরে আপনার কথা আমার কথায় যেন কারোর মনে কষ্ট না হয়,
0: ঠিক,
1: বা কারোর থেকে কষ্ট পেলে আমি বুঝে নিলাম, হয়তো আমার অন্তরে কষ্ট হয়েছে, ক্ষমা করে দিলে এখানে একটা বড় মহত্বের পরিচয় হয়। আচ্ছা থাক, সে ভুল করেছে, এই যাত্রা ক্ষমা করলাম, তখন সে ভুল ভুলটা বুঝবে, আরে আমার তো তারপরে কথা বলছে, তাহলে আমারই ভুল হয়েছে। কথা এমন জিনিস, কথা দিয়ে মানুষকে সংসারও ভাঙা যায় আবার
0: গড়াও যায়।
1: কথা এমন জিনিস, কথা সুন্দর করে বলতে হয় এবং আবেগ পূর্ণ স্নেহ ভালোবাসা নিয়ে কথা বললে কারোর মনেই শত রাগী লোক লোক ভালো হয়ে যায়।
0: একেবারে
1: গুছিয়ে কথা বলতে পারলে,
0: ঠিক,
1: এটুকু বললাম ম্যাডাম, ভালো থাকবেন।
0: ধন্যবাদ,
1: ধন্যবাদ,
0: ঠিক, সঙ্গে থাকবেন। রবি ঠাকুর বলেছিলেন, সত্তরে ল সহজে, টেক ইট ইজি। তাই সহজ কথা সহজ না হলেও আমরা সেটাকে সহজভাবে নিতে জানবো।

0: শ্রোতা বন্ধু, আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছে আজ আপনাদের সঙ্গে এই আপনাদের প্রিয় পর্ব আজ রাতের পর্ব নিয়ে। আর আজ আমরা কথা বলছি সহজ কথা নিয়ে। শ্রোতা বন্ধু রয়েছেন কিন্তু ফোন লাইনে। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো ম্যাডাম, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ থেকে প্রাঞ্জল দেব বলছি।
0: বলুন।
1: বিপদের সময় চাইলো না, বিপদের সময় আইলো না, এই যুক্তি। আমি দেখেন, আমি তো কথা বন্ধ হই না, তবে বলে এই করছে। আর মানুষের তো মানুষের বহু চিকিৎসা করে, বুঝলেন না? মানুষ মানুষের কোন ইচ্ছাই নাই। দেখুন, আমি ছোটবেলায় একটা অধ্যয়ন চলেছি, সে ভালো কাজ করেছে, ভালো সুযোগ পেয়েছে, বলে তার চাকরি পেয়েছে বেশ ভালো। আমি বলি এইরকম হয় না, বলে এই কথাটা বলে না, উত্তরা সবসময় বলে দেয়, উত্তরা সবসময় বলে, সবসময় বলে দেয় উত্তরা। উত্তরা বলতে গিয়ে এছাড়া ওই জগ্রতাকে সৃষ্টি হয়, এরকম মানুষ আমি ভালো হয় না, বুঝলেন তো?
0: ধন্যবাদ শ্রোতা বন্ধু।
1: হ্যালো,
0: ধন্যবাদ শ্রোতা বন্ধু।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আজ রাতে পর্বে আজ আমরা কথা বলছি সহজ কথা নিয়ে। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, কথাটা সবসময় মানুষের পাশে আমি থাকার অত্যন্ত ভাবে চেষ্টা করি থাকার জন্য। আমি যার যে কথাটা দিই সেই কথাটা মানে খুব চেষ্টাই করি। এরপরে আপনার এই যে বিশেষ করে আমার যে কথাটা রাখা বিশেষ করে আমার কর্মক্ষেত্রে গিয়ে যে কাজটা করি, ব্যবসার ক্ষেত্রে হোক বা মালিকের ক্ষেত্রে হোক বা টাকা ক্ষেত্রে হোক, সেই কথাটা আমি যারা যে কথাটা সেই ডেট অনুযায়ী সেই কথাটা রাখার আমি আপ্রাণ চেষ্টা করি, যাতে কেউ কোনোদিন কেউ না বলতে পারে যে ও পাস পাল
0: ঠিক ঠিক
1: বা ও মিথ্যা কথা বলা ও মিথ্যা কথা বলে এই কথাটা যাতে কেউ না বলতে পারে, সেইভাবে আমি সেই কথাটা দিয়ে কথাটা রাখার আপ্রাণ ভাবে এবং এক কথাতে বলে দিই যে এমন ডেটে এই কাজটা করবো, এই

0: দিয়েছি কাজটা আমি করি।
1: ঠিক ঠিক।
0: হ্যাঁ, আর এছাড়া আরেকটা কথা হলো, আমার এক বন্ধু আছে, আজ অনেক বছর পরে দেখা হলো, ওই বন্ধুটার সঙ্গে যখন কথাবার্তা হলো তখন শুনতে পেলাম যে ওর মা ও নেই, বাবা ও নেই, নিজের শ্বশুর শাশুড়িও নেই, এমনকি নিজের হাজবেন্ডও নেই, উনি একা, এক ছেলে আর এক মেয়ে। আর উনি তখন আমাকে অনেক দুঃখ কথা বললো, তখন ওনাকে আমি বলেছি তোমার যখন কি আপদে বিপদে যদি কোনো প্রয়োজন হয় তুমি আমাকে ফোন করো, একবার ঠিক তুমি আমার পাশে, আমি তোমার পাশে।

0: শনিবার দিন, ঠিক আছে শনিবার দিন ইয়াতে যাবো, এই কলকাতায় এসএসএম হসপিটালে যাবো।
1: বাহ বেশ, ধন্যবাদ শ্রোতা বন্ধু, খুব ভালো বললেন। অনেক সময় আমরা কথা দিয়ে কথা রাখতে পারি না বলে কথা রাখিনি সেই একটা কথা আমাদের শুনতে হয়, কিন্তু কি জানেন তো সব সময় না পরিস্থিতি আমাদের বা সময় আমাদের সঙ্গ দেয় না। আমরা হয়তো চেষ্টা করেছি আপ্রাণ, কিন্তু কাজটা করতে পারিনি। তার মানে এটা না যে আমি যেটা বলেছি এমনি এমনিই বলেছিলাম, জাস্ট বলার জন্যই বলেছিলাম। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন?
2: আমি সঙ্গে আপনার বলছি, চন্দ্রপুর
1: কাটেশ। হ্যাঁ বলুন
2: ম্যাডাম, ভালো আছেন তো?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
2: হ্যাঁ ম্যাডাম,
1: বলুন।
2: আপনি খুব সুন্দর একটা প্রতি জানতেন সহজ কথায়। সহজ কথায় দেখুন, সহজ কথায় মানুষের মন জয় করা যায়,
1: ঠিক?
2: এই সহজ কথার মাধ্যমে আপনার একজনের মনে আঘাত দেওয়া যায়, আবার মন জয় করা যায়,
1: ঠিক?
2: আরেকটা কথা, আমি এই ব্যক্তিগতভাবে নিজের কথা বলতেছি, আমি তা বন্ধুরে আমার কথায় যাতে আঘাত না পাই এই কথায় যাতে কই, তাদের কাছে অনুরোধ যে মানুষ জানা যায়। হ্যাঁ, সহজ কথার মধ্যে যারা যদি মনে নিতে পেয়াস আছে বা ইয়ে আছে দেখবেন, তারা কিন্তু একটা কথা যদি বলি হা বা না নিতে উচ্চারণ উত্তর দিব, দিল সহজ কথায়। আর যদি একটু যার ভিতরে পেয়াস আছে বা নিশা অহংকার আছে টাকা পয়সার বা ইয়ে আছে দেখবেন, তারা একটু চেষ্টা কথা বলবে, গল্প কোন আপনার কথা বলুন বা কোন একটা কথা বললে বলে একটা পাওয়ার আছে, যদি আপনি যদি কোন একজন বা কারো ইয়েতে যদি কথা বলা যায় সহজ কথাটা, হ্যাঁ, তার মধ্যে যদি আধ্যাত্মিক বা সততার যদি থাকে কোনো ইয়াতে দেখবেন কি সরলভাবে কথাটি শুনতে আনন্দ আসে, সরল। আর যারা যদি দেখবেন মন আপনি যতই আধ্যাত্মিক কথা বা ইয়ে করে উত্তর দিয়ে অভিনয় করে, এমন আমি দেখেছি, আমি আমার ব্যক্তিগত ব্যাপারে
1: দেখেছি। বলুন,
2: সহজ কথাতে অনেক কিছু জয় করা যায়, আপাতত অনেক কিছু দুঃখ পাওয়া যায়।
1: ঠিক ঠিক, একেবারে।
2: তো আমি তো অনেক সময় জানেন না মৌন থাকি, তাহলে কিছু তো থাকি এইসব কথা বলা বাহুল্য। ভগবান যেমন একটা ইয়ে দিয়ে দিছে যে কোন মানুষটা কি মানুষ কেনা যায়, আমার এই সহজ কথাতে খুব সুন্দর একটা প্রতি জেনেছেন। আমি মনে করি এই ভাষার মাধ্যমে কিন্তু মানুষ কেনা যায়,
1: একেবারে একেবারে সঠিক,
2: মানুষ কিনতে
1: ঠিক।
2: আপনার এই স্থিতিটা আমি তো অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি
1: আপনাকে, অনেক ধন্যবাদ শ্রোতা ম্যাডাম, ভালো থাকবেন। হ্যাঁ আপনিও ভালো থাকবেন, শুভরাত্রি, ধন্যবাদ। সহজ কথা, সহজভাবে বলা কথা, সহজভাবে নেওয়া কথা, এই কথাগুলো না একটা ভীষণভাবে অসুস্থ মানুষকেও সুস্থ করে দিতে পারে, ভীষণভাবে ভেঙে পড়া মানুষকেও আবার জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে তাকে সাহায্য করে, তাকে উঠে দাঁড়াতে সাহায্য করে। যে ভীষণ একাকিত্বে ভুগছে তাকেও সঙ্গ দিতে পারে এই সহজ কথা। আমরা সবসময় বলে থাকি না যে আমাদের জীবনটা

0: খুব একটা সহজ নয়। কি জানেন তো, কোনো কিছু সহজ না হলেও সেটাকে সহজভাবে নিতে হয়, কারণ একটা কথা আছে, আপনি সেটাকে যেভাবে দেখবেন আপনি সেটাকে সেভাবেই চালাবেন। আমরা যদি একটু বিজ্ঞানভিত্তিক কথা বা বিজ্ঞানের দিক থেকে কথাটাকে ভাবি, একটু সাইকোলজিক্যালি যদি জিনিসটাকে ভাবি, একটা কথা আছে, হয়তো এটা আপনারা অনেকেই পড়েছেন, একটা গ্লাসে জল রয়েছে, সম্পূর্ণ না, ভর্তি নয়, অর্ধেক রয়েছে, আর সেই অর্ধেক ভর্তি গ্লাসটাকে দেখে যদি প্রশ্ন করা হয়, আপনি এই গ্লাসটাতে কী দেখছেন, তার যে উত্তরটা, এই উত্তরটাও নিশ্চয়ই আপনারা সবাই জানেন, তবে সেই উত্তরটা ব্যক্তি বিশেষে ভিন্ন হয়। কেন হয়? কারণ আমরা দুটো ব্যক্তি সেটাকে দুইভাবে দেখছি, একভাবে তো দেখি না, তাই সেই জীবনকে দেখার, আমাদের বিষয়গুলোকে মেনে নেওয়ার নির্দিষ্ট একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। আর সেই দৃষ্টিভঙ্গিটা যদি সহজ হয়, তাহলেই আমরা আমাদের চিন্তা, আমাদের কাজকর্মে সব কিছুতেই সহজভাবে সব কিছু চালিয়ে নিয়ে যেতে পারবো, অন্তত পক্ষে চেষ্টা তো করতে পারবো। সব কিছু সহজ না হলেও কিছুটা তো আমরা সহজ করতেই পারবো, আর তার মধ্যে সহজ কথা, সহজ বলা, সহজ ভাবা, এগুলো কিন্তু অনেকটা বেশি এফেক্টিভ আমাদের জীবনে। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু, নমস্কার, কে বলছেন? হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখ আতিয়ার রহমান বলছি।
0: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
1: দেখুন, সত্যি অপ্রিয় সত্যি কথা যেমন গায়ে বাজে, তেমনি সহজ কথাটাও কিন্তু অনেকে সহজ ভাবে নেয় না,
0: ঠিক
1: এটাই হচ্ছে সমস্যা। কারণ হচ্ছে, আমি যখন আমি নিজেই ধরুন খুব অসুবিধায় পড়েছি, তো কেউ কিন্তু বলে চিন্তা করিস না রে, আমি আছি তো, কিন্তু দেখা যায় সহজ ভাবে বলে দিলেন কিন্তু সঙ্গে থাকলেন না, তাহলে কথা আর কাজে মিল রইল না। আসলে যে কথাই হোক না কেন, কথার সঙ্গে কাজের যদি সামঞ্জস্য থাকে, তা সেটা সহজ কথাই হোক আর জটিল কথাই হোক, সেটা ভালো লাগে। এবং সেটা যেমন ধরুন বাস ট্রেনে যাচ্ছি বা বাসে যাচ্ছি, খুব ঠাকাঠাকি ভিড়, একজন মহিলা একটা বা শিশু কোলে নিয়ে আছে, তাহলে মানবিক কর্তব্য তাহলে সিটটা ছেড়ে দেওয়া, হয়তো ছেড়ে দিলাম আমি, একটু হয়তো কম বয়সে বলে ছেড়ে দিলাম, সে একটা ধন্যবাদ দিল সহজ ভাবে, কিন্তু ওইটাই করতে, সেই যে আমি যে কর্তব্যটা করলাম তার বিনিময়ে কিছু সহজ কথায় ধন্যবাদ, আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো, ভাষা খুঁজে পাচ্ছি না, অসুবিধার মধ্যে ছিলাম। তো এইরকম যদি কথার সঙ্গে কাজের মিল থাকে, আর আমাদের সবকিছু যদি মানবিক মূল্যবোধের মধ্যে দিয়ে আমরা চলতে থাকি, তাহলে কিন্তু সহজ কথারও মূল্য আছে, অনেক মূল্য আছে, এবং সেটাও মানুষ ভরসা রাখতে পারে। এই এইটুকু বললাম, ভালো থাকবেন, নমস্কার।
0: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো বলেছেন। শ্রোতা বন্ধু, এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে রাত 10:19 হয়ে 50 সেকেন্ড, তার মানে আজই আরও বেশ কিছুটা সময় আপনাদের সঙ্গে আমি আপনাদের বন্ধু আছি নিবেদিতা, আজ ঠিক রাত 11টা পর্যন্ত কিন্তু আপনাদের এই আজ রাতে পর্বটি নিয়ে রয়েছি। আর আজ আমরা কথা বলছি সহজ কথা নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম অজান্ত, সঙ্গে একখানি গান আপনাদের এবারে শোনাই।

0: শ্রোতা বন্ধু আপনারা শুনছেন এফএম উজ্জয়ন্তী বিশেষ পর্ব আজ রাতে। এই মুহূর্তে সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: গুড ইভিনিং ম্যাডাম।
0: গুড ইভিনিং, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত ইলামবাজার নিকট ঘুরিষে গ্রাম থেকে এ রহমান বলছিলাম। এ রহমান,
0: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
1: হ্যাঁ দেখুন, অবভিয়াসলি একটা কথা আপনার সঙ্গে শেয়ার করার জন্য অনেকক্ষণ ট্রাই করছি। আমরা সহজ সরল মানুষ, তাই সহজ সরল ভাবে সবাইকে কনভিন্স করি, অ্যাপ্রোচ করি, বুঝলেন? দেখুন আমার পেশা হচ্ছে ছাত্র পড়ানো। তো যেসব ছাত্র বলে দিই, যখন জানুয়ারিতে তারা অ্যাডমিশন নেয় আমার কাছে, আমি বলে দিই গার্জেনকে এবং ছাত্রছাত্রীদেরকে যে নিয়মিত আসতে হবে এবং পড়াশোনা করতে হবে, কারণ রেজাল্ট ভালো না করলে আমার দুর্নাম হবে। এই কথাটা আমি পরিষ্কার ভাবে বলে দিই। আর অনেক মানুষের আমি উপকার করেছি ম্যাডাম। একবারে এই রাত্রে বেলায় বলছি অনগড়, এমন মানুষের আমি টাকা পয়সা দিয়ে তাদের সমব্যথি হয়ে তাদের পাশে আমি দাঁড়িয়েছি এবং সহজ সরলভাবে বলেছি, দেখো টাকাটা তো আমি দিচ্ছি কোনো ডকুমেন্ট ছাড়াই, তবে তোমরা

0: নির্দিষ্ট টাইমে টাকাটা দেওয়ার ব্যবস্থা করো, তোমাদেরকে এক পয়সা সুদ বাড়তি দিতে হবে না। কিন্তু কেউ কেউ হয়তো এই সরল সরল কথাটা আমার মান্যতা দিয়েছে, কিন্তু অনেকে করে না। তাই অনেক সময় অনেক পরিস্থিতিতে এই সরল সরল কথাটা বলা একটু সমস্যাই হয়ে দাঁড়াচ্ছে দাঁড়ায়। তাই অনেক কথা অনেক পরিস্থিতিতে সহজ করে বলাও খালি কঠিন বা দুরূহ হয়ে যায় আমার কাছে। কারণ অনেক মানুষের সঙ্গে আমি মিশে দেখেছি সম্পর্কগুলো হাতে নষ্ট হয়ে যায়। তাই ম্যাডাম, আমি যতদিন পৃথিবীতে থাকবো ওই সহজ সরলভাবেই থাকবো, মানুষের পাশেই থাকবো। এইটুকু বললাম, নমস্কার নেবেন, ভালো থাকবেন,
1: ধন্যবাদ। শ্রোতাবন্ধু, আজ আমরা কথা বলছি সহজ কথা নিয়ে। আর এই মুহূর্তে কিন্তু একজন শ্রোতাবন্ধু, ওনার নাম পিন্টু দাস, শ্রোতাবন্ধু কিন্তু একটি ভয়েস মেসেজ করে পাঠিয়েছেন, শোনাচ্ছি আপনাদের।
2: আজকের এই প্রসঙ্গ করে আমি পিন্টু দাস বলছি যে সহজ সহজ জীবনযাপন করাটা আমাদের মনে হয় খুবই আনন্দজনক এবং বেদনাজনক এবং কাম্য। সহজ জীবন মানুষকে ভালো রাখে এবং মানুষের মনকে আরো সহজভাবে এগিয়ে নেওয়ার জন্য যে একটা প্রবণতা দেখা দেয় সেটা বুঝতে পারা যায়। যে সহজ সরলের যে জীবনযাপন করা, যে অক্ষণ বর্তমান জগতে কতটুকু প্রয়োজন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেটা দরকার। এবং সহজ সরল জীবন মানুষকে জীবনের একটা পথ চলার একটা অঙ্গীকার নিয়ে আসে। এবং সহজ সরল মানুষ এবং সহজ সরল ভাবে চলাফেরা করাটা আমি কাম্য বলে মনে করি। এবং দেখবেন আমাদের যে গ্রামের মানুষরা খুব সহজ সরল ভাবে চলাফেরা করে এবং একে অপরের বাড়িতে মেলামেশা করে তাদের মন মিলন করে দিয়ে সবকিছু সবকিছু দুঃখ কষ্ট ভুলে গিয়ে সেটাকে একটা আনন্দের উপহার দিয়ে মানুষের জীবনকে আরো দীর্ঘ উজ্জীবিত করে। সেটাই বললাম, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।
1: অসংখ্য ধন্যবাদ শ্রোতাবন্ধু আপনাকে। আরো একজন মেসেজ লিখেছেন এই মুহূর্তে, লিখছেন, শুভ সন্ধ্যা, আমি শুক্লা। সহজ কথা সহজভাবে যেমন সবসময় বলা যায় না, তেমনি সহজ কথা সহজে নেওয়াও যায় না। যেমন আপনার বা তোমার কাজটা আমার ভালো লাগছে না, এই কথাটা বলতে পারি আমরা কয়জন? বা আমি এই কাজটা করতে পারবো না, হ্যাঁ তুমি এটা ঠিক করছো না, এই সহজ কথাগুলো বলা তেমন সহজ না। তেমনি যাকে বলা হবে সে বা তিনি সহজভাবে নিতেও পারবে না। তাই অনেক সময় আমরা সহজ কথা মনে রেখে দিই, আবার সহজ কথাকে জটিল করে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ শ্রোতাবন্ধু, খুব ভালো লিখলেন, একেবারেই সঠিক বলেছেন। সহজ কথা সহজভাবে বলা হলেও সবসময় কিন্তু সহজভাবে সেটাকে নেওয়া হয় না। ঠিক তাই অনুষ্ঠানের শুরুতেই আমরা বলছিলাম, সহজ কথা সহজভাবে যেরকম বলতে জানতে হয় ঠিক তেমনি নিতেও জানতে হয়। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন শ্রোতাবন্ধু, কথা বলা যাক শ্রোতাবন্ধুর সঙ্গে। না, ফোনটা কেটে দিলেন শ্রোতাবন্ধু, আপনি আরও একবার চেষ্টা করুন, অবশ্যই আশা রাখছি কথা হবে। নমস্কার, কে বলছেন?
3: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন?
3: আমি আরাধন দত্ত মাতৃপল্লী থেকে বলছি।
1: বলুন।
3: এই সহজ কথা সহজভাবে বলা অনেক সময় সমস্যা হয়, কারো কারো মনে কষ্ট দেয়, তবে না বলাও ঠিক না, অনেক সময় বলতে হয়,
1: ঠিক
3: বললে ভালো আর কি। সেইভাবে অনেক সময় দেখা যায় যে সহজভাবে আমরা কাজ করি সরলভাবে, হয়তো

0: সেও বিপদে করে যত্ন সাহায্য নিল, পরবর্তী কেউ দে তো দেয় না, এগুলো সমস্যা আর কি। আমরা সহজভাবে থাকলে একদিক দিয়ে মনের শান্তি, আমি ওইসব কাউকে দিলে সেটা আমি পাবো আশা করি দিনা, দিলে দিলেও না দিলে নাই এমনভাবে কিছু সাহায্য করতে চাই আর কি, এবং যতদিন বাকি সেভাবে থাকতে চাই।
1: খুব ভালো,
0: এগুলো শুভরাত্রি।
1: শুভরাত্রি শ্রোতা বন্ধু, খুব ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আমরা জানেন তো সহজ কথা, এই সহজ কথা নিয়ে তো আজ আমরা কথা বলছি, এই সহজ কথা বলাটাও না খুব জরুরি। হয়তো সহজ কথা বলতে অনেক বাধা আসে, বললেও কোনো লাভ হয় না, বললেও অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন আমরা হই, কিন্তু তারপরও এটা আমাদের মানতেই হয় যে সহজ কথা বলাটা খুব জরুরি। জীবনে সবসময় সব কিছু ঠিক থাকে না বা থাকবেও না, সব পরিকল্পনা সফল হবে না, সব মানুষ আমাদের বুঝবে না, সব স্বপ্নও একদিনে পূরণ হবে না, তবু নিজের হাতটা নিজেকেই ধরতে হবে, নিজেকেই বলতে হবে চলো আবার শুরু করি, আজ একটু খারাপ গেছে কাল আবার চেষ্টা করব, আমি একা নই আমি নিজের সঙ্গে আছি। নিজেকে ভালোবাসা মানে নিজের ভুলকে প্রশ্রয় দেওয়া নয়, একেবারেই নয়, নিজেকে ভালোবাসা মানে নিজের ভুল থেকে শেখা, নিজের কষ্টকে সম্মান করা, নিজের ছোট্ট ছোট্ট সাফল্যকেও উদযাপন করা। আর যদি আপনি সারাদিন অনেক কাজ করে থাকেন, নিজের জন্য একবার বলুন ভালো করেছ। আর যদি আপনি কাঁদেন তাতেও কোনো লজ্জা নেই, কাঁদা দুর্বলতা নয়, কাঁদা মানে হৃদয় এখনও অনুভব করতে পারে। আমরা বেশিরভাগ সময় এটা ভেবে কষ্ট পাই যে আমি তাকে খুব সহজভাবে বললাম কিন্তু তার প্রতিক্রিয়াটা এত বাজে ছিল, এত বিপরীতভাবে ছিল যে আমার এই বলাটা সার্থক হলো না। কিন্তু শ্রোতা বন্ধু, আপনি যদি এটাকে একটু অন্যভাবে ভাবেন, আপনি আপনার জায়গায় একেবারেই সঠিক ছিলেন, আপনার সেই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলা উচিত ছিল আপনি সেটাই বলেছেন, আপনার যেটা বলা ঠিক মনে হয়েছে, আপনি আপনার দিক থেকে যেটা যতটা বলতে পেরেছেন আপনি ততটাই বলেছেন। আর কি জানেন তো, সবসময় সেই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র দেওয়াটাই যে সব কিছু সবার পাশে দাঁড়ানো হয়ে যায় তাও না, মুখের সামান্য একটা কথাও আমাদের অনেক শান্তি দিতে পারে। কিন্তু হ্যাঁ, আমরা যখন সেই সাধারণ একটা কথা, সেই কথায় যখন নিজেকে শান্ত করতে পারি না, তখন আমাদের মনে হতেই পারে যে আমার সঙ্গে কেউ নেই, এই কথাগুলো বলে কোনো লাভ নেই। সব সময় সেই বিপদে পড়ে থাকা বা সেই মন খারাপ হয়ে থাকা সেই পরিস্থিতিতে আমরা চাইলে অনেক সময় সহজ কথাটাকে সহজভাবে নিতে পারি না। আর সেটা শুধু অন্যদের ক্ষেত্রে নয়, আমাদের নিজেদের ক্ষেত্রেও তাই হয়। হয়তো আমার সামনের মানুষটা খুব সহজভাবেই বলছে কিন্তু আমি সেটাকে সহজভাবে নিতে পারিনি। তাই সবসময় যে অন্যরাই নিতে পারে না তাও না, আমাদেরকেও একটু ভেবে দেখতে হবে। কখনো কখনো একটু কঠিন কথার মধ্যেও সব থেকে সহজ কথাটা লুকিয়ে থাকে। হোয়াটসঅ্যাপে কিন্তু আমি আরও একখানি মেসেজ পেয়েছি, লিখছেন শেখেরকোট থেকে অরুণ দত্ত, লিখছেন শুভ সন্ধ্যা দিদি, মুখের কথাটা শুধুমাত্র একটা কথা না, এটাকে অনেক প্রকারে ব্যবহার করা যায়। একটা কথায় সৃষ্টি আবার ধ্বংসও লুকিয়ে থাকে, আর বর্তমানে ব্যস্ততম সময়ে সহজ থেকে আরও সহজ কথায় বেশি ভালো। ঠিক, একবারই অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু, লিখেছেন শেখেরকোট থেকে অরুণ দত্ত, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর এই মুহূর্তে কিন্তু ফোনেও একজন রয়েছেন, নমস্কার, কে বলছেন?
2: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন?
2: আমি বাধারঘাট মাতৃপালে থেকে বলছি, আমার নাম সঞ্জয়।
1: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু,
2: আজকের কথা হচ্ছে যে সহজ সরল,
1: সহজ কথা,
2: তাই তো?
1: সহজ কথা,
2: সহজ কথা, সহজ কথা বলতে গেলে একটা জিনিস কি, এটা আমি ফিল করি যে সহজ কথা হচ্ছে সত্য কথাই,

0: যেটা সত্য সেটাই আপনি সহজভাবে বলতে পারবেন, আর যেটা মিথ্যা সেটা আপনি কঠিন করেই বলতে হবে। আপনাকে সবাই নিচের দিকে নামানোর চেষ্টা করবে। আজকের পৃথিবীটা মানে এতটাই কি বলবো, মানে এমন একটা অবস্থায় আছে যেটা একদম খারাপ কন্ডিশনেই আছে। আপনি যতই ভালোভাবে চলতে থাকুন বা আপনি যতই সহজভাবে চলুন না কেন, আপনার ভালোটা কেউ দেখতে পারবে না।
1: ঠিক,
0: এটাই বর্তমান আমাদের যেটা বাস্তবতা সেটাকে বলা হয় আর কি। আর এটা আমি মানে রোজই ফিল করি জিনিসটা, যে আমি যাই করি একটা, আমি একটা যে কর্মস্থলে আছি বা যেখানেই আছি সেখানে আমি সহজভাবে চলে দেখছি যে ওখানে আমার কোনো মানে কি বলবো মানে সহজ চলাটা হচ্ছে না আমার। আমি ইচ্ছা করে পারছি না, আমি কঠিন ভাবে চলতে যেটাকে আমি বোঝাতে পারছি না হয়তো আপনাকে, যে সহজভাবে যেটা ওইটাই মানে আমি মিথ্যার আশ্রয় নিয়ে বাঁচতে চাই না, আমি সত্য পথেই চলতে চাই। সত্যভাবে চলাটা আমার জন্য কি এটা আমার বিরুদ্ধে মানে আমার খারাপ হয়ে দাঁড়াতে চাই। তারপরেও আমি যতদিন বাঁচবো ততদিন সত্য পথেই চলবো এবং সহজভাবে চলার চেষ্টা করবো যতই বাধা বিপত্তি আসুক না কেন।
1: আপনার এই অভিজ্ঞতার কাছে হয়তো আমার কথাটা খুব ছোট হবে, তাও আমি একটা কথা বলবো আপনাকে, এই যে আপনার পরিস্থিতি শিকার হওয়ার পর আপনার একটা ধারণা তৈরি হয়েছে যে আমার এই সহজভাবে চলাটা হয়তো কোনো কাজে আসছে না, কিন্তু আমি বলবো একটা না একটা সময়ের পর নিশ্চয়ই আপনি অন্তত মনের দিক থেকে অনেকটা বেশি শক্তিশালী ভাববেন বা হবেন যে আমি আমার জায়গায় ঠিক ছিলাম। আর কি জানেন তো, নিজের স্যাটিসফ্যাকশনটা সব থেকে বেশি, আমি কার জন্য কি করেছি আর আমার জন্য কে কি করেছে, আমি বিপরীতে কি পেলাম, সেইটা হয়তো অন্তত নিজের স্যাটিসফাই থাকাটাকে নষ্ট করতে পারে না। আর আপনি ভালোভাবে চলছেন, সৎপথে চলছেন, তার রেজাল্টও আপনি নিশ্চয়ই কোনো না কোনো দিন পাবেন, হয়তো একদিনও পাবেন না কিন্তু কোনো না কোনো দিন অবশ্যই পাবেন।
0: আমি এই আশাতেই আছি,
1: খুব ভালো থাকবেন।
0: ঠিক আছে, ওকে, ধন্যবাদ।
1: খুব ভালো বললেন, সঙ্গে থাকুন,
0: শুভরাত্রি।

0: শ্রোতা বন্ধু, সঙ্গে রয়েছেন কিন্তু এই মুহূর্তে আরো একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
0: নমস্কার। হ্যালো
1: হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন?
1: বলছিলাম গেলাইবাড়ি থেকে।
0: নাম?
1: নামটা হচ্ছে তাপস গুপ্ত।
0: বলুন।
1: আজকের বিষয় শুনতে মানে খুব ভালো লাগছে যে সহজ কথায়। হ্যাঁ যেমনটা আমরা অনেক সময় বলি যে সহজ কথাবার্তা বলতে গেলে নিজেকে অনেকটাই মানে কি দূরে সরিয়ে রাখতে রেখে ও অন্যকে বোঝানোর চেষ্টা করা। হ্যাঁ, এটা বুঝতে পারি যে মনে কোনো দুঃখ না থাকে বা কোনো একটা চিন্তার কোনো বিষয় না থাকে তোমাকে এই কথা বলে দিলাম, কিন্তু সেটাও বাস্তবে সেটা সঠিক নয়। হ্যাঁ, ওনাকে বোঝার জন্য আমরা সহজ সরলভাবে বা বলতে পারি।
0: হ্যাঁ শ্রোতা বন্ধু, আমি শুনতে পাচ্ছি, বলুন। শ্রোতা বন্ধু, আপনার কথা আমি শুনতে পাচ্ছিলাম। ঠিক আছে, আপনি আরো একবার চেষ্টা করুন। ততক্ষণ একটা ছোট্ট করে গান শুনে নিই।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আজ জ্যোতি পর্ব। আর এই মুহূর্তে সময় বলছে আর 15 মিনিটের মতো আমি আছি আপনাদের সঙ্গে। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
1: আমি আগরতলা থেকে রিনা পল বলছি।
0: হ্যাঁ ম্যাডাম, বলুন।
1: ছোট্ট কথা, তাই তো?
0: সহজ কথা।
1: হ্যাঁ, সহজ ছোট্ট একটি সহজ ছোট্ট একটি কথা অনেকের উপকার হয়, আবার অনেকের ক্ষতিও হতে পারে। তো আমি বলছি কি, আমি যখন মেয়ে ছিলাম, আমি যশোমান স্কুলে খেলতাম, স্কুল থেকে আমরা বিজয়গঞ্জ স্কুলে মানে খেলা হচ্ছিল, খোখো খেলা। আমার দলের তো সবাই আউট হয়ে গেল, আমি সেই প্রথম নেমেছি, লাস্ট অব্দি ছিলাম, আর মাত্র 9 মিনিট যদি থাকি আমরা জিতে যাবো। আমি তো আর পারছি না, সবাই বলছে এই পারবে, আমাকে উৎসাহ হচ্ছে পারবে পারবে। এই যে পারবে কথাটা আমি দেখছি, আমাকে তো আউট করার জন্য ব্যস্ত, এই যে পারবে কথাটা আমার কানে আসছে, আমি যেমন কি একটা শক্তি
0: পেলাম,
1: আমি মানে আমি লাস্ট, আমি যদি হেরে যাই আমার দল হেরে যাবে, আমি লাস্ট। এই যে পারবে কথাটা বলছে, আমার শরীরে যেমন একটা বিশাল একটা শক্তি এলো, যেমন আমি যেমন আরো সাহস পেলাম, যেভাবে আমি আমার দলকে আমি জিতে এনেছি, আমরা শেষ মুহূর্তে আমরা জিততে এলাম ঠিক মাত্র সাথে মেয়ে বয়সে। এটুকুই, এই যে পারবে কথা।

0: ঠিক ঠিক একেবারে ছোট্ট একটি কথা সহজ কথা আপনাকে সাহস জুগিয়েছে একেবারে
1: যে পারবে কথাটা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেলাম আমি খো খো খেলা ছিলাম
0: বেশ এতক্ষণ আমাদের ওই অনুষ্ঠান শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের অভিজ্ঞতার এই ধরনগুলো ঠিক কি রকম। একেবারে আমাদের জীবনে যেরকম সুন্দর ভালো অভিজ্ঞতা রয়েছে ঠিক তেমনি তিক্ত অভিজ্ঞতাও রয়েছে, সবকিছু মিলিয়েই তো আমাদের জীবন। আর এই মুহূর্তে আরো একজন শ্রোতা বন্ধু কিন্তু রয়েছেন আমার সঙ্গে। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার মিন্দাদি।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি মিন্টন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলার বেল্লানা থেকে, পশ্চিমবঙ্গ। নিউজ অন এআই এর অনুষ্ঠানটি শুনছি আপনাদের।
0: আচ্ছা, বলুন।
2: এমন একটু দূরে শ্রোতা বন্ধু, এবং খুব রিমঝিম করে বৃষ্টির চরে হচ্ছিল, মনের মধ্যে সহজ কথাগুলি বারবার উকি দিচ্ছে। চলে এলাম আপনার সুন্দর বিষয়ের উপর নির্ভর করে কয়েকটি কথা বলতে। দেখুন দিদি, যে কোনো ভাব, যে কোনো বিনিময় আপনার মনের মধ্যে একটু কঠিন কথাকে সহজ ভাবে বলতে পারেন না। শ্রোতা, যারা শ্রোতা হয়েছেন, যারা দর্শক আপনাকে আকর্ষণ করবেন, সেগুলো কিন্তু সবসময় বেশি খুব আকৃষ্ট হবে। যেমন দেখবেন, আপনি যে অনুষ্ঠানটি করছেন আমি শুনছি নির্বাচনে, খুব ভালো লাগছে। অনুষ্ঠানটা বন্ধুটা খুব সুন্দর করে বলছেন, অনুষ্ঠানটা শুনছি, এত সুন্দর আপনি অনুষ্ঠানটা করছেন আপনার সুরত কণ্ঠ মাধুরীতে, সত্যি সহজ ভাবে যেন ধরা দিচ্ছে একদম মুহূর্তে। ওই জন্যই আকাশবাণী বোধহয় আমাদের কাছে সহজ একটা মাতৃস্বরূপার মতো, জানেন। এই কারণে বলবো যে আকাশবাণী থেকে আমি অনেক কিছু পেয়েছি, যেখানে আমাদের সমস্ত সংবাদ পাওয়া যায়, সেগুলো যারা উপস্থাপনা করেন, যারা সেগুলোকে খুব সহজ করে স্পষ্ট করে, এই যে বাক মানে কৌশল, বাক চাতুর্য, এগুলো কতটা সুন্দর করে সহজ করে বলতে হয় বলুন তো। যেখানে আপনি স্টুডিওতে বসে অনুষ্ঠানটি করছেন, সেখানে কত সহজ করে বললে শ্রোতা মানে এদের কাছে বহুজনিত বহুজন সুখায় হচ্ছে, যেটা আমাদের উপনিষদ বলছেন, মানুষের কাছে কত করে আকর্ষিত হবে সে ভাবনা যদি আপনার মধ্যে থাকে, তেমন একদম শ্রোতাও যদি ভালো করে সহজ করে বলতে পারে, তার মধ্যেও কিন্তু একটা অসাধারণ কৌশল থাকতে পারে। এবং সেই কৌশল হয়তো আমরা অবলম্বন করতে পারি, তখন দেখবেন যে আমাদের সঠিকভাবে যে মেলানোর সমীকরণের পৃষ্ঠাটা আমরা নিজেই কিন্তু খুঁজে পাবো। আর আমি শেষ মুহূর্তে একটা কথা বলবো, যে আমি বারবার সে কথাই বলি যে আমার ছোটবেলা থেকেই রেডিও শোনা, রেডিও আমার প্রভু সঙ্গী। আমি দূরদর্শন তো খুব ভালো, ঠিক আছে, আমি সেখানে, কিন্তু আমার কাছে রেডিও সব থেকে বেশি ভালো, যেখানে প্রভাতী থেকে একেবারে প্রভাতী, মধ্যাহ্ন এবং সূর্যাস্ত এবং রাত্রে সব পর্যন্তই বেতার কিন্তু আমাদের কাছে একদম ধরা দেয়। সবসময় কর্মব্যস্ত থাকি, একটু কর্মের সঙ্গে জড়িত, তবে তার মধ্যে যখনই সুযোগ পাই না কেন, ব্যস্ততা থেকে একটু দূরে সরে এসে নির্জনতার সহজ পৃষ্ঠা আমি খুঁজে পাই প্রকৃতির মধ্যেই। আর এভাবেই চলবে, অনেক কথা বলার ছিল, আর শেষে বলে যাই, প্রকৃতির সহজ পৃষ্ঠাগুলো আমাকে ধরা দেয় কবিতার শব্দবিন্দুতে। এটা কি বললাম নিবিদাদি?
0: খুব সুন্দর বললেন শ্রোতা বন্ধু, ব্যস্ততার মাঝে সময় বার করেও একখানি সহজ পৃষ্ঠা উনি পড়ে ফেলেন, সত্যি এই কথাটি খুব মন কাড়ল। শ্রোতা বন্ধু, আর খুব বেশি সময় তো নেই, আছি আর খুব অল্প সময়, এই 10 মিনিট মতো। ঘড়ির কাঁটা বলছে রাত 10টা বেজে 49 মিনিট হয়ে 45 সেকেন্ড। আর আজ এই যে আজ রাতে পর্ব, এই পর্বে আমরা সহজ কথা নিয়ে কথা বলছিলাম। সহজ কথা বলা যায়, তবে হ্যাঁ, অবশ্যই নির্ভর করে আমরা সেই কথাটাকে কতটা সহজভাবে, কতটা গ্রহণযোগ্যভাবে বলতে পারবো। আমরা অনেক সময় আবার এটাও ভাবি যে আমি যেটা বলছি সেটাই তো সহজ, সেটাই তো আলটিমেট, কিন্তু সেটাও নাও হতে পারে। আপনি যেটা বলছেন সেটাই যে সহজ, সেটাই যে বোঝানোর শেষ তরিকা, এটাও তো না হতে পারে, তাই না? তাই সবসময় চেষ্টা করা উচিত এটাকে আরও কীভাবে সহজভাবে বলা যেতে পারে। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? না, শ্রোতা বন্ধু আপনি আরও একবার চেষ্টা করুন, আশা রাখছি কথা হবে। এখানে গান শুনে আপনি।

শ্রোতা বন্ধু, আজকের সময়ে আমরা সবাই খুব ব্যস্ত, হাতে ফোন আছে, হাজার মানুষের সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু মনের কথা বলার মানুষ, মনের কথা বলার মানুষ কিন্তু কমে যাচ্ছে। আমরা মেসেজ করি, ইমোজি পাঠাই, স্ট্যাটাস দিই, কিন্তু সত্যি করে বলুন তো, কারো কথা আমরা শুনি? আর যদি শুনেও থাকি, কতটা শুনি? কখনো কখনো কাউকে সাহায্য করার জন্য উপদেশ দিতে হয় না, শুধু শুনতে হয়। কেউ যদি বলে আজ মনটা ভালো নেই, তখন সঙ্গে সঙ্গে বলবেন না, আরে এইসব ভেবো না, বরং বলুন কি হয়েছে বলো, আমি শুনছি। এই আমি শুনছি কথাটা অনেক বড়। মানুষের মন খারাপের সময় সব সময় সমাধানের দরকার হয় না, দরকার হয় একজন মন দিয়ে শোনার মানুষ। আজ রাতে আমরা কথা বলছি যে সহজ কথা নিয়ে। আপনাদের বলবো যে আপনার বাড়িতে, আপনার বন্ধু মহলে, আপনার কর্মক্ষেত্রে একজন ভালো বন্ধু, একজন ভালো শ্রোতা হয়ে উঠুন। সব কথা নিজের কথা দিয়ে ঢেকে দেবেন না, কখনো কখনো অন্যের নীরবতাটাও শুনুন। ছোট বন্ধুরা, আজকে এই আজ রাতে পর্বের প্রায় একেবারে শেষ মুহূর্তে আমরা।

চলে আসছি। আজকের আলোচনার শেষে আমরা খুব বড় প্রতিশ্রুতি নেব না, আমরা শুধু কয়েকটি সহজ প্রতিশ্রুতি নেব। এই যেমন ধরুন, আজ থেকে প্রিয় মানুষদের সময় দেব, মা বাবাকে ফোন করব, বন্ধুদের খবর নেব, ভুল হলে ক্ষমা চাইব, কেউ কষ্টে থাকলে পাশে দাঁড়াব, নিজের সঙ্গে খারাপ ব্যবহার করব না, ছোট ছোট আনন্দকে গুরুত্ব দেব, আজ মনের কথা জমিয়ে রাখব না। জানেন তো, জীবনটা না খুব একটা বড় যে তা নয়। তাই ভালোবাসার কথা বলুন, কৃতজ্ঞতার কথা বলুন, ক্ষমার কথা বলুন, ভালো থাকার কথা বলুন, কারণ শেষ পর্যন্ত মানুষ মনে রাখে না আপনি কত বড় কথা বলেছিলেন, মানুষ মনে রাখে আপনি তার কষ্টের দিনে কি সহজ কথা বলেছিলেন। আজকে রাতটা হোক সহজ কথার রাত, আজকে রাতটা হোক মন খুলে বলার রাত, আজকে রাতটা হোক কাউকে মনে করার রাত, আজকে রাতটা নিজের কাছে ফিরে আসার রাত হোক। যদি সম্ভব হয় এই অনুষ্ঠান শেষ হওয়ার পর কাউকে একটি ফোন করুন, কাউকে একটি মেসেজ লিখুন, শুধু লিখুন কেমন আছো। হয়তো এই ছোট্ট প্রশ্নটাই কারো জীবনে অনেক বড় আলো হয়ে উঠবে। আপনারা এতক্ষণ শুনছিলেন আপনাদের সবার প্রিয় পর্ব আজ রাতে। এতক্ষণ আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা ছিলাম আপনাদের সঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ঠিক রাত 10:57 হয়ে 32 সেকেন্ড। অনুষ্ঠান শেষে, এই পর্ব শেষে সবাইকে একটাই কথা বলবো, সহজ কথা, সহজ ভাবনা, সহজ জীবনযাপন কোনোভাবেই ঠকে যাওয়ার কারণ হতে পারে না। হয়তো সাময়িক আমাদের সেটা মনে হয়, কিন্তু এটাই শেষ নয়, এটাই আলটিমেট নয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয় মানুষদের আগলে রাখুন। আবার কথা হবে অন্য কোনো দিন, অন্য এক অনুষ্ঠানে, অন্য কোনো পর্বে। আজকের মতো আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা এই আজ রাতে পর্ব থেকে বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি আজকের FM উজ্জয়ন্তের এই শান্তকালীন আসর থেকে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।

শ্রোতা বন্ধু, একবার জানিয়ে দিই আগামীকালকের অনুষ্ঠান সূচি। 101.6 মেগাহার্জ এফএম উচ্চতায় এবং নিউজ অন এয়ার অ্যাপে কিন্তু শুনতে পাবেন আমাদের এই অনুষ্ঠান। ফেসবুক এবং ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজেও লাইভ অনুষ্ঠান শুনতে পারেন। সকাল 6:05 শুনবেন কর্পোরক অনুষ্ঠান সালকামা বান্ডা, সকাল 6:25 কর্পোরক অনুষ্ঠান হায়ামনি খরাক, সকাল 7:45 অভিজ্ঞাপন, সকাল 8:40 যুববাণী, সকাল 9:10 নিউজ হেডলাইন্স এবং 9:12 শুনবেন বলছি তোমায়, আপনাদের বন্ধু আর যে মহুয়ার সঙ্গে শুনবেন সকাল 10:00 তুমি অনন্যা, সকাল 11:00 কর্পোরক অনুষ্ঠান শুনবেন খানি রাজাপনু, বেলা 2:10 শুনবেন চিরায়ত, বেলা 3:00 শুনবেন সফরনামা, বিকেল 4:00 শুনবেন আজকের শিল্পী, বিকেল 5:00 শুনবেন রাগী অনুরাগী, শুনবেন আপনাদের বন্ধু আর যে অনন্দিতার সঙ্গে, সন্ধ্যে 6:30 শুনবেন অনুষ্ঠান খোলা আকাশ, রাত 8:05 রামমোহন, রাত 8:45 সমাচার সন্ধ্যা, রাত 9:02 শুনবেন শ্যাম মেগাভুল এবং রাত 9:30 শুনবেন অনুষ্ঠান আজ রাতে। আপনাদের সঙ্গে থাকবেন আপনাদের বন্ধু আছে অঙ্কুরিতা এবং

রাত 11টায় শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। শুনলেন আজকের পরবর্তী, শুনলেন আগামীকালকের অনুষ্ঠান সূচি, এবং এই অনুষ্ঠান সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান।